0: বেশ উপকৃত হইয়াছি।
1: সে বোধ হয় তোমার আছে, এখন বুঝিলাম না। অস্ত্র হাতে করিয়া তফাত রহিলে, জমিদারের ছেলে দুধ ক্ষীর শ্রাদ্ধ করিয়া মজবুত, কাজের বেলা হনুমান।
0: ভবানন্দের কথা ফুরাইতে না ফুরাইতে মহেন্দ্র ঘৃণার সহিত বলিলেন, এ যে কুকাজ, ডাকাতি। ভবানন্দ বলিল, হোক ডাকাতি,
1: আমরা তোমার কিছু উপকার করিয়াছি, আরও কিছু উপকার করিবার ইচ্ছা রাখি।
0: তোমার আমার কিচ্ছু উপকার করিয়াছ বটে, কিন্তু আর কি উপকার করিবে? আর ডাকাতের কাছে এত উপকৃত হওয়ার চেয়ে আমার অনুপকৃত থাকাই ভালো।
1: উপকার গ্রহণ করো না করো তোমার ইচ্ছা, যদি ইচ্ছা হয় আমার সঙ্গে আইসো, তোমার স্ত্রীকন্যার সঙ্গে সাক্ষাৎ করাইব।
0: মহেন্দ্র ফিরাইয়া দাঁড়াইল, বলিল, সে কি?
1: ভবানন্দ সে কথার উত্তর না করিয়া চলিল।
0: অগত্যা মহেন্দ্র সঙ্গে সঙ্গে চলিল, মনে মনে ভাবিতে লাগিল, এরা কিরকম দস্যু।
1: সেই জ্যোৎস্নাময়ী রজনীতে দুইজনে নীরবে প্রান্তর পার হইয়া চলিল। মহেন্দ্র নীরব, শোক কাতর, গর্বিত, কিছু কৌতূহলী। ভবানন্দ সহসা ভিন্ন মূর্তি ধারণ করিলেন। সেই স্থির মূর্তির বীর প্রকৃতি সন্ন্যাসী আর নাই, সেই রণনিপুণ বীর মূর্তি সৈন্যাধ্যক্ষের মুণ্ডঘাতির মূর্তি আর নাই। এখনই সে গর্বিতভাবে যে মহেন্দ্রকে তিরস্কার করিতেছিলেন, সেই মূর্তি আর নাই।
0: যেন জ্যোৎস্নাময়ী শান্তিপালিনী পৃথিবীর প্রান্তর কানন নদ নদীময় শোভা দেখিয়া তাহার চিত্তের বিশেষ স্ফূর্তি হইয়াছে, সমুদ্র যেন চন্দ্রদয়ে হাসিতেছে। ভবানন্দ হাস্যমুখে বাংময় প্রিয় সম্ভাষী হইলেন, কথাবার্তার জন্য বড় ব্যগ্র।
1: ভবানন্দের কথোপকথনের অনেক উত্তম করিলেন, কিন্তু মহেন্দ্র কথা কহিল না। তখন ভবানন্দ নিরুপায় হইয়া আপন মনে গীত আরম্ভ করিলেন।
0: বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম। মহেন্দ্র গীত শুনিয়া কিছু বিস্মিত হইল, কিছু বুঝিতে পারিল না। সুজলা সুফলা মলয়জ শীতলা শস্য শ্যামলা মাতা কি?
1: জিজ্ঞাসা করিল,
0: কে কে মাতা?
1: উত্তর না করিয়া ভবানন্দ গাহিতে লাগিলেন,
0: সুপ্রজ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল শৌভিনীম সুহাসিনীম সুমধুরভাষিনীম সুখদাং বরদাং মাতরম।
1: মহেন্দ্র বলিলেন, এ তো দেশ, এ তো মা নয়। ভবানন্দ বলিলেন, আমরা অন্য মা মানি না।
0: জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, আমরা বলি জন্মভূমি জননী। আমাদের মা নাই, বাপ নাই, ভাই নাই, বন্ধু নাই, স্ত্রী নাই, পুত্র ঘর বাড়ি কিচ্ছু নাই। আমাদের কাছে কেবল সেই সুজলা সুফলা মালায়জ শীতলা শস্য শ্যামলা।
1: তখন বুঝিয়া মহেন্দ্র বলিলেন,
0: তবে তবে আবার কাউ?
1: ভবানন্দ গাহিলেন,
0: বন্দে মাতরম সুজলাং সুফলাং মলয়জ শীতলাং শস্য শ্যামলাং মাতরম সুব্রজ্যোৎস্না পুলকিত ইয়ামিনীম ফুল্লকুসুমিত দ্রুমদল শৌভিনীম সুহাসিনীম সুমধুরভাষিনীম সুখদাং বরদাং মাতরম। সপ্তকোটি কণ্ঠ কলকল নিনাদ করালে দ্বিসপ্তকটিভুজৈ ধৃতকর করওয়ালে অবলা কেনুমায়াত বলে বহুবলধারিণীম নমামি তারিণীম রিপুদলবারিণীম মাতরম। তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি রীতি তুমি মর্ম ত্বং হি প্রাণ শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারি প্রতিমা গরি মন্দিরে মন্দিরে ত্বং হি দুর্গা দশ প্রহরণ ধারিণী কমলা কমল দল বিহারিণী বাণী বিদ্যায়নী নমামি ত্বং নমামি কমলাং অমলাং অতুলাং সুজলাং সুফলাং মাতরম। বন্দে
1: मातरम श्यामलांग सरलांग सुष्मितांग भूषिताम धरणींग भरणींग मातरम। महेंद्र देखिल दस्यु गाइते गाइते कादिते लागिते। तखन

0: মহেন্দ্র সবিস্ময়ে জিজ্ঞাসা করিল, তোমরা কারা?
1: ভবানন্দ বলিল, আমরা সন্তান।
0: সন্তান? কার সন্তান?
1: মায়ের সন্তান।
0: মায়ের সন্তান? ভালো, সন্তানে কি চুরি ডাকাতি করিয়া মায়ের পূজা করে? সে কেমন মাতৃভক্তি!
1: আমরা চুরি ডাকাতি করি না।
0: এই তো গাড়ি লুঠিলে,
1: সে কি চুরি ডাকাতি? কার টাকা লুঠিলাম?
0: কেন, রাজার?
1: রাজার? এই যে টাকাগুলো সে লইবে, টাকায় তার কি অধিকার?
0: রাজার রাজভাগ?
1: সে রাজা রাজ্য পালন করে না, সে আবার রাজা কি?
0: তোমরা সিপাহীর তোপের মুখে কোন দিন উড়িয়া যাইবে দেখিতেছি।
1: অনেক সিপাহী দেখিছি, আজও দেখিলাম।
0: ভালো করে দেখুনি, একদিন দেখিবে।
1: না হয় দেখলাম, একবার বই তো আর দুবার মরব না।
0: তাই ইচ্ছে করিয়া মরিয়া কাজ কি?
1: মহেন্দ্র সিংহ, তোমাকে মানুষের মতো মানুষ বলি আমার কিছু বোধ ছিল, কিন্তু এখন দেখিলাম সবই যা, তুমিও তা, কেবল দুধ ঘির জম। দেখো, সাপ মাটিতে বুক দিয়া হাঁটে, তাহা অপেক্ষা নীচ জীব আমি তো আর দেখি না। সাপের ঘাড়ে পা দিলে সেও ফনা ধরিয়া ওঠে।
0: তোমার কি কিছুতেই ধৈর্য নষ্ট হয় না? যত দেশ আছে, মগধ, মিথিলা, কাশি, কাঞ্চি, কাশ্মীর, কোন দেশে এমন দুর্দশা? কোন দেশের মানুষ খেতে না পেয়ে ঘাস খায়, কাঁটা খায়, উই মাটি খায়, বনের লতা খায়? কোন দেশে মানুষ শিয়াল কুকুর খায়, মরা খায়? কোন দেশের মানুষের সিন্ধুকে টাকা রাখিয়া সোয়াস্তি নাই, পেট চিরে ছেলে বার করে, পেটে সকল দেশের রাজার সঙ্গে খড়ক্ষণাবেক্ষণের সম্বন্ধ? আমাদের যদি এখান থেকে না বিদ্রোহ করি, তাহলে দাঁড়াবে কেমন করে?
1: মেরে।
0: তুমি একা দাঁড়াবে?
1: একা এক চরে নাকি?
0: দস্যু গাহিল, সপ্ত কোটি কণ্ঠ কল কল নিনাদ করালে, দ্বিসপ্ত কোটি ভুজই ধৃত কর করালে, অবলা কেন মা এত বলে?
1: কিন্তু দেখিতেছি তুমি একা।
0: কেন,
1: এখনই তো 200 লোক দেখিয়াছ।
0: তাহলে কি সকলে সন্তান?
1: সকলেই সন্তান।
0: আরো কত আছে? এমন হাজার হাজার, ক্রমে আরো বাড়িবে, না হয় 10-20 হাজার হলো, তাতে কি?
1: পলাশিতে ইংরেজের কজন ফৌজ ছিল।
0: ইংরেজ আর বাঙালিতে
1: নয় কিসে? গায়ের জোরে কত হয়? গায়ে জিয়াদা জোর থাকলে গোলা কি জিয়াদা ছোটে?
0: এই বলিয়া ভবানন্দ এবং মহেন্দ্র কথাবার্তা বলিতেছিল।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: এক নিঃশ্বাসে অনেকখানি পড়ে ফেললাম বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ অংশবিশেষ শোনাবো বলেছিলাম আপনাদেরকে। আসলে বিশাল যেহেতু পর্ব, তো সামনের রবিবার আবার আমি আসব, আরও কিছুটা অংশ শোনাব 16 আগস্ট। আজকে চলে যাই আপনাদের বার্তায় 9903659992। ভোরের হাওয়ায় রেডিও বাজে, মনটা যায় ভোরে, শুক্র শনি রবির সকাল আসে নতুন স্বপ্ন ধরে, চিরন্তনীর কথায় জাগে সাহস, মুছে যায় ক্লান্তি, সুরের সাথে মোটিভেশন, হৃদয়ে পায় শান্তি, সুন্দর গান আর সুন্দর বাণী, ভোরটা হয় অনন্ত রঙে রং মিলান্তি। সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ সৌভিক। শ্রবণ সাথী উজ্জ্বল সুপ্রভাত, দিল রক্ত দিল প্রাণ শত শত অমর শহীদ বীর, ভারত স্বাধীন হওয়ায় উন্নত হলো আমাদের এ শির, চিরন্তনীর আসরে আজ অমর শহীদদের করি স্মরণ, দেশকে ভালোবেসে যাব আমরা আজীবন। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। সুপ্রভাত দাদা ভাই, আজকের অনুষ্ঠান শুনছি ভালো লাগছে, জয় হিন্দ। অর্জুন সিং তামিলনাড়ু থেকে, ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন শাওরাগুলি থেকে লিখছেন, গুড মর্নিং উজ্জ্বল দা, আজ শুক্রবার চিরন্তনীতে শুনছি গান আর নতুন গল্প, খুব ভালো লাগছে আজ আনন্দ মঠের সুন্দর গল্প, অনেকদিন পর এই পড়া গল্প শুনছি, তবুও এই পড়া গল্প তবু আজ আপনার কণ্ঠে শুনছি, অনেক ধন্যবাদ আপনাকেও। অরিজিৎ দাস অধিকারী লিখছেন, সেজেতি বিবেকনগর তেমাথানী সবং পশ্চিম মেদিনীপুর থেকে, উজ্জ্বল সাথে হচ্ছে উজ্জ্বল চিরন্তনী আসরে, শুভ এই দিবসের শুক্রবারের বাসরে, স্বাধীনতা দিবসের ঠিক আগের ভোরে, আনন্দ মঠের কথন আনলে সবার দোরে, সপ্তাহের প্রথম চিরন্তনীতে আলোয় ভোয়ারার কথন, নিত্য নবসুধা পেতেই তোমাতে করি যাপন, ঋষি কবির শ্রেষ্ঠ সৃষ্টি, চিরকালের কৃষ্টি, দেশাত্মবোধক কথা গানে স্বচ্ছ হোক সবদৃষ্টি, জীবন মানে ওঠা পড়া তা তো সবাই জানি, ব্যথা ভরা যাপনেতেই হৃদয়ের কথন মানি, উদাত্ত কণ্ঠে পেলাম অপূর্ব এই পঠন, জীবনের হরেক দ্বন্দ্ব যোঝার পথই যাপন, নতুন পাওয়ার ধারা পেলাম তোমা থেকে, আনন্দ মঠ আনলে তুমি সোনালে বৈচিত্র্য রেখে, দেশ মাতার শ্রীচরণে জানাই আমার প্রণতি, অনেকদিন থাকবে যে এই নিবেদনের স্মৃতি, আসুন সবে সাপ্তাহিক এই মধুর যাপন সাথে, সপ্তাহের তিনটি দিনে ভোরবেলাকার প্রাতে। অরিজিৎ দাস অধিকারী লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল দা, আকাশবাণী চিরন্তনী অনুষ্ঠানের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাই, আজকে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি আনন্দ মঠ শুনে খুব ভালো লাগলো, যে উপন্যাসে বিপ্লবী আনন্দের অনুপ্রেরণার ভিত্তি রচনা করেছিল, বন্দে মাতরম মন্ত্রে উজ্জীবিত হয়েছিল ভারত মাতার সন্তান সূর্য, বিনয়, বাদল, প্রীতিলতা, দীনেশ, বাঘাজ্যোতি, নেতাজি, ক্ষুদিরাম, মাতঙ্গিনী, তাদের প্রতি কৃতজ্ঞতা, বন্দে মাতরম, ভবানী শঙ্কর রায়, ঠাকুরনগর, উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল দাদা ভাই, আনন্দমঠ শুনছি, শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠা। গুড মর্নিং চিরন্তনী, গুড মর্নিং উজ্জ্বলবাবু, ইউ আর রিয়েলি ইউনিক, ইউর প্রেজেন্স অলওয়েজ চার্মস মি, আনন্দ কুমার কর, ধর্মপুর, ইন্দপুর, বাঁকুড়া থেকে, অনেক ধন্যবাদ আপনাকেও। সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ থেকে পাঠ, অপূর্ব অসাধারণ, ভীষণ ভালো লাগছে, বন্দে মাতরম, মাধবী শীল, রহিমপুর, হুগলি থেকে, বন্দে মাতরম। সুপ্রভাত উজ্জ্বল ভট্টাচার্য, আত্মমগ্ন আনন্দ পাঠ শুনিতে শুনিতে 1176 বঙ্গাব্দে চলিয়া গিয়াছি, বার্তা লোক পাইয়াছে, চিরন্তনীর এই উপহার অসাধারণ, বিদ্যুৎ রায়, নিউ টাউন, পাড়া, জলপাইগুড়ি থেকে, ধন্যবাদ আপনাকেও। সুপ্রিয় উজ্জ্বল ভাই, অসাধারণ নাটকীয় উপস্থাপনায় শুনলাম আনন্দ মঠ উপন্যাস, এই দেশের মাটিতে জন্মেছে এটাই সৌভাগ্য, ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, জয় হিন্দ, বন্দে মাতরম, শিবপ্রাসাদ, পুয়াগড়, হরিপুর, পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকেও। কমলেন্দু দাস বাঘাজুদ্দিন পার্ক শিলিগুড়ি থেকে লিখেছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, জয় হিন্দ, ধন্যবাদ আপনাকেও। শুভ সকাল, ঘুম ভাঙানো শুক্রবারের চিরন্তনী চিরদিন জেগে থাকুক। উজ্জ্বলবাবুর উপস্থাপনা খুব ভালো লাগলো, আগামীকাল 15 আগস্ট শনিবার বিপ্লবীদের জানাই অমর রহে। আমি শিবশঙ্কর সাঁত, পুয়া গড়, হরিপুর, আরবিআর ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে লিখছি, ধন্যবাদ আপনাকেও। লিখছেন মিন্দু চট্টোপাধ্যায়, রানীগঞ্জ পশ্চিম বর্ধমান থেকে। সুপ্রভাত, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় তু ভারত মাতা। অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। এরপরে বার্তাগুলো একটু পড়ে নিই কি কে লিখেছেন। গুড মর্নিং উজ্জ্বলদা, সুমধুর প্রভাতী সেতারের সুরে চমৎকার সকালবেলার আলোতে চিরন্তনীর পরিবেশ অতুলনীয়, তুলনা হয় না। বন্দে মাতরম, ভুলু সাহা, মধ্যমগ্রাম থেকে। অনেক ধন্যবাদ আপনাকেও। বেলঘোড়া থেকে লিখছেন পায়েল ব্যানার্জি। স্বাধীনতার আলো জ্বলুক সবার প্রাণের মাঝে, হৃদয়ের এই দীপ্ত আলো জ্বলুক সকল কাজে, এই হৃদয় যেন খুঁজে পায় প্রতিবাদের ভাষা, সবার মনে দেখা দিক নতুন আলো আশা, মানুষের পাশে দাঁড়ানোর এই প্রতিজ্ঞা থাকুক প্রাণে, স্বাধীনতার গান গাই ভোরের গানে গানে, মঙ্গল শঙ্খ উঠুক উঠল বেজে, স্বাধীন আমরা জানি, কেটে যাক যত বাধা কাটুক শঙ্কা গ্লানি। পায়েল ব্যানার্জি, অনেক ধন্যবাদ আপনাকে পায়েল। এরপর লিখছেন উজ্জ্বল ভাই, স্বাধীনতা দিবসের প্রাককালে আগাম শুভেচ্ছা জানাই আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র। তোমার আনন্দমঠ পরিবেশনায় মন ভরে যাচ্ছে, অনেক অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুমন মজুমদার কাশীপুর থেকে লিখেছেন গুড মর্নিং, আজকে মনে হয় প্রথম আপনার বার্তা পেলাম, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন ধীরেন পাল, কি বলবো, অসাধারণ অসাধারণ লাগলো দাদা, ধন্যবাদ ছাড়া আমার তো জানানোর কিছু ভাষা নেই ভাই। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ আসলে একটা বিরাট উপন্যাস। আসলে বঙ্কিমচন্দ্রের এই লেখাগুলো যখন পড়ি বা পড়ছিলাম, প্রতি মুহূর্তে মনে হচ্ছিল কি সুন্দর করে ছবিগুলো আঁকা, আসলে শুদ্ধ ভাষায় লেখা। আমরা এখন যেমন চলিত ভাষায় কথ্য ভাষায় কথা বলি এবং পড়ি বইয়ের, তখন সেই ভাষাটা ছিল না, কিন্তু তাতে কোনো জায়গায় কোনোরকম বিন্দুমাত্র অসুবিধা হয় না বুঝতে এবং সেই ছবিটাকে আস্বাদন করতে। এবং সবথেকে বড় কথা, এই আনন্দমঠের বন্দে মাতরম এই মন্ত্রটি সেই সময় বিপ্লবীদের উচ্চারিত যেন বীজ মন্ত্র হয়ে উঠেছিল। বন্দে মাতরমের গল্প আপনাদের শুনিয়েছি কিভাবে লেখা হয়েছিল বন্দে মাতরম। আর আজকে আপনাদের এই বার্তাগুলো আমি ভাবছিলাম যে পড়তে পারবো কি না, কারণ কতটা পড়বো কি পড়বো কোনো আগে থেকে ঠিক ছিল না। তবে পড়তে পড়তে একটা মোটামুটি জায়গায় এনে শেষ করা হলো। এরপরে পরের দিন রোববার দিন আবার কিছুটা অংশ আপনাদের শোনাবো আনন্দমঠের। তবে এই মুহূর্তে একটা ছোট্ট গান শুনে নিই, তারপরে ফিরে আসছি আবার কথায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আপনাদের আরও কিছু বার্তা রয়েছে, সেগুলো একটু চট করে পড়ে দেওয়ার চেষ্টা করি, অবশ্য সময় একদম প্রায় হয়ে গেছে। আনন্দমঠ শোনা হইল, ভালো লাগিল, সাথে ছিলাম প্রফুল্ল কুমার সিংহ, রাঙাপানি, শিলিগুড়ি, দার্জিলিং থেকে লিখেছেন। লিখেছেন তপতিদি হিনমঠ থেকে, আজ শুক্রবারের চিহ্নদিনতে আনন্দমঠ শুনলাম, অসাধারণ পরিবেশনা, মন্ত্রমুগ্ধ হয়ে গেলাম। স্বাধীনতার প্রাককালে এই গল্প শুনতে খুব ভালো লাগলো, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়েছেন। হাটপুকুর রামরাজাতলা থেকে পার্থসারথী ঘোষ লিখেছেন, দাদাভাই আনন্দমঠ পাঠের মাধ্যমে আপনি যে ছবি আমাদের মনস্চক্ষে তুলে তুললেন সত্যি অপূর্ব, মনে হচ্ছে প্রথম আপনার বার্তা পেলাম, খুব ভালো লাগলো। আর কি লিখেছেন দেখে নিই, সময় প্রায় শেষ। লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা, মারোখানা, খানাকুল, হুগলি থেকে একটা সুন্দর কবিতা লিখেছেন, যদিও পড়ার সময় নেই। আর লিখেছেন কে, আর কে লিখেছেন, আপাতত আর কেউ নেই, তবে সময় তো একদম হয়ে গেছে। এরপরে আর পি অপেক্ষা করছে আপনাদের জন্য, ভোরাই এবং নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে, ইন্দ্রাণী ভট্টাচার্য, চিরন্তনীতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে। আর 16 তারিখে আমি আবার ফিরে আসব, আনন্দমঠের পরবর্তী কিছু অংশ শুনতে রইল। এই মুহূর্তে বন্দে মাতরম।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: ছোটবেলায় ঘুম ভাঙত এক মোলায়েম সুরে। পাড়ার হরিহর কাকা করতাল বাজিয়ে কীর্তন করতে করতে পুকুর পাড়ে মন্দির পর্যন্ত যেত। উপুদের আম বাগানে সেই সুর প্রতিধ্বনিত হয়ে চারপাশের সব বাড়ির জানালায় টোকা দিয়ে যেত। হরিহর কাকা এখন আর নেই। কোনো কোনো বাড়িতে তাও প্রভাতীর সুর হিসেবে বাজে রেডিও, বাজে রবীন্দ্রসঙ্গীত বা শ্যামাগীতি। তোমার প্রিয় প্রভাতী গান যা এখন রোজ শুনতে না পেলেও মনে মনে গুনগুন করে যাও, আমাদের সঙ্গে সেই সুর ভাগ করে নাও। অগস্ট মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল প্রভাতী সুর। বার্তা পাঠান এই ঠিকানায়, ভোরাই FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। আমাদের হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, 9903659992 এই নাম্বারে। আমাদের মেইল করুন এই অ্যাড্রেসে AIR FM Rainbow Kolkata, দ্যাট ইজ AIR FM RAINBOWKOLKATA, AIR FM Rainbow Kolkata@gmail.com। অগস্ট মাসের বিষয় আমরা রাখলাম প্রভাতী সুর। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ভোরাইতে পড়া হবে আপনার চিঠি ঠিক সকাল 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: একবার ভাবুন তো, আজ আমরা যে স্বাধীন দেশে বসবাস করছি, সেই স্বাধীনতা একদিন ছিল না আমাদের। নিজের দেশে নিজের মতো করে বাঁচার অধিকার ছিল না, বিদেশি শাসনের অধীনে ছিল ভারত। কর দিতে হতো, অন্যায়ের প্রতিবাদ করলে শাস্তি হতো, স্বাধীনভাবে কথা বলাও ছিল, একেবারে বারণ। কিন্তু মানুষ চুপ করে থাকেনি, কেউ হাতে অস্ত্র তুলে নিয়েছেন, কেউ হাতে নিয়েছেন কলম, কেউ গান গিয়েছেন, কেউ মানুষের মধ্যে জাগিয়েছেন সাহস, কেউ বা জেলে গিয়েছেন, কেউ ফাঁসির মঞ্চে দাঁড়িয়েছেন, আর কেউ নিঃশব্দে নিজের সবটুকু দিয়ে গেছেন দেশের জন্য। আর এইসব গল্প মিলেই তৈরি হয়েছে ভারতের স্বাধীনতার ইতিহাস, এইসব গল্প মিলেই তৈরি হয়েছে আমাদের আজকের বীরগাথা। বীরগাথা এই শিরোনামে আপনার কানে কথা বলতে বসা শুধুমাত্র 107 FM রেইনবোতে আজ ভোরাইতে। সঙ্গে রয়েছে আরপি, এই মুহূর্তে গানে কানে কানে কানে 107 এ। হ্যাঁ, এই মুহূর্তে বন্দে মাতরম।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: একটা ছোট্ট ছেলে, বয়স না খুব একটা বেশি নয়, কিন্তু বুকের মধ্যে তার আগুন অনেকটা দাউ দাউ করে চলছে। আর তার নাম ক্ষুদিরাম বসু। দেশ তখন পরাধীন, চারিদিকে ভয়, কিন্তু ক্ষুদিরামের মনে ভয় ছিল না। দেশের স্বাধীনতার জন্য তিনি মিনি বিপ্লবী আন্দোলনে যোগ দিয়েছিলেন। শেষ পর্যন্ত ধরা পড়লেন, বিচার হল, শাস্তি হল মৃত্যুদণ্ড। 18 বছরও পূর্ণ হয়নি তখন। ভাবুন তো, এই বয়সে আমরা কি করি? পড়াশোনা করি, বন্ধুদের সঙ্গে খেলি, ভবিষ্যতের স্বপ্ন দেখি। আর ক্ষুদিরাম, তিনিও কিন্তু স্বপ্ন দেখেছিলেন, স্বাধীন ভারতের স্বপ্ন। ফাঁসির মঞ্চে যাওয়ার সময়ও তার মুখে ছিল তৃপ্তির হাসি। এই হাসি শুধু একজন কিশোরের নয়, কিশোরের হাসি নয়, এ ছিল এক পরাধীন দেশের স্বাধীনতার স্বপ্ন। তাই ক্ষুদিরামের নাম আজও আজও উচ্চারিত হয় শ্রদ্ধার সঙ্গে। কারণ বয়স ছোট হতে পারে, কিন্তু সাহস না, কখনোই ছোট হয় না। আজ বীর গাথায় সেই শহীদের কথা, প্রথম শহীদের কথা, ক্ষুদিরাম বসুর কথা। আর তাকে ঘিরে যে গান, সেই গান শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, শুধুমাত্র 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।
1: খুদিরাম বসুর পাশাপাশি আরেকজন, তিনি ভগৎ সিং। তার নাম শুনলেই আজও আমাদের বুকের মধ্যে অন্য একটা অনুভূতি তৈরি হয়, বুকের মধ্যে রক্ত যেন চলকে ওঠে। যিনি জানতেন সামনে কি অপেক্ষা করছে, তবু পিছিয়ে যাননি। দেশের স্বাধীনতার জন্য তিনি নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তার কাছে দেশ মানে শুধু একটা মানচিত্র ছিল না, দেশ মানে ছিল মানুষ, দেশ মানে ছিল মানুষের স্বাধীনতা, দেশ মানে ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর অধিকার। ভগৎ সিং আমাদের একটা কথা শিখিয়ে গিয়েছেন, দেশকে ভালোবাসো শুধু আবেগ নয়, দেশকে ভালোবাসা মানে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসও। এই বীর গাথায় একজন মানুষের নাম না বললে কিন্তু আমাদের গল্পে অনেকটা অনেকটা অসম্পূর্ণ থেকে যায়। কে তিনি, কার কথা বলবে আরবি? তিনি অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বসু, যার কণ্ঠে স্বাধীনতার ডাক শুনে হাজার হাজার মানুষ ঘর ছেড়েছিলেন, আজাদ হিন্দ ফৌজ করে তিনি স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। তার সেই অমর আহ্বান, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথার মধ্যে শুধু আবেগ ছিল না, ছিল আত্মত্যাগের আহ্বান, ছিল দেশের জন্য সব কিছু ছেড়ে দেওয়ার সাহস। নেতাজি বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে পাওয়া যায় না, স্বাধীনতা অর্জন করতে হয়। তাই তিনি লড়েছিলেন হাজার প্রতিকূলতার মধ্যেও। আজও তাঁর নাম উচ্চারণ করলে মনে হয় দেশের জন্য কিছু করার সাহস কি আমাদেরও আছে? আমরা কি সত্যি কিছু করতে পারি না, নাকি চাই না বলে করতে পারি না? এমন জিজ্ঞাসা, এমন প্রশ্ন, এমন কৌতূহল নিয়ে এগিয়ে চলা আজ ভোরাইতে রত্নগর্ভায়। এ মুহূর্তে ইন্দ্রাণী সেন স্বাধীনতার গানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: বীরগাথায় শুধুমাত্র পুরুষরা নয়, রয়েছেন অসংখ্য নারী। এই ইতিহাসে নারীদের অবদানও কিন্তু অসীম। খুব কমন যে নামগুলো আমরা চোখের সামনে দেখতে পাই, বইয়ের পাতায় পড়ি, মাতঙ্গিনী হাজরা। মাতঙ্গিনী হাজরার কথা মনে করুন, তখন বয়স কত? বয়স তখন অনেকটাই অনেকটাই বেশি, তবু দেশের স্বাধীনতার আন্দোলনে তিনি সামনের সারিতে ছিলেন। 1942 সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় তিনি জাতীয় পতাকা হাতে মিছিলের সামনে এগিয়ে যাচ্ছিলেন। পুলিশের গুলিতেও তিনি থামেননি, তার মুখে ছিল দেশের নাম, হাতে ছিল তেরকা, আর শেষ মুহূর্ত পর্যন্ত তিনি পতাকা আঁকড়ে রেখেছিলেন। এই দৃশ্য কল্পনা করুন, একজন বৃদ্ধা হাতে জাতীয় পতাকা, সামনে বিপদ, তবু তিনি এগিয়ে চলেছেন। আর এটাই তো বীরত্ব। বীরত্ব মানে ভয় না পাওয়া, বীরত্ব মানে ভয়কে জয় করা। অন্যদিকে সরোজিনী নাইডু কবিতা লিখেছেন, আবার স্বাধীনতা আন্দোলনের সামনের সারিতেও ছিলেন। ছিলেন অ্যানি বেসান্ত, ছিলেন কল্পনা দত্ত, ছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, ছিলেন অসংখ্য নারী যারা ঘর ছেড়ে দেশের কাজে বেরিয়ে পড়েছিলেন। কারো হাতে ছিল পতাকা, কারো হাতে ছিল বার্তা, কারো হাতে ছিল কলম, কেউ আবার নিজের ঘরকে করে তুলেছিলেন বিপ্লবীদের আশ্রয়স্থল। ইতিহাসের বড় বড় পাতায় তাদের সবার নাম হয়তো নেই, কিন্তু স্বাধীনতার ইতিহাস তাদের ছাড়া সম্পূর্ণ নয়। সেসব বীর গাথায় তাদের আজ কথা স্মরণ করা, তাদের বীরত্বের কথা আমাদের মনে করা, শ্রদ্ধায় নত হওয়া। আর এই মুহূর্তে রুমা গোহরা কথা আপনার কানে শুধুমাত্র 107 FM।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: এবার আজ সকালবেলা একটু অন্যভাবে আমরা ভাবি। স্বাধীনতা দিবসের ঠিক আগের দিন ভোরের ভাবনা, আর সেই ভাবনায় উঠে আসবে কাদের কথা, একেবারে সাধারণ মানুষদের কথা। তারাও কিন্তু কোনো অংশে এই বীর গাথায় তাদের অংশীদারিত্ব কোনো অংশে কম ছিল না। স্বাধীনতা শুধু বিপ্লবীদের জন্য আসেনি, স্বাধীনতা এসেছে সাধারণ মানুষের লড়াইয়ের মধ্য দিয়েও। কৃষক লড়েছেন, শ্রমিক লড়েছেন, ছাত্ররা লড়েছেন, শিক্ষক লড়েছেন, আইনজীবী লড়েছেন, ব্যবসায়ী লড়েছেন, সাংবাদিক তিনিও কিন্তু লড়ে গিয়েছেন, গ্রামের সাধারণ মানুষও লড়েছেন। কেউ মিছিল করেছেন, কেউ কারাবরণ করেছেন, কেউ নিজের রোজগার বন্ধ করে আন্দোলনে যোগ দিয়েছেন, কেউ বিপ্লবীদের লুকিয়ে রেখেছেন, কেউ পুলিশকে বা পুলিশের ভয়কে উপেক্ষা করে খবর পৌঁছে দিয়েছেন। এই মানুষগুলোর অনেকের নাম, অনেকের নাম আমরা জানি না, তাদের মনে রাখিনি, কিন্তু তাদের অবদান কি কোনো অংশে কম? না, একেবারেই নয়। কারণ একটা বড় আন্দোলন কখনো শুধু কয়েকজন মানুষের দ্বারা

সফল হয় না। তার পিছনে থাকে কোটি মানুষের বিশ্বাস, কোটি মানুষের স্বপ্ন, আর সেই স্বপ্নের নাম ছিল স্বাধীন ভারত। স্বাধীন ভারতের স্বপ্ন, আজ স্বাধীন ভারতে আমরা বসবাস করছি, আমাদের নতুন প্রজন্ম সেই স্বাধীনতার সুরক্ষায় নিজেদেরকে নিয়োজিত করবে। বীর গাথায় যাদের কথা বলছি, যাদের কথা বলছি না, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, জান দিয়ে লড়েছেন, তাদের কথা আমাদের মতো নতুন প্রজন্ম স্মরণ করবে। কারণ ইতিহাসের ওপর ভরসা করেই কিন্তু ভবিষ্যতের পথে পা বাড়ানো, এগিয়ে চলা, আর সেই এগোতে গিয়ে এই মুহূর্তে কিন্তু কার গান, এই মুহূর্তে লতা মঙ্গেশকর এবং অন্যান্যরা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: 1942 ভারত ছাড়ো আন্দোলন, দেশ জুড়ে তখন স্বাধীনতার দাবিতে উত্তাল পরিস্থিতি, মহাত্মা গান্ধীর ডাক, সেই অমর ডাক, ডু অর ডাই, করো বা মরো, এই ডাক সাধারণ মানুষকে নাড়িয়ে দিয়েছিল। গান্ধীজি অন্যরকম পথ দেখিয়েছিলেন, অহিংসার পথ। তিনি বিশ্বাস করতেন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হলে মানুষের ভিতরের শক্তিকে জাগাতে হবে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, লাঠি দিয়ে নয়, ঘৃণা দিয়ে নয়, সত্য আর অহিংসার শক্তি দিয়ে তাদের উৎখাত করতে হবে। তার আন্দোলনে সাধারণ মানুষ যুক্ত হয়েছিল, কারণ তিনি তাদের বোঝাতে পেরেছিলেন স্বাধীনতা শুধুমাত্র নেতাদের বিষয় নয়, স্বাধীনতা প্রত্যেক মানুষের অধিকার। তারপর এলো সেই ঐতিহাসিক রাত, 14 আগস্ট। একটা দেশ অপেক্ষা করছে, কয়েক ঘন্টা পরেই নতুন সকাল, কিন্তু সেই আনন্দের সঙ্গে ছিল গভীর বেদনা, দেশ ভাগ হচ্ছে। অসংখ্য মানুষ ঘর হারাচ্ছেন, পরিচিত জায়গা ছেড়ে অজানা পথে পা বাড়াচ্ছেন, কেউ কেউ কেউ যাচ্ছেন এপার থেকে ওপারে, কেউ আবার ওপার থেকে এপারে, কেউ সঙ্গে নিতে পারছেন না নিজের ঘরের স্মৃতিটুকুও। স্বাধীনতার আনন্দের সঙ্গে তাই মিশেছিল অশ্রু। এই ইতিহাসকে ভুলে গেলে চলবে না, কারণ স্বাধীনতার গল্প শুধু আনন্দের গল্প নয়, এটা ত্যাগের গল্প, এটা বিচ্ছেদের গল্প, এটা নতুন করে দেশ ছাড়ার গল্প। আজ সেই দেশ ছাড়ার গল্প ছুঁয়ে ছুঁয়ে যাওয়া বীর গাথায় সঙ্গে রয়েছে আরপি। আর এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আবারও কিন্তু সেই গান, কোন গান কোন গান, ওকে তাহলে এই গানে আমাদের পথ চলা।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

স্বাধীনতার গল্প কিন্তু শুধুমাত্র আনন্দের গল্প নয়, এটি ত্যাগের গল্প, বিচ্ছেদের গল্প, এটি নতুন করে দেশ গড়ার গল্প। 15 আগস্ট 1947, ভারত স্বাধীন হল, দিল্লির আকাশে উঠল তিরঙ্গা, নতুন দেশ, নতুন স্বপ্ন, নতুন আশা। কিন্তু সেই মুহূর্তের পিছনে ছিল কত বছরের, কত বছরের, কত দশকের সংগ্রাম, কত মানুষের জীবন, কত মায়ের চোখের জল, কত বাবার অপেক্ষা, কত তরুণের অসমাপ্ত স্বপ্ন। আমরা আজ স্বাধীন, কিন্তু স্বাধীনতা আন্দোলনের এই স্বাধীনতায় আমাদের যে থাকা, আমাদের যে বাঁচতে পারা, আমাদের যে বেঁচে থাকার ইচ্ছে, এই স্বাধীনতাটুকু নিয়ে তার রক্ষা করবার প্রয়োজনটা কি নতুন প্রজন্ম বুঝছে? স্বাধীনতা আমাদের কাছে এসে পৌঁছেছিল সহজে নয়, তার জন্য মূল্য দিতে হয়েছিল অনেক অনেক অনেক। সেই মূল্য ছিল অসংখ্য মানুষের আত্মত্যাগ। তাই জাতীয় পতাকা যখন আকাশে ওড়ে, আমরা শুধু তিনটি রং দেখি না, আমরা দেখি ইতিহাস, আমরা দেখি সংগ্রাম, আমরা দেখি আত্মত্যাগ, আমরা দেখি আমাদের বীরদের মুখ। আজ 14 আগস্ট, আগামীকাল স্বাধীনতা দিবস। আজকের দিনে তাই নিজেদের একটা প্রশ্ন করা দরকার, স্বাধীনতার অর্থ কি? শুধু কি ছুটির দিন, শুধু পতাকা তোলা, শুধু দেশাত্মবোধক গান শোনা, নাকি আরও অন্য কিছু? স্বাধীনতার অর্থ অনেক বড়। স্বাধীনতার অর্থ দায়িত্ব, দেশকে ভালোবাসা, দেশের মানুষকে সম্মান করা, আইন মেনে চলা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, দুর্বল মানুষের পাশে দাঁড়ানো, নিজের কাজটা সৎভাবে করা, রাস্তা নোংরা না করা, জল অপচয় না করা, বিদ্যুৎ অপচয় না করা, গাছকে ভালোবাসা, দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করা, আর সবচেয়ে বড় কথা, অন্য মানুষকে সম্মান করা। কারণ দেশ শুধুমাত্র মাটি দিয়ে তৈরি হয় না, দেশ তৈরি হয় মানুষ দিয়ে। আমরা হয়তো ক্ষুদিরাম হতে পারবো না, ভগৎ সিং হতে পারবো না, নেতাজির মতো ইতিহাস তৈরি করতে পারবো না, কিন্তু দেশের জন্য ভালো তো কিছু করতে পারি, যদি আমাদের মধ্যে সদিচ্ছা থাকে। একজন ছাত্র মন দিয়ে পড়াশুনো করতে পারে, একজন শিক্ষক একজন ভালো মানুষ তৈরি করতে পারেন, একজন চিকিৎসক সৎভাবে রোগীর পাশে দাঁড়াতে পারেন, একজন সাংবাদিক সত্য কথা লিখতে পারেন, বলতে পারেন, একজন সাধারণ মানুষ অন্য একজন বিপদে পড়লে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন, এগুলো দেশ সেবা। কারণ দেশকে ভালোবাসার জন্য সব সময় বড় কিছু করতে হয় না, ছোট ছোট ভাগে কাজগুলোকে ভাগ করে নিলে একটা বড় পরিবর্তন আনা সম্ভব। আজ তাই আমাদের মনে রাখতে হবে, স্বাধীনতা শুধু পাওয়া জিনিস নয়, স্বাধীনতা রক্ষা করার জিনিসও। যারা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন, তারা হয়তো আজ নেই, কিন্তু তাদের স্বপ্ন আছে, সেই স্বপ্ন আমাদের পথে বেঁচে থাকতে হবে, বাঁচিয়ে রাখবো আমরা। তারা চেয়েছিলেন এমন একটি দেশ যেখানে মানুষ মাথা উঁচু করে বাঁচবে, যেখানে ধর্ম, ভাষা, জাতি, অঞ্চল নিয়ে মানুষে মানুষে বিভেদ থাকবে না, যেখানে একজন ভারতীয় আরেকজন ভারতীয়কে আপন মনে করবে। এই স্বপ্নকে বাঁচিয়ে রাখাই আমাদের দায়িত্ব, স্বাধীনতার মূল কথা। আর এমনটা বলতে বলতে ভোরাইতে এ মুহূর্তে শেষ গান রূপঙ্করের কণ্ঠে। সেই শহীদদের কথা আমরা ভুলিনি, সেই বীরদের, বীর সেনানীদের সশ্রদ্ধ প্রণাম।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। 1947 সালের দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছিলেন এবং নিজেদের ভিটেমাটি থেকে উচ্ছেদিত হয়ে অকল্পনীয় যন্ত্রণার শিকার হয়েছিলেন বা চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে জাতীয় রাজধানী সহ সারা দেশেই বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। স্বাধীনতা দিবস উপলক্ষে কলকাতা মেট্রো আগামীকাল বিশেষ পরিষেবা দেবে। ব্লু লাইনে আপ ডাউন মিলিয়ে 194টি, গ্রিন লাইনে 148টি এবং ইয়েলো লাইনে 92টি ট্রেন চালানোর কথা জানিয়েছে মেট্রো রেল। অন্যদিকে আগামীকাল দিল্লি মেট্রোর সমস্ত টার্মিনাল স্টেশন থেকে ভোর 4টে পরিষেবা শুরু হবে। দেশের সমৃদ্ধ হস্তচালিত তাঁতশিল্পের ঐতিহ্যকে বিশ্বের দরবারে তুলে ধরতে কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিং আজ নতুন দিল্লিতে হ্যান্ডলুম হাট দ্য হ্যান্ডলুম এক্সপিরিয়েন্স সেন্টারের উদ্বোধন করবেন। বস্ত্রমন্ত্রক জানিয়েছে, হ্যান্ডলুম হাটকে ভারতের হস্তচালিত তাঁতশিল্পের সামগ্রিক পরিমণ্ডলের একটি প্রদর্শনী কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। স্কোয়াড্রন লিডার ভাবনা কান্ত ভারতীয় বায়ুসেনার প্রথম মহিলা আধিকারিক হিসেবে ফাইটার কমব্যাট লিডার হয়ে ইতিহাস গড়েছেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 6 জনের মৃত্যু হয়েছে, আহত 14 জন। টানেলের ভেতরে 22 জন শ্রমিক আটকে পড়েছিলেন, 20 জনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ 2 জন। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনকোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 15 জন জঙ্গি নিহত, আহত বেশ কয়েকজন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে আরপি। আর অসামান্য অসামান্য এবং প্রশংসনীয় অবদানের স্বীকৃতি

আকাঙ্ক্ষিত স্বাধীনতা দিবস। আর সেই স্বাধীনতা দিবসে বিশেষ মর্যাদা কাদের? কর্তব্যে বিশেষ অবদানের জন্য প্রতি বছরের মতো এবছরেও কিন্তু পুলিশ আধিকারিকদের পদক দিয়ে সম্মানিত করবেন এরাজ্যের মুখ্যমন্ত্রী। আগামীকাল 80তম স্বাধীনতা দিবসে সম্মানিত হচ্ছেন 14 জন, হ্যাঁ 14 জন আইপিএস আধিকারিক। এর মধ্যে 6 জন সম্মানিত হবেন অসামান্য অবদানের জন্য, বাকি 7 জনকে সম্মান জানানো হবে প্রশংসনীয় অবদানের জন্য। অসামান্য অবদানের দৃষ্টান্ত স্থাপনের জন্য দময়ন্তী সেন, অজয় কুমার, নীরজ কুমার সিংহ, কে জয়রামন, প্রণব কুমার এবং কুণাল আগ্রওয়ালকে মুখ্যমন্ত্রী পদকে সম্মানিত করা হবে। প্রশংসনীয় অবদানের জন্য মুখ্যমন্ত্রী পদকে সম্মানিত হচ্ছেন প্রেসিডেন্সি বিভাগের আইজি কঙ্কর প্রসাদ বারুই, চন্দননগরের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধাননগরের পুলিশ কমিশনার রাঠোর অমিত কুমার ভারত, কলকাতার যুগ্ম কমিশনার ট্রাফিক সূর্য প্রতাপ যাদব। এছাড়াও এই পদক পাচ্ছেন পূর্ব মেদিনীপুরের এসপি অংশুমান সাহা, পূর্ব বর্ধমানের এসপি মিস পুষ্পা এবং মুর্শিদাবাদ পুলিশ জেলার সুপার শচীন মক্কর, বারুইপুর পুলিশ জেলার সুপার অরবিন্দ কুমার আনন্দ। এতটাই আমাদের কাছে এই স্বাধীনতার গর্ব। আর সেই স্বাধীনতার দিনে যারা কর্তব্যে নিষ্ঠা দেখিয়েছেন, তাদের পরাক্রম দেখিয়েছেন, তাদের গলায় ঝুলবে এই পদক। এ যে কত বড় সম্মানের, যারা পায় তারাই জানে। এমনটা বলতে বলতে গানে গানে কানে কানে আজ স্বাধীনতার গান। এ মুহূর্তে কোন গান? ভারত হামকো জান সে প্যারা হ্যায়।

0: মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবো তে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার। একটা প্রশ্ন দিয়ে আজকের সকালটা আমরা শুরু করতে পারতাম, শুরু করতে এখনও পারি। কলকাতায় এমন একটা জায়গা আছে যেখানে দাঁড়িয়ে আপনি একই সঙ্গে হিস্ট্রি, সিনেমা, লিটারেচার আর একটা পুরো জেনারেশনের মেমোরি দেখতে পাবেন। জায়গাটা খুব বড় নয়, অথচ কলকাতার কালচারাল হিস্ট্রিতে তার কিন্তু ইম্পর্টেন্স অসাধারণ। বলো তো কোন জায়গার কথা বলছি? উত্তরটা না না না, এক্ষুনি বলছি না, আর প্লিজ একটু ওয়েট করুন, কারণ আজকের নমস্কার কলকাতায় এমন অনেক কলকাতার গল্প থাকবে যেগুলো হয়তো আপনি রোজ দেখেন কিন্তু গল্পটা অতটা খুঁটিয়ে দেখেন না। গুড মর্নিং কলকাতা, শুভ সকাল কলকাতা, আজ 14th August, টুমারো ইজ ইন্ডিপেন্ডেন্স ডে। ওকে ওকে, তাই আজকের সকালটা একটু অন্যরকম, একটু হিস্ট্রি থাকবে, কিন্তু ডোন্ট ওরি, এটা কোনো হিস্ট্রি লেকচার নয়। থাকবে কলকাতা রাস্তা, খাবার, পুরনো বাড়ি, সিনেমা, বই, ট্রাম, মানুষ, মজার তথ্য আর কিছু সারপ্রাইজিং ফ্যাক্টস, আর অবশ্যই আপনাদের সঙ্গে কথাবার্তা তো হবেই, কারণ রেডিও ইজ নেভার আ ওয়ান ডে বা ওয়ান ওয়ে ট্রাফিক। আমি বলবো, আপনারাও বলবেন, ইউ WhatsApp মেসেজ উইল বি আ পার্ট অফ টুডেজ প্রোগ্রাম, ডেফিনেটলি এটা কিন্তু হতেই থাকবে। আর গতকাল নমস্কার কলকাতায় আরপি কিন্তু বলে গিয়েছিল আজ আপনি ঠিক কোন টপিকে টুইটি পুই পুই চুঁই চুঁই করে মেসেজ আপনি সেন্ড করবেন, রাইট? কোন কথা ছিল আগামীকাল, আগামীকালের দিনটা আপনি কিভাবে সেলিব্রেট করবেন, এটা কিন্তু আরপি জানতে চেয়েছে। আগামীকাল হয়তো আপনার বাড়িতে যে পুচকে রয়েছে ছোট্ট চারাপোনাটা রয়েছে, সে খুশিতে ডগমগ হয়ে হাতে একটা ফ্ল্যাগ নিয়ে যাবে কি? আপনার ইচ্ছে করে না ওইরকম পুচকে হয়ে, আহা আমি যদি যেতে পারতাম, আমি যদি ওদের সঙ্গে প্যারেড করতে পারতাম, ওদের মতো করে জাতীয় সঙ্গীত বন্দে মাতরম গাইতে পারতাম, ইচ্ছেগুলো করে, ভীষণ ভীষণ ইচ্ছে করে। তাহলে আসুন না এটাকেই সেলিব্রেট করি, আজ আজকে থেকেই এই সেলিব্রেশন শুরু হোক আমাদের হৃদয় থেকে, আমাদের মন থেকে, আমাদের শ্বাস প্রশ্বাস থেকে, রাইট? এমনটা বলতে বলতে ঘুম নয়, যারা আজ এখনো ঘুমিয়ে আছেন তাদের জন্য রূপঙ্কর, দেখুন তো কে বলছেন, হাই রূপঙ্কর, চলো লেটস গো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
4: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
5: কলকাতার মধ্যে রয়েছে একটা অদ্ভুত ব্যাপার, রাইট? অদ্ভুত একটা ব্যাপার রয়েছে, উই নো দি সিটি সো ওয়েল দ্যাট সাম থিংস উই স্টপ নোটিসিং ইট। প্রতিদিন প্রতিদিন একই রাস্তা দিয়ে যাই, একই দোকান দেখি, একই মোড় পার হই, কিন্তু সেই মোড়টার পিছনে যে একটা স্টোরি আছে সেটা জানি না। ধরুন আপনি কলেজ স্ট্রিট দিয়ে হাঁটছেন, চারপাশে বুকস, দোকান, স্টুডেন্টস, চায়ের কাপ, দরদাম, পুরনো বইয়ের গন্ধ, কেউ হয়তো এক্সামের বই খুঁজছেন, কেউ রবীন্দ্রনাথ, কেউ দর্শন, কেউ আবার কোনো ওল্ড আউট অফ প্রিন্ট বুকের খোঁজ করছেন। কিন্তু জানেন কি, এই জায়গাটা, এই জায়গাটা শুধু বই কেনা বেচার জায়গা নয়, দিস ইজ এ পার্ট অফ বেঙ্গলিজ ইন্টেলেকচুয়াল হিস্ট্রি। আর সেই জন্যই কলেজ স্ট্রিটকে অনেকে বলেন বুক স্ট্রিট। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গায়। কলকাতায় বই কিনতে গেলে আপনি ফার্স্ট কী করেন? দোকানে ঢুকে নির্দিষ্ট বই চান, নাকি বলেন দাদা মানে এইরকম একটা বইটাই চাই, নামটা মনে নেই তবে বিষয়টা এই ছিল? এই এক্সপিরিয়েন্স যদি আপনার থাকে তাহলে আজ আপনি কিন্তু রিকল করতে পারেন। কেন বলুন তো? আসলে এর পেছনে একটা কারণ আছে, সেই কারণটা নিয়ে পরে আসবে আরবি। কিন্তু তার আগে আরও একবার মনে করিয়ে দিই, আজ আপনি ঠিক কী ভাবছেন, কী করবেন আগামীকাল, সেই ভাবনাটুকু শেয়ার করতে পারেন আমাদের সঙ্গে। হ্যাঁ, আমাদের সঙ্গে কিন্তু লেনদেন করতে পারেন, গিভ অ্যান্ড টেক পলিসি। আমি আপনাকে দিলাম একটা টপিক আর আপনি সেই কথা অনুযায়ী ছোট্ট একটা মেসেজ পাঠালেন, আপনার নাম আর লোকেশন সহ 9903653992 আপনার নাম্বার, আর সেই নাম্বারে আপনি টুইটি পুঁই পুঁই চুঁই চুঁই করে পাঠিয়ে দিন। আর এদিকে কিন্তু বি ফারাক, তিনি বলছেন 30 মিনিটে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: হাওয়া অফিসের হালচাল
3: হালচাল
4: লোকাল ফোরকাস্টে আজ কি বলা হয়েছে? হ্যাঁ, আলিপুর ওয়েদার অফিস কি বলছে, আপনার কানে কি পৌঁছে দিচ্ছে? আজ কিন্তু বলছে জেনারেলি ক্লাউডি স্কাই, ওয়ান অর টু স্পেলস অফ লাইট টু মডারেট রেইন, এবং সেই সঙ্গে কিন্তু থান্ডার শাওয়ার ভেরি লাইকলি টু অকার। কোথাও কোথাও কিন্তু ওই যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং একই সঙ্গে বলা হয়েছে আজ কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার থাকতে পারে মোস্ট লাইকলি টু বি অ্যাট রাউন্ড 27 ডিগ্রি সেন্টিগ্রেড রেসপেক্টিভলি। আর ওদিকে ম্যাক্সিমাম টেম্পারেচার গতকাল কত ছিল, 29.3 ডিগ্রি সেন্টিগ্রেড -3.1, মিনিমাম টেম্পারেচার ছিল 26.8 ডিগ্রি সেন্টিগ্রেড +0.3, ম্যাক্সিমাম হিউমিডিটি ওকে 97%, মিনিমাম হিউমিডিটি 90%, আর রেইনফল ডিউরিং কত কত কত, মানে আপনি যদি মোটামুটিভাবে দেখেন তাহলে আমরা বলতে পারি 2.2 মিলিমিটার, রাইট? কিন্তু সেই সঙ্গে রয়েছে ওয়েদার ওয়ার্নিং ফর দ্য ফিশারম্যান অফ ওয়েস্ট বেঙ্গল, না শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের জন্য নয়, কিন্তু এর পাশাপাশি রয়েছে ওড়িশা, একই সঙ্গে বাংলাদেশের ফিশারম্যানদের জন্যও কিন্তু সতর্কবার্তা। কিন্তু তারা কি আমাদের কথা শুনবেন? তারা তাদের রাজ্যের কিংবা তাদের দেশের কথাবার্তা ওয়েদার ফোকাসের কথা শুনতে পারেন, কিন্তু যা বলা হয়েছে তাই বললাম, আমি শেয়ার করলাম ওইটুকু আর কি। বলা হয়েছে যে সমুদ্র উপকূলবর্তী এলাকায় 45-55 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝোড়ো হাওয়া বইতে পারে, এবং সেই ঝোড়ো হাওয়া একটা সময় 65 কিলোমিটারও কিন্তু পৌঁছে যেতে পারে। কোথায় কোথায়? ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা অ্যান্ড বাংলাদেশ কোস্ট অ্যান্ড নর্থ বে অফ বেঙ্গল, ওকে? এবং কবে না আজকের, আজকের কথা বলা হয়েছে, এবং গ্র্যাজুয়ালি ডিক্রিজিং দেয়ার আফটার। সেই সঙ্গে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদেরকে বলা হয়েছে নানান ভাই নট টু ভেঞ্চার ইনটু দ্য সি, ওকে? সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যাবেন না। কোথায় কোথায়? ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা এবং বাংলাদেশের যে কোস্টাল এরিয়া রয়েছে, এবং সেই সঙ্গে নর্থ বে অফ বেঙ্গল রয়েছে, শুধুমাত্র আজ নয় আগামীকাল পর্যন্ত কিন্তু কিছুতেই কোনো মতেই জীবনের ঝুঁকি নিয়ে, লাইফ রিস্ক নিয়ে আপনারা মাছ ধরতে যাবেন না। গতকালে কিন্তু আরপি সতর্ক করেছিল, আজও কিন্তু সেই একই রিপোর্ট। এমনটা বলতে বলতে কোন গানে যাবে আরপি? আজ কিন্তু স্বাধীনতার গান, আত্মার গান, হৃদয়ের গান, হৃদয়ের স্পন্দন ছুঁয়ে যাওয়া সেই গানগুলো রূপঙ্কর এই মুহূর্তে আপনার গানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আচ্ছা, এবার ফিরে আসি সেই যে একটা প্রশ্ন করেছিল না আরপি, কোন প্রশ্ন, কলকাতার এমন কোন জায়গা যেখানে শুধু একটা রাস্তা নয়, একটা এন্টায়ার এরাকে দেখতে পাওয়া যায়। কি আপনি হয়তো ভাবছেন, তুমি হয়তো ভাবছো পার্ক স্ট্রিট, রাইট? এমন হতেই পারে, তুমি ভাবতেই পারো, আপনি ভাবতেই পারেন। কেউ হয়তো বলছেন কেন কলেজ স্ট্রিট রয়েছে, কেউ বলছেন নর্থ কলকাতা। আর যদি আমি বলি একটা জায়গা যেখানে বাংলা সিনেমা, থিয়েটার, লিটারেচার আর কলকাতার কালচারাল হিস্ট্রি সব একসঙ্গে কিন্তু মিলেমিশে আছে, আজকের অনুষ্ঠানে সেই জায়গার গল্প হবে। কিন্তু তার আগে একটা কলকাতা কুইজ, এমনটাই না, নিজেকে নিজে প্রশ্ন করবো, নিজেই উত্তর দেবো, এমনটাই আর কি। কলকাতার ট্রামের সঙ্গে জড়িয়ে আছে শহরের দীর্ঘ ইতিহাস, পৃথিবীর বহু শহরে ট্রাম তুলে দিয়েছে, বাট কলকাতা স্টিল হ্যাজ দ্যাট ট্রাম কানেকশন। আমাদের কাছে ট্রাম শুধু ট্রান্সপোর্ট নয়, ইট ইজ আ মুভিং পিস অফ কলকাতাজ হেরিটেজ, রাইট? একটা ট্রাম ধীরে ধীরে যাচ্ছে জানলার পাশে বসে, কেউ নিউজ পেপার পড়ছেন, বাইরে কলেজের স্টুডেন্টস, ফুটপাথে চা, রাস্তার পাশে বই, আর ট্রামটা চলে যাচ্ছে নিজের গতিতে। মেবি দ্যাট ইজ কলকাতা। এই শহরটা সবসময় ফার্স্ট ফরওয়ার্ডে চলে না, কখনো কখনো একটু স্লো মোশনেও চলে, অ্যান্ড পারহ্যাপস দ্যাটস দ্য বিউটি অফ কলকাতা। সেই বিউটি অফ কলকাতাকে আজ খুঁজছে আরপি একটু নতুন মোড়কে, রাইট? আর খুঁজছে সেই হৃদয়ের গানগুলো, আমাদের হৃদয়ের স্পন্দনগুলোকে, কোথায়, কিভাবে, কেন, এই তো ফ্ল্যাশব্যাক সঙ্গেও কিন্তু আজ সেই খোঁজার এবং কৌতূহলের পালা চলতেই থাকা।
3: FM রেনবোতে
2: লতাজির সেই অসাধারণ গান আজ নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আপনাদের পাঠানো মেসেজ 9903652992 সৌভিক সরকার ফ্রম কসবা হালতু থেকে কি লিখেছে, ওকে সুপ্রভাত দাদা, আজ ভোরায় খুব সুন্দর ছিল, অনেক কিছু জানলাম, ধন্যবাদ। টপিকের বিষয়ে বলি, কাল ক্লাবে কিন্তু জাতীয় পতাকা উত্তোলন হবে, তাই আজ রাত থেকে তোড়জোড় শুরু হবে ক্লাবে, আশেপাশের অঞ্চল থেকে পতাকা, মানে আশেপাশের অঞ্চল পতাকা দিয়ে সাজানো হবে, আর কাল 9টার সময় পতাকা উত্তোলন হবে, তারপর গান কবিতা এসব কিছু হবে, কিছু বক্তব্য হবে, এরপর মিষ্টিমুখ এবং ফুটবল খেলার আয়োজন রয়েছে। শেষে একটাই কথা, স্বাধীনতা পরের দিন মানে কিন্তু রবিবার না দেখতে হয়, পতাকা যেখানে সেখানে পড়ে আছে, খুব খারাপ এবং কষ্ট লাগে। রাইট রাইট রাইট রাইট অ্যাবসোলিউটলি রাইট, কারণ দেখুন, যে পতাকাকে আমরা সম্মান করছি, এতটা মর্যাদা দিচ্ছি, আমাদের প্রাণের, আমাদের দেশের গৌরব, দেশের অন্যতম অন্যতম সেরার সেরা প্রতীক, আর তাকেই কিনা মাটিতে পড়ে থাকতে দেখছি, এটা আমাদের মন প্রাণ হৃদয় না সহ্য যেন না করে, আর যদি পড়ে থাকে তাহলে নিজের হাতে তুলে সসম্মানের সেটির ব্যবস্থা করুন, এমনটাই বলবে আর কি। ওকে, কসবা হালতু থেকে সৌভিক পাঠিয়েছে আমার মেসেজ, আর আপনি আপনি কি মেসেজ পাঠিয়েছেন? একেবারে 702 কে পাঠিয়েছে, কে পাঠিয়েছে মেসেজ? দমদম ক্যান্টনমেন্ট থেকে ফার্স্ট বয় হয়েছে, গুড মর্নিং আরপি, গান বিলান্তিতে, ওকে ভারত আমার ভারতবর্ষ, মান্নাদের গানটা প্লিজ শোনাও, প্লিজ শোনাও, ওকে থ্যাংক ইউ তোমার এই রিকোয়েস্টের জন্য, আ হা হা, এই গানটা ডেফিনেটলি শোনাবে আরপি।

সংগ্রহে থাকলে ডেফিনেটলি সরাবে। সেই সঙ্গে সুভাষ চক্রবর্তী উত্তর ভারতকে পাঠিয়েছেন, গুড মর্নিং আরপি আরপি আরপি, আগামীকাল আমাদের স্বাধীনতা দিবস, এই দিনটিকে উদযাপন করতে আমি শিশুদের ভিড়ে হারিয়ে যাব। ওয়াও, আরপিরও কিন্তু ইচ্ছে করে একেবারে ছোটদের পুঁচকেদের সঙ্গে হারিয়ে যেতে, ওদের সঙ্গে সময় কাটাবো। আপনিও পাঠিয়ে দিন মেসেজ 9903653992 আগামীকাল কিভাবে সেলিব্রেট করবেন, কিভাবে তেরঙ্গার রেসিপি তৈরি করবেন সেটাও কিন্তু শেয়ার করতে পারেন আরপিকে। আবার বলছি সেই নাম্বার 9903653992। আর যারা মেল নয় ফিমেল, তাদের কাছে তো ডেফিনেটলি আজকে আরপি চাইবে এমন একটা তেরঙ্গা, তিনটে রং রয়েছে সেই রেসিপিতে, এমন একটা রেসিপি প্লিজ পাঠিয়ে দিন আরপিকে। আরপি তাহলে আপনার নাম এবং লোকেশন শুধু শেয়ার করবে FM রেইনবোর, নমস্কার কলকাতায়। আর এবারও বলতে বলতে ওদিকে স্বাগত কি বলছে, ওরে না রে না, ওরে না রে না, স্বাগতর কণ্ঠে এই গান, যে স্বাগত হ্যাঁ ইতিমধ্যে তাকে আমরা হারিয়েছি।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এবারে চলচ্চিত্র উৎসব কোথায় হবে, কোন সময় হবে, জানান দিয়েছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। সে কথা থাকবে আজ নমস্কার কলকাতায়। জানেন কি, ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালের সূচি জানেনি? ওকে, জানিয়ে দেবে, জেনে নেবেন আজ নমস্কার কলকাতা থেকে। কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাস হচ্ছে, আপনি ঠিক কোন দিকে যদি এখানকার বাসিন্দা হন সেটাও জানাবে আর কি। আর আগামীকাল, হ্যাঁ আগামীকাল মেট্রো ঠিক কোন সময়ে চলবে, কি পরিমাণে চলবে, সব খবর নিয়ে ফিরবে আর কি আপনার কানে 107 নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টায়। কিন্তু তার আগে গান এবং তারপর যথারীতি, যথারীতি খবরাখবর। এ মুহূর্তে আরো একটা ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক সং।
3: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। 1947 সালের দেশভাগের সময় যারা প্রাণ হারিয়েছিলেন এবং নিজেদের ভিটে মাটি থেকে উচ্ছেদিত হয়ে অকল্পনীয় যন্ত্রণার শিকার হয়েছেন বা চরম দুর্ভোগে দিন কাটিয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাঁদের আত্মত্যাগ, দুর্ভোগ ও সংগ্রামের স্মৃতি সংরক্ষণই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের অধীনস্থ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। রাজ্যপালের বার্তায় বলা হয়েছে, এই কর্মসূচিতে পড়ুয়া, শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকদের একত্রিত করে দেশভাগের ভয়াবহতা এবং বাংলার উপর তার গভীর প্রভাব স্মরণ করা উচিত। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। অসামান্য ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে স্বাধীনতা দিবসে রাজ্যের 14 জন IPS আধিকারিক মুখ্যমন্ত্রী পদক পাচ্ছেন। আগামীকাল স্বাধীনতা দিবসের অনুষ্ঠান মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাদের এই পদক দিয়ে সম্মানিত করবেন। চিফ মিনিস্টার মেডেল ফর আউটস্ট্যান্ডিং সার্ভিস 2026 পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছেন 6 জন IPS আধিকারিক। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত 14 জন। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দ্রুত উদ্ধারকাজ ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় মহিলাদের সিঙ্গলসে পোল্যান্ডের সপ্তম বাছাই ইগা সুয়াটেক চ্যাম্পিয়ন হয়েছেন। দ্বিতীয় বাছাই কাজাখস্তানের এলেনা রিবাকিনাকে 6-2, 6-3 স্ট্রেট সেটে হারিয়ে দেন তিনি। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে আরপি। আর আপনাদের পাঠানো মেসেজ 9903653992 যেগুলো এসেছে টুডে পুঁই পুঁই চুঁই চুঁই করে, ওকে, তিন চারজনের মেসেজ অলরেডি কিন্তু শেয়ার করেছে আপনি আজ নমস্কার কলকাতা এই মুহূর্তে। আহা হা, ওকে ওকে ওকে ওকে, আহা রাইট, কে লিখেছে, কে লিখেছে, গুড মর্নিং, আমি কলকাতা ঠাকুরপুকুর থেকে কে লিখছি, জান্নাত আরিজ, ক্লাস সিক্স, ওকে ও ওকে ওকে ওকে, ক্লাস সিক্সের পুঁচকে মেয়ে লিখছে, প্লিজ মা তুঝে সালাম গানটা শুনবো, প্লিজ প্লিজ প্লিজ শোনা, ওকে ওকে, জান্নাত আরিজ। আরে ভাই, তোমার ফার্স্ট টাইম আজকে মেসেজ পেয়েছে, ফলে তোমাকে এই গানটা শোনাবো না, হয় নাকি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ক্লাস সিক্সের পুঁচকে বন্ধু আমাদের মেসেজ পাঠিয়েছে, জান্নাত আরিজ ঠাকুরপুকুর থেকে, কলকাতা ঠাকুরপুকুর থেকে, ওয়াও থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ, শুভ সকাল দাদা ভাই, কাল রেডিও শুনবো, রোজের মতো নিজে নিজে পতাকা তুলবো, আর FBতে সবার পতাকা, ওকে সবার পতাকা দেব, শর্মিষ্ঠা মুখার্জি মানে পতাকা, ওকে ওকে ওকে, মানে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করবে এটাই তো বলেছে, ওকে, আহা, সেই সঙ্গে কি বলেছে, না চানের সাথে চিনি মিশিয়ে এক ভাগ সাদা আর দুটো ভাগ সবুজ কমলা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে কি করব, প্রেসার কুকার দিতে হবে, তাহলে কিন্তু কমলা সাদা সবুজ সব কিছু তৈরি হয়ে যাবে। এমনটা লিখে পাঠিয়েছে আমাদের বন্ধু শর্মিষ্ঠা, কোথা থেকে শর্মিষ্ঠা মুখার্জি, শাঁখরাইল হাওড়া থেকে, ওয়াও থ্যাংক ইউ শর্মিষ্ঠা এমন ভাবনার জন্য। সুজিত, সুজিত করতে পারিছে, উত্তর জোজরা কলকাতা 135 থেকে পারিছে, গত 9 তারিখে বাড়ির ছাদে জাতীয় পতাকা টাঙ্গিয়েছে, আর কালকে স্বাধীনতা দিবসে আকাশবাণীর সঙ্গে লাল কেল্লার অনুষ্ঠান প্রত্যক্ষ করব, এমনটাই জানিয়েছে আমাদের বন্ধু সুজিত মণ্ডল উত্তর জোজরা কলকাতা 135 থেকে। আর এদিকে এদিকে কে লিখেছে, সন্দেশে আতে হ্যায়, ওকে, সৌভিক ঢাকুরিয়া থেকে বলেছে, মুভির নাম হচ্ছে বর্ডার 1997, সিঙ্গার্স হচ্ছে রূপকুমার রাঠোর, সবকিছু পাঠিয়ে দিয়েছে আর শুনতে চেয়েছে তার পছন্দের গান এই স্বাধীনতা দিবসের প্রাকালে, ওয়াও থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আর আর আর আর কোন গানে রিকোয়েস্ট ছিল, কোন গানে রিকোয়েস্ট ছিল সেই গানটাকে শুনিয়ে দেবে আর পি, ওকে চলো চলো আমরা কাজ করি, স্কাই ফোর্স এই মুভির যে কোনো একটা গান শুনতে আমাদের বন্ধু রিকোয়েস্ট করেছে, রানা এবং সানা, রানা এবং সানা সিংহবাড়ি কালিকাপুর থেকে এমন রিকোয়েস্ট পাঠিয়েছিল, ফলে সেই গানটা কিন্তু এই মুহূর্তে আর পি শুনিয়ে দিয়েছে, আ হা হা, তারপর কিন্তু তোমাদের অন্য যারা পাঠিয়েছিলে তাদের গান, ওকে, স্কাই ফোর্স মুভি থেকে এই গান আপনার কানে শুধুমাত্র 107।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা,
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। ডুরান্ট কাপ, ডুরান্ট কাপ নিয়ে আপনাদের ডেফিনেটলি, যারা খেলা দেখতে ভালোবাসেন, খেলতে ভালোবাসেন, খেলার সঙ্গে থাকতে ভালোবাসেন, খেলায় স্বপ্ন দেখেন, তাদের জন্য কিন্তু ডুরান্ট কাপ জাস্ট ফাটাফাটি। ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালের সূচি কিন্তু ঘোষিত হয়েছে, জানানো হয়েছে কবে কাদের বিরুদ্ধে খেলবে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, সেই কথাটা জানিয়ে দিচ্ছে আর কি। ডুরান্ট কাপের কোয়ার্টার ফাইনালের গ্রুপ পর্ব শেষ হয়েছে এই তো বৃহস্পতিবার। আর গতকালই কিন্তু ঘোষণা হয়ে গেছে। কি ঘোষণা হয়েছে? ঘোষণা হয়েছে এরপরে খেলাগুলো কোথায় কোথায় রয়েছে। কোয়ার্টার ফাইনালের সূচি জানানো হয়েছে, ইস্টবেঙ্গল এবং মোহনবাগান দুই দলই কিন্তু কোয়ার্টার ফাইনাল খেলছে। মোহামেডান আগেই ছিটকে গিয়েছে। ডুরান্ট আয়োজকদের ঘোষণা অনুযায়ী ইস্টবেঙ্গল খেলবে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে আগামী রবিবার 16 অগস্ট সন্ধে 7 PM থেকে রয়েছে সেই ম্যাচ খেলা হবে যুব ভারতীর ক্রীড়াঙ্গনে। তারা সেমিফাইনালে উঠলে খেলবে দিল্লি, মানে যারা উঠবে আর কি, সেমিফাইনালে উঠলে কিন্তু খেলবে কার সঙ্গে না, দিল্লি FC বনাম, বনাম কি রয়েছে, ওকে ওকে ওকে ওকে, আচ্ছা রায়, আচ্ছা রায়ং দাই ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে, ওকে 19 অগস্ট সন্ধে 7টা থেকে হবে সেই ম্যাচ। আর মোহনবাগান তারপরের দিন খেলতে নামবে যুব ভারতীতে, শেষ আটে তাদের প্রতিপক্ষ জামশেদপুর FC। 17 অগস্ট বিকেল 4টে থেকে হবে সেই ম্যাচ। মোহনবাগান যদি সেমিফাইনালে ওঠে তাহলে কিন্তু তারা নর্থ ইস্ট ইউনাইটেড বনাম শিলং লাজং ম্যাচের বিজয়ীর বিরুদ্ধে খেলবে। তবে সেমিফাইনালে উঠলে কিন্তু কলকাতায় খেলার সুযোগ পাচ্ছে না মোহনবাগান, তাদের ম্যাচ হবে শিলংয়ে। মোহনবাগানের সম্ভাব্য প্রতিপক্ষ যেই হোক না কেন, তারা উত্তর পূর্ব ভারতের ক্লাব। যে সূচি প্রকাশিত হয়েছে তাতে ফাইনালের আগে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের না আর মুখোমুখি হওয়ার, ফেস টু ফেস হওয়ার কোনো রকম পসিবিলিটি নেই। এবারে ডুরান্ট কাপে ইস্টবেঙ্গল প্রথম ম্যাচে কিন্তু মোহনবাগানের কাছে 0-1 গোলে হারলেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে। এটাই হচ্ছে পজিটিভিটি, রাইট? এমনটা বলতে বলতে 8:18 হয়ে 18 সেকেন্ডস, এমন মুখ্য মুহূর্তে জাগো রে বাঘা, আরে বাঘা জাগো, জাগো জাগো, জাগো রে বাঘা জাগো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: আরো একবার বলি নমস্কার, নমস্কার, নমস্কার এবং নমস্কার, আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার। আর সেই পুঁচকে বন্ধুটাকে আমাদের অনেক অনেক আদর, যার ফার্স্ট টাইম কিন্তু আরপি মেসেজ পেয়েছে। কে সে? জান্নাত আরিজ, ক্লাস সিক্সের পুঁচকে বন্ধু জান্নাত আরিজ ঠাকুর পুকুর থেকে পাঠিয়েছে মেসেজ। তার গানের রিকোয়েস্ট সং এই মুহূর্তে কিন্তু রয়েছে আপনার কানে শুধুমাত্র 107 এ।
1: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: স্বাধীনতা দিবস মানে কিন্তু ছুটির দিন যেমন, আবার ছোড়াছুড়ির দিনও বটে। যারা অনুষ্ঠানের আয়োজক তাদের তো একবারে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তবেই না সাকসেস পাবেন, রাইট? আর এই স্বাধীনতা দিবসে দিনভর চলবে কিন্তু কম মেট্রো, কখন পাবেন প্রথম এবং শেষ পরিষেবা? আরপি জানাচ্ছে আজ নমস্কার কলকাতায়। স্বাধীনতা দিবসে দিনভর চলবে কম মেট্রো, তার ফলে স্বাভাবিকভাবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইন এবং হাওড়া ময়দান থেকে সল্টলেক গ্রিন লাইন মেট্রো পরিষেবার সময়সূচিতে কিন্তু সামান্য বদল হয়েছে। তবে প্রথম এবং শেষ মেট্রোর সময়সূচিতে না, কোনো বদল নেই। দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত ব্লু লাইনের আপ ও ডাউন শাখায় 97টি করে মোট 194টি মেট্রো চলাচল করবে। হাওড়া ময়দান থেকে সল্টলেক পর্যন্ত গ্রিন লাইনের আপ এবং ডাউন শাখায় 74টি করে 148টি মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে দমদম বিমানবন্দর পর্যন্ত

0: ইয়েলো লাইনে 46টি করে আপ এবং ডাউন শাখায় মোট 92টি মেট্রো চলবে। জয় হিন্দ বিমানবন্দর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত প্রতিদিন 5টি মেট্রো চলে, তবে স্বাধীনতা দিবসে একটি মেট্রো কম চলবে। জোকা এসপ্ল্যানেড পার্পেল লাইনে অন্যান্য দিনের মতো কিন্তু মেট্রো পরিষেবা পাওয়া যাবে। আর কবি সুভাষ থেকে বেলেঘাটা পর্যন্ত অরেঞ্জ লাইনে শনিবার মেট্রো চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। প্রতিটি রুটে প্রথম ও শেষ মেট্রো পরিষেবা কিন্তু না, সময়সূচিতে কোনো রকম বদল হচ্ছে না। আর এমনটা বলতে বলতে দুটো বিজ্ঞাপন বিরতি, তারপর ফিরে আসা আপনার কানে আপনার হৃদয়ের গান নিয়ে।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও, কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ্য সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে, আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: आइए सुनते हैं फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के प्रेसिडेंट श्री नवीन जिंदल का विशेष संदेश।
5: वंदे मातरम प्यारे देशवासियों, आप सभी को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। आज हम अमर शहीदों को नमन करते हैं और राष्ट्र निर्माण में जुटे हर भारतीय का अभिनंदन करते हैं। विक्रम 1 की लॉन्चिंग, $5 ट्रिलियन की अर्थव्यवस्था का लक्ष्य, राष्ट्रमंडल खेलों में 39 पदक और डिजिटल क्रांति, यही है नए भारत की पहचान। फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के हर घर तिरंगा हर दिन तिरंगा अभियान से जुड़े। जय हिंद, जय भारत, वंदे मातरम।
6: सुनछेन नमस्कार कोलकाता,
7: नमस्कार कोलकाता
6: 107 FM रेनबोते। नमस्कार कोलकाता,
7: नमस्कार कोलकाता।
8: वन जीरो सेवन एफ एम रेनबो प्रेजेंट्स স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
9: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
8: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
9: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
10: এটা কলকাতার মানিকতলার মুরারি পুকুর এলাকা। এইখানে বাংলার বিপ্লবী আন্দোলনের সময় একটা গোপন গবেষণাগার গড়ে উঠেছিল, এবং সেটা হলো বিস্ফোরক গবেষণাগার কেন্দ্র, যার নেপথ্যে ছিলেন এই বাংলারই সেই সময়কার দাপুটে নেতা হেমচন্দ্র দাস কানুঙ্গ।

0: আমি অরিজিত, আর আমার সঙ্গে কুনাল দা। উত্তর কলকাতার এই মুরারিপুকুর এলাকায় যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা তো আজকের কলকাতা, নতুন কলকাতা। এই বাঁধানো পুকুর, পাশে গুরুদাস কলেজ, পেছনে অরবিন্দ ঘোষের মূর্তি। কিন্তু একটা সময়, মানে যে সময়ের কথা আজকে আমরা বলছি, এটা এই সময় ঋষি অরবিন্দ ঘোষের বাবা কৃষ্ণধন ঘোষের বাগান বাড়ি ছিল। আর তার সঙ্গে একটা গভীর সম্পর্ক ছিল হেমচন্দ্র দাস কানুঙ্গর। আর এই বাগান বাড়ির সঙ্গেই জড়িয়ে আছে হেমচন্দ্র দাস কানুঙ্গর নাম।
1: হ্যাঁ, বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ ছিলেন বিপ্লবীদের সেই সময়কার বোমা বিশেষজ্ঞ। মানে উনি অনেক বোমা তৈরি করেছিলেন, তবে তার মধ্যে যেটা সবচাইতে উল্লেখযোগ্য সেটা হচ্ছে বিপ্লবী হেমচন্দ্র দাস কানুঙ্গ, উনি একটা বুক বোম তৈরি করেছিলেন।
0: বুক বোম মানে মানে বইয়ের মধ্যে বোমা?
1: একদম একদম, বইয়ের মধ্যে বোমা। কনসেপ্টটা কিরকম ছিল যে উনি একটা খুব মোটা বই নিয়েছিলেন, যেটা প্রায় 1075 পৃষ্ঠার একটা বই, তার ওপরের দিকের 80 পেজ আর তলার দিকের 400 পেজকে উনি বাদ দিয়ে মাঝের যে অ্যাপ্রক্সিমেটলি 600 পেজ সেটাকে উনি কেটে একটা বক্স তৈরি করেন। সেই বক্সের মধ্যে উনি চকলেট, কোকো চকলেটের যে বক্স হয়, টিন হয়, অ্যাকচুয়ালি সেই সময় টিন হতো, টিনটাকে ভরেন, তার মধ্যে কিছু কেমিক্যাল দেওয়া হয়, যেমন পিক্রিক অ্যাসিড, ফালমিনেট মার্কারি এগুলো, আর এটাকে উনি আটকেছিলেন স্প্রিং দিয়ে, মানে স্প্রিংটা ছিল ডিটোনেটার।
0: ওকে,
1: আর কনসেপ্টটা কিরকম ছিল যে যেই মুহূর্তে বোমার বইটাকে খোলা হবে, অটোমেটিক্যালি বোমাটা এক্সপ্লোড করবে।
0: আচ্ছা কুনাল, যে বুক বোমা বা বই বোমা, এটা কাকে মারবার জন্য তৈরি করা হয়েছিল?
1: এটা মূলত তৈরি করা হয়েছিল সেই সময়কার ব্রিটিশ বিচারপতি ডগলাস কিংসফোর্ডকে মারার জন্য।
0: আচ্ছা,
1: আসলে উনি কুখ্যাত ছিলেন তখনকার দিনে বিপ্লবীদের কঠোর শাস্তি প্রদান করার জন্য। কিন্তু ওর যে দুঃখের ব্যাপারটা হলো, এটা তো তৈরি করলেন হেমচন্দ্র দাস কানুঙ্গ, কিন্তু বোমাটাতে না কোনো কাজ হয়নি, কিংসফোর্ড কিন্তু মারা যাননি,
0: তাই?

0: আচ্ছা কুনালরা, প্রত্যেকটা ইতিহাসেরও তার একটা ইতিহাস থাকে, তো এই বিস্ফোরক গবেষক হওয়ার গল্পটা তুমি যদি একটু বলো।
1: আসলে যদি বলতে হয়, হেমচন্দ্র দাস তার কলকাতার বাড়ি বিক্রি করে 1906 সালে পাড়ি দিয়েছিলেন প্যারিসে।
0: আচ্ছা,
1: বোমা বানানো শিখতে।
0: ওকে,
1: ওখানে ওনার সঙ্গে দেখা হয় বিপ্লবী ম্যাডাম বিকাজি কামার সঙ্গে, এবং ওখানকার কিছু রুশ বিপ্লবী যারা ছিলেন ওই সময় তাদের সঙ্গে ওনার দেখা হয়। মূলত ওনাদের থেকে উনি বোমা বানানোটা শেখেন, এবং এক বছর পরে 1907-এ উনি কলকাতায় ফিরে আসেন প্রায় একটা 700 পাতার রাইট আপ নিয়ে, বোমা বানানোর রাইট আপ নিয়ে।
0: ওকে,
1: এবং ফিরে এসে উনি সেটাকে লিপিবদ্ধ করেন, এবং সেইটাই কিন্তু পরবর্তীকালে বিপ্লবীদের প্রচুর কাজে লেগেছিল।
0: তো তার মানে বিদেশ থেকে সরাসরি এখানে, এবং তারপর গবেষণাগার।
1: কারেক্ট। আর এখানে যে ব্যাপারটা তৈরি হয়েছিল 32 নম্বর মুরারি পুকুরে, এখানে উনি সাথে পেয়েছিলেন অরবিন্দ ঘোষের ভাই বারিন ঘোষকে।
0: আচ্ছা কুনালদা, এই যে এত কিছু ঘটছিল, তো ব্রিটিশ পুলিশ কিছু কাজ করতে পারেনি?
1: হয়েছিল তো, তোমার ধরো যখন 1908 সালে ক্ষুদিরাম বসু আর প্রফুল্ল চাকি মুজাফফরপুরে যখন কিংসফোর্ড হত্যার জন্য বোমা মেরেছিল, তারপরেই ব্রিটিশ পুলিশ নড়েচড়ে ওঠে।
0: আচ্ছা,
1: এবং তারা ফাইনালি এই জায়গাটা খোঁজ পায়, এই 32 নম্বর মুরারি পুকুর। এখানে তারা রেড করে, প্রচুর বোমা, বোমার মশলা, বোমা বানানোর লিফলেট, রাইট আপ, এগুলো সমস্ত পান, এবং এখানে অনেকে ধরা পড়েছিলেন। মূলত অরবিন্দ ঘোষ ধরা পড়েছিলেন, হেমচন্দ্র কানুঙ্গ ধরা পড়েছিলেন, অরবিন্দর ভাই বারিন ঘোষ ধরা পড়েছিলেন, আরো অনেক অনেক বিপ্লবী ধরা পড়েছিলেন।
0: তো কুনালদা, একটু এই ধরা পড়ার পরের গল্পটা বলো না।
1: পড়ার পরে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে এই আমাদের হেমচন্দ্র দাস কানুঙ্গ এবং আরো অন্যান্য বিপ্লবীদের এনাদের সাজা হয়েছিল দ্বীপান্তর।
0: আচ্ছা,
1: ওনারা আন্দামানের সেলুলার জেলে ওনাদের রাখা হয়েছিল, এবং পরবর্তীকালে ক্ষমা প্রার্থনার মাধ্যমে হেমচন্দ্র দাসকে মুক্তি দেওয়া হয়। সেটা 1921 সালে উনি কলকাতায় ফিরে আসেন, এবং এই যে ঘটনাটা, এটা হচ্ছে সেই বিখ্যাত আলিপুর বোমা মামলা।
0: আচ্ছা, এটাই সেই আলিপুর বোমা মামলা। সত্যি কতটা বুকের পাটা থাকলে এই রকম একটা বিদ্রোহ করা যায়, সেটা এতটা পড়াশোনা, এতটা গবেষণার পর।
1: ঠিক তাই। আর জানো তো অরিজিৎ, এই হেমচন্দ্র দাস স্বাধীনতার পরে তার এই যে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে, সেটা উনি অনেক জায়গায় লেখালেখি করে গেছেন, এবং সেগুলো ইতিহাসের একটা প্রামাণ্য তুলি।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: কানে বাজুক অনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন,
3: সাত সুরে সারাদিন।
4: শুনছেন নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা
4: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
5: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হ্যাঁ কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। ওই যে বলেছিলাম কলকাতার বিভিন্ন খবরাখবর কিন্তু থাকবে, হ্যাঁ এদিক ওদিক এদিক ওদিক আমরা তাকাই ঠিকই, কিন্তু সেগুলো কিন্তু অতটা আমরা ভেবে দেখি না, কিংবা তার পেছনে যে একটা হিস্ট্রি রয়েছে সেটাও কিন্তু আমাদের মাথায় সেই মুহূর্তে আসে না। হ্যাঁ, তেমনই কিছু কথা আজ শেয়ার করছে আরপি, যেমন এই কিছুক্ষণ আগে শেয়ার করেছিল কোন কোন কথা, ওই যে কলেজ স্ট্রিটের কথা শেয়ার করেছিল, এবং সেই সঙ্গে কোয়িক কলকাতা কুইজ সেটাও কিন্তু শেয়ার করেছে আরপি, যেমন কলকাতার ট্রামের কথা শেয়ার করেছে, এবং একই সঙ্গে এবার একটু ফুডের কথা বলা যাক। কলকাতাকে বুঝতে চাইলে শুধুমাত্র কিন্তু ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখলে হবে না, একটা রাস্তার ধারের দোকানে দাঁড়িয়ে একটা কচুরি খেলেও কিন্তু কলকাতাকে একটু হলেও বোঝা যায়। মর্নিং ব্রেকফাস্ট ইন কলকাতা ক্যান বি এ সিরিয়াস ম্যাটার, কোথাও কচুরি।

তরকারি, কোথাও লুচি আলুর দম, কোথাও চা আর টোস্ট, আর একটু পরে অফিস পাড়ায় একেবারে রোল, দুপুরে ভাত মাছ, বিকেলে আহা তেলে ভাজা, সন্ধ্যায় ফুচকা। আর কলকাতার খাবারের সবচেয়ে মজার বিষয় কি বলতো, উই ডোন্ট জাস্ট ইট ফুড, উই ডিসকাস ফুড। রাইট, আমরা খাবার বিষয়ে কথা বলি। ওই দোকানে ফুচকা ভালো না, ওই দোকানে মাংসটা না জাস্ট অসাধারণ, ওই জায়গায় বিরিয়ানি একবার খেলে আরে বলতে পারবি না। এমনকি একটা দোকানের সামনে দাঁড়িয়ে দুজন মানুষ হয়তো তর্ক করছেন, দাদা এটা আসল কলকাতা বিরিয়ানি নয়, এটা এটা এটা ডিবেট, মানে এইসব ডিবেটের কিন্তু কোনো শেষ নেই। আপনার কাছে কলকাতার বেস্ট স্ট্রিট ফুড কোনটা, ফুচকা নাকি কাঠি রোল, নাকি তেলে ভাজা, নাকি কচুরি, নাকি অন্য কিছু? ভাবতে থাকুন, ভাবতে থাকুন। আগামীকাল যেহেতু ছুটির দিন, আবার অনেকের কাছে ছোটাছুটির দিন, অতএব এগুলো কিন্তু আমাদের হাতে উঠে আসবে, মুখে চলে আসবে। আচ্ছা, এবার কলকাতায় এমন একটা জিনিস নিয়ে কথা বলতে পারি আমরা, যেটা হয়তো আপনি প্রতিদিন দেখেন, প্রতিদিন দেখেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন কি এই শহরের ওল্ড হাউসেস এত অন্য রকম কেন, ভিন্ন ধরনের কেন? সেই কথা নিয়ে ফিরবে আর কি আপনার কানে 107-এ। কিন্তু তার আগে কিন্তু কোন গান, হ্যাঁ ইয়ে ওয়াদা, বাঘা যতীর মুভি থেকে এই গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: একটু আগে বলেছিলাম যে কলকাতা ওল্ড হাউসগুলো এইগুলো একটু অন্যরকম কেন, হ্যাঁ সেই খবর কিন্তু রয়েছে আজ আজ

আজ আজ নমস্কার কলকাতায়, নর্থ কলকাতার পুরনো বাড়ি, বিশাল দরজা, লম্বা বারান্দা, মাঝখানে উঠোন, কোথাও ঠাকুর দালান, কোথাও আবার উডেন স্টেয়ারকেস, কোথাও দেওয়ালে পুরনো ছবি। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে যদি একটু থামেন, মনে হবে এই বাড়ির ভিতরে কত মানুষ জন্মেছে, কত মানুষ চলে গেছে, কত বিয়ে হয়েছে, কত উৎসব হয়েছে, কত কান্না জুড়ে আছে এই দেয়ালে। A building is not just a building, it's a memory, right? কিন্তু সমস্যা হলো, প্রবলেম হলো, শহর বদলাচ্ছে, পুরনো বাড়ির অনেকটাই কিন্তু হারিয়ে যাচ্ছে, নতুন বাড়ি হচ্ছে, নতুন রাস্তা হচ্ছে, নতুন জীবন আসছে। That's how a city evolves. কিন্তু প্রশ্ন হলো, আমরা কি উন্নতি করতে গিয়ে আমাদের মেমোরিজগুলোকে হারিয়ে ফেলছি? এই প্রশ্নের উত্তর কিন্তু সহজ নয়। এবার একটু হিস্ট্রি, কিন্তু হিস্ট্রিতে যাওয়ার আগে আগামীকাল এমন একটা দিন, এইটেথ কিন্তু আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আর সেই দিনটাকে কিভাবে আমরা সেলিব্রেট করতে চাই, করছি, করব, সেই যে চিন্তা ভাবনা রয়েছে সেগুলো আপনি শেয়ার করতে পারেন 9903653992 রাইট। আগামীকাল আপনার পৌঁছকে দেখে কি স্কুলে পাঠাবেন, স্কুলে কোন ড্রেসে পাঠাবেন, ও হো হো, আরে ওই যে উত্তরীয়টা থাকবে না, সেটা কিন্তু একেবারে তেরঙ্গাতে, হ্যাঁ স্পেশালি কিন্তু কেনা হয়েছে, হয়তো বা অনলাইনে খুঁজে খুঁজে বের করতে হয়েছে। আর ওদিকে টুপিটা, ও হো, গান্ধী টুপি নাকি নেতাজি টুপি, কোনটা পড়াচ্ছেন? আগামীকাল লিখে পাঠান ছোট করে, পৌঁছকে করে 9903653992। আর এই মুহূর্তে ছোট্ট একটা গান, না খুব ছোট্ট নয়, বরং এই দেশের গান, আমাদের হৃদয়ের গান, 107 নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টার শেষ গান।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দেশের উন্নয়নে তাঁদের অমূল্য অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে শিক্ষার্থী ও চাকরি প্রার্থীদের আন্দোলন আজ 21তম দিনে পড়েছে। আন্দোলনকারীরা বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করতে রাজি নন। তাদের দাবি, ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশনের কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষা বাতিল করে সিবিআই তদন্ত করতে হবে। আন্দোলন জোরদার করতে তারা আগামীকাল একটি তিরঙ্গা যাত্রায় আয়োজন করবেন। উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ টানেলে ভূমিধসের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত 14 জন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী দ্রুত উদ্ধারকাজ ও আহতদের যথাযথ চিকিৎসার নির্দেশ দিয়েছেন। নিম্নচাপের প্রভাবে অবিরাম বৃষ্টির জেরে ওড়িশার প্রধান নদীগুলির জলস্তর ক্রমাগত বাড়ছে। এর ফলে রাজ্যে বন্যা পরিস্থিতি নিয়ে উচ্চ সতর্কতা জারি। ভদ্রক জেলার আখুয়াপাড়ায় বৈতরণী নদীর জল বিপদসীমার ওপর দিয়ে বইছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালকবিহীন ড্রোন এবং এর যন্ত্রাংশ আমদানির উপর 100% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা করেছেন। চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে এবং বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে আমেরিকার টেনিস খেলোয়াড় বেন শেল্টন স্বদেশীয় ব্র্যান্ডন নাকাশিমাকে 6-3, 7-6 সেটে হারিয়ে শিরোপা জয় করেছেন। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা FM Rainbow Tine ke tin, tine ke tin. Ganer hat-trick, ganer hat-trick.
3: গানের হাতটিকে আজকে যে একটু পুরনো গান, দেশের গান, স্বাধীনতার গান, স্বদেশের গান, আর সেই গান আপনার কানে শুধুমাত্র 107 একেবারে শুরুতে লোপামুদ্রা।

0: FM Rainbow Tee. Tine ke tine. Tine ke tine. Daniel Hattrick. Daniel Hattrick.
1: বন্দে মাতরমে একই সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তাকে যদি আমরা মনে করতে পারি তাহলে এই মুভিটাও আমাদের মনে আসে, দেবী চৌধুরানী। সেই মুভির গান আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা, নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অনেক অনেক অনেক অনেক অনেক নমস্কার নিয়ে আপনাদের কানে রয়েছে কিন্তু এই মুহূর্তে টাইম চেক। নটা বেজে 21 মিনিট হয়ে 31 সেকেন্ডস রয়েছে আর আপনার কানে 107 এ। আজ কিন্তু একেবারে ভারতের গান, দেশাত্মবোধক গান, যেগুলো আমাদের হৃদয়ের গানও বটে। আর এবার কিন্তু এবার কোন খবর আপনার জন্য, যেটা জরুরি খবর, ডেফিনেটলি এটা একটা জরুরি খবর। কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের জেরে বদলে যাবে প্রায় 9 লক্ষ সম্পত্তির এসএসসি নাম্বার। হ্যাঁ, চলছে প্রস্তুতি। ব্যাপারটা কি, পুরো ভোটের আগেই কিন্তু কলকাতা পুরসভায় ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রক্রিয়া শুরু হয়েছে। তার জেরেই এবার কিন্তু বদল আসতে চলেছে পুর প্রশাসনের সম্পত্তি কর ব্যবস্থাতেও। পুরসভা সূত্রে খবর, আগামী অর্থবর্ষ শুরুর আগেই কিন্তু কলকাতা পুরসভা এলাকায় প্রায় 9 লক্ষ সম্পত্তি করদাতার নতুন এসএসসি নাম্বার তৈরি করা হতে পারে। ওয়ার্ডের সীমানা বদলের সঙ্গে সামঞ্জস্য রেখে কিন্তু এই নম্বর পরিবর্তনের ডিসিশন নেওয়া হয়েছে। কলকাতা পুরসভায় বর্তমানে কত রয়েছে? 144। এতগুলো ওয়ার্ড রয়েছে, পুনর্বিন্যাসের পরে তা কিন্তু আরো বেড়ে যাবে। কত হবে? 209। এতগুলো ওয়ার্ড কিন্তু বেড়ে যাবে, অন্তত প্রস্তাব তেমনটাই রয়েছে। আর ইতিমধ্যে নতুন ওয়ার্ডের খসড়া প্রকাশ করা হয়েছে, সেখানে নাগরিকদের আপত্তি এবং পরামর্শ জানানোর সুযোগ দেওয়া হয়েছে। পুনর্বিন্যাসের ফলে বহু বাসিন্দার ওয়ার্ড বদলে যাবে, তৈরি হবে 65টি নতুন ওয়ার্ড। স্বাভাবিকভাবে কিন্তু করদাতাদের সম্পত্তির কর শনাক্তকরণ নম্বরেও পরিবর্তন আনতে হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, ভোটের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই এসএসসি নাম্বার পরিবর্তনের কাজ শুরু করতে পারে সম্পত্তি কর মূল্যায়ন বিভাগ। ইতিমধ্যে চলতি অর্থবর্ষের সম্পত্তি করের বিল তৈরি হয়ে যাওয়ায় এখনই এই পরিবর্তন পসিবল নয়। তাহলে আপনি কোন দিকে পড়ছেন? মানে আপনার চেঞ্জ হবে কি হবে না? আচ্ছা, আমিও তো বসবাস করি এই কলকাতায়, তাহলে আমার কি এসএসসি নাম্বার চেঞ্জ হয়ে যাবে? ও মা, নতুন নাম্বারটা লিখে তারপর ট্যাক্স ডিপোজিট করতে হবে? কি জানি বাপু, সবটাই হচ্ছে সময় বলবে। আহা হা, আর এই সময় বলতে বলতে ডেফিনেটলি আপনি ওয়েট করছেন আপনার মেসেজ, আপনার মেসেজের জন্য 9903653992 যে মেসেজ এসেছে চুয়ে করে আসবো আর পি আসবে সেই মেসেজগুলো নিয়ে। কিন্তু তার আগে কিন্তু কোন গান আমাদের সূর্য বেরোন 11, আরও একটা জাতীয়তাবোধের মুভি সিনেমা 11, সেই মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 এ।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। বাস মে মোচো, ব্যাপারটা কি, ব্যাপারটা কি না, ওই বাস মে মোচো ওই শব্দটাকে এড়িয়ে যান, বরং এই শব্দটা আমাদের এক বন্ধু বলেছে, এই তুমি এই এই এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা চালাচ্ছো না? রাইট রাইট বন্ধু, রাইট। দিয়ান, দিয়াংশি, এরা দুই ভাই বোন, তারা পাঠিয়েছে, তারা কিন্তু ওই মিউজিক লাভার, রাইট। মিউজিক লাভার কেমন, মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে রেখে ওদের খুব পছন্দ, খুব ভালো লাগে, এবং ওরা ঠিক ডিটেক্ট করেছে আর মেসেজ পাঠিয়েছে আরপিকে 9903653992 তে। দিয়ান এবং দিয়াংশি, রাইট, ও বেবি, হাউ সুইট, হাউ সুইট, রাইট। আর ওদিকেই তো সুইটি সুইটি মেসেজ পাঠিয়েছেন যাদবেন্দ্র পণ্ডা, জুখে বাজার কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে, কে লিখেছেন, আগামীকাল 80তম স্বাধীনতা দিবসে আমাদের ক্লাবে শিশুদের নিয়ে পতাকা উত্তোলন এবং দেশ মায়ের সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এক অনুষ্ঠান হবে, স্থানীয় সবাই এই অনুষ্ঠানে যোগদান করবেন, পরের দিন ওই পতাকাগুলোকে সম্মান জানিয়ে যথাস্থানে রাখা হবে। আর সেই সঙ্গে ভোরাইয়ের প্রশংসা করেছেন, বীর গাথার প্রশংসা করেছেন। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ যাদবেন্দ্রবাবু। এই মুহূর্তে কার মেসেজ, যাদবেন্দ্রবাবুর পরের মেসেজ, ওহো আজ প্রচুর মেসেজ এসছে আরপির কাছে। বড় ঘোষপাড়া থেকে লিখেছে আমাদের বন্ধু মাধাই, শুভ সকাল, আগামীকাল স্বাধীনতা দিবস উদযাপন করব বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আমাদের এখানে একটা কমিটি তৈরি হয়েছে স্বাধীনতা চেতনা কমিটি নামে, এই কমিটির মাধ্যমে আমরা বিভিন্ন প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক প্রতিযোগিতা রেখেছি, যেমন সেখানে থাকবে স্বাধীনতার বিষয়ে কুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, এমনই নানা অনুষ্ঠানের মাধ্যমে আগামীকাল স্বাধীনতা দিবস উদযাপন করবে, এবং পরের দিন রবিবার রক্তদান শিবিরের মাধ্যমে এই অনুষ্ঠানের সমাপ্তি হবে, আর সম্ভব হলে গান মিলান্তিতে এই গানটি শোনালে খুশি হব, অন্যতা শঙ্কর রায়ের কবিতা অবলম্বনে গান, তেলের শিশি ভাঙল বলে, না এই গানটা প্লিজ শোনাবো না, কারণ সেই ভাগাভাগির দিকে আজ থাকবে না, আজ বরং গড়ার দিকে থাকবে আরপি। এই মুহূর্তে মুন্না সর্দারের মেসেজ, মুন্সি ঢাকা থেকে, ডিয়ার আরপি দাদা ভাই, দাদা ভাই, আমাকে আমাকে, ওকে, লতা মঙ্গেশকরের এ মেরে বতন কি লোক, আচ্ছা এই গান কিন্তু শুনিয়ে দিয়েছে সেই ভোরবেলায়, ওকে থ্যাংক ইউ, থ্যাংক ইউ মুন্না ভাই, রাইট। এই মুহূর্তে কার মেসেজ, দীপকের মেসেজ, বেলপুকুর তোংপাড়া থেকে এবং শ্যামপুর থেকেও পাঠিয়েছে এই মেসেজ, গুড মর্নিং আরপি দাদা ভাই, পরপর দুদিন পেয়ে খুব ভালো লাগছে, আগামীকাল যাই হোক ঠিক সকাল 8টার সময় জাতীয় পতাকা উত্তোলন হবে আমাদের এই গ্রামের শিব মন্দির প্রাঙ্গণে, তারপর সারা দিন হই হুল্লোড়, মজা, পিকনিক সব কিছুই আছে, স্বাধীন বলে কথা, কালকের দিনে সব কিছুই সব কিছু একেবারে বোঝাই রেখে আনন্দ করবো, ওয়াও ওয়াও। দীপকের সঙ্গে তো আরপিও রয়েছে, অন্তত মনে মনে রয়েছে, কানে কানে রয়েছে, প্রাণে প্রাণে রয়েছে, হৃদয় জুড়ে রয়েছে, আর প্রচুর প্রচুর ছবি টবি নিয়ে পাঠিয়ে দিয়েছে আমাদের বন্ধু। ওকে ওকে, কে সে, কোন বন্ধু, এত এত ঘাটাঘাটি করে আরপিকে প্রচুর মেসেজ পাঠিয়েছে, কে লিখেছে, খুব সুন্দর লাগছে প্রোগ্রামগুলো শুনতে পেয়ে, আর অনেক দাদারা ফোন করছে, তো ওনাদের আমরা স্বাগতম, শুভেচ্ছা এবং অভিনন্দন এবং ভালোবাসার দাদা, স্টুডিওতে আপনাদের এইভাবে প্রোগ্রাম চালানোর জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, আমার মহাবিশ্বে আশীর্বাদ রইল, ওকে, আপনাদের সকল বন্ধুদের মধ্যে অল FM রেডিও চ্যানেলের জন্য শুভ রাত্রি, শুভ শুভে, অনেক কিছু লিখে ফেলেছে, ওকে। সুরজিৎ বর কোথেকে পাঠিয়েছে, ঘনশ্যাম বাটি, পার্বতী, বড়পাড়া থেকে, দক্ষিণ চব্বিশ পরগনায় এমন একটা জায়গা রয়েছে, সেখান থেকে সুরজিৎ কিন্তু এমন মেসেজ পাঠিয়েছে, ওকে ওকে ওকে। সোমনাথ দমদম ক্যান্টনমেন্ট কি পাঠিয়েছে, গুড মর্নিং আরপি, পরপর দুদিন অনুষ্ঠান করবার জন্য আপনাকে থ্যাংকস, থ্যাংকস, ভেরি নাইস টপিক, আগামীকাল কাল আগামীকাল কিন্তু পাড়ার প্রবীণ মেম্বারদের সাথে ক্লাবে ফ্ল্যাগ তোলা হবে, আর আর কি হবে, ট্রাই কালার সুইট ডিস্ট্রিবিউট করা হবে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আর আমার জন্য একটা রেখো ট্রাই কালার সুইট। এটা কিন্তু ভালো ভাবনা, ওকে, গুড থিঙ্কিং। কালার সুইট ডিস্ট্রিবিউট করা হবে, আপনিও আসবেন প্লিজ। এমন অন্য জায়গায় নিমন্ত্রণ আছে না, সেখানে পতাকা তুলতে হবে না, বললে হবে না কি রীতিমতো। আর এভাবে পাঠিয়ে দিও, হেভি জমিয়ে খাবে আর কি। সুপ্রভাত দাদা, এমনই শুরু করেছে আমাদের বন্ধু চিত্তব্রত জয়রামপুর হাওড়া থেকে। কি লিখেছে সুপ্রভাত দাদা, স্বাধীনতা দিবসে সমস্ত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি পতাকা তুলে এবং সারাদিন FM রেইনবো শুনতে ব্যস্ত থাকবো চিত্তব্রতের চিত্তে। এমনই কথা রয়েছে, আর চিত্তের কথা শুনতে শুনতে শুনতে শুনতে কোন কথা, কোন কথা রয়েছে, ওকে ওকে ওকে ওকে ওকে ওকে, কোন কথা রয়েছে এই মুহূর্তে, এই মুহূর্তে কিন্তু রয়েছে একটা কাজের কথা রয়েছে। আমরা সেই কাজের কথাটা জাস্ট একটু এদিক ওদিক হয়ে গেছিল, আসুন শুনে নি।
3: আইয়ে শুনতে হ্যায় ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কে প্রেসিডেন্ট শ্রী নবীন জিন্দল কা বিশেষ সন্দেশ।
4: বন্দে মাতরম, প্যারে দেশবাসী, আপ সবি কো স্বতন্ত্রতা দিবস কি হার্দিক শুভকামনায়। আজ হম অমর শহীদোঁ কো নমন করতে হ্যায় অর রাষ্ট্র নির্মাণ মে জুটে হর ভারতীয় কা অভিনন্দন করতে হ্যায়। বিক্রম ১ কি লঞ্চিং, $5 trillion কি অর্থব্যবস্থা কা লক্ষ্য, রাষ্ট্রমন্ডল খেলো মে 39 পদক অর ডিজিটাল ক্রান্তি, ইহী হ্যায় নয় ভারত কি পহচান। ফ্ল্যাগ ফাউন্ডেশন অফ ইন্ডিয়া কে হর ঘর তিরঙ্গা হর দিন তিরঙ্গা অভিযান সে জুড়ে। জয় হিন্দ।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে।

নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা, 107 FM রেইনবো। সকাল থেকে চলছে একবারে ধুম ধাড়াকা, আর ভিড় রয়েছে আপনার কানে 107 এ। আর আপনি আগামীকাল কি করবেন, কিভাবে এই ইন্ডিপেন্ডেন্স ডে কে আপনি সেলিব্রেট করবেন, সে কথাই হচ্ছে 9903653992 তে। আগামীকাল কি রয়েছে, আগামীকাল কি রয়েছে সেই নিয়ে কিভাবে সেলিব্রেট করবেন আপনার পুজকে দিন নিয়ে, সে কথা কিন্তু আপনি শেয়ার করতে পারেন 9903653992 তে। একেবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছেছি, 9:45 কাছাকাছি। আর এমন সময়ে আপনাদের পাঠানো মেসেজগুলো কে কি করবেন। সুপ্রভাত দাদা, আমার পরিচিত ট্রাক চালক ডান হাতের কোণী অবিতি ওকে অন্য একটা মেসেজ চলে এসেছে। স্বাধীনতা দিবসের সমস্ত স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের শ্রদ্ধার্ঘ্য জানিয়ে আমি পতাকা তুলে এবং সারাদিন FM রেইনবো শুনতে ব্যস্ত থাকব। সেই সঙ্গে কিন্তু আগামীকালকে তো একেবারে বাইপাস সংলগ্ন যে আগুয়ান সংঘ রয়েছে, মেট্রো ক্যাসেন ক্যারির উল্টো দিকে যে আগুয়ান সংঘ রয়েছে, সেখানেই কিন্তু জমজমাট আয়োজন রয়েছে। এবং সেখানে যারা সেই আগুয়ান সংঘের প্রতিষ্ঠাতা ছিলেন, বেশ কয়েকজন মানুষকে আগামীকাল শ্রদ্ধার্ঘ্য জানাবে ক্লাব কর্তৃপক্ষ। সেই শ্রদ্ধার্ঘ্য জানানোর পাশাপাশি পতাকা উত্তোলন, একই সঙ্গে নানা ধরনের আলাপ আয়োজন থাকবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে কিন্তু কে রয়েছে, মোহনদা রয়েছেন আগুয়ান সংঘের পক্ষ থেকে, সেখান থেকে কিন্তু মেসেজ পাঠিয়েছেন 9903653992 তে। থ্যাংক ইউ আগুয়ান সংঘ, আরও এগিয়ে চলুক, আগামী দিনে অনেক অনেক বেশি মানুষের সঙ্গে যুক্ত থাকুক, কাজের সঙ্গে যুক্ত থাকুক, এমন শুভেচ্ছা FM রেইনবোর পক্ষ থেকে, আকাশবাণীর পক্ষ থেকে। থ্যাংক ইউ সকলকে, আরও মেসেজ রয়েছে এই মুহূর্তে, যেমন ধরে যাক, সুন্দর শুভ সকাল এমনটা লিখে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন, 80তম স্বাধীনতা দিবস, সকল দেশবাসীকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং হৃদয় উজাড় করা ভালোবাসা। স্বাধীনতা দিবস পালন করার যথাসময়ে পতাকা নামানো হয়, যেখানে সেখানে পড়ে থাকে পতাকা, এই দিকে কিন্তু আমাদের মন দিতে হবে, আমাদের চোখ দিতে হবে, আমাদের যেন নজরটা থাকে। প্রশান্ত প্রামাণিক, আয়ুষ প্রামাণিক, অঙ্কুশ প্রামাণিক, বাবালি বড়পুল বেনিয়াপাড়া দক্ষিণ 24 পরগনা থেকে এমনটাই কিন্তু লিখে পাঠিয়েছে। ওকে, থ্যাংক ইউ সকলকে। ফিরে আসছে এক গান বিরতির পর আবারও কিন্তু আপনাদের মেসেজ নিয়ে। চল না যাই, নতুন কিছু করে দেখাই।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: 9:15 কাছাকাছি একেবারে, আর এই সময় কিন্তু আপনাদের পাঠানোর মেসেজ, প্রচুর মেসেজ জমে রয়েছে, যতগুলো পারছি চেষ্টা করছে আরপি আজ শুনিয়ে দেওয়ার। গুড মর্নিং আরপি দাদা ভাই, বোরাইতে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কাহিনী, আচ্ছা ভোরাইতে, ওকে আচ্ছা ভোরাইতে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের কাহিনী শুনলাম, কত রক্তের বিনিময়ে আজ আমরা স্বাধীনতা পেয়েছি। স্বাধীনতা সংগ্রামীদের জন্য রইল আমার বিনম্র প্রণাম, আমার একটা বিনীত অনুরোধ, কাল স্বাধীনতা দিবস পালন করতে গিয়ে অনেক সময় দেখা যায় পরের দিন জাতীয় পতাকা ভুলুণ্ঠিত অবস্থায় পড়ে রয়েছে, এটি যাতে না ঘটে, এতে জাতীয় পতাকার মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি আমার নিজের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে হার ঘাট তিরঙ্গা অভিযানে সামিল হয়েছে। কাল বাড়ির কচি কাচাদের সঙ্গে স্বাধীনতা দিবস পালন করব, আর দেশাত্মবোধক গান শুনব। সোমেন যাদবপুর থেকে কিন্তু এমনটাই প্রতিশ্রুতি দিয়েছে, এমন সুন্দর ভাবনায় ভাবিত হয়েছে। ওয়াও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নবগ্রাম থেকে, কর্ণগড়ে নবগ্রাম থেকে শিখা পালকে লিখেছেন, শুভ সকাল, কি হলো কি হলো, না জাস্ট ট্রেনটা চলে গিয়েছিল। শুভ সকাল আরপি, তুমি খুব ভালো থেকো, টানা 20 দিন অপেক্ষা করে দুদিন পর পর তোমার গলার স্বর শুনছি, 20 দিন আমি আসিনি, আপনি হিসেব রেখেছেন, থ্যাংক ইউ। না এমন করে কি হিসেব রাখে বলুন, রীতিমতো তোমার গলার স্বর শুনছি এটা ভাবতেই পারিনি, তুমি যদি ঘুরতে গিয়ে থাকো সেটা, আর যদি তোমার বস, এবং তাহলে আমরা যাচ্ছি আকাশবাণী মন্দিরালয়ে আন্দোলন করতে, আর কিছু লিখতে হবে না, চালিয়ে যাও। কর্ণগড় নবগ্রাম থেকে শিখা পাল লিখে পাঠিয়েছেন, না আসলে আরপি বেরিয়েছিল একটু অন্যরকম কাজে, একেবারে স্পেস নিয়ে কিছু কাজ ছিল আরপির, সেই স্পেস ইসরোর সঙ্গে কিছু কাজ ছিল, ইসরোর বিভিন্ন সেন্টারে যাওয়া, এবং সেই ব্যাপারটাকে আমাদের ইস্টার

ইন্ডিয়াতে ছড়িয়ে দেওয়া সেই কাজের সঙ্গে যুক্ত, সেই কাজেই যুক্ত ছিল, আর কোনো অন্য কোনো প্রবলেম নয়। আর সেই কাজটা, সেই ধরনের পরীক্ষাগুলো আমাদের ইস্টার্ন ইন্ডিয়াতে যাতে অ্যাস্ট্রোনমি রিলেটেড এক্সামগুলো ছড়িয়ে পড়ে সেই চেষ্টাতেই কিন্তু ছিল। তো যাই হোক, বার্নপুর নদিয়া থেকে আমাদের বন্ধু রয়েছে রজত বিশ্বাস। গুড মর্নিং দাদা, আমি 15th August বাড়ির সামনে প্রাইমারি স্কুল, আমাদের পুরনো স্কুল, সেখানে যাব। যতই বড় হয়ে যাই না কেন, প্রথমে কিন্তু ওখানে আমি যাই, তারপর বর্ডার ক্যাম্পে যাওয়ার ইচ্ছে আছে। ওখানে BSF জওয়ানরা দারুণ অনুষ্ঠান করে, প্রচুর মানুষ আসে, প্রচুর ভিড় হয়, মেলার মতো একেবারে, ওখানে যাওয়ার ইচ্ছে আছে। রজত বিশ্বাস বার্নপুর নদিয়া থেকে কিন্তু এমনটাই লিখে পাঠিয়েছে। ওকে, থ্যাংক ইউ। বৃষ্টি স্নাত সুপ্রভাত, কাল সকালে প্রথম কাজ আমার বাড়ির বারান্দায় উঠবে সেজে তেরঙ্গা জাতীয় পতাকায়, তারপরে বুকের পরে তেরঙ্গা ব্যাজ এঁটে ব্যবসায়ী সমিতির পতাকা উত্তোলনে সময় যাবে কেটে, গাইব সবাই জাতীয় সঙ্গীত, দিয়ে বেদিতে মালা, মিষ্টি মুখের মধ্যে দিয়ে সাঙ্গ হবে পালা। এমনটি এত সুন্দর করে লিখে পাঠিয়েছে শঙ্করচন্দ্রতে বারাসাত থেকে। ওকে, থ্যাংক ইউ। উৎপল অনেক পরে আজ মেসেজ পাঠিয়েছে, হায় আরপিদা, কাল পাড়ায় নানান রকম অনুষ্ঠান আছে, সারা পাড়া সাজানো হচ্ছে, সঙ্গে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, আর ফ্ল্যাগ তোলা তো সে তো রয়েইছে। উৎপল এমনটি কিন্তু লিখে পাঠিয়েছে বেহালা থেকে। ওকে ওকে, আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে কে লিখছে, সুশান্ত সেনগুপ্ত বলছি। আমি আছি আগামীকাল স্বাধীনতা দিবসে, আমি কালকের প্ল্যান জিদ্দার কেউ বলে, আচ্ছা মানে প্ল্যান, ওকে, কেউ বলে বিপ্লবী, আচ্ছা ডাকাত সিনেমা হলে দেখতে যাব, তারপর রেডিওতে স্বাধীনতা দিবসের গান শুনব, কালকে এভাবেই কিন্তু স্বাধীনতা দিবস কাটাবো। ওকে, থ্যাংক ইউ। মানে নতুন একটা যে মুভি এসেছে, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, সেই মুভিটা দেখতে যাবেন, এটাই হচ্ছে মোদ্দা কথা। আর কে পাঠিয়েছেন, সুশান্ত সেনগুপ্ত, যিনি রয়েছেন এই মুহূর্তে রাঁচি ঝাড়খণ্ডে, সেখান থেকে শুনছেন FM রেনবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। গোপাল সিনহা একেবারে শেষ পাতে, বসুনগর মধ্যম গ্রাম থেকে, শুভ সকাল, প্রথমে আমার প্রিয় আরজে ফ্রেন্ড আরপিদা এবং অবশ্যই আমার ভালোবাসার ঘটি দেখে, আমাদের দেশের 80তম স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা এবং ভালোবাসা জানি। আজকের টপিকে বলি, আমাদের অফিসে প্রতি বছরের মতো এই বছরও স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন হবে, তবে আমার ছোটবেলায় স্বাধীনতা দিবসের সকালে স্কুলে যাওয়ার আনন্দই ছিল আলাদা। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সমবেত জাতীয় সঙ্গীত এবং প্রধান শিক্ষক মহাশয়ের স্বাধীনতা দিবসের মাহাত্ম বর্ণনা করা, স্বাধীনতা সংগ্রামীদের অবদান জানা এবং সেটা শুনে একেবারে চমকে যাওয়া, সেই সঙ্গে মিষ্টি মুখ, সেসব তো ছিলই। লম্বা মেসেজ পাঠিয়েছেন গোপাল সিনহা মধ্যম গ্রাম থেকে। না আর কিন্তু কথা নয়, বরং আরপি বিদায় নিয়েছে নমস্কার কলকাতা থেকে, আর যেতে যেতে জাস্ট ফাটাফাটি গানটা, যেটা আমাদের একেবারে বুকের থেকে উঠে আসা, মনের থেকে উঠে আসা, প্রাণের থেকে উঠে আসা রাজি মুভির সেই গান শুনতে শুনতে আরপি বলছে জয় করো, এনজয় করো, আগামীকাল সেলিব্রেট করুন আমাদের 80তম স্বাধীনতা দিবস।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের অধীনস্থ কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আজ দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। এই উপলক্ষে নিউ টাউনের কনভেনশন সেন্টারে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষার কাজের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। আগস্ট মাস জুড়েই এই কাজ চলবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে এক পর্যালোচনা বৈঠকে একথা জানিয়েছেন। পরিবারের সদস্যদের না জানিয়ে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকারের অভিযোগে পুলিশ পানিহাটি পুরসভার প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখার্জিকে গ্রেপ্তার করেছে। পানিহাটির অম্বিকা মুখার্জি রোডে তার বাড়ি থেকেই সঞ্জীবকে গ্রেপ্তার করা হয়। অভয়ার পরিবারের করা এফআইআরে সঞ্জীব মুখার্জিরও নাম ছিল। উল্লেখ্য, ওড়িশার একটি হোটেল থেকে গতকালই গ্রেপ্তার করা হয় পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষকে। তাকে আজ আদালতে তোলা হতে পারে বলে সূত্রের খবর। মুর্শিদাবাদের সুতিতে উন্মত্ত এক যুবকের বিরুদ্ধে 3টি শিশুকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে। জানা গেছে, গোলাম সারোয়ার ওরফে বাদশা নামের ওই যুবকটি গতকাল তারই আত্মীয়, 4টি শিশুর উপর হাঁসুয়া নিয়ে চড়াও হয়। ঘটনাস্থলে 1টি শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যু হয় আরও 2টি শিশুকন্যার। গুরুতর জখম অবস্থায় একজনের চিকিৎসা চলছে। পশ্চিমবঙ্গ উপকূলের উপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা প্রিমিয়ার ডিভিশন লিগ ফুটবলে আজ মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও ভবানীপুর এফসি। ইস্টবেঙ্গল মাঠে খেলা শুরু হবে 2:00 PM। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

0: बातें और ढेर सारे गाने। आप सुन रहे हैं नॉनस्टॉप गपशप, नॉनस्टॉप गपशप 107 एफएम रेनबो पर। नॉनस्टॉप गपशप, नॉनस्टॉप गपशप 107 एफएम रेनबो पर, एफएम रेनबो पर।
1: এখন ভারতের গ্রামে গ্রামে ছাদের চেহারা বদলে গেছে। আগে যেখানে ছাদে পাপড় আর কাপড় শুকোতে দেখা যেত, এখন সেখানে বিদ্যুতের বিল জিরো হয়ে গেছে। গ্রামে গ্রামে সোলার প্যানেল লাগানো চলছে, আপনিও লাগিয়ে নিন। 78,000 টাকা সাবসিডি দিচ্ছে ভারত সরকার, 30,00,000 বেশি পরিবার তো এর সুবিধা নিচ্ছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার সঙ্গে যুক্ত হতে রেজিস্টার করুন pmsurjaghar.gov.in।
0: बातें और ढेर सारे गाने। आप सुन रहे हैं नॉनस्टॉप गपशप, नॉनस्टॉप गपशप 107 एफएम रेनबो पर। नॉनस्टॉप गपशप, नॉनस्टॉप गपशप 107 एफएम रेनबो पर, एफएम रेनबो पर।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণী সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে পার্টিশন হরর রিমেম্ব্রান্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এ উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে 14 আগস্ট বিভীষিকা স্মরণ দিবস পালন করার আহ্বান জানিয়েছেন। এ উপলক্ষে নিউটাউনের কনভেনশন সেন্টারে আজ এক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মণ। রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষার কাজের মেয়াদ আরও 15 দিন বেড়েছে। আগস্ট মাস জুড়ে এই কাজ চলবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে এক পর্যালোচনা বৈঠকে একথা জানান। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প চালকবিহীন ড্রোন এবং এর যন্ত্রাংশ আমদানির উপর 100% পর্যন্ত নতুন শুল্ক আরোপের ঘোষণা করেছেন। চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে এবং বিদেশি সরবরাহকারীদের উপর নির্ভরতা কমাতেই এই পদক্ষেপ বলে তিনি জানান। হর ঘর তিরঙ্গা কর্মসূচির অঙ্গ হিসেবে আজ সকালে কলকাতা পুরসভার উদ্যোগে তিরঙ্গা প্রভাত ফেরির আয়োজন করা হয়। এতে অংশ নেন পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে, বিধায়ক বিজয় ওঝা সহ পুরসভার বিভিন্ন স্তরের কর্মীরা। কানাডিয়ান ওপেন টেনিস প্রতিযোগিতায় পুরুষদের সিঙ্গলসে আমেরিকার টেনিস খেলোয়াড় বিন শেলটন খেতাব জয় করেছেন। তিনি স্বদেশীয় ব্র্যান্ডন ন্যাকশিমাকে হারিয়ে দেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
3: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
2: আর ইলেকট্রিক বিলের
3: জিরো বিলে আবার টাকা দেব কি?
2: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
3: একদম, পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে।

0: আপনি টিউন করেছেন 107 FM রেনবো স্টুডিওর। ঘড়ি বলছে সকাল 11:03 হয়ে 35 সেকেন্ড। গান তরিয়া নিয়ে আবারও স্বপ্না এবং নীলাঞ্জনা, আমরা থাকবো বেলা একটা পর্যন্ত। আর আজ যেহেতু শুক্রবার, আপনারা সবাই জেনে গেছেন ইতিমধ্যেই যে শুক্রবারের গান দরিয়া মানেই নজরুল সাহেবের গান, কাজী নজরুলের গান। তো আজকে আমরা নজরুল ইসলামের গান মন প্রাণ ভরে শুনব এবং কথা বলবো আজকে, না তিনি তো একের মধ্যে অনেক।
1: একদমই তাই, তার অনেক সত্তার মধ্যে আমরা বেছে নিয়েছি এমন একটি সত্তা, যে সত্তা কিন্তু মানুষের কথা বলে, যে সত্তা প্রতিবাদের কথা বলে। না ভাবছেন তো, বিদ্রোহী নজরুল বা দেশপ্রেমিক নজরুল সে তো আছেই, সব কিছুর ঊর্ধ্বে তিনি, কিন্তু সাংবাদিক নজরুল তিনিও কিন্তু তার অন্যান্য কর্মকাণ্ডের থেকে কোনো অংশে কম নয়। আর আজকের গান দরিয়া তাই
0: সাংবাদিক নজরুল।

0: মনোময় ভট্টাচার্য এবং পণ্ডিত দেবজ্যোতি বোসের যুগলবন্দিতে শুনছিলাম এই গান। স্টুডিওর ঘড়ি বলছে সকাল 11:12 হয়ে 20 সেকেন্ড, স্বপ্না নীলাঞ্জনার সঙ্গে। ইতিমধ্যেই আপনি মাঝ দরিয়ায় উঠে পড়েছেন গান দরিয়ার সঙ্গে। এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে, সেটা হচ্ছে আগামী 2-3 ঘন্টার মধ্যে পূর্ব মেদিনীপুরের কোনো কোনো জায়গায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেই সঙ্গে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং যারা মেদিনীপুরে রয়েছেন, পূর্ব মেদিনীপুরে, তাদের জন্য এই খবরটি অত্যন্ত দরকারি খবর। আমরা আজকে সাংবাদিক নজরুল নিয়ে কথা বলবো। তো সংবাদপত্র আসলে দেশের জনসমাজের ভাবনা চিন্তা, বিশেষ করে রাজনৈতিক মতামতের শুধু অন্যতম প্রতিনিধি নয়, অনেক ক্ষেত্রে তাদের প্রভাবশালী নিয়ন্ত্রকও। তো বাংলাদেশে রাজনৈতিক চেতনা উদ্দীপনার ক্ষেত্রে উপযুক্ত পত্রপত্রিকার ভূমিকা উপেক্ষার না হলেও সাংবাদিকতার ক্ষেত্রে নজরুলের পূর্বসূরীদের মধ্যে অন্যতম হচ্ছেন বিপিনচন্দ্র পাল, যিনি ইংরেজি সাপ্তাহিক নিউ ইন্ডিয়ার সম্পাদক ছিলেন এবং ব্রহ্মবান্ধব উপাধ্যায়, যিনি সম্পাদক ছিলেন দৈনিক সন্ধ্যা পত্রিকার এবং যেটি প্রথম প্রকাশ হয় 1904 সালে। 1962 সালের মার্চ মাসে সন্ত্রাসবাদীদের মুখপত্র রূপে সাপ্তাহিক যুগান্তর, যার প্রথম সম্পাদক ছিলেন ভূপেন্দ্রনাথ দত্ত, সেই যুগান্তর আত্মপ্রকাশ করে এবং রাজদ্রোহিতার অভিযোগে ভূপেন্দ্রনাথ ও ব্রহ্মবান্ধবকে অভিযুক্ত করা হয়। ব্রহ্মবান্ধব বিদেশি শাসকের বিচারে দাঁড়াতে অস্বীকার করেন এবং কারাগারের মধ্যে তার মৃত্যু হয়। 1896 খ্রিস্টাব্দে উপেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় বসুমতী নামে একটি সাপ্তাহিক পত্র বের হয়। এরপর
1: দৈনিক বসুমতী সেই সময় যথেষ্ট জনপ্রিয়
0: ছিল, ঠিক। এরপর নজরুল সাংবাদিকতার ইতিহাসে এক দুঃসাহসিক অধ্যায়ের যোজনা করেন। তার সম্পাদিত নবযুগ এবং ধূমকেতুর আবির্ভাবে এক যুগান্তরের সৃষ্টি হয়। আমরা সেই বিষয়েও কথা বলবো, কারণ 1920 খ্রিস্টাব্দের মাঝামাঝি সময়ে কংগ্রেস ও খিলাফত আন্দোলনের অন্যতম অগ্রগণ্য নেতা মিস্টার এ কে ফজলুল হক 6 নম্বর টার্নার স্ট্রিট, যার আগের নাম ছিল তাম্বুলি লেন, সেখান থেকে নবযুগ নামে এখানে সান্ধ্য দৈনিক প্রকাশ করেন। আমরা এই গল্পে আসব, তবে এখন সময় একটা ছোট্ট বিরতির। বিরতির পর ফিরে আসছি আরো গল্পে।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
4: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারালে, সাত সুরে সারালে।
0: আমরা ফিরে এলাম বিরতির পর। আমরা আজকে সাংবাদিক নজরুলকে নিয়ে কথা বলছি এবং তার তিনি যে সাংবাদিকতার জগতেও একটা বিপ্লব এনেছিলেন সেই কথাটা কিন্তু আজকে আমাদের আলাপ আলোচনায় উঠে আসবে বারবার।
1: আসলে নজরুল তো নিজেই ছিলেন ধূমকেতু, তো স্বাভাবিকভাবেই তার সম্পাদিত

নবযুগ এবং ধূমকেতু এক যুগান্তরের সৃষ্টি করল। প্রথম যখন নবযুগ প্রকাশিত হলো, সেই সময় কিন্তু নবযুগ অভাবিত রকমে জনপ্রিয় হয়ে উঠল এবং কর্তৃপক্ষ নবযুগের চাহিদা মেটাতে পারতেন না, কারণ এই যে ছাপাখানার মেশিন যেটা, সেটা খুব একটা ভালো কাজ করতো না। তো সেই জন্য নবযুগে প্রকাশিত লেখার উৎকর্ষ সম্পর্কে ফজলুল হক তার অনেক বন্ধুবান্ধবের থেকে অভিনন্দন পেয়েছিলেন, কিন্তু দেখা গিয়েছিল যে যখন নবযুগের এই যে রচনাবলী যেগুলো বেরোতো, সেইগুলো অত্যন্ত ভদ্র এবং শিক্ষিত সমাজের বিশেষ দৃষ্টি আকর্ষণ করলো। তখন ফজলুল হক বুঝলেন যে না, তিনি যোগ্য ব্যক্তির হাতেই নবযুগ পত্রিকার দায়িত্ব অর্পণ করেছেন। এবং নবযুগের কাজ করার সময় নজরুলের মধ্যে কবি এবং স্বাধীনতা সৈনিক, এই দুই সত্তার এক অদ্ভুত মিলন ঘটে। আমরা এই অসাধারণ প্রতিভার কথায় আরও আসব, কিন্তু তার আগে অবশ্যই সুর দরিয়ায় আরও একবার অবগাহন করি।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: এই গান চিরকালীন ভালো লাগার গান আমাদের।
1: একদমই তাই, একদমই তাই। এবং এই গান সারা জীবন ধরে যতবারই শুনি ততবারই একটা অন্য রকমের উদ্দীপনা তৈরি হয়। দেখো আগামীকাল 15ই আগস্ট, জানি
0: আমাদের জাতির পক্ষে একটা অত্যন্ত বিশিষ্ট বিশেষ দিন,
1: এবং কালকেও ধরো সারাটা দিন জুড়ে আমরা স্মরণ করব বীর শহীদদের, এবং সেখানে কাজী সাহেবের কথা আসবে না, তার প্রসঙ্গ উঠবে না, এটা তো হতেই
0: পারে না।
1: তো সারাদিন ধরে এই গান বাজতেই থাকবে। কিন্তু আজকেও যেন আমাদের মনে হচ্ছে যে যখন সাংবাদিক নজরুলের কথা বলছি, নির্ভীক নজরুলের কথা বলছি, তখন তার এই গানগুলোকে না শোনালে বোধহয় হয় না।
0: ঠিক ঠিক, একদমই তাই। তুমি একটু আগে নবযুগে কাজ করার সময় নজরুলের মধ্যে যে কবি এবং স্বাধীনতার সৈনিক এই দুই সত্তার আশ্চর্য দুর্লভ মিলন ঘটে তার কথা বলছিলে। মোজাফার আহমেদ কাজী নজরুলের সাংবাদিক প্রতিভা সম্পর্কে লিখছেন, মোজাফার আহমেদ তো তার খুব কাছের বন্ধু ছিলেন। তো মোজাফার আহমেদ লিখছেন যে একথা মানতেই হবে যে নজরুলের জোরালো লেখার গুণেই নবযুগ জনপ্রিয় হয়েছিল। শুধু জোরালো লেখা বললে সব কিছু বলা হলো না, নজরুলের লেখা হেডিংগুলো অত্যন্ত অতুলনীয়। মানে হেডিংয়ের গুণেই তো আমরা স্টোরিগুলো মানে আমাদের দৃষ্টি আকর্ষণ করে, সুতরাং হেডিং খুব ইম্পর্টেন্ট ব্যাপার।
1: একদম ভেতরে বডিটা পড়ি, কিন্তু তার আগে তো হেডিংটাই থাকে।
0: তো মোজাফার আহমেদ আরো বলছেন যে রয়্যাল সাইজের কাগজ কতটুকুই বা জায়গা, তাই নজরুল সফলতার সঙ্গে বড় বড় খবরগুলোকে খুব ছোট করে ছোট খবরে পরিণত করতেন। আজ ভেবে আশ্চর্য হয়ে যায় কি করে নজরুল আয়ত্ত করেছিল এই ক্ষমতা। আগে তো সে কোনোদিন কোনো দৈনিক কাগজের আপিসে প্রবেশও করেনি। এই সময় নজরুলের কয়েকটি কবিতা প্রকাশের সঙ্গে সঙ্গে তার কবিখ্যাতি সমস্ত বাংলাদেশে ছড়িয়ে পড়ল। নজরুলের সাংবাদিক প্রতিভাও খুব তাড়াতাড়ি লোকের দৃষ্টি আকর্ষণ করলে। এই সময় রবীন্দ্র প্রতিভা তার মধ্য গগনে। রবীন্দ্র ভক্ত তরুণ বয়স্ক নজরুল শুধু যে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করতেন এবং তার গান গাইতেন তাই নয়, এমনকি তিনি নবযুগের হেডিংয়ে পর্যন্ত রবীন্দ্র কবিতার পঙ্ক্তি, যেমন ধরো আজ ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ শাখা বন্ধু হয়ে আমার, ইত্যাদি এই সমস্ত অসাধারণ রবীন্দ্রনাথের কবিতার বা গানের লাইন তিনি ব্যবহার করেছেন। এবং এই ব্যবহার করতে গেলেও তো হবে না, মানে ধরো সেই জ্ঞানটাও তো থাকতে হবে, সেই পড়াশোনাটাও তো থাকতে হবে, তবেই না তিনি কোট করতে পারবেন।
1: মানে কোন জায়গায় আমি
0: কোথায় আমি ব্যবহার করতে পারবো
1: সেটা সম্বন্ধে সম্যক জ্ঞান থাকাটা,
0: এবং হেডিং এ ব্যবহার করছেন রবীন্দ্রনাথের গানের এবং কবিতার লাইন, ভাবা যায়।
1: এবং সেই অ্যাট্রাকশনেই কিন্তু পরবর্তীকালে পাঠকের সংখ্যা বাড়ছে, তারা ডিটেলিং পড়ছে, ডিটেলসটা পড়ছে, ভালো লাগছে। কিন্তু দেখো আরেকটা জিনিস এখান থেকে, যে আমরা বলি না যে গুণীজন গুণীজনকে কতটা চিনতে পারে, নজরুল এবং রবীন্দ্রনাথের যে একটা অদ্ভুত সখ্যতা এবং গুরু শিষ্যের মতো রিলেশন, সেইটার কিন্তু আবার এখানে প্রকাশ।
0: ঠিক,
1: কারণ নজরুল তার এতে তার সাংবাদিকতার মধ্যে তার খবরের কাগজে ব্যবহার করছেন রবীন্দ্রনাথের লেখনী।
0: একদম একদম। আমরা আবারও পরপর দুখানি গান শুনবো, তারপরে আবার ফিরে আসবো সাংবাদিক নজরুল প্রসঙ্গে।

0: আমরা ক্যালকাটা ইউথ কয়ারের গাওয়া এই গান শুনছিলাম। শুনতে শুনতেই কিন্তু স্টুডিওর ঘড়ি হই হই করে এগিয়ে চলেছে, 11:36 হয়ে 45 সেকেন্ড। স্বপ্না নীলাঞ্জনা আছে আপনাদের সঙ্গে গান দরিয়া নিয়ে, আজ সাংবাদিক নজরুল নিয়ে আমরা কথা বলছি।
1: আসলে এই যে তুমি বলছো না, সময় হু হু করে এগিয়ে চলেছে, আমরা যে সময়টাকে ছুঁচ্ছি সেই সময়টাও তো খুব দ্রুততার সাথে শেষ হয়ে গিয়েছিল। আসলে যুগটাই তো ওরকম ছিল না, অগ্নিঝরা যুগ। আর সেই অগ্নিঝরা যুগের আরেকজন অগ্নি হচ্ছেন কাজী নজরুল ইসলাম।
0: ঠিক, বিদ্রোহী কবি।
1: একদমই তাই,
0: বিদ্রোহী কবি। মানে এই এই শব্দবন্ধটি এই মুহূর্তে আমার খুব ঠিকঠাক মনে হলো আর কি।
1: যে গানগুলো বিশেষ করে শুনছি পরপর, সেই গানগুলো শোনার পর এর থেকে ভালো বিশেষণ বোধ হয় আর আসে না মনের মধ্যে।
0: যাই হোক, আমরা একটু আগে বলছিলাম যে নবযুগের সম্পাদক দ্বয় অর্থাৎ মুজাফফর আহমেদ এবং কাজী নজরুল ইসলাম, তারা তখন যেটা করছিলেন যে ওই সময়ের উপযোগী রাজনৈতিক চেতনায় উদ্দীপ্ত হয়ে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে দেশবাসীকে উদ্বুদ্ধ করে তোলার পূর্ণব্রত গ্রহণ করেছিলেন। সেই সঙ্গে তারা কৃষক মজুরদের দাবিও জনসমক্ষে তুলে ধরছিলেন। এর ফল খুব শীঘ্রই নবযুগ রাজরোষে পড়ে গেল খুব সঙ্গত কারণেই, এবং তার জামিনের 1,000 টাকা বাজেয়াপ্ত হয়ে গেল। তখন তারা 2,000 টাকা জমা দিয়ে আবার কাগজ বের করতে শুরু করলেন। এই সময় পত্রিকার মত ও পথ নিয়ে ফজলুল হকের সঙ্গে তাদের মনোমালিন্য উপস্থিত হলে নজরুল নবযুগের কাজে ইস্তফা দিয়ে চলে গেলেন, এবং মুজাফফর আহমেদ অবশ্য আরও কিছুদিন টিকেছিলেন। পরে তিনিও কাজ ছেড়ে দেওয়াতে এই কাগজটি কিন্তু বন্ধ হয়ে গেল। তো এই যে আস্তে আস্তে, তারপরে আমরা লাঙ্গল প্রসঙ্গে আসব, যে নিজেরা একটা পত্রিকা তুলে ধরছেন এবং তখন এই যে দেশের যে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতি, তখন এই পত্রিকা বের করা ছাড়া তাদের হাতে, মানে কালি কলম ধরে নেওয়া ছাড়া তার হাতে অন্য কোনো পথ ছিল না।
1: নবযুগের সম্পাদকীয় স্তম্ভে নজরুল যে সমস্ত বহ্নিদীপ্ত আবেগোচ্ছ্বসিত প্রবন্ধ সেগুলো জনসমক্ষে দেখা দিয়েছিলেন, তাদের মধ্যে থেকে কতগুলি নির্বাচিত করে যুগবাণী, এবং সেটা 1922 সালে সেই যুগবাণী শীর্ষক প্রবন্ধ পুস্তক প্রকাশ করা হলো। আর রাজদ্রোহের অভিযোগে এই পুস্তক প্রকাশের সঙ্গে সঙ্গে সরকার কর্তৃক বাজেয়াপ্ত হয়ে যায়। এটা খুব স্বাভাবিক, সেই সময় এই ধরনের যা যা পত্রিকা জনসমক্ষে এসেছে সঙ্গে সঙ্গে সেগুলো বাজেয়াপ্ত হয়ে গেছিল। কিন্তু তাতে কি আটকে রাখা গেছে স্ফুলিঙ্গ তো
0: না? সেই সেই সেই
1: নবযুগে প্রকাশিত প্রবন্ধাবলিতে নজরুলের কবিসুলভ আবেগ এবং দীপ্তির পরিচয় আমরা পেয়েছি। আর সম্পাদকীয় প্রবন্ধে সে যুক্তিতর্ক বিশ্লেষণ করবার শক্তি, কাব্য তার সাক্ষ্য, এই রকম যে বিষয়গুলো, সেই বিষয়গুলো, মর্মস্পর্শী বিষয়গুলো নিয়েও তিনি কাজ করেছেন। রবীন্দ্রনাথের কবিতার পক্ষ থেকে আগেই তুমি বলছিলে যে নবযুগের হেডিং রচনা করে নজরুল কাব্যবোধের পরিচয় দিয়েছেন, মানে অদ্ভুত হেডিং এবং হেডিং এর অভিনবত্ব। আমরা বলি না যে এক একজন এক একটা স্টাইল নিয়ে আসেন এবং সেটা একটা রেভলিউশন আনে, নজরুলও কিন্তু তাই এনেছিলেন। কালাতে ধলাতে লেগেছে এবার মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই ওগো এমন ডিনার খাওয়া। এই হচ্ছে নজরুলের হেডিং এবং রবীন্দ্রনাথের থেকে ধার করা। আজি ঝড়ের রাতে তোমার অভিশান, পরাণ সখা ফৈজুল হে আমার।
0: সেই শব্দবন্ধ নিজের মতো করে ব্যবহার করা, সেটা সত্যি সত্যি রসবোধ তো থাকতেই হয়। আর এইরকম একজন প্রাণবন্ত মানুষ

0: যিনি মানে যে পথে এগোবেন ভেবেছেন সেই পথেই মানে দৃপ্ততার সঙ্গে তিনি এগিয়ে গেছেন, কিছু আগুপিছু লাভ লোকসান ভাবেননি। আমরা আবারও পরপর দুটো গান শুনবো, তারপরে আসবো।
1: আসলে সুরের ছোঁয়া ছাড়া তো আমরা এগোতে পারি না
0: একদমই,
1: আর যখন দরিয়াতে ভেসেই পড়েছি তখন ভাসি না।

0: একটু আগে নীলাঞ্জনা বলছিলে যে গানগুলো শুনছি যত তত যেন ভিতর থেকে একটা ইন্সপিরেশন কাজ করছে এবং একটা উত্তেজনা অনুভব করছি আমরা, ঘুরে দাঁড়ানো মানে ঘুমিয়ে পড়েছে যে তাকে যেন জাগার একটা আহ্বান, জাগো জাগো।
1: এবং অদ্ভুত জিনিস দেখো, এই গান তো আমরা আজকে প্রথম শুনছি না,
0: ঠিক
1: অজস্রবার শুনেছি এবং অজস্রবার শুনবো, তবুও যেন মনে হয় শুনি।
0: একেবারেই তাই, এটাই হচ্ছে মানে কালোত্তীর্ণ শিল্প আর কি। কৃষক মজুর এই সমস্ত উপেক্ষিত জনসমাজের সঙ্গে নজরুলের যে অসাধারণ সংযোগ, মমত্ববোধ এবং তাদের শক্তির উপর তার যে গভীর এবং অবিচল আস্থা ছিল, তার পরিচয় নবযুগে প্রকাশিত ধর্মঘট, উপেক্ষিত শক্তির উদ্বোধন এই সমস্ত প্রবন্ধে পাওয়া যায়। 1922 সালের প্রথম দিকে কুমিল্লায় থাকাকালীন নজরুল কলকাতার দৈনিক সেবকের কর্তৃপক্ষের কাছ থেকে একখানা চিঠি পান। এই চিঠিতে কলকাতায় এসে দৈনিক সেবকের লেখা শুরু করার জন্য তিনি তাকে অনুরোধ করা হয় এবং দৈনিক সেবক ছিল মৌলানা মোহাম্মদ আকরাম খানের কাগজ। সেই সময় আকরাম খান কারারুদ্ধ ছিলেন। নজরুল কলকাতায় এসে কিছুদিনের জন্য দৈনিক সেবকের সঙ্গে যুক্ত হলেন এবং নজরুলের সাংবাদিক প্রতিভার সবচেয়ে আশ্চর্য স্ফুরণ ঘটেছে সেই সময়ের সম্পাদিত ধূমকেতু পত্রিকাতে, যেটা আমরা একটু আগে বলছিলাম। 1922 সালের 12ই আগস্ট তারিখে সপ্তাহে দুবার দেখা দেবে এই প্রতিশ্রুতি দিয়ে ধূমকেতু, যার সাইজ ক্রাউন কলিও 15x10 এবং পৃষ্ঠার সংখ্যা ছিল 8, প্রতি সংখ্যার নগদ মূল্য 1 আনা এবং বার্ষিক 5 টাকা, এই পত্রিকাটি আত্মপ্রকাশ করে। ছাপার দায়িত্ব নেন মেটকা প্রেসের মণি ঘোষ এবং কাগজের প্রকাশক, মুদ্রাকর এবং কর্মসচিব হন যথাক্রমে আফজাল উল হক এবং শান্তিপদ সিংহ। প্রথমে কাগজের অফিস ছিল 32 নম্বর কলেজ স্ট্রিটে, পরে তা স্থানান্তরিত হয় 7 নম্বর প্রতাপ চ্যাটার্জি লেনের বাড়ির দোতলায় এবং সামাজিক আচার অনুষ্ঠানের অচল আয়তনকে ভেঙে চুড়ে নতুন যুগচেতনায় দেশবাসীদের উদ্বুদ্ধ করার পবিত্র সংকল্প নিয়ে ধূমকেতু সারথী রূপে মূর্ত বিদ্রোহ নজরুল আবির্ভূত হন। কারণ নজরুল আবির্ভূত হওয়া মানেই সে একেবারে ভেঙে চুড়ে প্রচলিত ধ্যান ধারণা ভেঙে দিয়ে একেবারে নতুন মহিমায় নতুন রূপে উদ্ভাসিত হওয়া।
1: এবং সম্পাদকীয় প্রবন্ধের শীর্ষে রবীন্দ্রনাথের আশীর্বাণী, নজরুলের অগ্নিগর্ভ প্রবন্ধ, নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় ওরফে ত্রিশূলের রাজনৈতিক পরিস্থিতির পর্যালোচনা, এই সমস্ত নিয়ে যেদিন ধূমকেতু উদিত হয় সেদিন সারা শহরে যে তুমুল উত্তেজনা দেখা যায় সেটা কিন্তু অভাবনীয় ছিল। ঘণ্টা দুয়েকের মধ্যেই 2000 কাগজ বিক্রি হয়ে যায়।
0: ভাবা যায়
1: সত্যি, কারণ আগেই বলা হয়েছে পৃষ্ঠার সংখ্যা 8, সেইটা 2000 কপি বিক্রি হয়ে যায়। শীঘ্রই ধূমকেতু অচিন্তিত পূর্ব জনপ্রিয়তার শিখরে আরোহণ করে। পবিত্র গঙ্গোপাধ্যায় এই ধূমকেতুর অসাধারণ জনপ্রিয়তার একটা

হৃদয়গ্রাহী বর্ণনা দিয়েছেন, সেই বর্ণনায় অবশ্যই আসব। কিন্তু স্টুডিওর ঘড়ি ইতিমধ্যে জানান দিচ্ছে 11:50 হয়ে 45 সেকেন্ড। কাজেই মনে হচ্ছে আবারও একটু সুরসাগরে আমাদের অবগাহন করতে হবে, তারপরে আবারও সেই হৃদয়গ্রাহী বর্ণনায় আসছি।

0: স্টুডিওর ঘড়ি বলছে 11:54 হয়ে 10 সেকেন্ড, সময় এসেছে সংবাদ বিরতিতে যাওয়ার। আমরা সংবাদ বিরতিতে যাব একটা গান শুনতে শুনতে। স্বপ্না নীলাঞ্জনা আছে আপনাদের সঙ্গে দুপুর 1টা পর্যন্ত, এবং তারপর দুপুরের নাটক নিয়ে আবারও ফিরবো আমরা 2টোয়। তবে এই মুহূর্তে স্টুডিও ছেড়ে কোথাও যাচ্ছি না, জাস্ট নেব একটা ছোট্ট সংবাদ বিরতি এবং তারপরে গান।
1: আরো অনেক কথা আছে, অনেক অচেনা অজানা সাংবাদিক নজরুলকে আমরা আজকে খুঁজে পাবো, সেই জন্য আমাদের সাথে কিন্তু থাকতেই হচ্ছে
0: অবশ্যই। আর এই মুহূর্তে তো আমরা মাঝদরিয়ায় পৌঁছেছি, সুতরাং সেখান থেকে আপনি চাইলে জলে ঝাঁপ দিতেই পারেন যদি সাঁতার জানেন।
1: হাবুডুবু যদি খান, আমরা সুরে সুরে আপনাকে হাবুডুবু খাওয়াতেই পারি, কিন্তু না, একেবারে গভীর জলে মাছ সমুদ্র আপনাকে ছেড়ে দিতে পারি না। তাই একসাথে যাত্রা, আবার একসাথেই আমরা কিন্তু নোঙর করব।
0: একেবারেই তাই, অভিমান করে কাজী নজরুল কি বলছেন শোনো অজয় চক্রবর্তীর গলায়।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজিতে এই ভাষণ সম্প্রচার করা হবে। দেশভাগের বিভীষিকা ও যন্ত্রণাময় ইতিহাস স্মরণ করতে আজ দেশজুড়ে পার্টিশন হরর রিমেম্বরেন্স ডে বা দেশভাগ বিভীষিকা স্মরণ দিবস পালন করা হচ্ছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশভাগের ভয়াবহ সময় পেরিয়ে আসা সকল দেশবাসীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। দেশের উন্নয়নে তাঁদের অমূল্য অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দেশভাগের সময় প্রাণ হারানো এবং সেই ভয়াবহ পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা মানুষদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নার্সের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য দপ্তরও তদন্ত শুরু করেছে। স্বাস্থ্যমন্ত্রী শরদ্দত্ত মুখোপাধ্যায় গতকাল হাসপাতালে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের জানান, এনআরএস হাসপাতালের ফরেন্সিক বিভাগের প্রধানের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে। 7 দিনের মধ্যে এই কমিটি স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে রিপোর্ট পাঠাবে। রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য আবাস প্লাস সমীক্ষার কাজের মেয়াদ আরও 15 দিন বাড়ানো হয়েছে। অগস্ট মাস জুড়ে এই কাজ চলবে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ গতকাল দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে এক পর্যালোচনা বৈঠকে একথা জানিয়েছেন। পশ্চিমবঙ্গ উপকূলের ওপর সৃষ্ট গভীর নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে আজও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমান জেলায়। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবো তে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আহা, একেবারে রক্ত গরম করে দেওয়া গান।
1: মানে কথার মধ্যে কোথাও কোনো রকমের প্যাঁচ পয়জা নেই, একদম যেটা বলতে চাই সরাসরি
0: সরাসরি।
1: এবং এইভাবে মানে ইন্সপিরেশন, এটা মানে সত্যি
0: না। মজার ব্যাপার হচ্ছে আমরা কথা বলছি ধূমকেতু নিয়ে, আর ধূমকেতুর মতোই ওই রকম উত্তেজক গান যেটা কাজী নজরুলের কলম দিয়ে বেরিয়েছে সেটাই আমরা শুনছি। তো ধূমকেতুর যে জনপ্রিয়তা তার একটা অসাধারণ বর্ণনা দিয়েছেন পবিত্র গঙ্গোপাধ্যায়। তিনি বলছেন যে বিক্রির সংখ্যা দিন দিন বেড়ে গেল, কাগজ বেরুবার আগেই হকার আগাম দাম দাদন দিয়ে যায়, কাগজ বেরুবার খণ্ডটুকু মোড়ে মোড়ে তরুণের দল জটলা করে দাঁড়িয়ে থাকে, হকার কতক্ষণে নিয়ে আসে ধূমকেতুর বান্ডিল, তারপর হুড়োহুড়ি কাড়াকাড়িতে কয়েক মিনিটের মধ্যে তা নিঃশেষ হয়ে যায়। এক কপি কাগজ নিয়ে চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা গরম বক্তৃতা চলে, ছাত্র হোস্টেলে রোয়াকে বৈঠকখানায় তার পরদিন পর্যন্ত একমাত্র আলোচ্য বিষয় থাকে ধূমকেতু, এবং জাতির অচলায়তন মনকে অহর্নিশে এমন করে ধাক্কা মেরে ধূমকেতু যে রাজশক্তি প্রমাদ গণে। ধূমকেতুর আড্ডায় সারাদিন লোকের পর লোক আসে, কেউ পরিচিত হতে, কেউ আদর্শের ঐক্য স্থাপন করতে, কেউ বা প্রেরণা লাভ করতে, এবং মাটির ভাঁড়ে চা সবার জন্যে তৈরি। এইটা তো বলছেন পবিত্র গঙ্গোপাধ্যায়। এবং অচিন্ত সেনগুপ্ত, তিনিও কিন্তু ধূমকেতু জনপ্রিয়তা নিয়ে অসাধারণ একটা বর্ণনা দিয়েছেন,
1: সেটা বলি। সপ্তাহান্তে বিকালবেলা আরও অনেকের সঙ্গে যোগুবাবুর বাজারের মোড়ে দাঁড়িয়ে থাকি, হকার কতক্ষণে ধূমকেতুর বান্ডিল নিয়ে আসে, হুড়োহুড়ি পড়ে যায় কাগজের জন্য, কালির বদলে রক্তে ডুবিয়ে লেখা সেই সব সম্পাদকীয় প্রবন্ধ, সঙ্গে ত্রিশূলের আলোচনা। শুনেছি স্বদেশী যুগের সন্ধ্যাতে ব্রহ্মবান্ধব এমনি ভাষাতেই লিখতেন, সে কি কষা কি দাহ, একবার পড়ে বা একজনকে পড়িয়ে শান্ত করবার মতো সে লেখা নয়। যেমন গদ্য তেমনি কবিতা, সব ভাঙার গান, প্রলয় বিলয়ের মঙ্গল আচরণ। সত্যি তাই, প্রলয় বিলয়ের কথাই আমরাই যে এক্ষুনি শুনছিলাম, কারারই লৌহ কপাট ভেঙে ফেল কর্রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণবেদী, সত্যি প্রলয় বিলয়ের গান।
0: আবারও একটা গান শুনি অনুপ ঘোষালের গলায়।

0: জাতি সব জাতি জালি জাতি খেলছো জুয়া।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গলায় আমরা শুনছিলাম এই গান। আর আমরা কথা বলছি ধূমকেতু পত্রিকা, তার জনপ্রিয়তা, সে যে একেবারে ভেঙে চুড়ে নতুন কিছু একটা গড়তে চাইছিল, সেই রকম একটা আমরা সেই রকম একটা জায়গাতেই রয়েছি। ধূমকেতুর উদ্দেশ্য সম্পর্কে কাজী নজরুল প্রথম সংখ্যায় জানিয়েছিলেন, মাভৈবাণীর ভরসা নিয়ে জয় প্রলয়ঙ্কর বলে ধূমকেতুকে রদ করে আশার আজ নতুন পথে যাত্রা শুরু হলো। আশার কর্ণধার আমি, আমরা আমার যাত্রা শুরুর আগে আমি সালাম জানাচ্ছি, নমস্কার করছি আমার সত্যকে, দেশের যারা

0: শত্রু, দেশের যা কিছু মিথ্যা, ভণ্ডামি, মেকি, তা সব দূর করতে ধূমকেতু হবে আগুনের সম্মার্জনী। ধূমকেতু কোনো সাম্প্রদায়িক কাগজ নয়, মনুষ্য ধর্মই সবচেয়ে বড় ধর্ম। হিন্দু মুসলমানের মিলনের অন্তরায় বা ফাঁকি কোনখানে তা দেখিয়ে দিয়ে এর গলদ দূর করা এর এই ধূমকেতু কাগজের অন্যতম উদ্দেশ্য। এবং ধূমকেতুর পথ যে বিপ্লবের মধ্য দিয়ে পরিপূর্ণ স্বাধীনতা অর্জনের পথ, একথা অকুণ্ঠ ভাষায় ঘোষণা করতে নজরুল এতটুকু বিচলিত হননি। 1329 সালের 26শে আশ্বিন অর্থাৎ 1922 সালে ধূমকেতুতে তিনি লেখেন, সর্বপ্রথম ধূমকেতু ভারতের পূর্ণ স্বাধীনতা চায়, এবং ধূমকেতুর মধ্য দিয়ে কবির বিদ্রোহী সত্তার প্রকাশ সকলের দৃষ্টি আকর্ষণ করতে থাকে। অর্থাৎ দেশের এই যে অবস্থা, তখনও দেশ স্বাধীন হয়নি এবং সেই সময়তে পূর্ণ স্বরাজের দাবি করছেন কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকাতে, এটা কিন্তু যথেষ্ট সাহস এবং মেরুদণ্ড লাগে এই রকম উচ্চারণ করতে।
1: এবং সেই সময় এই উচ্চারণ এবং এই প্রতিবাদ স্বাভাবিকভাবে সকলকে নাড়িয়ে দিয়েছিল। এবং দিনের পর দিন তিনি যেমন সমাজের জড়তা অন্ধতা দূর করার জন্য প্রবলভাবে আঘাত হেনেছেন, তেমনি বিদেশি রাজশক্তির বিরুদ্ধে গণবিপ্লবের উদ্বোধনার্থে অগ্নিগর্ভ বাণী প্রচার করেছেন। ধূমকেতু নারীদের নানা সমস্যা আলোচনা করে তাদের জাগরণেরও চেষ্টা করত এবং সন্ধ্যা প্রদীপ বিভাগে থাকত শুধু মেয়েদেরই রচনা। মা ও মেয়ে উপন্যাসের রচয়িত্রী ছিলেন মিসেস এম রহমানের লেখা, সেটা প্রায়শই ধূমকেতুতে প্রকাশিত হতো। নৃপেন্দ্রকৃষ্ণ চট্টোপাধ্যায় ত্রিশূল ছদ্মনামে লিখতেন, আর 1922 সালের 13ই অক্টোবর ধূমকেতুতে দৈপায়নের পত্র শিরোনামে, দৈপায়ন ছদ্মনামে মুজাফর আহমেদের একটা চিঠি বেরোয়। এবং ধূমকেতুর প্রথম সংখ্যাতেই সে যে নজরুলের বিখ্যাত ধূমকেতু কবিতা, সেটা আত্মপ্রকাশ করে। আর পত্রিকার সম্পাদকীয় স্তম্ভের কথা তো আগেই বলেছিলাম, সেখানে নজরুল যে সমস্ত জ্বালাময়ী এবং তেজস্বিনী রচনা লেখেন সেগুলোর মধ্যে থেকে কতগুলো তার রুদ্রমঙ্গল এবং দুর্দিনের যাত্রী পুস্তক দুটিতে সংগ্রহিত হয়। দেখো নামগুলো, দেখো রুদ্রমঙ্গল, মানে নজরুল যে কি চাইছেন তার এই পুস্তক বা তার এই ম্যাগাজিন যাই বলো, তার এই প্রকাশনার মধ্যে দিয়ে তিনি কোন লক্ষ্যে পৌঁছতে চাইছেন,
0: মানে যে জাতি ঘুমিয়ে আছে ঝিমিয়ে আছে তাকে জাগাও।
1: হ্যাঁ, এবং জাগানোর পথ মানেই হচ্ছে বিপ্লব, নাড়িয়ে দাও, ভীত নাড়িয়ে দিয়ে গণবিপ্লব আনো। তিনি কিন্তু ওরকম একজন মানুষ জেগে উঠলো এটা তিনি চাইছেন না, তিনি চাইছেন
0: জনজাগরণ, জনজাগরণ চাইছেন,
1: সেখানে নারী পুরুষ নির্বিশেষে সকলে জেগে উঠুক, এই ছিলেন সাংবাদিক নজরুল।
0: ঠিক, আমরা আরো কিছু কথা তো বলবই, তবে তার আগে পরপর দুখানি গান, প্রথমে চন্দ্রাবলী রুদ্রদত্ত, তারপর অনুঘোষাল।

0: হৈমন্তী শুক্লার গলায় শুনছিলাম এই গান। দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি বলছে 12:28 হয়ে 10 সেকেন্ড, 12:30 আমাদের একটা ছোট্ট বিরতি আছে। তবে তার আগে এই যে ধূমকেতু নিয়ে আমরা এত নিজেরাই উত্তেজিত হয়ে পড়ছি, মনে হচ্ছে যেন ওই সময় টাইম মেশিনে করে ওই সময়ে পৌঁছে গেছি। ধূমকেতুর সপ্তম সংখ্যা মহররম সংখ্যা রূপে 1329 সালের 16ই ভাদ্র তারিখে প্রকাশ লাভ করে এবং এই সংখ্যায় নজরুল তার সম্পাদকীয় প্রবন্ধে মহররমের বেদনাদায়ক ঘটনা প্রসঙ্গে এদেশীয় মুসলমান সমাজের অবস্থা পর্যালোচনা করেন। ধূমকেতুর অষ্টম সংখ্যায় নজরুলের বহ্নিদীপ্ত প্রবন্ধ বিষবাণী মুদ্রিত হয়। সেখানে কি লিখলেন নজরুল? তিনি লিখলেন, মা ভই ভয় নাই ভয় নাই, ওগো আমার বিষ মুখ অগ্নি নাগ নাগিনী পুঞ্জ, দোলা দাও তোমাদের কুটিল ফনায় ফনায়, তোমাদের যুগ যুগ সঞ্চিত কাল বিষ আপন আপন সর্বাঙ্গ ছড়িয়ে ফেলো, তোমাদের বিভূতি বরণ অঙ্গ কাঁচা বিষের গাঢ় সবুজ রাগে রেঙে উঠুক, বিষ সঞ্চয় করো বিষ সঞ্চয় করো, হে আমার তিক্ত চিত ভুজগ তরুণ দল, তোমাদের ধরবে কে মারবে কে, এসো আমার মণিহারা কালফণীর দল, তোমাদের প্রেমের কেতকী কুঞ্জ ছেড়ে অন্ধকার বিবর ত্যাগ করো।
1: কি আহ্বান! মানে এইভাবে যে যুব সমাজকে কেউ আহ্বান করতে পারে,
0: এই এই রকম আহ্বান আর একজন করেছিলেন, তিনি হচ্ছেন সুভাষচন্দ্র বোস। তার ওই তরুণের স্বপ্ন ওই বইতে তিনি এমন লিখেছেন, হে আমার তরুণ জীবনের দল, তোমরাই তো দেশে দেশে মুক্তির ইতিহাস রচনা করেছ বলে শুরু করছেন। সে মানে অসাধারণ,
1: আসলে এই সমস্ত মানুষরা ছিলেন আর এমনভাবে উদ্দীপিত করেছিলেন বলেই তো ভারত মাতার শৃঙ্খল মোচন হয়েছিল। আমরা একটা ছোট্ট কমার্শিয়াল ব্রেক নিই, ফিরছি ঠিক তারপরেই।
2: জানো, আমি কাল আমার ভাইপোর বাড়িতে গিয়েছিলাম, দেখে অবাক হয়ে গেলাম যে ওরা সারা দিন এসি চালায়, রোজ ওয়াশিং মেশিন চালায়, বাড়িতে দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বলল,
3: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
2: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
4: আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: আমরা আবারও নজরুলের সেই তরুণকে কিভাবে আহ্বান করছেন সেই প্রসঙ্গে আসি। সালটা হচ্ছে 1329, 14ই কার্তিক। ধূমকেতুর সম্পাদকীয় প্রবন্ধ আমি সৈনিকে নজরুল লেখেন, এখন দেশে সেই সেবকের দরকার যে সেবক দেশ সৈনিক হতে পারবে। রবীন্দ্রনাথ অরবিন্দ্র প্রফুল্ল বাংলার দেবতা, তাদের পূজার জন্য বাংলার চোখের জল চিরনিবেদিত থাকবে। কিন্তু সেনাপতি কই, সৈনিক কোথায়, কোথায় আঘাতের দেবতা, প্রলয়ের মহারুদ্র? সে পুরুষ এসেছিল বিবেকানন্দ, সে সেনাপতির পৌরুষ হুঙ্কার গর্জে উঠেছিল বিবেকানন্দর কণ্ঠে। নজরুল বলছেন তার ধূমকেতু প্রবন্ধে। ধূমকেতুর 1900 সংখ্যায় আবার নিশান বর্দার পতাকাবাহী, সেই প্রবন্ধে বলছেন, ওগো ওঠো আমার নির্জীব ঘুমন্ত পতাকাবাহী বীর সৈনিক দল,
0: জাগো
1: ওঠো, তোমাদের ডাক পড়েছে, রণদুন্দুভি রণভেরি বেজে উঠেছে, তোমার বিজয় নিশান তুলে ধরো, উড়িয়ে দাও উঁচু করে তুলে দাও, যাতে সে নিশান আকাশ ভেদ করে উঠে, পুড়িয়ে ফেলো এ প্রাসাদের উপর যে নিশান, বুক ফুলিয়ে দাঁড়িয়ে তোমাদের উপর প্রভুত্ব ঘোষণা করছে।
0: আমাদের বিজয় পতাকা তুলে ধরবার জন্য এসো সৈনিক, পতাকার রং হবে লাল, তাকে রং করতে হবে খুন দিয়ে, বলো আমরা পেছাব না, বলো আমরা সিংহ শাবক, বলো আমরা খুন দেখে ভয় করি না, আমরা খুন নিয়ে খেলা করি, খুন নিয়ে কাপড় ছাপাই, নাখুন দিয়ে নিশান রাঙাই। বলো আমি আছি, আমি পুরুষোত্তম, বলো মা ভই মা ভই, জয় সত্যের জয়।

আমরা ধূমকেতুর কথা বলেছি, কিন্তু আর একটা কাগজ, তার কথা না বললে আজকের অনুষ্ঠান অসম্পূর্ণ। সেই কাগজটির নাম হচ্ছে লাঙল। ১৯২৫ সালের শেষ দিকে লেবার স্বরাজ পার্টি গঠিত হওয়ার পর লাঙল নামে পার্টির যন্ত্রস্বরূপ একটি সাপ্তাহিক কাগজের আবির্ভাব ঘটল। এর প্রধান পরিচালক এবং সম্পাদক হলেন যথাক্রমে কাজী নজরুল ইসলাম ও তার পল্টনের বন্ধু মণিভূষণ মুখোপাধ্যায়। মণিভূষণ নামে সম্পাদক হলেও প্রকৃতপক্ষে সম্পাদনার কোনো কাজই করতেন না। ১৯২৫ সালের ২৫শে ডিসেম্বর তারিখে লাঙলের প্রথম সংখ্যা আত্মপ্রকাশ করে।

0: এবং এই সংখ্যায় নজরুলের অন্যতম প্রধান কবিকৃতি সাম্যবাদী কবিতা প্রকাশিত হয়। 1926 সালে কলকাতায় হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধলে লাঙ্গল সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রচার কাজ করায় লাঙ্গলের প্রচার হ্রাস পেল। এবং আমরা আগেই বলেছি যে লাঙ্গলের কতগুলি সংখ্যা প্রকাশিত হওয়ার পর এর নাম পরিবর্তন করে গণবাণী রাখা স্থির হয়েছিল। মণিভূষণ সম্পাদক থাকতে অনিচ্ছুক হলে বঙ্গীয় কৃষক ও শ্রমিক দলের সভ্য গঙ্গাধর বিশ্বাস সম্পাদক পদে ভৃত হলেন এবং 1926 সালের 12ই আগস্ট তারিখে গণবাণী প্রথম সংখ্যা প্রকাশিত হল।
1: এইভাবেই কিন্তু লাঙ্গল চলতে লাগল। 1926 সালে সাম্প্রতিক দাঙ্গায় নজরুল খুবই বিচলিত এবং ক্ষুব্ধ হন। তিনি এই দাঙ্গার আত্মঘাতী ও বিষময় ফলের উপর কয়েকটি জোরালো প্রবন্ধ রচনা করেন। 1333 সালের 9ই ভাদ্র মানে 1926-এর 26শে আগস্ট গণবাণীতে তার বহুখ্যাত মন্দির ও মসজিদ প্রবন্ধ প্রকাশ লাভ করে। এবং এই যে নজরুলের যে রুদ্রমঙ্গল প্রবন্ধ গ্রন্থ, সেখানে নজরুলের এই যে রচনা, সে এক অমর রচনা, অসাধারণ রচনা। এইভাবে একের পর এক পত্রিকা প্রকাশ, কোনো পত্রিকা বাজেয়াপ্ত হয়ে যাওয়া, কোনো পত্রিকা রাজরোষে বন্ধ হয়ে যাওয়া, কিন্তু আবারও অন্য পত্রিকার মাধ্যমে তার লক্ষ্যে পৌঁছানোর একটা প্রয়াস সাংবাদিক নজরুল কিন্তু বারবার এইভাবেই করে গেছেন।
0: স্টুডিওর ঘড়ি বলছে 12:48 হয়ে 10 সেকেন্ড। গান্ধরিয়ানে আপনাদের সঙ্গে আছি স্বপ্না নীলাঞ্জনা। আর অল্প একটু সময় আমরা আছি, একটু গান শুনে নি, ফিরে আসছি গান বিরতির পর।

0: ইন্দ্রাণী সেনের গলায় আমরা এই গান শুনছিলাম। দেখতে দেখতে স্টুডিওর ঘড়ি বলছে যাবার সময় হলো বিহঙ্গে।
1: কিরকম অদ্ভুত লাগছে না, একদিকে যার কলম দিয়ে ওরকম
0: অগ্নিক্ষরা, হ্যাঁ,
1: আগুন ঝরছে, সেই মানুষটির কলমেই আবার এরকম প্রেমের কথা সিঞ্চিত হচ্ছে।
0: তিনি তো প্রেমের কবি,
1: হ্যাঁ, প্রবল প্রেমিক
0: আসলে এইরকম না, মানে প্রেমের কবি, বিদ্রোহের কবি। আপাদমস্তক একজন মানুষ হলে তার যে যে গুণাবলী থাকা দরকার সবটা তার মধ্যে ছিল। আপাদমস্তক একজন মানুষ যার মান এবং হুঁশ ছিল, তাই তার কলম থেকে তিনি নিজেকে ওই রকম নিজেকে শুধু মানুষ ভেবেছেন, তিনি মুসলিম ভাবেননি, তাই তার কলম দিয়ে ওরকম শ্যামাসঙ্গীত বেরোয়, ওরকম ভক্তিগীতি বেরোয়, ওরকম ইসলামী সঙ্গীত বেরোয়, ওরকম মানব দরদি নজরুলের যে সমস্ত গান,
1: আবার হাস্যকৌতুক, আবার হাস্যকর মাসির মতো গানও বেরোয়,
0: গানও বেরোয়। তো আমরা আজকে সাংবাদিক নজরুল নিয়ে কথা বলছিলাম। এদেশে সাংবাদিকতার ইতিহাসে নজরুলের ভূমিকা ভুলে যাবার মতো একেবারেই নয়, কারণ জাগরণের ক্ষেত্রে সাংবাদিকতার সূত্রে রচিত তার অগ্নিক্ষরা রচনাবলী এক বিশেষ ঐতিহাসিক মূল্যে ঐশ্বর্যশালী। আসলে নজরুল সম্বন্ধে আরও অনেক কথা বলার আছে, বলার ছিল। নজরুল ধূমকেতু সামলেছিলেন এবং জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিলেন, আর নজরুল ধূমকেতুর মতো অকস্মাত উদিত হয়েছিলেন এবং তারপর রং বেরঙের ভেলকি দেখিয়ে কতজনের মনে হাসি অশ্রু, সুখ দুঃখ, আশা নিরাশা, প্রেম বিদ্বেষ, মান অভিমান, কল্পনা কৌতুক, উৎসাহ ভয় উদ্রেক করে কত নেতৃত্বকে জাগ্রত করে, জাগ্রতকে কর্মরত করে নিজের ভেতরে নিজেই মুদিত হয়ে রইলেন। এ এক আশ্চর্য বেদনাদায়ক পরিস্থিতি যে এইরকম একজন প্রাণবন্ত মানুষ তিনি একেবারে চুপ করে গেলেন,
1: এবং এই যে বিদ্রোহী রণক্লান্ত কবি, তিনি যিনি বলেছিলেন উৎপীড়িতের ক্রন্দন রোল
0: আকাশে বাতাসে
1: রণিবে না বা ফুল শাখাতে দোল, এই সমস্ত মানে কালজয়ী সৃষ্টি তার স্রষ্টা কাজী নজরুল কখন সত্যি নিজের মধ্যে মুদিত হয়ে রইলেন, সে প্রসঙ্গে আজকে আর আমরা যাচ্ছি না,
0: আমরা যাব না। আমরা সাংবাদিক নজরুল এবং তিনি যে একেবারে প্রাণের স্ফুরণ, প্রাণের স্পন্দন ঘটিয়েছিলেন ওই স্বাধীনতার যুগে, ওই অগ্নিযুগে, যে সমস্ত অগ্নিক্ষরা লেখা তার কলম থেকে বেরিয়েছে এবং সরকারের দৃষ্টি এড়ায়নি তাদের, মানে তারা যেমন, সরকার যেমন, ব্রিটিশ সরকার, ব্রিটিশ গভর্নমেন্ট, তারা যেমন নানান রকমভাবে এই কাগজটাকে ব্যান করার চেষ্টা করেছে, এরাও কিন্তু সমানতালে লড়ে গেছে।
1: এবং সাংবাদিকতার যে মূল মন্ত্র, তুমি তোমার লক্ষ্যে অবিচল থাকো, নৈতিকতা আদর্শকে সামনে রেখে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না, সব সময় যেটা সঠিক সেই কথা বলবে,
0: একেবারে
1: নজরুল কিন্তু আজীবন তা করে গেছেন
0: একদম।
1: আজকে কিন্তু ঘড়ি বলছে না, আজকের মতো গান দরি।

0: ইয়া এবার পাড়ে আসতেই হচ্ছে। আজকের মতো স্বপ্ন নীলাঞ্জনা এখানেই বিদায় নিলাম।
1: না, তবে আমরা কিন্তু ফিরে আসছি দুপুরবেলা,
0: দুপুরবেলা দুপুর দুটোয় নাটক নিয়ে,
1: নাটকের দুপুর নিয়ে আমরা ফিরে আসছি। এবং এই মাসে স্বপ্না নীলাঞ্জনার সঙ্গে আর আপনাদের দেখা হচ্ছে না, দেখা হবে সামনের মাসে আবার স্বপ্না নীলাঞ্জনার সঙ্গে দেখা হবে, কথা হবে,
0: আবার সেই চেনা সিরিজ, চেনা পথ, চেনা গান, চেনা কণ্ঠ, চেনা বন্ধু।
1: একদম
0: ভালো থাকবেন সকলে,
1: আপনারা সকলে ভালো থাকুন। আর আগামীকাল আমাদের ভারতবাসী হিসেবে আমাদের জাতীয় জীবনের একটা গৌরবময় অধ্যায় সবাই আমরা সুন্দর করে পালন করব, এবং মনে প্রাণে আমরা যথার্থ স্বাধীনতার স্বপ্নে বিভোর হয়ে থাকব। সবাই ভালো থাকুন, ভালো রাখুন, ভালো ভাবুন। নমস্কার।

আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ চামোলি জেলার জলবিদ্যুৎ প্রকল্পের ভূমিধসের ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সেখানে ত্রাণ ও উদ্ধার কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলেন। আগেই জানানো হয়েছে, উত্তরাখণ্ডের চামোলি জেলায় গত সন্ধ্যায় এক জলবিদ্যুৎ প্রকল্পের নির্মীয়মাণ সুড়ঙ্গে ভূমিধসের ঘটনায় 7 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 14 জন। জম্মু কাশ্মীরের ঐতিহাসিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানের পুনরুদ্ধার এবং অঞ্চলের পর্যটনের ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে সরকার মোট 18 কোটি 60 লক্ষ টাকার 3টি প্রকল্পের অনুমোদন করেছে। প্রকল্পগুলির মধ্যে রয়েছে সাম্বা জেলার উত্তরবাহিনী হেরিটেজ, কাঠুয়া জেলার ঐতিহাসিক বসৌলি দুর্গ, অনন্তনাগে যাত্রীনিবাসের পুনরুদ্ধার ও পুনর্জীবন এবং ঐতিহাসিক নাল্লা সাউন্ডবাড়ি ঝর্নার সৌন্দর্যায়ন।

আকাশবাণী কলকাতা, FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজিতে এই ভাষণ সম্প্রচার করা হবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সন্ধ্যায় দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ বিকেল 5:10 আকাশবাণীর FM গোল্ড এবং ইন্দ্রপ্রস্থ চ্যানেলে এই ভাষণ শোনা যাবে। 7 সন্দেহভাজন বাংলাদেশি নাগরিককে আটক করে হোল্ডিং সেন্টারে পাঠিয়েছে মুর্শিদাবাদের লালগোলা থানার পুলিশ। গতকাল সকালে লালগোলা থানার বালিগ্রাম এলাকা থেকে ওই 7 জনকে আটক করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে সকলেই বাংলাদেশের রাজশাহী জেলার বিভিন্ন থানা এলাকার বাসিন্দা। কয়েক মাস আগে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা অবৈধভাবে ভারতে আসে, পরে কাজের জন্য দক্ষিণ ভারতে চলে যায়। নেতাজি সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য নগেন্দ্র রায় ওরফে অনন্ত মহারাজ ক্ষমা চেয়েছেন। সামাজিক মাধ্যমে এক ভিডিও পোস্ট করে তিনি বলেন, নেতাজি সম্পর্কে তাঁর করা বক্তব্যে মানুষের ভাবাবেগে আঘাত লেগে থাকলে তিনি ক্ষমা প্রার্থী। অনন্ত মহারাজের রাজ্যসভা সাংসদ পদ খারিজ এবং গ্রেফতারের দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। সংযুক্ত আরব আমিরশাহীর 2টি তেলবাহী জাহাজ গত সন্ধ্যায় হরমুজ প্রণালী পেরোনোর সময় আক্রান্ত হয়। সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশ মন্ত্রক জানিয়েছে ইরানের পক্ষ থেকে এই জাহাজগুলিতে আক্রমণ চালানো হয়। তারা এই ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অবিলম্বে এই ধরনের আক্রমণ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সেদেশের বিদেশ মন্ত্রক আরও বলেছে, ইরান রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব উপেক্ষা করে যেভাবে জাহাজের ওপর আক্রমণ চালিয়েছে তার ফলে আন্তর্জাতিক সমুদ্রপথে জাহাজ চলাচল বিঘ্নিত হয়েছে। পূর্ব জাপানের টানা প্রবল

0: বৃষ্টিতে অন্তত ছজনের মৃত্যু হয়েছে। গতকাল থেকে আজ ভোর পর্যন্ত টানা বৃষ্টিতে ব্যাপক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, জাপানের আবহাওয়া দপ্তর টোকিওর কাছাকাছি চিবা অঞ্চলের এক তৃতীয়াংশেরও বেশি পৌরসভায় সর্বোচ্চ স্তরের লেভেল পাঁচের ভারী বর্ষণ সতর্কতা জারি করেছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে। নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক কান্তাপুরা। ইংরেজি ভাষায় মূল রচনা রাজা রাও, হিন্দি বেতার নাটক বি এস ভাটনগর, বাংলা রূপান্তর শামস উন নাহার, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার। নাটক কান্তাপুরা।

0: দরে দরে
1: এই দরে কি ব্যাপারে মূর্তি
2: আর সন্ধ্যাবেলা কি করবি তুই
1: সন্ধ্যাবেলা কেন
2: তিলক পার্কে মহাত্মা গান্ধীর ভাষণ আছে কংগ্রেসের মিটিং যাবি
1: না ভাই তুই যা আমি কলেজে যাব
2: সন্ধ্যাবেলায় কলেজে কেন
1: আমাদের টিউটোরিয়াল গ্রুপের পড়া আছে
2: আজকে না গেলে হবে না একদিন হয় বাতিল করে দে
1: কেন তোদের গান্ধীর ভাষণ শুনবার জন্য মাফ কর অত সময় নেই আমার
2: মনে হচ্ছে মহাত্মা গান্ধীর উপর তোর ক্ষোভ আছে
1: ক্ষোভের কথা না যার যা নিজের মানসিকতার ব্যাপার
2: কি বলতে চাইছিস
1: দেখ ভাই এই মানুষের সেই কাজই করা উচিত যা সে করতে পারে আকাশে তো আর মই লাগানো যাবে না
2: বুঝতে পারলাম না
1: বুঝতে পারলি না
2: না
1: তোদের গান্ধী তো বলেন আকাশে যেমন চিরকাল সূর্য থাকে ভারতও চিরকাল থাকবে নিজের মহিমায় কিন্তু কি করে
2: ত্যাগ ধরে তিলক মহারাজ বলেছেন স্বরাজ আমাদের জন্মগত অধিকার বলেছেন তো
1: হ্যাঁ তাতে কি
2: তার জন্য প্রাণ পণ করা আমাদের কর্তব্য ধরে লড়াই ছাড়া বিদেশি শাসকদের তাড়ানো যাবে না
1: এই লড়াই করো গিয়ে তুমি তিলক পার্কে যাও আর তাদের হটাও আমিও সবে নেই এই দেশলাই আছে
2: বাহ সিগারেট খাবি তুই দেশলাই রাখবো আমি
1: ঠিক আছে ঠিক আছে
3: আমি আসছি
4: কান্তাপুরা নামার আছে কেউ কান্তাপুরা আরে তাড়াতাড়ি উঠে আসুন না তাড়াতাড়ি করুন তাড়াতাড়ি করুন মালপত্র সব নিয়েছেন তো দাদা

0: আসছি। আরে তুই মূর্তি হঠাৎ?
1: হ্যাঁ মা, চলে এলাম।
0: কি ব্যাপার, কি হয়েছে? বেডিং বাক্স সব নিয়ে চলে এলি, কি ব্যাপার তোর?
2: বিশ্রাম করতে দাও মা,
1: সব বলছি।
0: কিছু ঝামেলা করে আসিস নি তো রে?
1: ওসব কিচ্ছু না, ভেবো না তো।
0: তাহলে কলেজ ছেড়ে এলি কেন?
1: পড়াশোনা ছেড়েই এলাম মা, আর পড়ব না।
0: কি বলছিস তুই? তোকে পড়াবার জন্য আমি কি না করেছি বল? আমার সব স্বপ্ন তুই মাটিতে মিশিয়ে দিলি।
1: মা মা, ওরকম কথা বলো না মা, আমি দেশের স্বাধীনতার জন্য লড়াই করব।
0: কি বলছিস তুই? তোর এই দুর্বুদ্ধি হলো কি করে?
1: দুর্বুদ্ধি না মা, ঠিক পথে আমি বেছে নিয়েছি। মা, আমি মহাত্মা গান্ধীর সভায় গিয়েছিলাম, সত্যি উনি মহাত্মা বললেন, সত্যই হলো জীবনের একমাত্র শক্তি, মানবতার জন্য প্রেমই হলো একমাত্র প্রেম, ভগবান এক, সেই হলো সবার ভগবান। কি শান্ত গম্ভীর মধুর বাণী মা, আমার মন ভরে গেছে। সভা শেষ হলে অনেক কষ্টে আমি তার কাছে গেলাম, বললাম, আদেশ করুন আমাকে, আমি কি করব, লোক আমাকে সরিয়ে দিচ্ছে। মহাত্মাজি আমার হাত ধরে বললেন, কাউকে তো আমি আদেশ দিই না, সত্যের সন্ধান করো, সবাইকে এই একটাই আদেশ, তোমার জন্য তাই।
0: মূর্তি।
1: হ্যাঁ মা। আমি বললাম, আমি মূর্খ, সত্য কোথায় খুঁজব? উনি বললেন, তুমি তো বিদেশি কাপড় পরো। বললাম, আর পড়ব না। তুমি তো বিদেশিদের কলেজে পড়ো। বললাম, পড়ব না আর। তখন মহাত্মাজি বললেন, তুমি গরিবের পাশে দাঁড়াও, বোবাদের জন্য কাজ করো, দেশের সেবা করো। আমি বললাম, আজ থেকেই আমি তা করবো মহাত্মাজি। উনি আমার পিঠ চাপড়ে দিলেন, সেই স্পর্শে মন যেন আলোয় ভরে গেল মা। সেই রাতে যখন বাজারে বিদেশি কাপড় পরানো হচ্ছে, আমি আমার সব কাপড় বইপত্র পুড়িয়ে দিলাম তাতে।
0: তোর ভাগ্যে যা আছে তাই কর তুই। পড়া যখন ছাড়লি, নিজের জমিতে কাজ কর, খামারে কাজ কর, কি আর বলবো
1: মা। হ্যাঁ মা, হ্যাঁ, গ্রামে থেকে এই সবই করব আমি, জমি জমা দেখাশুনো করব, আর মহাত্মাজির কথা মতোই কাজ করব। আমার আশীর্বাদ করো মা।
0: আশীর্বাদ করি, দেশ সেবার কাজ মহাত্মা গান্ধীর মতো তুইও যেন করতে পারিস বাবা।
1: মা মা, কি ভালো তুমি।
0: হয়েছে, তাড়াতাড়ি হাত মুখ ধুই আয়, কিছু খেয়ে নে।
3: নমস্কার আচক কাকি। নমস্কার রঙ্গমা কাকি।
4: বেঁচে থাক বাবা, অনেকদিন বাঁচবি, আমরা তোর কথাই বলছিলাম।
3: কেন কাকিমা, আমি আবার কি করলাম?
4: আরে তুই যদি শিব মন্দির না করে যেতিস, এক মাস ধরে কি এত ধুমধাম করে হরি কথা হতো? সারা গ্রাম যে ভক্তিতে ভেসে গেছে রে।
3: এবার দেখো, এমন করব যা আগে কখনো হয়নি। দেখো
4: সত্যি? কবে?
3: কিন্তু কাকি, তার জন্য তো কিছু টাকা চাই, অনেক টাকা।
4: কত টাকা? ধূপ কর্পূর নারকেল বাতাসা সব আমি দিয়ে দেব।
3: না না কাকিমা, এসব তো হবেই, আমি যে আরো কিছু করতে চাই।
4: সে আবার কি?
3: জানো কাকি, আমি যখন কারবার শহরে ছিলাম, শ্রীকৃষ্ণ জয়ন্তী, গণপতি উৎসব, এসব আমরা কয়েকজন মিলে করেছি, রোজ সন্ধ্যেবেলায় গান, হরিকথা, আলোর রোশনাই।
4: তার জন্য টাকা পেতিস কোথায়?
3: মাত্র চারানা।
4: চারানা?
3: চারানা করে দিত সবাই, এইভাবে তুলে অনেক জমত। সেই টাকা দিয়ে আমরা ওই নরহরি শাস্ত্রী, কীর্তনকার চন্দ্রশেখর আইয়া, এরকম সব পণ্ডিত মানুষদের আনতাম।
4: তা ওনারা কি আর এই গ্রামে আসবেন?
3: কেন আসবেন না, নিশ্চয়ই আসবেন।
4: সত্যি?
3: সে তখন দেখে নিও,
5: তাহলে বল কত টাকা করে আমাদের দিতে হবে?
3: অনেক অনেক অনেক, মাত্র এক টাকা।
4: এক টাকায় হবে?
3: আরে সবাই এক টাকা করে দিলে খরচ করেও দেখো কিছু বেশি থাকবে, তা ধর্মের কাজেই লাগবে।
5: নে বাবা, এখন এই এক টাকা নিয়ে ভগবানের নাম নিয়ে কাজ শুরু কর বাবা।

0: পাগলা
1: কি রে?
2: কাকিমা, হরিকতার জন্য টাকা তুলতে বেরিয়েছি, এক টাকা দাও।
1: এক টাকা করে তুলে যদি বেশি না হয় কি করবি রে তখন?
2: সে এক চিন্তা বটে, আগে তো দেখি। তুমি একটা টাকা আনো।
1: শোন মূর্তি, আমার একটা কথা শোন। আমি বলি কি, আমি তোকে এই 10টা টাকা দিচ্ছি, দেখা দেখি অন্য লোকেরাও তোকে বেশি বেশি করে টাকা দেবে।
2: কুড়ি বাবা, 10 টাকা তো অনেক।
1: আরে আমার কাছে কিছু টাকা আছে, জমি বাঁধা রেখে একজন টাকা ধার নিয়েছিল, ফসল উঠলেই মিটিয়ে দিয়েছে। সে টাকা কি আর আমার কাজে লাগবে? 100 টাকা শহরে অনাথ আশ্রমে দিয়েছি, আর ধর্মের কাজে লাগু।
2: বেশ বেশ বেশ, তবে 10 টাকাই দাও।
1: এনে 10টা টাকা গুনে গুনে নে।
2: আরে বাবা, তুমি তো গুনেছো কাকিমা। ঠিক আছে, আমি এখন চলে।
3: চলো চলো সামনে গিয়ে বসি।
4: আরে সামনে বহু লোক জমেছে, এখানেই বসো।
3: আরে দেখো দেখো, জয়রামাচারী জি আসছেন, সঙ্গে মূর্তি।
2: চুপ করুন, আসুন আসুন আসুন আসুন আসুন জয়রামাচারী জি। এই চুপ করুন, চুপ করুন সব, চুপ করুন। পণ্ডিত জয়রামাচারী জি এসে গেছেন, আপনারা দাঁড়িয়ে না থেকে বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, বসে পড়ুন, হ্যাঁ বসে পড়ুন, বসে পড়ুন। পণ্ডিত জি,

0: ভক্তবৃন্দ, ভক্তবৃন্দ, ভক্তবৃন্দ, কাল আমরা শিব পার্বতীর বিয়ের কথা বলেছি। সেখানে দক্ষিণ ভারত মাতা পার্বতী তাকে উদ্ধার করতে এসেছে শিব নামের স্বরাজ। শিব কি করে স্বরাজ হল? শিবের যেমন ত্রিনয়ন, স্বরাজেও তেমনি ত্রিনয়ন। এক নয়ন হল আত্মশুদ্ধি, দ্বিতীয় হল হিন্দু মুসলিম একতা, আর তৃতীয় হল খাদি খদ্দর। ভক্তবৃন্দ, স্বরাজই ভারত মাতাকে উদ্ধার করবে, কোনো সন্দেহই নেই। বলো, ভারত মাতা কি? ভারত মাতা কি? ভক্তবৃন্দ, আজকের কথা এবার শুরু করছি, মন দিয়ে শুনুন। পৃথিবীর সৃষ্টিকর্তা ব্রহ্মা একদিন নিজের ধামে বসে বিশ্রাম করছিলেন। দ্বাররক্ষী এসে বলল, পৃথিবী থেকে দুজন দুস্থ পীড়িত ঋষি এসেছেন কিছু বলবেন বলে। ব্রহ্মা তখনই দ্বাররক্ষীকে আদেশ দিলেন তাদের কাছে নিয়ে আসতে। ঋষি দুজন এলেন ব্রহ্মার কাছে।
1: শ্রীচরণে প্রণাম ভগবান। স্বাগতম, স্বাগতম। সব কুশল তো?
2: আদি শরীর ঠিক আছে ভগবান, কিন্তু মন খুব ভারাক্রান্ত।
1: তার কারণ কি?
3: পৃথিবীতে আপনার প্রিয় কন্যা ভারতী, আমাদের ভারত মাতা, দাসত্বের ঘোর সংকটে পড়েছে যে।
1: স্পষ্ট করে বলুন মণিবর, কিসের সংকট?
2: হে ভগবান, সাত সমুদ্র পার হয়ে বিদেশি বণিকেরা সেখানে এসে শাসক হয়ে উঠেছে। অনাচার দুরাচার আর ভ্রষ্টাচারে ভরে গেছে দেশ, দেশবাসীর ঘোর দুর্দিন। আপনার প্রিয় কন্যা বিদেশি শাসকের দাসী হয়ে আছে।
1: শুনে আমার বড় দুঃখ হচ্ছে।
3: হে প্রভু, আপনি এমন দিব্য পুরুষ সেখানে পাঠান যে ভারত মাতাকে দাসত্ব থেকে মুক্ত করবে, দেশ থেকে অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালাবে, দেশকে সম্মান আর সমৃদ্ধি এনে দেবে, এমন এমন দিব্য পুরুষ পাঠিয়ে দিন আপনি।
1: তথাস্তু মুনিবর, আপনারা চিন্তা করবেন না, আমার প্রিয় কন্যা দাসত্ব মুক্ত করতে শীঘ্রই যাবে তেমন কেউ। আপনারা নিশ্চিন্তে এখন বিশ্রাম করুন।
0: ভক্তবৃন্দ, ভক্তবৃন্দ, ঋষিরা যখন ব্রহ্মাধামে বিশ্রাম করছিলেন তখন ভারতের গুজরাট প্রান্তে এক অলৌকিক বালকের জন্ম হল। দিব্য আলোয় ঝলমল করে উঠল সেই ঘর। বালকের নাম হল মোহনদাস। সৃষ্টিকর্তা ব্রহ্মা এই দিব্য পুরুষকে পাঠালেন দেশের জন্যে। বলো, মোহনদাস কি? মোহনদাস কি? ভক্তবৃন্দ, ভারত মায়ের মুক্তির জন্য শুরু হয়েছে মোহনদাস গান্ধীর অসহযোগ আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, সত্য আর অহিংসার এক নতুন দিশা। গান্ধীজি এসেছেন ভারতের কষ্ট মোচন করতে, তার প্রেমপূর্ণ বাণী সারা দেশের মন জয় করেছে। বলো, মহাত্মা গান্ধী কি? মহাত্মা গান্ধী কি? ভক্তবৃন্দ, মহাত্মা গান্ধী আরো বলেছেন, নিজের অধিকারের জন্য লড়াই করো, তা হিংসা বিদ্বেষ দিয়ে নয়। হিন্দু মুসলিম সব একই ঈশ্বরের সৃষ্টি, সবাইকে ভালোবাসো। আরো বলেছেন, চরকা কাটো, রোজ চরকা কাটো, কেননা আমাদের দেশ ও মাতার বস্ত্র ছিঁড়েছে, তার আচ্ছাদন দরকার। লড়াইয়ের এক নতুন পথ দিলেন তিনি, অনশন, অনশন হরতাল। কেনই উপবাস? আত্মানুসন্ধানের জন্যে, আত্মশুদ্ধির জন্যে। মোহনদাস গান্ধী তাই সত্যি মহাত্মা। বলো সবাই, মহাত্মা গান্ধী কি? ভারত মাতা কি?
4: পণ্ডিতজি, পুলিশ এসেছে, আপনার সঙ্গে দেখা করবে বলছে।
0: হ্যাঁ পুলিশ, ঠিক আছে, আমি এখনই আসছি, দেখা করে আসছি। সবাই শান্ত হন, শান্ত হন সবাই।
4: আরে আরে, কি ব্যাপার?
5: কি

0: পুলিশ তো পণ্ডিত জিকে গ্রেফতার করছে।
1: কেন কেন, কি অপরাধ পণ্ডিতজির?
0: ইংরেজ রাজত্বে মহাত্মা গান্ধী স্বরাজের কথা বলেছে না? এ অন্যায়, এ জুলুম।
2: বলো ভারত মাতা কি জয়।

0: মূর্তিদাদা
1: বলো,
0: জয়রামাচারীজিকে গ্রেপ্তার করেছে 3 দিন হলো, কিছু খবর তো নেওয়া দরকার।
1: সদরে গিয়ে সব জেনে আসতে হবে। জয়রামাচারীজির গ্রেপ্তারে বস্তিবাসী থেকে শুরু করে সবাই খুব ক্ষেপে উঠেছে।
0: পুলিশ তো তারপরে এক এক করে অনেককে ধরে

0: আসবে?
1: না নিয়ম্মা, শোনো বোন, আগে কি নারীরা এগিয়ে আসতো? এখন আসছে। তবে
0: কি বলছো, রানী লক্ষ্মীবাই, রানী
1: সংখ্যায় তারা খুব কম। গান্ধীজি গ্রামে গ্রামে পদযাত্রা করার পর অবস্থা এখন বদলেছে। তোমরা এখন সবাই মিলে মহিলা সংগঠন শুরু করো।
0: সে তো শুরু হয়ে গেছে।
1: খুব ভালো, এটা তাহলে মহিলা সমিতির অফিস হোক।
2: মূর্তিবাবু আছেন? মূর্তিবাবু
1: কে? ও তুমি, এসো সুরপ্পা ভাই, অনেকদিন পর এদিকে এলে।
3: রেজিস্ট্রি চিঠি আছে, তুমি তো জানো মূর্তিদা, এদিকে আমি একাই ডাকবিলি করি। এই যে এই তোমার চিঠি, তোমার বাড়ি গিয়েছিলাম।
1: তাই নাকি?
3: হ্যাঁ, তোমাকে না পেয়ে ভাবলাম রঙ্গমা কাকির বাড়িতে নিশ্চয়ই তুমি দেশের কাজ করছো।
1: ঠিক ভেবেছো।
3: হ্যাঁ, এদিকে তো তোমাদের ওই কান্তাপুরার উপর পুলিশের পাহারা বসেছে।
1: পুলিশ? কোথায় পুলিশ?
3: আরে ওই যে স্টেপিংটন সাহেবের ফার্ম আছে না?
1: হ্যাঁ
3: হ্যাঁ, ওইদিকে, ওখানে গিয়েছিলাম। কিছু চিঠি ছিল, পুলিশের অনেক সেপাইকে ওখানে দেখলাম। ওরা বলল ওই গ্রামে ইংরেজ শাসনের অমান্য করা হচ্ছে, এদের সবাইকে আমরা কেটে ফেলবো।
1: সময় আসছে, দেখা যাক।
3: আচ্ছা আমি এখন চলি।
1: এসো।
0: কি ব্যাপার মূর্তি, কোথা থেকে চিঠি এলো?
1: কংগ্রেস অফিসের চিঠি।
0: কংগ্রেস অফিস?
1: মাননীয়বর, সানন্দে জানাচ্ছি যে কান্তাপুরায় কংগ্রেসের কাজকর্ম আপনি নিজ দায়িত্বেই করে চলেছেন। কংগ্রেসের ব্যাপক কর্মকাণ্ড প্রসারে অনুগ্রহ করে আপনাদের কার্যালয় যেন এগিয়ে চলে। জয়রামাচার্যজির মুক্তির জন্য চেষ্টা অব্যাহত আছে, শুভেচ্ছা নেবেন ভবদীয় সচিব অখিল ভারতীয় কংগ্রেস কারাবার।
0: তোর কথা কি করে ইনি জানলেন মূর্তি?
1: জয়রামাচার্যজির গ্রেফতারের খবর থেকেই জেনেছেন। এর সঙ্গে দেখা করা দরকার।
0: কবে কারবার যাবি তাহলে?
1: কাকি, এখনই বরং যাই, বাসে এক ঘন্টার পথ, সন্ধ্যের মধ্যেই ফিরে আসতে পারবো।
0: এখনই? তাহলে শোন মূর্তি, আমাদের সবার কংগ্রেসের সদস্য হওয়ার ব্যাপারে আলোচনা করে নিস কিন্তু।
1: অবশ্যই অবশ্যই রঙ্গমা কাকি, অবশ্যই।
4: এই কটা বাজে মদন রে?
5: পৌনে পাঁচ। চিন্তা করো না দাদা, মূর্তি ভাই এক্ষুনি এসে পড়বে।
4: কিন্তু এত দেরি হচ্ছে কেন?
5: আমি দেখছি, রাস্তায় উঁকি দিয়ে দেখে নিচ্ছি।
6: এখানে এসব জমায়েত চলবে না।
0: আরে আরে পেছনে দেখো, আরো তিনজন।
5: আমরা নিজেদের ঘরে যা খুশি করবো, আমাদের ইচ্ছে।
4: তাই তো,
6: অত বক বক করো না, একদম করো না, মেরে একদম তোমাদের।
1: কেন ভাই, কেন আমাকে আটকাবার? তুমি কে?
6: আমি আমি যেতে দেবো না তোমাকে, স্কেফিংটন সাহেবের হুকুম আছে।
1: এই শ্রমিকরা স্কেফিংটন সাহেবের গোলাম নয় ভাই, স্বাধীন মানুষ।
6: বলে
1: স্বাধীন মানুষ, আমাদের আইন বলো আর স্কেফিংটন সাহেবের আইন বলো, কেউ কারো দাস নয়। সরো সরো সরো সরো, শোনো, আমার এখানে যাবার সম্পূর্ণ অধিকার আছে, সবার সঙ্গে কথা বলার অধিকার আছে। সরে যাও, সরে যাও, আমি ভেতরে যাবো, ভেতরে যাবো, সরে যাও।
6: বকবক করছো কেন? বই তো দিয়েছি, তুমি ভেতরে যেতে পারবে না।
1: আমি যাব, আমি যাব, যাব, দেখি দেখি কি করে তুমি আমাকে আটকাতে পারো। এই
6: তবে তবে দেখো দেখো আমি কি করি। শালা, এই লাঠি মেরে তোমার হাড়গোড় সব ভেঙে দেবো।
7: বোনেরা ভাইরা, আমার কথা শোনো, আমার কথা শোনো, আমরা আমরা মারামারি, আমরা মারামারি চাই না, একদম না। মহাত্মা গান্ধী আমাদের আমাদের এই কাজ করতে বলেননি। তোমরা তোমরা সবাই শান্ত হও, শান্ত হও ভাই, সবাই শান্ত হও।
5: তিন সঙ্গে পালিয়ে গেছে, আর তিন সঙ্গে ছিল ভাই
0: গেছে। আরে ও তো পালালো।
6: তোমাদের সবার আমি জেল কাটিয়ে তবে যাব। ব্যবস্থা যদি না করতে পারি, আমি সালা পুলিশই না।
7: ভাই সাহেব, শান্ত হও ভাই, শান্ত হও।

0: মাথা দিয়ে যে রক্ত পড়ছে, মুখ মুখ ফুলে গেছে।
1: চলো ভাই, এখন ঔষধের ব্যবস্থা করতে হবে। এসো আসেন না,
2: কাকি। রঙ্গমা কাকি।
3: আরে মূর্তি, কেমন আছিস বাবা?
2: ভালো কাকিমা, ঠিক আছে।
3: এখনো তো দেখি মুখটা ফুলে আছে রে।
2: কিছুদিন তো থাকবেই, ও নিয়ে চিন্তা করো না।
3: তাড়াতাড়ি তুই সেজে ওঠ বাবা, এখানটায় বস, আমি একটু খাবার করে নিয়ে আসি।
2: না কাকি, দরকার নেই, আমি মন্দিরে যাচ্ছি, অনশন করব 3 দিন।
3: অনশন কেন?
2: স্কেফিংটন সাহেবের ফার্মে কাল যা হয়ে গেল, তার কারণ তো আমি কাকি।
3: সে কি? সে তো ওই পুলিশটার জন্য হলো, আমি সব শুনেছি।
2: না না কাকি না, আমার মধ্যে যদি পুরোপুরি অহিংসা তৈরি হতো, তবে ওই পুলিশ কখনোই এত হিংসা আনতে পারতো না।
3: তুই তো দেখি দর্শন শুরু করলি রে। তা বাবা, 3 দিন যদি কিছু না খাস, তুই তো আরো বেশি দুর্বল হয়ে পড়বি।
2: না কাকি না, 3 দিন অনশনের পর দেখো আমার মনোবল আরো বেড়ে যাবে।
3: মহাত্মা গান্ধীজির পক্ষে এটা সম্ভব হলেও তোর পক্ষে এটা সম্ভব নয় বাবা, একই তুই এত দুর্বল।
2: আগে তো করেই দেখি, না খেলে অন্তত মরি তো আর যাবো না।
3: যা ভালো বুঝিস তাই কর।
2: বসো বসো বসো, সবাই বসো বসো। ভাই ও বোনেরা, আজ এই মন্দিরে আপনারা সবাই দেশের কাজ করার জন্য শপথ নিন। কি করবেন আপনারা? শুনুন, 1, খাদি অর্থাৎ চরকায় সুতো কাটা, কাপড় বোনা, সেই কাপড় পরিধান করা। দ্বিতীয় হলো অহিংসা, মারামারি হিংসা বিদ্বেষ না করা, শত্রুকেও ভালোবাসা। এবং তৃতীয় কাজটি হলো সত্যের সন্ধান, সদা সত্য কথা বলা, ন্যায়ের পথে থাকা, সুন্দর আচরণ করা। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মনে রাখবেন ভাই ও বোনেরা, এসব হলো মহাত্মা গান্ধীজির নির্দেশিত কাজ আমাদের সবার জন্য। বাহ, এখন আমরা কান্তাপুরার কংগ্রেসের পঞ্চায়েত করব। প্রথমে আপনারা প্রধানের নাম বলুন।
4: ভাই সব, আমি বলতে চাই এই পঞ্চায়েতের নেতা হবে এই আমাদের মূর্তি আয়ার।
5: আমিও তাই বলছি, মূর্তি ভাইয়ের মতো যোগ্য নেতা আর কে হতে পারে? আমাদের নেতা মূর্তি ভাই।
4: রঙ্গে গৌড়া জি হবে আমাদের পঞ্চায়েতের শীর্ষ নেতা এবং আমাদের লক্ষ্য।
5: খুব ভালো, গৌড়াজি ছাড়া পঞ্চায়েত কি হতে পারে? আমাদের প্রধান গৌড়াজি।
4: হ্যাঁ, গৌড়াজি প্রধান। আর পঞ্চায়েতে রঙ্গমা কাকিমাকেও রাখতে হবে।
1: শুনুন, জেলে পাড়া, কুমোরপাড়া, কামারপাড়া থেকেও প্রতিনিধি রাখবে। আচ্ছা, আমি যদি রচনা চৌধুরীর নাম প্রস্তাব করি কেমন
4: হয়?
1: পাঁচজনের মধ্যে যদি সোনুকে,
5: তোমরা কেউ কিছু বলবে? আচ্ছা, আরে ভাই, রাম সেবা করতে গেলে হনুমান তো হয় চাই।
1: ভাই ও বোনেরা, আপনারা একটু শান্ত হন। শুনুন, আজ থেকে পঞ্চায়েতের কাজ আমরা শুরু করে দেব। গান্ধীজি নির্দেশিত কাজ শুরু হবে এবার। আরো কিছু কাজ আছে আমাদের, যা করা দরকার, খুবই দরকার। যেমন যেমন মদের দোকানে ধর্ণা দেওয়া, বিদেশি কাপড় পুড়িয়ে ফেলা, দেশ বিরোধী বিদেশি আইন অমান্য করা, এরকম অনেক অনেক কাজ আমাদের করতে হবে। সবাইকে সব কাজে পুরোপুরি এগিয়ে আসতে হবে। ভাই ও বোনেরা, অনেক আঘাত আসবে, অনেক অত্যাচার হবে, দেশের স্বাধীনতার জন্য সব কিছু সহ্য করে লড়াই করতে হবে। বলুন বলুন, আমরা কি তা পারবো না?
6: ভারত মাতা কি? ভারত মাতা কি?

0: বসুন সবাই, বসুন। ভাই ও বোনেরা, শহর কংগ্রেস কমিটি থেকে গান্ধীজির নির্দেশ এসেছে, স্ত্রী পুরুষ নির্বিশেষে অসহযোগ আন্দোলনে অংশ নিতে হবে।
1: কি করতে হবে আপনাদের
0: সেটাই বলবো রচনা। প্রথম কাজ হলো, আমরা ইংরেজ সরকারের হাতে আমাদের খাজনা দেব না। আমাদের জমি থেকে আমাদের ওরা বেদখল করতে চায়।
1: বেশ তো, দেব না, কিন্তু তাহলে দেবটা কাকে?
2: তোমরা জানো না, খাজা আদায়কারী এসে জোর করে টাকাটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ
1: আরে এটা জানি, কিন্তু তাকে তো হটিয়ে দিতে হবে।
0: ভাই সব, আমাদের প্রথম কাজ, সরকারকে কিছুতেই আর খাজনা দেব না। দ্বিতীয় কাজ হলো, মদের দোকানে ধরনা। কেন না মদের লাভ সরকার পায়, আর আমাদের মতো গরিব দুঃখী মানুষরা শোষিত হয়, তাদের সর্বনাশ হয়। ভাই সব, ইংরেজ সরকারের হুকুম আর চলবে না, আমরা নিজেরাই নিজেদের সরকার গড়ব। আমাদের সরকার প্রথমে রঙ্গে গৌরাজিকে খাজনা আদায়কারী পদে বহাল করবে। ভাই সব, খাজনা এবার থেকে রঙ্গ গৌরাজিকেই দেব সবাই।
1: কিন্তু সরকারের লোক তো আদায় করতে আসবে,
0: পরিষ্কার বলে দিতে হবে, তোমার কাছে আমরা খাজনা দেব না। ভাই সব, একটা কথা কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, এই অসহযোগ আন্দোলনে, ভাই সব শুনুন, এই অসহযোগ আন্দোলনে আমাদের পক্ষে যদি কোনো হিংসা আনা হয়, তখনই সে আন্দোলন বন্ধ করে দেওয়া হবে। কারণ আমাদের পথ কিন্তু অহিংসার পথ, সত্য প্রেম অহিংসা দিয়েই আমরা সারা জগতে ভ্রাতৃত্বকে আরো সুদৃঢ় করব। সবাই আমার সঙ্গে একমত তো? আমরা কেউ উঁচু জাতের নই, কেউ অচ্ছুত নই, কেউ জেলে কুমন নই, কেউ নিচ নই,
3: মহাত্মা গান্ধী কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি।
0: ভাই ও বোনেরা, আমাদের পঞ্চায়েত ঠিক করেছে যে আগামী শুক্রবার 17 তারিখ থেকে আমরা সত্যাগ্রহ শুরু করব,
4: আর 3 দিন বাদ থেকে,
0: হ্যাঁ হ্যাঁ, ওই দিন বরান্নার মদের দোকানে ধর্ণা দেব, কিন্তু শান্তিপূর্ণ ভাবে। 3 দিন সবাই ঈশ্বরের নাম জপ করব, মনকে পবিত্র করব, যাতে সবার আত্মবল বাড়ে। বলো, মহাত্মা গান্ধী কি জয়, মহাত্মা গান্ধী কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। নির্ভয়ে গিয়ে চলো সবাই, শান্ত হয়ে চলো, এগিয়ে চলো।
5: ওই দেখো সিন্থিয়া, পুলিশের ইন্সপেক্টর।
0: এক

0: আর কেউ এগিয়ে আসবে না, খবরদার আসবে না।
1: চলো চলো চলো,
0: বাগানের মধ্যে যাওয়া নিষেধ আছে।
2: আমরা তা জানি ইন্সপেক্টর, আমরা তা জানি। আপনি বললেন বলে আপনাকে ধন্যবাদ।
0: এখানে জমায়েত করা নিষেধ আছে,
2: জানি, বলার জন্য ধন্যবাদ।
0: চলে যাও, জানো যখন আর এগোবে না বলে দিচ্ছে।
2: আমরা কংগ্রেসের নির্দেশ পালন করছি, সে নির্দেশ প্রাণ দিয়েও পালন করবে। ইন্সপেক্টর
0: সাবধান, তোমাদের আমি আবার সাবধান করে দিচ্ছি, বেআইনি ভাবে কাজ করতে এসো না, তোমাদের রুখতে পুলিশ কিন্তু সব শক্তি প্রয়োগ করবে।
2: আপনাকে আরো একবার ধন্যবাদ। ভাই ও বোনেরা, তোমরা থেমে যাও না, এগিয়ে চলো, সবাই এগিয়ে চলো।
3: পিছনো পিছনো, সব বসতে যাও, হটো, তাহলে লাঠি চালাবো কিন্তু, হটো।
0: যে ভালোভাবে না আসবে পিছিয়ে নিয়েছ, এসো এখানে, গাড়ি ভর্তি করে থানায় আনো সবাইকে, কেউ যেন না ছাড়া পায়। গাড়ি ভর্তি করে নিয়েছ,
3: ওঠ সব গাড়িতে ওঠ।
4: শোনো সবাই শোনো, সরকার বাহাদুর ঘোষণা করেছে, যারা এখনো সরকারি খাজনা দেয়নি, আইনকে মানেনি, তাদের প্রত্যেককে, নারী পুরুষ বুড়ো বাচ্চা সবার জন্য মাথা পিছু এক টাকা পাঁচ আনা জরিমানা দিতে হবে। যারা সরকারের হুকুম মাফিক কাজ করবে না, তাদের ওপর সরকার কড়া ব্যবস্থা নেবে।

0: আরে আরে মূর্তি যে কি ব্যাপার?
1: কাকিমা, ইংরেজরা লড়াই শুরু করে দিয়েছে। শোনো, যদি কোনো পুলিশ বা ওদের এজেন্ট আসে, তক্ষুনি ঠাকুরের ঘন্টা বাজিয়ে দিও।
0: আচ্ছা,
1: হ্যাঁ শোনো, সরকারের কিন্তু কড়া নির্দেশ এসে গেছে। আমরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে সাবধান করে দিয়ে যাচ্ছি। কাকি, রত্নাকে সঙ্গে নিয়ে তুমিও যতজনকে পারো বলে দিও।
0: ঠিক আছে রে মূর্তি, তুই সাবধানে থাকিস বাবা।
1: তুমিও সাবধানে থেকো
0: মূর্তি।
1: চলি কাকি।
2: ঘোষণা আছে, ঘোষণা। সরকার বাহাদুর ঘোষণা করেছে যে কান্তাপুরার যেসব লোক খাজনা শোধ করেনি তারা নির্দেশ অমান্যকারী বলে সাব্যস্ত হয়েছে। এরা হল মুসম্মার রঙ্গমা, সতন্না, পণ্ডিত ভেঙ্কটেশিয়া, সীতারামু, রঙ্গেগৌড়া। এদের সবার জমি জমা ফসল আজকের দিনের মধ্যে সরকার বাহাদুরের হুকুম অনুযায়ী নিলাম হয়ে যাবে।
3: কি হলো, এদের জমি জমা আজ সব নিলাম হয়ে যাবে? আর কাল থেকে বেদখল হবে, আজ থেকে ফসল কাটা শুরু হবে, কাল পর্যন্ত অপেক্ষা করবে না। আমি শুনে এলাম ম্যাজিস্ট্রেট রায় দিয়েছে, জমির মালিক যদি রাতে ফসল খেতে নেয়। তাই
4: কি বলছিস তুই?
3: হ্যাঁ, গ্রামের লোক যদি ঝামেলা করে তবে এখান থেকে সবাইকে তাড়িয়ে দেবে।
4: আমার যে খুব ভয় করছে রে আজ।
3: এরপর যদি লাঠি পেটা করে ছেলে মেয়েদের নিয়ে আমি চলে যাব গ্রাম থেকে।
4: কোথায় যাবি?
3: শহরে। ও, কিন্তু কিন্তু আমাদের কি হবে রে? ওই ওই মূর্তিটার জন্য গ্রামে রে সর্বনাশ হলো।
4: মূর্তি, ওই মূর্তি আর রঙ্গমা তো জেল খাচ্ছে, এখন রত্নাই আমাদের মুখিয়া, সব কথা তাকেই বলা দরকার।
3: হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো, তাহলে তার কাছেই চলো।
5: কে আছেন?
3: হ্যাঁ, আমরা। বন্দে মাতারাম।
5: বন্দে মাতারাম।
3: সীতু, বাপ্পা, লক্ষ্মী, এরা সব আছে দেখছি?
5: সবাই আছে। শহর কংগ্রেস থেকে ভলান্টিয়ার আসবে আপনাদের কামে, আপনারা কেউ ঘাবড়াবেন না। কিন্তু
3: ওই তো পেছনের দরজায় রত্না, কিছু বলো সতম্মা।

0: ভাই ও বোনেরা, সরকার আজ কান্তাপুরার জমিদারি নিলাম করছে, আপনারা জানেন। এ খবর প্রথমে আমি জানতে পারি, ম্যাজিস্ট্রেট, নিলাম অফিসার, পুলিশের লোক, সেনা সবাই সেখানে আছে। কিন্তু কংগ্রেস বলতে চায় জমির উপর কারো কোনো দখল নিতে আমরা দেব না। পুলিশ সেনাবাহিনীর লোক কারো ভয়ই না, আমরা মোকাবেলা করতে প্রস্তুত। শহরে 3,000 ভলান্টিয়ার তৈরি আছে, ডাক্তার, অ্যাম্বুলেন্স, লরি সব আছে। আপনারা সত্যনারায়ণের পুজো দিয়ে সমস্ত গ্রামবাসীকে সঙ্গে নিয়ে করে নিন।
1: কি করতে হবে আমাদের বলে দিন।
0: সন্ধ্যায় জমায়েত করুন, আলোর ব্যবস্থা করুন। শুধু একটা কথাই মনে রাখবেন, ওরা যদি লাঠিও মারে আপনারা শান্ত থাকবেন।
1: আমরা শয়তানদের ছেড়ে দেব?
0: হ্যাঁ, কারণ আমরা ওদের শক্তি দিয়ে ওদের বদলাতে পারবো না, ওদের মন পরিবর্তন করে দেব। মহাত্মা গান্ধী বলেছেন ওদের হৃদয় বদলাতে হবে, আমরা তাই করবো, পারবো বলে আমরা বিশ্বাস করি। এই আন্দোলনে আমরা জয়ী হবই। ভারত মাতা কি? ভারত মাতা কি? ভারত মাতা কি?
1: আমার ভাই ও বোনেরা, আমার গ্রামবাসী ভাই ও বোনেরা, আমরা জানি যে রাজশক্তি আমাদের উপর হামলা করতে পারে, আমাদের ছত্রভঙ্গ করতে পারে, কিন্তু আমরা আজ কোনো কিছুকেই ভয় পাবো না। এই শপথ করুন। মনে বল আনো, মনে বল আনো, সবাই ঈশ্বরকে স্মরণ করো।
0: সামনে থেকে সরে যাও সব, নাহলে আজ মরতে হবে। সরে যাও,
1: সবাই এগিয়ে এসো,
2: সবাই এগিয়ে এসো।
0: সিপাহী, সমস্ত হেডলাইট জ্বালিয়ে রাখো।
2: ওকে স্যার, ওকে।
0: আই অর্ডার দ্য বেয়োনেট কোম্পানি চার্জ।
1: আজ আমরা মরতে এসেছি সদম্মা, চলো আমরা কান্তাপুর ছেড়ে চলে যাই।
3: না, কেউ নড়বে না, সামনে এগিয়ে চলো সবাই। ভারত মাতা কি? ভারত মাতা কি?
1: চলো, আমি বলি কি, আমি বলি কি, অন্ধকারে লুকিয়ে লুকিয়ে পালিয়ে যাই। চলো, ওই তো, ওই তো, ওই দেখো আরো মানুষ আসছে আমাদের হয়ে লড়াই করতে। লড়ছে কোথায়? ওরা তো সবাই শান্ত, নির্ঘাত আজ মরতে হবে রে। সতম্মা, সতম্মা দেখতে পাচ্ছ, পুলিশও জমছে এসে। আচুক্কা, এদিকে এসো, অন্য গ্রামে যাই, অন্ধকারে কিচ্ছু দেখতে পাবে না, কিচ্ছু দেখতে পাবে না, যেও না। না না, এসো এসো, চলো আমরা পালিয়ে যাই। আহ, পায়ে কাটা ফুটেছে, আমি আর হাঁটতে পারছি না, হাঁটতে পারছি না। আমার পায়ে হচ্ছে আঘাত, আঘাত, কিন্তু কিন্তু সাহস আনো। ওই দেখো, ওই দেখো, সামনে আমাদের বাড়ি ঘর। গ্রামে, আমরা গ্রামে গিয়ে কি করবো? আমরা যদি সবাই এখানে মরেই যায়, কি করবো গ্রামে গিয়ে? ওই দেখো, ওই দেখো, নঞ্জনমা, রচম্মা, মধুম্মা সবাই আসছে। নঞ্জনমা, রচম্মা, ও ভগবান, কাল আমাদের বাড়ি ঘর জমি জমা সামান্য লোকে দখলে চলে যাবে।
4: আমাদের ঘর বাড়ি ফসল সব আগুন লাগিয়ে দেবো।
1: চলো চলো এখান থেকে, চলো সবাই, তাহলে পুলিশের হাতে ধরা পড়তে হবে।
4: অন্ধকারে গা ঢাকা দিয়ে এসো, সব শিগগিরি এসো,
1: শিগগির চলো,
4: গ্রামে যেতে হবে। বাচ্চা বুড়ো সবাইকে শোনো,
1: চলো
4: চুপি চুপি, চুপি চুপি এসো, সব সাবধানে এসো,
1: চলো চলো এগিয়ে চলো। দেখো দেখো তো, কান্তাপুরে জ্বলছে না? ওই তো পড়ছে কান্তাপুরা, দেখতে পাচ্ছ, পড়ছে কান্তাপুরা, থাউ থাউ করে চলছে। চলুক চলুক, নিশ্চিন্ত হয়ে যাক, শেষ হয়ে যাক, শেষ হয়ে যাক। কান্তাপুরা

0: নাটক কান্তাপুরা এখানেই শেষ হল। ইংরেজি ভাষায় মূল রচনা রাজা রাও, হিন্দি বেতার নাটক বি এস ভাটনগর, বাংলা রূপান্তর শামস উন নাহার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মূর্তি দীপক বসু, দোরে অরূপ কুমার মান্না, জয়রামজি প্রলয় ভট্টাচার্য, ব্রহ্মা অনিমেষ চক্রবর্তী, সোমু দেবব্রত বন্দ্যোপাধ্যায়, সুরপ্পা অশ্রুজিৎ বন্দ্যোপাধ্যায়, রঙ্গে গৌড়া অশ্রুজিৎ বন্দ্যোপাধ্যায়, রঙ্গে গৌড়া শঙ্কর রায় চরিত, সিপাই প্রণব দেবনাথ, মা সত্যভামা দাস, অচক্কা মালবিকা চক্রবর্তী, রঙ্গমা মধুমিতা বসু, রচমা রূপা মজুমদার, ননজম্মা শ্রাবণী মৈত্র, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা ডক্টর দীপক চন্দ্র পোদ্দার।
1: কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: তিনি হলেন স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয় যার কথা বলছি, তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি, ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকেই জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918, এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। সমকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা।
1: ওকে।
0: 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন।
1: ওকে।
0: তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উন্মেষ করছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকমভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই।
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে এক বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই এক বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।

0: এক বছর পর ফিরে এলেন এক বছর পরে, কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে। তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
0: ওকে, 1925 ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
2: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
2: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা আমরা AITUC বলি, তার দুবার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
2: তো কুনালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুনালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে এরকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
3: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।

0: আশা স্বপ্নেরও সমাধি।
1: এবারে শিল্পী লতা মঙ্গেশকর।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। 2025-এর সেপ্টেম্বর মাসে কারুর পদপিষ্ট হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যকে সরকারি চাকরি দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্ত খারিজ করা সংক্রান্ত মাদ্রাজ হাইকোর্টের রায়ের ওপর আজ শীর্ষ আদালত স্থগিতাদেশ দিয়েছে। বিচারপতি জে বি পারদিওয়ালা ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এই অন্তর্বর্তী স্থগিতাদেশ দেন। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, দুর্ভাগ্যজনক ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার এবং এ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা নিয়ে শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে। সুপ্রিম কোর্ট আজ লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে হিন্দুত্ববাদী চিন্তাবিদ ভি ডি সাভারকরকে নিয়ে মন্তব্যের কারণে শুরু হওয়া ফৌজদারি মানহানির মামলা খারিজ করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, উত্তরপ্রদেশ সরকার প্রয়োজনীয় অনুমোদন না দেওয়ায় এই মামলা এগোনো সম্ভব নয়। নিরাপত্তা সরঞ্জাম ছাড়াই ম্যানহোল পরিষ্কারের সময় বিষাক্ত গ্যাসে একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ার ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন হরিয়ানার মুখ্য সচিব এবং ফরিদাবাদ পুলিশ কমিশনারকে নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়ার পাশাপাশি তদন্তের গতি প্রকৃতি এবং আহতদের শারীরিক অবস্থার কথাও দু সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। স্কুলের সময়ের পরে জনগণনার কাজে শিক্ষকদের যোগ দেওয়ার নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে শিক্ষক সংগঠনের করা সমস্ত আবেদন আগামী 18 আগস্ট শুনানি করবে কলকাতা হাইকোর্ট। তার আগে বিচারপতি কৃষ্ণা রাও নির্দেশ দিয়েছেন, আবেদনকারী শিক্ষক সংগঠনকে আজকের মধ্যে অতিরিক্ত সলিসিটর জেনারেল ধীরাজ ত্রিবেদীর কাছে শিক্ষকদের অবস্থান সংক্রান্ত তথ্য, স্কুল থেকে তাদের বাসস্থানের দূরত্ব কত এবং জনগণনার কাজের স্থানটি স্কুল বা বাসস্থান থেকে কতটা দূরে তার বিস্তারিত তথ্য জমা দিতে হবে। কলম্বিয়ায় ভূমিকম্প পরবর্তী পুনর্গঠনে সাহায্য করতে ভারত প্রথম দফায় 20 মেট্রিক টন ত্রাণ সাহায্য পাঠিয়েছে। এই সহায়তার মধ্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, অস্থায়ী আশ্রয়, স্বাস্থ্যবিধির সহায়তা রয়েছে বলে সমাজ মাধ্যমে এক পোস্টে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চালকবিহীন ড্রোন এবং এর যন্ত্রাংশ আমদানির ওপর 100% পর্যন্ত নতুন শুল্ক আরোপের কথা ঘোষণা করেছেন। চীনের একচ্ছত্র আধিপত্য খর্ব করতে এবং বিদেশী সরবরাহকারীদের ওপর নির্ভরতা কমানোর লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তিনি জানান। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফ এম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে চন্দ্রচূড় সরকার। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ সন্ধ্যায় দেশের সেনাবাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেবেন। আজ বিকেল 5:10 আকাশবাণীর এফ এম গোল্ড এবং ইন্দ্রপ্রস্থ চ্যানেলে এই ভাষণ শোনা যাবে। ভারতের রেজিস্ট্রার জেনারেলের দপ্তর 2027 সালের গৃহ জনগণনার জন্য প্রশ্নপত্র প্রকাশ করেছে। অভিভাবকের তথ্য, আধার নম্বর, মোবাইল নম্বর, মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, কর্মস্থলে যাতায়াত, ধর্ম ও জাতি সম্পর্কিত তথ্যসহ এই প্রশ্নপত্রে মোট 40টি প্রশ্ন রয়েছে। উল্লেখ্য, শেষবার জনগণনা হয়েছিল 2011 সালে। সুপ্রিম কোর্ট আজ লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে হিন্দুত্ববাদী চিন্তাবিদ ভি ডি সাভারকরকে নিয়ে মন্তব্যের কারণে শুরু হওয়া ফৌজদারি মানহানির মামলা খারিজ করেছে। শীর্ষ আদালত জানিয়েছে, উত্তরপ্রদেশ সরকার প্রয়োজনীয় অনুমোদন না দেওয়ায় এই মামলা এগোনো সম্ভব নয়। আইন অনুযায়ী যে বিশেষ অনুমোদন প্রয়োজন ছিল তা না থাকায় এই মামলায় শ্রী গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম চালানো যাবে না বলেও বিচারপতি দীপঙ্কর দত্ত ও শীল নাগুর বেঞ্চ রাহুল গান্ধীর আবেদন মঞ্জুর করেছে। কলম্বিয়ায় ভূমিকম্প পরবর্তী পুনর্গঠনে সাহায্য করতে ভারত প্রথম দফায় 20 মেট্রিক টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে। এই সহায়তার মধ্যে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম, অস্থায়ী আশ্রয় ও স্বাস্থ্যবিধি সহায়তা এবং দুর্যোগ পরবর্তী সময়ে প্রয়োজনীয় অন্যান্য সামগ্রী রয়েছে বলে সমাজমাধ্যমের এক পোস্টে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। গুরুদ্বারায় কৃপান হামলায় আহত শিরোমণি আকালী দলের প্রধান সুখবীর সিং বাদল বর্তমানে স্থিতিশীল আছেন। চিকিৎসকরা জানান, প্রায় 90 মিনিটের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, পাঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে আজই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে এবং বিকেলে তাকে পাঞ্জাবে নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: आइए सुनते हैं फ्लैग फाउंडेशन ऑफ इंडिया के प्रेसिडेंट श्री नवीन जिंदल का विशेष संदेश।
3: वंदे मातरम। प्यारे देशवासियों, आप सभी को स्वतंत्रता दिवस की हार्दिक शुभकामनाएं। आज हम अमर शहीदों को नमन करते हैं और राष्ट्र निर्माण में जुटे हर भारतीय का अभिनंदन करते हैं। विक्रम 1 की लॉन्चिंग, $5 ट्रिलियन की अर्थव्यवस्था का लक्ष्य, राष्ट्रमंडल खेलों में 39 पदक और डिजिटल क्रांति, यही है नए भारत की पहचान। फ्लैग फाउंडेशन

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: তিনি হলেন স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয়, যার কথা বলছি তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল, গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918 এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উল্লেখ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকম ভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই,
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: 1 বছর পর
0: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
0: ওকে। 1925-এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
1: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বা আমরা AITUC বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
1: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক

0: ঐতিহাসিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই,
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: কানে বাজুক, মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবো তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
4: আজকে সকাল থেকে যে বিষয় আশয়গুলো দেখতে পেয়েছি তার মধ্যে আমার সেরা একটা জিনিস বিষয় লেগেছিল, জানো তো কি বলতো? আসলে আগে তো সব পরিচয়টুকু দিতে হবে না? আমি হচ্ছি মহুয়া আর হচ্ছে অমরজিৎ। এবার বিষয়টা হচ্ছে আমরা ভীষণ আনন্দিত, পুলকিত। আসলে স্বাধীনতার একটা আলাদাই মজা আছে জানো তো, যে কোনো রকমের স্বাধীনতা হতে পারে। যে যে বইগুলো ধরো বলে রেখে দিয়েছিল বাড়িতে একদম পড়া যাবে না, সেই সমস্ত বইগুলো তার থেকে নামিয়ে যখন পড়ার যখন একটা অনুমতি পেয়ে যাওয়া যায় তখনও কিন্তু হ্যাঁ সেখানে
5: যখনই আমরা স্টুডিওতে ঢুকলাম, স্টুডিওতে ঢোকার পর থেকে মানে মোটামুটি আমাদের হাতে যে ঘন্টা দেড়েক সময় ছিল তাতে কি হ্যাঁ হয়েছে সেটা না হয় বাদই দিলাম। কারণ সেখানে শুধুমাত্রই যে মহুয়া অমরজিৎ ছিল তা নয়, আমাদের সঙ্গে আরো এই সাঙ্গ এবং পাঙ্গ বলে একটা কথা আছে আর কি। সেই সাঙ্গ পাঙ্গ মিলে আমরা যে কি করে কি না করেছি সেটা শুধুমাত্র আমরাই জানি।
4: এক্স্যাক্টলি।
5: কিন্তু তার সঙ্গে যেটা সব থেকে বড় অ্যাড অন হয়েছে সেটা হচ্ছে এই যে আমাদের একটা কর্মসূচি বেশ অনেকদিন থেকেই চলছে, সেটা হচ্ছে হর ঘর তিরঙ্গা। এবং সেটা নিয়ে আমরা কিন্তু অনেক কিছু দেখে ফেলেছি। আমরা দেখেছি সেটা নিয়ে সাইকেল র্যালি হয়েছে, সেটা নিয়ে প্রচুর মানুষ তারা কিন্তু প্রসেশন করেছেন। এবং আমরা মোটামুটি ঘরে আর কিছু থাকুক না থাকুক আমাদের বাড়িতে কিন্তু এই মুহূর্তে একটা তিরঙ্গা পতাকা কিন্তু সবার বাড়িতেই রয়েছে, সেটা আমরা জানি। কিন্তু

0: কিন্তু যে অ্যাড অনটার কথা তোমাকে বলবো সেটা হচ্ছে মহুয়া এবং অমরজিৎ দুজন দুজনকে দেখার পরে জাস্ট আমাদের একটা অন্য ধরনের উৎসাহ তৈরি হয়েছিল কি না, হাতে একটা সুন্দর রিস্টব্যান্ড এবং তার সঙ্গে একটা সুন্দর ব্যাচ এবং সেটাও কিন্তু তিরঙ্গা থিমে, জাস্ট ভাবা যাচ্ছে না, অসাধারণ অসাধারণ
1: একেবারে। তাই সুনিধি চৌহান গানে গানে বলছিলেন যে এ ওয়াতান ওয়াতান আবাদ রহে তু। এখানে আমার একটা ঘটনা যে সকালবেলার কথা খুব মনে পড়ে গেল, একটা বাচ্চা মেয়ে, সে পরিষ্কার তার উচ্চারণ হয় মানে করতে পারে না, এখন সে আমি তাকে শুনে আমি আরেকবার বললাম আরেকবার গাও তো তুমি, সে এ ওয়াতান ওয়াতানের বদলে এ বাটন বাটন আওয়াজ রায়ে বাটন বাটন আওয়াজ রায়ে তু। তো সেখানে আমি ওকে খুব আদর টাদর করলাম আমি, তারপরে যে উচ্চারণটা স্পষ্ট উচ্চারণ যেটা যেটাকে ওয়াতান ইটস উর্দু ওয়ার্ড এবং এই ওয়াতান কথাটা যেভাবে উচ্চারণ করতে হয় আমাকে শেখালাম এবং খুব খুশি হয়ে গেছে, খালি ওয়াতান ওয়াতান করতে করতে যাচ্ছিল।
0: দেখো এখনকার দিনের যারা মোটামুটি ইনফ্যান্ট বা তার থেকে আরেকটু বেশি টডলার বা বাচ্চারা যারা মোটামুটি রয়েছে না কেন, তাদেরকে একটা জিনিস ছোটবেলা থেকে শেখানো হয় সেটা হচ্ছে বাটন এবং বাজার। আমরা বাজার মানে বাবার সঙ্গে বাজারে যাওয়ার কথা ভাবতাম আর কি, এখন বাজার ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে, সেটা একটা রাউন্ড হয় না।
1: আরে মশাই এখন জীবনটাই তো লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইবে আটকে আছে।
0: ইয়েস একদমই তাই। অমরজিৎ এবং মহুয়া কিন্তু তোমার সঙ্গে থাকবে ঠিক সন্ধে 6:30 পর্যন্ত, আপাতত ঘড়ি কিন্তু বলছে এই মুহূর্তে 4:20 হয়ে 8 সেকেন্ড মাত্র, পিছার আভিবি বাকি আয় মেরে দোস্ত। সেই কারণের জন্যই অমরজিৎ এবং মহুয়া উইকেন্ড ক্যাফেতে তোমার সঙ্গে 107 FM রেনবো।
1: ইয়েস তোমার জন্য তিনটে রং অমর আর মহুয়া তোমার জন্য রাখলো এবং সেই সাথে তোমাকে বলছে ইয়েস উই আর ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড আই রিয়েলি লাভ মাই কান্ট্রি।

0: 107 FM Rainbow.
1: স্পেশালি যখন ছোট ছিলাম সেই সময়টা কিন্তু আমার মনে পড়ে গেল, এবং স্পেশালি অমরজিৎ মহুয়া মোটামুটি একই রকম একটা ছাঁচে, মানে একই রকম একটা ধাঁচে ব্যাপারটা হতো। সেটা হচ্ছে আমাদের স্কুল থেকে কিন্তু আজকের দিনে একটা স্পেশালি র্যালি বেরোতো।
2: তুমি র্যালির কথা বলছো, আমি খাওয়ার কথা ভাবছিলাম।
1: সেটা তো আগামীকালের জন্যে, আগামীকাল সকাল থেকে কি কি প্রস্তুতি থাকবে না থাকবে তার জন্যে আজকে আমরা বিশ্বাস করো প্রাণপণ খাটতাম আর কি। এবং সেই স্কুলের দিনগুলোর কথা কিন্তু বারবার মনে পড়ে যায়।
2: এবং সব থেকে বুক ধুকপুক করতো কখন বলতো, সেটা হচ্ছে পতাকার মধ্যে তুমি খানিকটা ফুল দিয়ে দিয়েছো, ঠিক আছে, সেটাকে বেঁধেও দিয়েছো, সেটাকে ওপরে তোলা হয়ে গেছে, এই কাজটা তোমার উপর দেওয়া ছিল, তুমি সেটা করে দিয়েছো। এবার তারপরে যখন মানে হেডমিস্ট্রেস বা হেডমাস্টার মশাই যখন ওটাকে টানছেন, ওটা আর খুলছে না,
1: খুলছে না, ফুল পড়ছে না, মানে পড়ছে না, ওপরের দিকে তাকিয়ে রয়েছে যে কেবারে যাই হবে ব্যাপারটা।
2: এবার সেই সমস্ত বিষয় আশয়গুলোকে যদি একটু সরিয়ে রাখা হয়, বিষয় নিয়ে আমার বক্তব্য ছিল, আমি আর অমর দুজনেই বলছিলাম একটু থোড়া হাটকে, মানে কালকে 15th August-এর বাইরে গিয়েও যদি আমাদের পৃথিবীটাকে দেখি, তাহলে মনে হয় যে এই মোহিত চৌহান এবং সেই সাথে সাথে কুণাল গাঞ্জাওয়ালের একটু বেশি করে গান গাওয়া উচিত।
1: একদমই তাই, মানে আমরা যখন মানে মোটামুটি অমরজিৎ এবং মহুয়া যখন আরেকটু ছোট ছিল, মানে আরেকটু সামান্য বেশি না, মানে একটু নিজ গুণে ক্ষমাটমা করে দিয়ে আরেকটু যদি ছোট হয়,
2: এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমি হচ্ছি ডাইনোসরাস, আমাকে টিরানোসরাস বলছি
1: না, না ছি যা, একদম এরকম হতেই পারে না। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন এই গানটা শুনেছিলাম, যে না হে ফানা, এই গানটা শোনার পরে না আমাদের সত্যি খুব ভালো লেগেছিল, এবং তখন থেকে না মানুষটার একদম সিরিয়াসলি বলছি ভয়েসে জাস্ট আমরা প্রেমে পড়ে গিয়েছিলাম, যে এত সুন্দর একটা ভয়েস হতে পারে আর কি।
2: কিন্তু ছ বছর, একেবারে ছটা বছর কোথায় সন্ন্যাস নিয়েছিলেন ভগবান জানে, কিন্তু এরপরে এই মানুষটার গান তোমাকে শোনাবো। কারণ স্বাধীনতা যেমন আছে, তেমন পৃথিবীর মধ্যে প্রতিটা দেশে একটা মানুষ আরেকটা মানুষের প্রতি ভালোবাসাটাও ঠিক তেমনটাই আছে। আর যখন এই ভালোবাসার কথা বলি, তখন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে রেভলিউশন নিয়ে চলে এসেছিলেন যিনি, আফটার বাপিলারে এই মানুষটা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে। FM রেনবোতে ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।
1: Oh yeah, it's the 1.7, y'all.
2: কুনাল গাঞ্জাওয়ালার কথা যদি বলি, তার সাথে সাথে এই নামটাও বলতে হয়, নীরজ শ্রীধর। প্লিজ লিসেন টু হিম, ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল সিঙ্গার।

0: বহুদিন যদি মানে বহু বছর যদি আমরা পিছিয়ে যাই, মানে ওই মোটামুটি যখন আমরা স্বাধীনতা পেয়ে গিয়েছিলাম, মানে 47, তার থেকে যদি একটু এগিয়ে যাই 62, খুব একটা বেশি দিনের নয় আর কি, মানে সেই সময়টা যদি ধরি, তাহলে ফিচারিং কিশোর কুমার একটা গান বেরিয়েছিল, যে গানটা ছিল জরুরত হ্যায় জরুরত হ্যায় জরুরত
1: হ্যায়। ইয়েস, এবার তোমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আচ্ছা তোমার মধ্যে কি মনে হয় বলতো, এমন কোন সাবজেক্ট রয়েছে যেটাকে একটু অন্যরকম করা যেতে পারতো, একটু পৃথক করা যেতে পারতো, একটু একটু মানে একটু অন্যরকম ভাবে প্রশ্নপত্র তৈরি করা যেত,
0: একটু
1: অন্যরকম, সেটা কোন সাবজেক্ট হতে পারে বলতো?
0: কোন সাবজেক্ট হতে পারে?
1: সেটা হচ্ছে অঙ্ক। অঙ্কর প্রশ্নপত্র ডেফিনেটলি অন্যরকম করা উচিত, কারণ সেখানে ধরে ফেলেছি ওটাকে ধরতে হবে ওনার, এই সমস্ত এই যে ধরো ব্যাপারটা
0: থেকে বড় কথা মহুয়া, সব থেকে বড় কথা অঙ্ক, বিশ্বাস করো, এমন একটা সাবজেক্ট যেখানে কোন সময় নেক্সট কে নিয়ে আলোচনা করা হয় না, সবসময় এক্স কে নিয়ে আলোচনা করা হয়, এবং তার মধ্যেও আরো একটা ব্যাপার আছে, এটা হচ্ছে সবসময় একটা প্রবলেম এবং তার সলিউশন সবসময় থাকে, কেন জানি না।
1: আর সব থেকে বড় কথা এই যে তুমি এক্স এর কথা বললে, এক্স এর মান নির্ধারণ করতে বলা হতো, আরে যার কোনো মান সম্মান নেই তার আবার মান কি ভাই,
0: মানে কেন?
1: আমার ওই জন্য কোনোদিনও উত্তর মালাটা মিলতো না, ঘড়িতে বলছে 4:37 হয়ে গেছে সময়, আর এই সময় ইয়েস প্রি ইন্ডিপেন্ডেন্স ডেতে তোমাকে জানিয়ে দিই, অনেকেই কিন্তু একটা কনফিউশনে ভুগছো, সেটা হচ্ছে যে এই যে গ্যাস যেটা আমাদের দৈনন্দিন জীবনে ভীষণভাবে কাজে লাগে এবং এটা ছাড়া আমরা এক পাও এগোতে পারি না, সেই গ্যাসের এই যে KYC একটা আপডেট করার ব্যাপার রয়েছে, সেখানে খানিকটা কনফিউশন রয়েছে, আমি সেটাকে খানিকটা নিরসন করার চেষ্টা করছি। সেটা হচ্ছে অনেকেই ভাবছেন যে এই KYC করার জন্য বোধ হয় কোনো টাকা পয়সা দিতে হবে, না এটা কিন্তু একেবারেই নয়, এটা অনলাইনে করতে পারেন, কিন্তু যারা ধরুন একটুখানি আমার মতোই ডাউটফুল রয়েছেন যে কিভাবে করব, এটা কিভাবে করা উচিত, তাদের আমি বলে দিতে পারি যে যে ডিস্ট্রিবিউটার্সরা রয়েছেন তাদের কাছে গিয়ে কিন্তু আপনি KYC আপডেট করে নিতেই পারেন।
0: এক্স্যাক্টলি,
1: LPG-র KYC আপডেট করার জন্য কোনো ফি লাগে না, এটা বাড়িতে বসে আপনি অনলাইনে বিনামূল্যে করতে পারেন, নিজের LPG যে ডিস্ট্রিবিউটার রয়েছে তার অফিসে গিয়েও এটা বিনামূল্যে করা যায় KYC-র নামে। যদি কোনো টাকা চাওয়া হয় তাহলে কিন্তু ভীষণ রকমভাবে সতর্ক থাকুন, অচেনা ব্যক্তিকে OTP বা আধারের তথ্য কিন্তু এই

0: বিষয় একেবারে দেবেন না, এবং সেই সাথে সাথে আরও একটা জিনিস মনে করি যে নির্দিষ্ট এলপিজি ডিস্ট্রিবিউটারের কাছে যোগাযোগ করে তবেই এটা করবেন। তবে হ্যাঁ, অনেকেই বলছেন যে টাকা তো নেওয়া হচ্ছে, হ্যাঁ দুটো বিষয়ে কিন্তু টাকা নেওয়া হচ্ছে এবং সেটাও সামান্য পরিমাণে। সেটা হচ্ছে কি, যে ধরুন আপনার একটা কানেকশন রয়েছে, যার নামে কানেকশন নেওয়া রয়েছে তিনি এখন বর্তমানে নেই বা তিনি হয়তো মারা গেছেন বা সেই নামটা আপনার চেঞ্জ করানোর দরকার রয়েছে, সেখানে একটা নমিনাল চার্জ নেওয়া হচ্ছে। আর একটা যেটা, আপনার যদি ঠিকানার পরিবর্তন করতে হয় তাহলেও কিন্তু সেখানে ডিস্ট্রিবিউটরের কাছে যোগাযোগ করে অল্প একেবারে সামান্য আপনাকে খরচ করেই কিন্তু এই KYC-টা আপডেট আপনি খুব নিমেষে করে নিতে পারবেন।
1: এক্স্যাক্টলি তাই, আসলে KYC শব্দটার সঙ্গে আমরা খুবই পরিচিত, এই শব্দটায় কোনো অঙ্ক খুব একটা যে কঠিন টঠিন হয় তা নয়। KYC-টা আমরা মোটামুটি ব্যাংকে গিয়ে আমাদের নির্দিষ্ট অঙ্কটা ঠিকঠাক আছে কিনা সেটা জানার জন্য মনে করি KYC সব সময়ই দিয়ে টিয়ে থাকি আর কি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে KYC থেকে তো না হয় বেরিয়ে চলে গেলাম, আমাদের আপলিফটমেন্ট হলো, কিন্তু চন্দ্রবিন্দু যে কজন মেম্বার রয়েছে তারা শিওর অঙ্ককে ভালোবাসে না, কেন বলতো? তাদের একটা থিম সং আছে, কি বলতো সেটা, কেন জানি আমারও খুব ভালো লাগে আর কি, ওই অঙ্ক টঙ্ক নিয়েই ব্যাপার স্যাপার আর কি। হ্যাঁ,

0: কানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: FM Rainbow Flashback Song.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: किसी को भी ने क्या सच कहा है, अरे मैं राम कली मैं तुझसे दिल जान से मरता हूँ, लेकिन ये सच है तेरे भाई से डरता हूँ। এই যে ডর থেকে বেরিয়ে আসা, এটাও কিন্তু এক ধরনের স্বাধীনতা। প্লিজ যখন ভালোবাসো তখন বলে দাও।
2: না আসলে ব্যাপারটা হচ্ছে যে
1: তুমি কি দেখার কি চেষ্টা করছো?
2: আমি এক সেকেন্ড এক দুই মানে এটা 100, 200, 500 না আমি আর পারছি না, আমি আর লিখতে পারবো না, আমি আর লিখতে পারবো না। আমাকে দিয়ে প্রচুর লেখানো হচ্ছে, বিশ্বাস করি 1, 2, 3, 4 মানে
1: শুনো জটায়ু কি বলে গেছেন বলতো? এটাই হচ্ছে বিধি, ললাটে লিখন কে খণ্ডাবে।
2: ওমা ললাটে লিখন তো একবারে, সেটা তো আমাদের ট্যাগলাইন প্রত্যেকটি। কিন্তু আমাকে বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত তুমি ডান হাতে এবং বাঁ হাতে সেম সেম লেখা লিখতে পারছো ততক্ষণ পর্যন্ত থামবে না।
1: অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে এই যে আমরা এত ফোনে ব্যবহার করি না, ফোনটা ব্যবহার করি, এত টেক্সট করি, তাতে আমাদের হাতের লেখাটা না জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এটা মানে এটা যেটা হয়েছে সেটা হচ্ছে একটা রিসার্চ করা হচ্ছে। মানুষ কত কিছু নিয়ে রিসার্চ করে বলতো? হ্যাঁ, আমি একটা কুকুরকে নিয়ে রিসার্চ করতেও দেখেছি, মানে সেটা নিয়ে আমি একটু পরে বলছি।
2: সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং, মানে জাস্ট ভাবা যাচ্ছে না আর কি। এবং তিনি যেরকম ভাবে তাকাচ্ছেন, তাকানোর সময় আমি তো বুঝতেই পারছি না যে তিনি আদৌ কি বলতে চাইছেন।
1: তবে হ্যাঁ, যেটা নিয়ে বলছিলাম, কারণ 9903653992 তো আমরা অ্যাক্টিভ করে দিয়েছি, সেখানে একটা সুন্দর মতো টেক্সট চলে এসছে। যাই হোক, 4টে যখন 51 বেজে গেছে তখন আমরা একানা থেকে দোকা হয়ে যাই, দোকানা হয়ে আমরা অনেক হয়ে যাই। তার কারণ হচ্ছে তোমাকে একটা প্রশ্ন দিতে চাই, যেটা হচ্ছে মোবাইল নামক যে গুপি যন্ত্রটা রয়েছে সেটা আমাদের নাকি হাতের লেখার সাথে আমাদের একটা দূরত্ব তৈরি করে ফেলছে, ঠিক আছে? তো একটা সময় তো ছিল যখন মোটামুটি 100 পাতার একটা হাতের লেখা লিখতে হতো গরমের ছুটির হোম টাস্ক হিসেবে। আরে মশাই নন্টে ফন্টে হাঁদা মোটা বাচ্চু বিচ্ছু, এমনকি হ্যারি পটারকেও কিন্তু হাসতি মানে শাস্তি হিসেবে হাতের লেখা লিখতে হয়েছিল, মানে অনেকগুলো লাইন লিখতে হয়েছে এবং সেই হাতের লেখার তুমি আজও ভুলতে পারোনি। যেরকম যে আমার মানে ফর ইনস্ট্যান্স যদি জিজ্ঞেস করা হয় যে হোয়াট অ্যাবাউট ইউ মহুয়া, তো আমি তখন বলবো আমাকে একটাই হাতের লেখা লিখতে বলা হতো,
2: কি বলা হতো?
1: সেটা হচ্ছে আমি ক্লাসে বেশি কথা বলবো না।
2: ও এটা মোটামুটি মানে মহুয়াকে যারা ব্র্যাকেটের মধ্যে ফুলঝুরি লেখো তারা জানো, এবং আমরা তো সব সময় অনবরত জানি যে মানে মহুয়া এবং রেনবো দুজনে হচ্ছে সমার্থক শব্দ আর কি। মানে মহুয়া মানে কথা দিয়ে ফুলঝুরি ছুটিয়ে দিতে পারে, এবং তার সঙ্গে মহুয়ার সঙ্গে যারা যারা থাকে না কেন তারা মোটামুটি সব সময় ওই একটা ভাইব্রেটেড মোডে থাকে।
1: সেটা যে কোনো সেকশন হতে পারে, সেটা যে কোনো ভাষা, মানে নানা ভাষা নানা পদ নানা পরিধান। আসলে আমরা আজকে এত সুন্দর সুন্দর পরিধান পরে এসেছে,
2: এবং এই বিবিধের মাঝে দেখো মিলনও মহান, এই মিলনও মহান মহুয়া, সমস্ত কিছু এক সঙ্গে একদম মিলেমিশে গেছে।
1: শুনো অমরজিৎ, লোকে যেন গুলিয়ে না ফেলে, তাই জন্য আরেকবার বরঞ্চ আমরা বলে দিই, সেটা হচ্ছে আমরা যেটা মুদ্রা কথা জানতে চেয়েছি সেটা হচ্ছে কি এমন হাতের লেখার লাইন ছিল যেটা তুমি আজও বলতে পারোনি, যেটা তোমাকে অনেকবার প্র্যাকটিস করতে হয়েছিল, যেমন আমার ক্ষেত্রে ছিল আমি ক্লাসে বেশি কথা বলবো না। অমর তোমার কোনো ছিল?
2: হ্যাঁ একদম তাই। ব্যাপারটা হচ্ছে আমাকে একবার লিখতে হয়েছিল অনেকক্ষণ ধরে, এই যেরকম ভাবে তুমি লিখতে বলেছিলে এরকম ভাবে অনেকক্ষণ ধরে লিখতে হয়েছিল আমি টিফিনে ঠিক টাইমে ক্লাস অ্যাটেন্ড করব। আমি বুঝতে পারিনি টিফিনের ঘন্টা কখন পড়ে গিয়েছিল, বিশেষ করে অ্যাসেম্বলি হল থেকে সবাই চলে গেছিল, ফাঁকা হয়ে গেছিল প্রেয়ার হয়ে যাওয়ার পরে, আমি শুধু একা একা বসেছিলাম।
1: তুমি কার জন্য অপেক্ষা করছিলে?
2: অপেক্ষা তো আমি এখনো করছি। আমি

0: যজ্ঞের জন্য অপেক্ষা করছি না, আমি জীবন যজ্ঞের জন্য অপেক্ষা করছি। আসলে ব্যাপারটা হচ্ছে কি, সময় এই মুহূর্তে বলছে 4:53 হয়ে 53 সেকেন্ড হয়ে গেছে, অমরজিৎ এবং মহুয়া কোন দিকে যাবে কিছু ঠিক করতে পারছে না।
1: এক্স্যাক্টলি, আর তার কারণ হচ্ছে কি বলতো, এইটা আমাদের বিশেষ সময় নয় যেখানে আমরা একটা বিশেষ জিনিস মানুষকে শোনাতে পারবো। আমরা যেটা পারবো সেটা হচ্ছে আমরা একটা মানে গান শোনাতে পারবো। তবে হ্যাঁ, একটা সিনেমার কথা কিন্তু আমি বলে দিতে পারি, ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করে গেছে ইক্কা, আর আরেকটা যেটা রিলিজ করেছে সেটা হচ্ছে অচিন্ত আইচ নাম্বার 3, মানে 3rd সিজন। আমার প্রথম এপিসোড থেকে খুব টান টান মনে হয়েছে, এবং যেমনটা ঋত্বিক চক্রবর্তী ঠিক যেমনটা অভিনয় করেন, তার ধারা ঠিক তেমনটাই তিনি বজায় রেখেছেন। ইটস আ স্প্লেন্ডেড মুভি, খুব ভাল লাগবে। আর কোর্ট রুম ড্রামা, এত সুন্দর ঋত্বিক আর সব্যসাচী চক্রবর্তী, মানে দুই চক্রবর্তীর মধ্যে একটা অদ্ভুত ধরনের ক্ল্যাশ হয়েছে। প্লিজ গো অ্যান্ড ওয়াচ।
0: এক্স্যাক্টলি তাই, এবং সব থেকে বড় কথা হচ্ছে আজকেও নাকি আমরা কি সমস্ত শুনছি, মহুয়া নাকি কোথায় নাকি যাবে টাবে, কখন, মানে যদি তুমি একটু আমাকে মানে একটু হালকা করে মানে নিয়ে টিয়ে যাবে নাকি।
1: দেখো একটা বিষয় হচ্ছে কি বলতো, যে আমাদের তো সমস্ত কিছুটাই রক্ষা করতে হবে, সুতরাং যেটা হয়েছে সেটা হচ্ছে যে প্রিমিয়ারের সময়টা একটু পাল্টে গেছে। সুতরাং কি প্রিমিয়ার দেখতে যাচ্ছি, মানে কোন সিনেমার প্রিমিয়ারে যাচ্ছি, আরে জিদ্দা জিদ্দা জিদ্দা জিদ্দা,
0: ইয়েস একদমই তাই, জিদ্দা জিদ্দা বলি আমার কেমন যেন একটা অমর জিদ্দা মনে পড়ে আর কি। বুঝতেই পারছো,
1: এই যে নিজের প্রতি একটা ভালোবাসা, এটাকে বলা হয় নার্সিসিজম। যাই, তো এইটার বদলে আমি তোমাকে বলতে চাই এটাই, যে হ্যাঁ আমি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এই সিনেমাটার প্রিমিয়ারে যাচ্ছি, এবং সিনেমাটা এক্স্যাক্টলি কেমন হলো সেটা শোনার জন্য কিন্তু তোমাকে শনিবার টিউন ইন করতে হবে, কারণ ইয়েস আই ডু গো ফর দ্য রিভিউ।
0: এক্স্যাক্টলি তাই, ঘড়ি কিন্তু এই মুহূর্তে বলছে 4:55 হয়ে 36 সেকেন্ড, ঠিক 5:02 অমরজিৎ এবং মহুয়া কিন্তু আবারও ফিরে আসছে 107 FM রেইনবো উইকেন্ড ক্যাফেতে।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসুরুদ্র। আশিতম স্বাধীনতা দিবসে প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরের আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধে সাতটায় রাষ্ট্রপতির ভাষণ সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরাজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ রাষ্ট্রপতি ভবনে 2026 অমৃত উদ্যান গ্রীষ্মকালীন বার্ষিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। আগামী রবিবার থেকে সেপ্টেম্বরের 15 পর্যন্ত সকাল 10 থেকে সন্ধ্যে 6 অবধি অমৃত উদ্যান সাধারণের জন্য খোলা থাকবে। বিকেল 5 পর্যন্ত উদ্যানে প্রবেশ করা যাবে, তবে রক্ষণাবেক্ষণের জন্য প্রতি সোমবার উদ্যান বন্ধ থাকবে। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ ভবানীপুরে এমএলএ কাপ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনে মুখ্যমন্ত্রী জানান, ইতিমধ্যে নেতাজিকে অপমান করার ঘটনায় 5 গ্রেপ্তার করা হয়েছে, 6 এফআইআর দায়ের হয়েছে এবং সরিয়ে দেওয়া হয়েছে 282 আপত্তিকর পোস্ট। নেতাজি বা দেশের আবেগের সঙ্গে জড়িত কারুর বিরুদ্ধে যে কোনো ব্যক্তি যদি কোনো বিরূপ মন্তব্য করেন, তার দায় বিজেপি সরকার বা দলের নয় বলে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল স্পষ্ট জানিয়েছেন। শিয়ালদায় আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, সাংবিধানিক বড় পদাধিকারী হলেও বিরূপ মন্তব্যের দায় সংশ্লিষ্ট ব্যক্তির। বাংলার আইকনদের নিয়ে নেতিবাচক মন্তব্য করা হলে সরকার উপযুক্ত ব্যবস্থা নেবে। মেয়েদের পড়াশোনার জন্য রাজ্য সরকারের কন্যারত্ন প্রকল্পের আওতায় আর্থিক সহায়তার পরিমাণ দ্বিগুণ করা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। কলকাতা ধনধান্য প্রেক্ষাগৃহে আজ কন্যারত্ন দিবস অনুষ্ঠানে তিনি বলেন, আগামী অর্থবর্ষ থেকে 13-18 বছরের ছাত্রীরা 2000 করে এই বার্ষিক আর্থিক সহায়তা পাবেন। ভারত ও শ্রীলঙ্কার মধ্যে 2 টেস্ট সিরিজ আগামীকাল শুরু হচ্ছে। গোয়াল আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় সকাল 10। এই মুহূর্তে হেডলাইনস আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আমার এক অবুজ প্রতিবেশী আছেন, যিনি পাড়ার সবাই সোলার প্যানেল লাগিয়ে নিলেও বিশ্বাসই করেন না যে সত্যি জিরো বিল আসতে পারে। আমি বলেছিলাম, ওরে এই প্রকল্পের নামই তো PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। তারপর যখন দেখলো এক এক করে সকলের ইলেকট্রিক বিল জিরো এলো, তখন বলল এবার লাগিয়ে নিচ্ছি PM সূর্য ঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন PM সূর্যঘর.gov.in।
3: শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: রেনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: তিনি হলেন স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয় যার কথা বলছি, তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল, গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918 এই 2 বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দের বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন।
1: ওকে,
0: তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উন্মেষ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকমভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই,
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন। তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: 1 বছর পর
0: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
0: ওকে, 1925-এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
1: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বা কে আমরা AITUC বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
1: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
2: 107 FM রেইনবো প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে,
3: উইকেন্ড ক্যাফে।

0: ইয়েস, এটা নিয়ে কথা বলতে তো হচ্ছেই। তার কারণ হচ্ছে এরকম হুট করেই থেমে যাওয়ার কথা ছিল। তার কারণ এখানে একজন বিশেষ মানুষকে বলা হয়েছিল, নামটা ছিল তার নন্দু বিড়ে দিমাগ মে কেড়ে। যখন তুমি ফরহা খানের কোনো সিনেমা দেখবে, তখন এই যে মাথার গ্রে ম্যাটারটা, ওটা কিন্তু সিনেমা হলের বাইরেই রাখতে হয়।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: রাইট, এরপর অমর কিছু বলবে।
2: আসলে ব্যাপারটা হচ্ছে কি, মাঝখানে একটা মিম বেরিয়েছিল, সেই মিমটা হচ্ছে জাপানিজ বিভিন্ন ভাষার যে সমস্ত লেটারগুলো হয়, সেই লেটারগুলো দিয়ে নিজের নামটা ঠিক কেমন ভাবে আসে না আসে, তো আমি না নিজের নামটাকে দিয়ে ওরকম ভাবে অনেক রকম ভাবে কল্পনা করলাম আর কি, জানো তো। বিশ্বাস করো, সেই ভাষায় নামটাও আমি

0: আগে আরো একটা বিষয় কিন্তু আমাদের মনে করিয়ে দিতে হবে, সেটা হচ্ছে হাতাল লেখা।
1: ইয়েস একদম তাই, 9903653992 তে ও মাই গডওয়া কত মেসেজ চলে এসেছে সেটা শুধু দেখতে পাচ্ছি 9903653992 তে। আজকে আমরা কথা বলছি ঠিক কি বিষয়ে আরো একবার মহুয়া তোমাকে জানাবে,
0: সেটা হচ্ছে এই যে তোমাকে কোন একটা হাতের লেখা লাইন সেই সময় লিখতে দেওয়া হয়েছিল যেটা তোমার আজও মনে আছে। যেমন এই আমার মনে আছে, আমি কোনোদিনও ক্লাসে বেশি কথা বলবো না, এটা আমাকে অনেকগুলো লাইন লিখতে হয়েছিল। হ্যারি পটার কেও লিখতে হয়েছিল, নন্তে ফন্টে হাদামোধা, এমনকি বাচ্চু বিচ্চুকেও লিখতে হয়েছিল।
1: আমি বলছি কি, এই মাটুল দি গ্রেটে না অনেক ওই তেনাদেরকে দেখানো হতো আর কি, মানে তেনারা গাছের ডালে বসে কি সুন্দর জল থেকে মাছ তুলে নিয়ে চলে আসতেন আর কি, ওনাদের কখনো হাতের লেখা প্র্যাকটিস করতে হয়েছিল, মানে প্র্যাকটিস করতে হয়েছিল, এইটা নিয়ে আমার সাদা মনে প্রচুর কাদামাকানো প্রশ্ন। আপাতত 9903653992 তে তোমার মেসেজ পড়ব। হাই মহুয়াদি, অমরজিৎ দা, আমি কারোর টিফিন চুরি করব না। উৎপল মাইতি বেয়ালা থেকে আমাদেরকে জানিয়ে দিচ্ছ।
0: এটা একটা সেরা ছিল, এটা সেরা ছিল, এটা মানে এটা হচ্ছে ওই যে মহৎ কর্ম যদি না পড়ো ধরা।
1: ইয়েস, সৌভিক ঢাকুরিয়া থেকে আমাদের একটা প্রচন্ড মানে একটা সুন্দর একটা দারুণ মেসেজ পাঠিয়ে দিয়েছে। সৌভিক বলছে, হাতের লেখার কথা কি বলবো, যা মোটামুটি কাগের ঠ্যাং বগের ঠ্যাং হয়ে গেছিল পরীক্ষার শেষ বেল পড়ার সময়, যা লিখেছিলাম আমি নিজেই বুঝতে পারিনি, পরীক্ষক কি বুঝতে পারবে সেই নিয়ে কোনো সন্দেহ নেই দাদা।
0: এইবার এইবার আমি বলি, আইনস্টাইনকে বললে উনি হয়তো চেয়ার ছেড়ে অন্য জায়গায় অন্য চেয়ারে গিয়ে বসতেন, কিন্তু আমি সেটা ঘটিয়ে ফেলেছিলাম। সেটা হচ্ছে 5 মিনিটে একটা 16 নম্বরের উত্তর লিখেছিলাম এবং সেটাতে আমি 8 পেয়েছিলাম।
1: মানে কাইসে হুয়া, কাইসে হুয়া,
0: এবং সেই কাইসেটা কবে হয়েছিল সেটা হচ্ছে 2002 সালে, এবং সেটা হচ্ছে হিস্ট্রিতে।
1: আসলে ব্যাপারটা হচ্ছে কি, শুধুমাত্র আমরা বলে না, আরো অনেকেই তো এরকম ট্যালেন্ট রয়েছে, সেই বিষয়ে আসছি একটু পরে। মানে জাস্ট 5 মিনিট 37 সেকেন্ড হোক, তোমাকে কথা দিচ্ছি, বিশ্বাস করো তার থেকে 1 সেকেন্ডও বেশি সময়।
0: আমি জানি না স্কুল ইউনিফর্মটা এখনো পর্যন্ত তোমার আয়রন করে রাখা থাকে কিনা, কিন্তু সেই সময় ঘর ঘড়িতে 9টাও বাজতো, আর সেই সময় ইয়েস ইউনিফর্ম পরা সেই মেয়েটা দাঁড়িয়ে থাকতো কি থাকতো না, একটি কিশোর ছেলে একা কেন যে দাঁড়িয়ে এই গানটা গাইতো ভগবান জানে।

0: না ঠিক আছে, ছোটবেলায় সে যখন ছোট ছিলাম তখন না হয় প্রেম টেম বুঝতাম না, সে তো না হয় আলাদা একটা ব্যাপার, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে একটা পয়েন্ট টু বি নোটেড টাইপের ব্যাপার আছে আর কি, জানো তো, NB নোটেড বিলো, এটা নোটেড অ্যাবভ হওয়া উচিত ছিল আর কি। ব্যাপারটা হচ্ছে এখানে নীলাঞ্জনার কথা বলা হয়েছে, কিন্তু সেখানে কেন কেন বাবা আমাদের ছোটবেলার এই যে ছোট ছোট মনগুলোকে নিয়ে কেনই বা এরকম টানাটানি করা হয়েছিল, কারণ এখানে বলা হয়েছিল হাজার রকম কবিতা চলে এসেছেন সেই কারণের জন্য সবিতা বেকার হয়ে গেছেন।
1: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে, উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
0: এইরকমভাবেই না, বিশ্বাস করো আমাকে যেমন ছোটবেলায় ঘুম থেকে তুলিয়ে দিয়ে স্কুলে পাঠানো হতো,
2: একদম,
0: এবং সেই সময় তো স্কুলের বাসটাসের অত ব্যাপার স্যাপার ছিল না,
2: হেঁটে হেঁটে যেতে হতো। তুমি যদি তাই কথা বলো অমর, তাহলে মনে রাখতে হবে আমাদের আগের জেনারেশন কিন্তু পাহাড় পর্বত নদী নালা চারটে মহাদেশ পেরিয়ে স্কুলে যেতেন।
0: একদম তাই, সাত সমুদ্র ১৩ নদীর ওপারে আমাদের বাড়ি ছিল আর এপারে স্কুলটা ছিল,
2: কারেক্ট।
0: ওই কারণের জন্যই তো রেনি ডে বলে আমাদের তখন একটা ব্যাপার ছিল, এত ভালো লাগতো। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যখন ওই সকালবেলা মানে ধরো রিক্সায় বা কোন রকম ভাবে হেঁটে আমাদের স্কুলে যেতাম, সেই সময়টা আমাদের একটা মর্নিং ওয়াক হয়েছে, তো আর তারপরে আমরা দেখেছিলাম যে আমাদের সঙ্গে যারা মর্নিং ওয়াক করতে বেরোতেন তারা আজও পর্যন্ত সেম হ্যাবিটটা বজায় রেখেছেন। আমরা স্কুল থেকে পেরিয়ে কলেজ ইউনিভার্সিটি হয়ে আজকে হট সিটে চলে এসেছি, তারা এখনও পর্যন্ত হেঁটেই যাচ্ছেন, এবং হেঁটে বেরোনোর সময় তিনি বলেন আজকে কিন্তু 2 কিলোমিটার হেঁটে তারপরে বাড়ি ফিরবো, কি করবো।
2: হ্যাঁ আমি এরপরে কি বলবো বলতো, মানে তুমি তো বিশ্ব সংসারের সমস্তটা বলে ফেলেছো, আমার আর কি কিছু বলার আছে, 5:24 হয়ে গেছে।
0: তুমি একটা কাজ করতে পারো,
2: বলো।
0: সেটা হচ্ছে দেখো 5:24 যখন হয়েই গেছে তখন আমাদের মতো দুজন খাদ্যরসিককে এখানে আটকে রাখা যাবে না। আমরা সকালবেলাও যেটার কথা বলছিলাম, মানে ওই যে যারা হাঁটতে বেরোন তারা নাকি হেঁটে যতটা ক্যালোরি ঝরিয়ে ফেলেন বাড়ি ফিরে আসেন আবার অতটাই ক্যালোরি নিয়ে।
2: অ্যাবসলিউটলি, সেই জন্যই তো জিমগুলো

0: এরকম রমরম করে ঝিমঝিম করছে। আর তারপরে হচ্ছে যে আমাকে তো বিরিয়ানি দিয়ে কুলকুচি করতে বলে আমি সকালবেলাতে তাই করে ফেলতে পারি, এত ভালোবাসি না বিরিয়ানিটা। যাই হোক না কেন, এই সমস্ত কিছু ক্যালোরি মাখা প্রশ্নোত্তর একটু সাইডে রেখে আপনাকে এটাকে বলতে চাই যে 9903653992 কিন্তু এখনো দপদপ করছে এবং সেখানে একটা প্রশ্নও কিন্তু একবার উজ্জ্বল হয়ে রয়েছে। বিষয়টা হচ্ছে হ্যাঁ একটু মানে ছোট্টবেলায় পৌঁছে যেতে হবে, সেই যে আপনাকে একটা একটা লাড্ডু সেই সাথে সাথে দুটো বিস্কুট আর সেই সাথে একটা লজেন্স দিয়ে আপনার হাতে দেওয়া হতো এবং আপনি ফ্ল্যাগের দিকে হাঁ করে তাকিয়ে ভাবতেন আচ্ছা ওর ওপর থেকেই কি টফিগুলো পড়েছিল। না, সেই স্বাধীনতা দিবস হচ্ছে কাল, কিন্তু তার আগের এই যে সেলিব্রেশনটা সেখানে একটুখানি বকাঝোকার কথাও মনে করে দিচ্ছি যে এমন কোন হাতের লেখার লাইনটা ছিল যেটা কিন্তু এখনো পর্যন্ত মনে আছে। এই যেমন আমার ছিল যে আমি কোনোদিনও ক্লাসে বেশি কথা বলবো না, অমরের ছিল, অমর কিছু ছিল জানো তোমার,
1: ওই যে আমি টিফিনে যে বেল পড়ে গিয়েছিল সেটা শুনতে পাইনি, তারপর যেটা হয়েছিল অ্যাসেম্বলি পুরো ফাঁকা হয়ে গিয়েছিল, আমাকে বসে থাকতে হয়েছিল, বসে বসে ভাবি আমি অ্যাসেম্বলিতে তারপরে কি
0: যাই, দরকার নেই অ্যাসেম্বলির কথা ভুলে যাও, আমরা যেটা করব সেটা হচ্ছে কালকে সিরিয়াসলি ভীষণ রকম ভাবে সেলিব্রেট করব হার ঘর তিরঙ্গা, যেরকম আজকে কিন্তু হার স্টুডিও ইজ তিরঙ্গা। তার কারণ হচ্ছে যে আজকে আমি, অমর এবং আমাদের অন্যান্য স্টুডিওতে যারা আসছেন আজকে শো করতে, তারা প্রত্যেকে কিন্তু তিরঙ্গাকে বুকে নয় একেবারে হাতে করে নিয়ে আসছেন, মানে কোনো না কোনোভাবে আমরা এই তিনটে রংকে নিয়ে আজকে সেলিব্রেট করছি। আর এই সেলিব্রেশনের মধ্যে তোমাকে সেই ফিল্ম থেকে গান শোনাবো যে ফিল্মটা কিন্তু সত্যি দুরন্ত একটা পারফরমেন্স দেখিয়েছে ইন দ্য বক্স অফিস। প্লিজ লিসেন টু দিস।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, yes, yes, Weekend Cafe তে তো আমরা চলে এসেছি, আর ঘড়ি কিন্তু এই মুহূর্তে বলছে 5:36 হয়ে 25 সেকেন্ড, যখন অলরেডি হয়ে গেছে সেই প্র্যাকটিসের কথা, মানে আবার উসে আসি সে ফিরিয়ে আর কি। এবং বধুরে শুনতে শুনতে কোথায় একটা যেন হারিয়ে গিয়েছিলাম, মানে আমরা কেকে থেকে আরেকটু এগিয়ে গিয়ে, মানে আরেকটু পেছনের দিকে এগিয়ে গিয়ে, মানে আমি তো বরাবরই লাস্ট থেকে ফার্স্ট হতাম, মানে লাস্টের দিক থেকে ফার্স্টে আমার রোল নাম্বারটা থাকতো আর কি। সেই কারণের জন্য একদম শেষের দিক থেকে শুরু, মানে শেষ থেকেও তো শুরু করা যায়, এরকমভাবে শেষের দিক থেকে শুরুর কথা যদি ভাবি তাহলে একটু পেছনের দিকে যদি আমরা ব্যাক করে চলে যাই, না না না না না, খুব বেশি যেতে হবে না, মানে একেবারে 47 সাল পর্যন্ত চলে যেতে হবে না, তার একটু আগে আর কি, মানে যখন কিশোর কুমার মোটামুটি ফর্মে গাইছেন সেই সময়ে কিন্তু একটা গান বেরিয়েছিল, ওরে বন্ধু রে ওরে সাথী রে ডাক দিয়েছে আগামীকাল, মানে এরকম একটা গান ছিল আর কি। তো ভাবছিলাম আর কি, আচ্ছা বধুরের সঙ্গে যদি কোনোরকমভাবে ওরে বন্ধু রেটাকে মিক্স করে দিতাম ব্যাপারটা কেমন লাগতো আর কি। পরে দেখলাম যে না, আমার মতো এত বড় মিউজিক ডিরেক্টর এখনও পর্যন্ত ভারতবর্ষে, এখানে সারা পৃথিবীতে এখনও পর্যন্ত জন্মায়নি। আপাতত আগামীকালের কথা না বলে এই মুহূর্তে তো আমার কাছে অনেকগুলো মেসেজ রয়েছে, কারণ 5:37 হয়ে 37 সেকেন্ড যখন হয়ে গেছে, তখন আগামীকাল যে ব্যাপারটা হবে, সকালবেলা থেকে বিভিন্ন জায়গায় ইনভিটেশন রয়েছে, সেখানে যাবো, ফ্ল্যাগ হোস্টিং দেখবো, তার সঙ্গে পার্টিসিপেট করবো, সমস্ত কিছু তো না হয় হলো, কিন্তু 9903653992 তো আগামীকালের মধ্যে আরও অনেক মেসেজ চলে আসবে। এই মুহূর্তে যে মেসেজগুলো রয়েছে সেই মেসেজগুলো কিন্তু পড়ে দেবো। প্রিয় মহুয়া ফুলঝুড়ি দিদি ভাই এবং অমরজিৎ টনিক দাদা ভাই, হাতের লেখার জন্য আমার কোনো দিন এমনকি আজও পর্যন্ত অসুবিধা হয়নি, কেয়া বাত, পাতার পর পাতা আজও আমি লিখে চলেছি। প্রযুক্তির উন্নতির যুগেও আমি মোবাইল ছাড়াই খাতায় লিখি। তোমাদের বেতার অনুষ্ঠানে খুব কমই প্রযুক্তির সাহায্য নিই, যার ফলে দুপাতা লিখতে শ্যাম রাখি না কুল রাখি এরকম অবস্থা হয়নি। এই বয়সে পৌঁছেও আজও আনন্দে হাতে লিখে চলি পাতার পর পাতা। তোমাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি। উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে আমাদেরকে মেসেজ করেছেন এবং নোটেড বিলো উনি লিখে দিয়েছেন, গোবিন্দর লিপে যে গান বাজালে সেই গান অপূর্ব। এক্স্যাক্টলি, তাই আমরা একটু আগেই কিন্তু শুনছিলাম কিসি ডিস্কো মে যায়। এবং সবথেকে বড় কথা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগে যখন আমরা দেখি বিভিন্ন ছোট ছোট রিল আমাদের চোখের সামনে আসে, সেখানে আমরা গোবিন্দাজিকে দেখি বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন পার্টিতে বা বিভিন্ন সেলিব্রেশনে যখন যান, তখন সেখানে গিয়ে কিন্তু এই গানটা থিম মিউজিক হিসেবে থাকে, এবং সেখানে কিন্তু তার ওই যে একটা চূড়ান্ত রকমের ডান্স স্টেপস, সেই ডান্স স্টেপস, যদিও সেটা আমি আজও পর্যন্ত অনেকবার চেষ্টা করেছিলাম কিন্তু সেই ডান্স স্টেপটা এখনও পর্যন্ত তুলে উঠতে পারিনি বিকজ অফ মাই লেথার্জি, সেটা তোমরা নিজগুণে ক্ষমা করে দেবে। যাই হোক, কেন ওরকম দূর থেকে অনেক কিছুই ভালো লাগে, ফাইনালি গিয়ে তুলতে গেলে যেটা হবে সেটা হচ্ছে আমার এই শরীরে না বাত জমেছে, সেই শরীরে যদি আবার বাতটা জমে যায় মানে তখন কেমন হবে বলো। যাই হোক, বাতটা আপাতত মুখেই থাকুক। এখন 5:39 হয়ে 21 সেকেন্ড যখন হয়ে গেছে, তখন তোমার জন্যে 107 FM রেইনবোর এই উইকেন্ড ক্যাফেতে থাকুক, ভালোবাসার মরশুম।

0: সামনের বছর মানে যখন 2027 পড়ে যাবে, সেই 2027-এর যখন আবার ফেব্রুয়ারি মার্চ হবে, সেই সময় পলাশ শিমুল সমস্ত কিছু দেখা যাবে। আপাতত 5:43 হয়ে 16 সেকেন্ড যখন হয়ে গেছে, তখন আমি বরঞ্চ পলাশ এবং শিমুলের সঙ্গে আরও একজনকে অ্যাড করে দিই এবং পুরো ব্যাপারটা কিনা একটা হ্যাট্রিকের পর্যায়ে নিয়ে চলে আসি। বুঝতেই তো পারছো অনেকক্ষণ থেকে কথা বলছি, সেই কারণের জন্য আপাতত এরকমই পরপর তিনটে গান থাকুক। এবং সেই তিনটে গানই কিন্তু 90s থেকে তোমার জন্য রয়েছে। 90s মানেই কিন্তু এমন একটা যুগ, এমন একটা এরা, যেখানে বলিউড সোলো সিঙ্গার্স সমস্ত কিছুর কিন্তু একটা রম রমা ব্যাপার ছিল। সেই 90s থেকেই কিন্তু এই মুহূর্তে তোমার জন্য তিনেকে তিন গানের হ্যাট্রিক শুনতে শুনতে কিন্তু আবারও ফিরে আসবো। অঞ্জন দত্ত, উদিত নারায়ণ এবং নচিকেতার গান এই মুহূর্তে তিনেকে তিন গানের হ্যাট্রিকে।
1: FM Rainbow Tee, 3 AK.

চলেতে সেই সব মানুষের ঘাম। হে তবেই আমায় পেতে পারো। এই

0: তুমি কি আমায় ভালোবাসো?
1: FM রেনবোতে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
4: যদিও এই ঘন্টাটা একেবারেই শেষ, কারণ 5:59 হয়ে 11 সেকেন্ড অলরেডি হয়ে গেছে, মানে আর জাস্ট কয়েক সেকেন্ড বাকি আছে এই ঘন্টাটা শেষ হতে। কিন্তু না না না না না, আমি যাব না। তার কারণ হচ্ছে 6:30 পর্যন্ত কিন্তু তোমার সঙ্গে রয়েছি।

0: 9906599295 আরও একবার মনে করাই। সেখানে কিন্তু তোমার কাছ থেকে জানতে চেয়েছিলাম সেই একটা লাইন, যে লাইন দিয়ে তোমাকে মোটামুটি হাতের লেখা প্র্যাকটিস করে একেবারে মানে মানে উড়ে যেতে হয়েছিল আর কি, জাস্ট সেটাই। তো সেটাই কিন্তু তোমার কাছ থেকে জানতে চাইছি 9903655992-তে তুমি আমাদেরকে জানিয়ে দাও। এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, জাস্ট ঘড়ির কাঁটা এই ঘন্টাটা শেষ হয়েছে, তো কী হয়েছে 6:02 কিন্তু আবারও ব্যাক করে আসছি। ততক্ষণের জন্য 107 FM রেইনবো তোমার সঙ্গে, সব সময় থাকো, যেও না কোথাও, ফিরে আসছি আবারও।
1: আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। 80তম স্বাধীনতা দিবসের প্রাক সন্ধ্যায় আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। জাতীয় স্তরে আকাশবাণীর সবকটি প্রচার তরঙ্গে সন্ধ্যে 7টায় রাষ্ট্রপতির ভাষণ সরাসরি সম্প্রচারিত হবে। দূরদর্শনের সবকটি চ্যানেলে প্রথমে হিন্দি এবং পরে ইংরেজি ভাষায় এই ভাষণ সম্প্রচার করা হবে। রাষ্ট্রপতি আজ রাষ্ট্রপতি ভবনে 2026 অমৃত উদ্যান গ্রীষ্মকালীন বার্ষিক পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। আগামী রবিবার থেকে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা অবধি অমৃত উদ্যান সাধারণের জন্য খোলা থাকবে। বিকেল 5টা পর্যন্ত উদ্যানে প্রবেশ করা যাবে, তবে রক্ষণাবেক্ষণের জন্য প্রতি সোমবার উদ্যান বন্ধ থাকবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন বলেছেন, দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস হল দেশভাগের সময় প্রাণ দেওয়া সব মানুষকে স্মরণ করার দিন, যারা আপনজনকে হারিয়েছেন এবং ঘরবাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন। হরিয়ানার গুরুগ্রামে আজ দেশভাগের বিভীষিকা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী নবীন দেশভাগের সময় প্রাণ হারান এবং বাস্তুচ্যুত হওয়ার যন্ত্রণা সহ্য করা সমস্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানান। দেশভাগের জন্য মানুষের যে কষ্ট দুঃখ হয়েছিল তা কখনোই ভোলার নয় বলে পুরনগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকারের ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস এবং পূর্ব রেলের শিয়ালদা বিভাগের সহযোগিতায় 1947 দেশ বিভাজনের শিকার ও বেঁচে যাওয়া মানুষদের সম্মান জানাতে শিয়ালদা স্টেশনে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনের সূচনায় তিনি এই মন্তব্য করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করলেও অনন্ত মহারাজের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। আজ এক অনুষ্ঠানে তিনি বলেন, নেতাজিকে অপমান করার ঘটনায় ইতিমধ্যেই 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতের রেজিস্ট্রার জেনারেল দপ্তর 2027 সালের গৃহ জনগণনার জন্য প্রশ্নপত্র প্রকাশ করেছে। অভিভাবকের তথ্য, আধার নম্বর, মোবাইল নম্বর, মোট ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা, কর্মস্থলে যাতায়াত, ধর্ম, জাতি সম্পর্কিত তথ্যসহ এই প্রশ্নপত্রে রয়েছে মোট 40টি প্রশ্ন। এই মুহূর্তে হেডলাইন আপাতত এটুকুই।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
4: তিনি হলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয়, যার কথা বলছি তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টির ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল, গদর পার্টির।
1: হ্যাঁ।
0: এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918, এই 2 বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দের বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। সমকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন।
1: ওকে,
0: তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উল্লেখ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকমভাবে উদ্বুদ্ধ করেছিল এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই,
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: হ্যাঁ, 1 বছর পর
0: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান USA তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন USA তে।
0: ওকে, 1925-এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
1: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বা আমরা AITUC বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
1: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেকভাবে এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
2: 107 FM Rainbow presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা,
2: পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM Rainbow, সাত সুরে সারাদিন।

তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফেতে কিন্তু আবারও ফিরে এসেছি। 9903653992 তে তোমার মেসেজ এই মুহূর্তে পড়ে দেব। অমরজিদান মহুয়া, গুড ইভিনিং। যে হাতের লেখা আমাকে শত শত বার লিখতে হয়েছিল তা হলো, সকালে উঠিয়া আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। সুভাষ চক্রবর্তী, উত্তর বাওয়ালি থেকে। মানে এটা তো আমার জীবনের সঙ্গে একেবারে মিলে গেছে, মানে যেটার এক

এবারেই ডায়মেট্রিক্যালি অপোজিট ব্যাপারটা আমার আর কি। যাই হোক, সেই বিষয়ে আবার নতুন করে কোনো কথা বলছি না। আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমার জীবনে ছোটবেলার এমন একটা হাতের লেখা যেটা কখনোই ভুলতে পারবো না, সেই হাতের লেখা হলো, আমি প্রতিদিন পড়ার হোমওয়ার্ক করে আসব। আচ্ছা, আমি প্রতিদিন পড়ার হোমওয়ার্ক করে আসব, ব্যাপারটা হচ্ছে কি, আমার দিকের পাল্লাটা সবসময়ই ভারী, এটা বুঝতে হবে। গুড ইভিনিং,

সঠিক সময়ে স্কুলে আসবো। রূপকুমার হাওড়া থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো, অনেকগুলো মেসেজ কিন্তু এখনো পর্যন্ত বাকি রয়েছে, সেই মেসেজগুলো আরও একবার দেখে নেব। হাসির রাজা অমরজিৎ দা, ছড়ার রানী মহুয়া দিদি ভাই, বৃষ্টি ভেজা বৈকালিক শুভকামনা জানালাম। অনুষ্ঠান তো ফাটাফাটি হচ্ছে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই, যেহেতু আগামীকাল স্বাধীনতা দিবস, তাকে উৎসর্গ করে যে সমস্ত গান শোনাচ্ছেন, কিছু কিছু গান খুবই সময় উপযোগী, আর হাতের লেখা নিয়ে যে কথা হচ্ছে, যে হাতের লেখাটা লিখতে দেওয়া হয়েছিল যেটা ভোলার নয়, সেটা হলো ঝাঁসির রানী লক্ষ্মীবাঈয়ের কথা লিখতে দেওয়া হয়েছিল। ক্লাসে ইতিহাস মুখস্থ করে বই না দেখে ক্লাসে লিখতে দেওয়া হয়েছিল, ক্লাসে বসে মুখস্থ করে ক্লাসে বসে লেখা অসম্ভব হয়ে উঠেছিল। প্রথম লাইনটা মনে পড়ে, মেরি ঝাঁসি দেঙ্গে নেহি, আর কয়েকটা লাইন লিখে তারপর আর মনে করতে পারিনি, চুপচাপ বসে রইলাম, বারবার চেষ্টা করেও না মনে পড়ছিল না। পরের লাইন, তারপর যা হবার তাই হলো, লিখতে না পারার জন্য বেঞ্চের ওপর কান ধরে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেককে। মুখস্থ করার পর বই স্যারের টেবিলে জমা দিতে বলা হয়েছিল, একটু যে পাতা উল্টে একটু দেখে নেব, সে উপায় ছিল না, মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে। আজ এতদিন পর এই কনফিউশনগুলো কিন্তু বেশ ভালো লাগে। এরপরেও কিন্তু মেসেজ রয়েছে, সেই মেসেজগুলো কিন্তু পড়ব, কিন্তু তার আগে এই মুহূর্তে তোমার জন্য রাখবো সুরজিৎ চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী, 3 মিনিট 52 সেকেন্ডের মধ্যে একটু রঙ্গটঙ্গ শুনে আসি।

আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো।

আসলে ব্যাপারটা হচ্ছে কি, এই রকম ভাবে রঙ্গবতী শোনার কোনো দরকার পড়ে না, কারণ রঙ্গবান এবং রঙ্গবতীর মধ্যে তো একটা বেসিক ডিফারেন্স আছে নাকি, সেটা না হয় পরে আবার কোনো একটা সময় বলবো। আপাতত একটা রঙ্গমূলক মেসেজ, মানে সাধা এবং একটি বিশেষ স্বর আর কি, গা এবং ধা যদি পাশাপাশি বসে তাহলে যেরকম ব্যাপারটা হয় সেই রকমভাবে একটা মেসেজে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। হ্যালো, আমি প্রকাশ দে কৈখালী সর্দার পাড়া থেকে, সেই রকম একটা লাইন, যে লাইনটা আমাকে হাতের লেখায় বারবার লিখতে হয়েছিল সেটা হচ্ছে, আমার মাথা গাধার মতো। কেন? তার কারণ হচ্ছে আমি নাকি একই ভুল বারবার করতাম, বিশ্বাস করুন। কেমন জানি একটা মাঝে মধ্যে নিজের সঙ্গে বারবার করে মিল পাই। হ্যাঁ, তো নিজের সঙ্গে মিলটা তো বারবারই বলতে ভালো লাগে, তো সেই রকম মিলের আর একটা মেসেজ কিন্তু এই মুহূর্তে রয়েছে। স্কুল জীবনে প্র্যাকটিস করতাম আমার ক্রাশকে কবিতা লিখে ইমপ্রেস করব। একদিন কবিতা লিখে ক্রাশকে ইমপ্রেস করতে গেছিলাম, ওর পছন্দ হয়নি, ও বলেছিল ভালো করে প্র্যাকটিস করো, এটা আবার কোনো কবিতা হলো। আচ্ছা, তাই আজও প্র্যাকটিস করে যাই। মিরাজ ফ্রম দিল্লি, আমাদের দিল্লি থেকে মেসেজ করে দিয়েছ, এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে দেখতে পাচ্ছি। অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে আমাদেরকে মেসেজ করে জানিয়ে দিচ্ছ, শুভ বিকেল দাদা ভাই দিদি ভাই, হ্যালো হ্যালো দুটোর মাঝামাঝি হ্যালো। সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা, এই কি নীলা, ও আচ্ছা, এরপরে একটা লাইন আছে, এই গানটা আমার ভীষণ প্রিয়। ও মা, আগে বলবে না তুমি এটা, আজও গানটা শুনলে আমার ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। থ্যাংকস ফর প্লেয়িং দিস বিউটিফুল সং। আর ছোটোবেলায় একটা মজার অভ্যাস ছিল আমার, কোনো কিছু মুখস্থ করতে হলে বারবার লিখতাম, লিখতে আমার খুব ভালো লাগতো, আর সেই অভ্যাসটা আজও রয়ে গেছে। এখনও হাতে কলম নিয়ে কিছু লিখতে হলে আমার ভীষণ ভালো লাগে। সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে, কিন্তু লেখার প্রতি ভালোবাসাটা এখনও কিন্তু একই রকম রয়ে গেছে। ইয়েস এক্স্যাক্টলি সো, এরপরেও কিন্তু অনেকগুলো মেসেজ রয়েছে, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি, আজকে তো অনেকের মানে জন্মদিন টন্মদিন রয়েছে, সেটা তো আমরা জানি, মানে আজকে তো অনেকেরই জন্মদিন রয়েছে, যেমন ওই হাসির রাজা অমরজিৎ নয়, জন লিভারের জন্মদিন রয়েছে, মনীষ ব্যালের জন্মদিন রয়েছে, মোহিত রায়নার জন্মদিন রয়েছে, এবং তার সঙ্গে আমাদের সবার ভালো লাগে যাকে, তিনিও আজকে জন্মদিনে কেক কাটছেন। আসলে বিশ্বাস করো, তিনি হাজারবার কেক কাটলেও, হাজার রকম সুন্দর সুন্দর গান শোনালেও, তিনি কখনো আমাকে এই কথাটা বলবেন না, ইয়েস আই এম টকিং অ্যাবাউট সুনিধি চৌহান।

আরে দোত, কোথায় সুনিধি, কোথায় স্বামী, মানে আমি, যাই হোক না কেন, হাতে যখন একটুখানি সময় রয়েছে, মানে জাস্ট আর চার মিনিট সময় রয়েছে, তোমার মেসেজ পড়ে দেবো। গুড ইভিনিং আর যে ফ্রেন্ডস, অমরজিৎ মহুয়া, আমি ক্লাসে আর কোনোদিন ডিস্টার্ব করবো না, আনফরগেটেবল স্পিচ আমি কিন্তু সেটা লিখেছিলাম, হাতের লেখায় লিখেছিলাম নিজের নামখানি, তারপর থেকে টিচাররা সব চূড়ান্ত সাবধানী, আজ সেই কথা ভাবলে যেন হৃদয়ে মেঘ করে, দু চোখেতে অজোর ধারায় বৃষ্টি ঝরে পড়ে। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ, প্রচুর মেসেজ কিন্তু আজকে জমা হয়েছিল, এবং তার সঙ্গে আরও একটা মেসেজ, সো বিউটিফুল প্রোগ্রাম, আমার দাদাভাই এবং দিদিভাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা, হর ঘর তিরঙ্গা অভিনন্দন, 15 আগস্টের শুভেচ্ছা, সুস্বাগতম, আগম জানালাম, সুরজিৎ বর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আমাদেরকে মেসেজ করে দিয়েছিল, থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকে যারা যারা আমাদের সঙ্গে ছিল। 6:26 যখন হয়ে গেছে, আমরা ছোটোবেলায় ওই সিসি বলতাম না, বড়োবেলাতেও তো এরকম অনেক বন্ধু থাকে, সিসিলিয়া, সিসিলিয়া আমাদের জন্য অপেক্ষা করছে, ইয়েস, সিনে ম্যাজিক নিয়ে 6:30 থেকে ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো, এই ভালো এই খারাপ, মানে ওয়েদারের কথা বলছিলাম আর কি।

0: And perhaps that's a real notebook. Not Noah's, ours. Because every one of us is still carrying around that invisible notebook. Places, songs, mistakes, photographs, conversations. Things we never said, things we wish we said differently. And every now and then, something opens a page. A smell, a song, a rainy evening, a familiar face. And suddenly, we are back again. So tonight, as we close this week's edition of Cinemagic, let's close the notebook gently. Because some stories really do not have endings. They simply become memories. And the notebook is one of those films. A story of two people, a house, a handful of letters, and a lifetime of choices. This was RJ Celia only on 100.1. And this is You Are Listening to FM Rainbow, musically yours.
1: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরে। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে, আসানসোল রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলেকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর

মালদা খড়গপুর রেলকেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্সে এবং DTH বাংলা পরিষেবায়, আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ, কার্সিয়াং FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্সে, FM রেইনবো প্রচার তরঙ্গ 107 মেগাহার্সে, বিবিধ ভারতী FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্সে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ।

অনুষ্ঠান এক যোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণীর শিলিগুড়ি, শান্তিনিকেতন, মুর্শিদাবাদ ও আগরতলা কেন্দ্র এবং এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন এআইআর অ্যাপে।

0: এখন শুনবেন আশিতম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী নমস্কার। স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই রাষ্ট্রীয় উৎসব উপলক্ষে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আর মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই আমাদের দেশ তার স্বাধীনতার 80তম বর্ষে পদার্পণ করবে। দেশে ও বিদেশে বসবাসকারী সকল ভারতীয় এই উৎসব আনন্দের সঙ্গে উদযাপন করেন। আমাদের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা আমাদের স্বাধীনতার প্রতীক। আমরা মহাসমারোহে তা উড্ডীন করি। 1947 সালের 15ই আগস্ট পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হন ভারত মাতা। সকল দেশবাসী স্বাধীন ভারতের ভাগ্যের স্থপতি হয়ে ওঠেন। আমরা ভারতের জনগণ যেন আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করার সুযোগের সদ্ব্যবহার করতে পারি এবং ভারতকে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার চেতনায় কাজ করি, এতেই স্বাধীনতার সার্থকতা। নিবেদিত প্রাণ ছাত্রছাত্রী ও শিক্ষক, উন্নয়নের জন্য তৎপর বিজ্ঞানী ও প্রকৌশলী, স্বাস্থ্য পরিষেবায় কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, মেহনতি শ্রমিক ও অন্নদাতা কৃষক সকলেই তাঁদের প্রচেষ্টার মাধ্যমে দেশ গড়ে তুলছেন। প্রতিভাবান ক্রীড়াবিদ, কারিগর ও শিল্পী, পথপ্রদর্শক বুদ্ধিজীবী, বেসরকারি ও সরকারি ক্ষেত্রের বিভিন্ন গোষ্ঠীর কর্মঠ সদস্য, জনস্বার্থে নিয়োজিত জনপ্রতিনিধি, বিচার বিভাগীয় কর্মী, কর্তব্যনিষ্ঠ সিভিল সার্ভেন্ট, অর্থনীতিতে অবদান রাখা ছোট বড় সকল বিনিয়োগকারী, নিঃস্বার্থ সমাজসেবী এবং স্বচ্ছতা অভিযানের অগ্রণী কর্মকর্তা, আমাদের সকল সাফাই মিত্র দেশের অগ্রগতিতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অন্যান্য ক্ষেত্রে সক্রিয় অসংখ্য দেশবাসী এবং সংবিধানে বিবৃত মৌলিক কর্তব্য পালনকারী সকল নাগরিক রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ অংশীদার। আমি তাঁদের সকলের আন্তরিক প্রশংসা করি। আমি বিশেষ করে 3 সশস্ত্র বাহিনীর জওয়ান, সকল সশস্ত্র পুলিশ বাহিনী এবং পুলিশ কর্মীদের কর্তব্যনিষ্ঠার জন্য তাদের বিশেষ প্রশংসা করি। আমি প্রবাসী ভারতীয়দের প্রশংসা করি যারা বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা বৃদ্ধি করে চলেছেন এবং দূতাবাসে কর্মরত দেশবাসীদেরও প্রশংসা করি। প্রিয় দেশবাসী, আমরা স্বাধীনতা শতবর্ষ 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলেছি। অন্তদয়ের ভাবনার সঙ্গে সঙ্গতি রেখে আমরা দৃঢ় প্রতিজ্ঞ যাতে উন্নয়নের সুফল প্রত্যেক ব্যক্তির কাছে পৌঁছয়। আমাদের সমৃদ্ধ ঐতিহ্য এবং স্বাধীনতা সংগ্রামের আদর্শগুলিকে ধারণ করে আমরা আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলেছি। ওয়ম রাষ্ট্রে জাগরিয়াম, এই বেদ বাক্য আমাদের রাষ্ট্রের জন্য সর্বদা সজাগ থাকতে অনুপ্রাণিত করে। আমাদের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী বিভিন্ন মতাদর্শের মানুষের লক্ষ্য ছিল একই, ভারতের স্বাধীনতা। স্বদেশী আন্দোলনের সময় বন্দে মাতরম প্রতিটি মানুষের সঙ্গীতে পরিণত হয়েছিল। জাতির পিতা মহাত্মা গান্ধীর নেতৃত্বে অগণিত দেশবাসী স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছিলেন। বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর সমাজ সংস্কার এবং রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতার উচ্চ আদর্শ তুলে ধরেছিলেন। আমি ভারত মাতার সেই সকল মহান সন্তানদের সশ্রদ্ধ প্রণাম জানাই যাদের আদর্শ অনুসরণ করে আমাদের দেশ স্বাধীন হয়েছে এবং অগ্রসর হয়েছে। আজ 14ই আগস্ট দিনটিকে আমরা বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস রূপে পালন করি। আমরা সেই লক্ষ লক্ষ দেশবাসীকে স্মরণ করি যারা দেশভাগের সময় হিংসাত্মক ঘটনায় প্রাণ হারান বা বাস্তুহারা হওয়ার আতঙ্ক সহ্য করতে বাধ্য হন। সাম্প্রদায়িক হিংসার কারণে লক্ষ লক্ষ মানুষকে শরণার্থী হতে হয় এবং দেশভাগের বিভীষিকা

সহ্য করতে বাধ্য হন তারা। তবু নিজেদের পরিচয় বিসর্জন দেননি এই মানুষেরা। যখন আমাদের দেশ স্বাধীনতা লাভ করে, তখন দেশ ভাগের ভয়াবহ পরিণতির পাশাপাশি 550টিরও বেশি দেশীয় রাজ্যকে নবগঠিত স্বাধীন ভারতের অঙ্গীভূত করার এক অসাধারণ চ্যালেঞ্জও সামনে আসে। সর্দার প্যাটেল এইসব দেশীয় রাজ্যকে বিলুপ্ত করে সেগুলোকে আমাদের স্বাধীন গণতন্ত্রের অংশ করেছিলেন। এক কৃতজ্ঞ রাষ্ট্রের পক্ষ থেকে আমি লৌহ মানব, আধুনিক ভারতের ঐক্যের স্থপতি সর্দার বল্লভভাই প্যাটেলের পবিত্র স্মৃতির প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। প্রিয় দেশবাসী, ভারতের জনগণ দ্বারা সৃষ্ট আমাদের সংবিধান নাগরিকদের অংশগ্রহণের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। গণতন্ত্রের মাতৃভূমি ভারতের অধিবাসীদের মধ্যে গণ অংশগ্রহণের চেতনা সর্বদাই বিদ্যমান ছিল। সেই চেতনাকে নতুন উদ্যমে আমাদের দেশবাসী এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাতীয় অভিযানগুলি গণ অংশগ্রহণের মাধ্যমে এগিয়ে চলেছে। এটি আমাদের গণতন্ত্রের এক অনুপ্রেরণামূলক সাফল্য। মর্যাদা ও সুযোগের সমতা এবং ব্যক্তির মর্যাদা আমাদের সংবিধানের মূল আদর্শ। আজ সাধারণ অবস্থা থেকে উঠে আসা মানুষেরা বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখছেন। এটি আমার এই বিশ্বাসকে আরও দৃঢ় করে যে আজকের ভারতে প্রত্যেক ব্যক্তি বড় বড় স্বপ্ন দেখতে পারেন এবং সেগুলি পূরণও করতে পারেন। আমাদের সংবিধানে কার্যনির্বাহী, আইনসভা এবং বিচার বিভাগের দায়িত্ব স্পষ্টভাবে উল্লিখিত। জনপ্রতিনিধিদের কর্তব্য হল আইনসভায় জনগণের আকাঙ্ক্ষাগুলিকে তুলে ধরা। কার্যনির্বাহী বিভাগের কর্তব্য হল জনস্বার্থ ও জাতীয় স্বার্থে প্রণীত নীতিগুলির বাস্তবায়ন। বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হল দারিদ্র্যের কারণে কেউ যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করা। প্রত্যেক নাগরিকের, বিশেষ করে সুবিধাবঞ্চিত শ্রেণীর মানুষের সমতার ভিত্তিতে সম্মানের সঙ্গে এবং যথাসময়ে ন্যায় বিচার পাওয়া উচিত। প্রিয় দেশবাসী, গত এক দশকের কিছু বেশি সময়ে আমাদের দেশ দ্রুত অন্তর্ভুক্তিমূলক বিকাশ অর্জন করেছে, ঐতিহ্য ও উন্নয়নের সমন্বয়কে অগ্রাধিকার দিয়েছে এবং উন্নয়নের পথে বহু দশক ধরে চলে আসা অনেক প্রতিবন্ধকতা দূর করেছে। আমাদের দেশবাসী মহাত্মা জ্যোতিবা ফুলের 200তম জন্মবার্ষিকী উদযাপন করছেন। মহাত্মা ফুলে এবং বিপ্লবের আলোকবর্তিকা সাবিত্রীবাই ফুলে সামাজিক ন্যায় বিচার, শিক্ষা, নারী ক্ষমতায়ন এবং সমতার ক্ষেত্রে ঐতিহাসিক অবদান রেখেছেন। তাদের আদর্শকে অনুসরণ করে বিগত কয়েক বছরে সুবিধাবঞ্চিতদের উত্তরণের লক্ষ্যকে জাতীয় অগ্রাধিকার দেওয়া হয়েছে। নারী শিক্ষার ক্ষেত্রে সাফল্যের নতুন মানদণ্ড স্থাপিত হয়েছে। 25 কোটিরও বেশি মানুষকে দারিদ্র্যমুক্ত করার ক্ষেত্রে সাফল্য এসেছে। বিশ্বের বৃহত্তম আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প প্রধানমন্ত্রী জনধন যোজনার অধীনে প্রায় 59 কোটি অ্যাকাউন্টধারীকে ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত করা হয়েছে, যার মধ্যে 32 কোটিরও বেশি মহিলা অ্যাকাউন্টধারী রয়েছেন। 80 কোটি মানুষের জন্য বিনামূল্যে রেশন প্রদানের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে 60 কোটি মানুষকে বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়েছে। কিষাণ সম্মান নিধি এবং কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে কৃষি, ডেয়ারি, মুরগি পালন, মৎস্যচাষ এবং মৌমাছি পালনের মতো কর্মকাণ্ডে জড়িত কৃষক ভাই বোনদের সাহায্য করা হয়েছে। বিশ্ব ইতিহাস সাক্ষী যে সাংস্কৃতিক আত্মবলের উপর ভিত্তি করে উন্নয়ন গতিশীল এবং সুস্থায়ী হয়। আজ দেশে এই চেতনা শক্তিশালী হচ্ছে যে সাংস্কৃতিক গৌরববোধ একটি দেশের সার্বভৌমত্বকে আত্মিক শক্তি যোগায়। আমাদের পূর্বপুরুষেরা
জ্ঞান বিজ্ঞান, শিল্প সংস্কৃতি, আধ্যাত্মিকতা এবং নৈতিকতার এক অমূল্য ঐতিহ্য রেখে গিয়েছেন। আমরা ঐতিহ্য এবং উন্নয়নের মধ্যে ভারসাম্য রেখে এগিয়ে চলেছি। আমাদের দেশ বিশ্বের বৃহত্তম এবং সেরা ডিজিটাল পরিকাঠামো গড়ে তুলেছে। এমনকি গ্রামের ছোট দোকান এবং রাস্তার হকারদেরও ডিজিটাল পেমেন্ট করা যাচ্ছে। বিশ্বের অর্ধেকেরও বেশি রিয়েল টাইম ডিজিটাল লেনদেন ভারতে সম্পন্ন হচ্ছে। আমাদের দেশবাসী এবং সরকার একত্রে বিশ্ববাসীর সামনে ডিজিটাল বিপ্লবের একটি উদাহরণ তুলে ধরেছে। প্রযুক্তি ব্যবহার করে সরকার জনকল্যাণমূলক পরিষেবাগুলি দক্ষতার সঙ্গে প্রত্যেক নাগরিকের কাছে পৌঁছে দিয়েছে। আমাদের দেশ মহাসড়ক, জলপথ, রেলপথ এবং আকাশপথের উন্নতির মাধ্যমে আধুনিক পরিকাঠামোর অভূতপূর্ব সম্প্রসারণ প্রত্যক্ষ করেছে। এতে নতুন উদ্যোগের সুযোগ তৈরি হচ্ছে, নতুন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ছে। প্রিয় দেশবাসী, বিশ্বের অনেক অঞ্চলের যুদ্ধ ও অস্থিরতা সকল দেশকে প্রভাবিত করছে। এমন পরিস্থিতিতেও আমাদের দেশের অর্থনীতি বিশ্বের দ্রুততম বর্ধনশীল প্রধান অর্থনীতি হিসেবে এগিয়ে চলেছে। অর্থনৈতিক পূর্বাভাস অনুযায়ী ভারতের বিকাশের হার বিশ্বের গড় বিকাশের হারের দ্বিগুণেরও বেশি হবে। আত্মনির্ভর ভারত অভিযান আমাদের অর্থনৈতিক অগ্রগতি ও জাতীয় নিরাপত্তার ভিত্তিকে আরও মজবুত করেছে। আধুনিক উন্নয়নের পথে এগিয়ে চলার পাশাপাশি পরিবেশ সুরক্ষার ক্ষেত্রেও ভারত বিশ্বস্তরে অগ্রণী অবদান রাখছে। আমাদের দেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস 2030-এর কিছু লক্ষ্য নির্ধারিত সময়ের আগেই অর্জন করেছে। গত কয়েক বছরে পুনর্নবীকরণযোগ্য শক্তির উন্নয়ন অভূতপূর্ব গতি লাভ করেছে। আমাদের বিদেশনীতির ভিত্তি হল দেশের কল্যাণ। শান্তি, সহযোগিতা, আলাপ আলোচনা এবং বসুধৈব কুটুম্বকমের আদর্শ আমাদের বিদেশ নীতির স্তম্ভ। অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক সম্পর্ক গভীর করার লক্ষ্যে আমরা অনেক দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছি। আমরা গ্লোবাল সাউথের দেশগুলির মধ্যে অগ্রণী ভূমিকা পালন করছি। বিশ্বমঞ্চে আমাদের দেশের সম্মান বৃদ্ধি পেয়েছে। আমরা নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় বিশ্বাসী। আমরা রাষ্ট্রসংঘ সহ বহুপাক্ষিক সংস্থাগুলোতে বিশ্ব সম্প্রদায়ের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সচেষ্ট। আমাদের এই প্রয়াস অনেক দেশের কাছ থেকে জোরালো সমর্থন পাচ্ছে। প্রিয় দেশবাসী, প্রাকৃতিক সম্পদের উপর আমাদের ভবিষ্যৎ প্রজন্মেরও ঠিক ততটাই অধিকার যতটা আমাদের। আমাদের সুনিশ্চিত করতে হবে যে আমাদের কোনো পদক্ষেপ যেন ভবিষ্যৎ প্রজন্মের এই অধিকার প্রয়োগে সামান্যতম প্রতিবন্ধকতারও সৃষ্টি না করে। আমাদের সচেষ্ট থাকতে হবে যাতে তাদের জন্য আরও সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদ রেখে যেতে পারি। পরিবেশ সুরক্ষায় আমাদের আস্থা আমাদের ঐতিহ্যেরই অংশ। সাঁওতালি ভাষার একটি সরল গীতে আমরা এক গভীর বার্তা পাই। পণ্ডিত রঘুনাথ মুর্মু রচিত সেই গানটির কিছু কথা এরকম: দারে গুজুক কান ইয়েলতে মিরু চেড়েই রাগ বয়হা দায়া হায়াগে গুজুক কান আবওয়া জাতি ধরম দারে চেদাব বাবন রাগ বয়হা আবো অনা ইয়েলতে। এই গানে একটি গাছ পুরোপুরি শুকিয়ে যাওয়ায় কাঁদতে থাকা এক টিয়া পাখির বর্ণনা দিয়ে কবি বলছেন, ওহে আমার ভাইয়েরা, মরণাপন্ন গাছটি দেখে টিয়া পাখিটি করুণ সুরে কাঁদছে। ওহে আমার ভাইয়েরা, মানব সংস্কৃতিরূপী বৃক্ষের বিনাশ দেখে আমরা মানব সমাজের সদস্যরা কেন বিলাপ করছি না? এই গানের বার্তা হল সকল মানুষেরই মানবিক মূল্যবোধ ও প্রকৃতি রক্ষায় তৎপর থাকা উচিত। একটি সবুজ সতেজ গাছ মানব সমাজের নৈতিক ও সুস্থ জীবনযাপনের প্রতীক। এক পেড় মাকে নাম,
এবং লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট অর্থাৎ লাইফের মতো অভিযানের ভাবনার সঙ্গে তাল মিলিয়ে পরিবেশ রক্ষায়

প্রত্যেকের ব্যক্তিগত ও সমবেত প্রয়াস চালানো উচিত। আমার প্রিয় দেশবাসী, আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের মেয়েরা শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করছে। এছাড়াও কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখা ড্রোন দিদি থেকে শুরু করে বিমান বাহিনীতে ফাইটার কমব্যাট লিডার হওয়া পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়ছে। সম্প্রতি গ্লাসগোতে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে ভারতের ১৩টি স্বর্ণপদকের মধ্যে ৮টি জিতেছে আমাদের মেয়েরা। মহিলাদের আর্থিক আত্মনির্ভরতা বাড়ছে। স্বনির্ভর গোষ্ঠীগুলিতে ১০ কোটিরও বেশি মহিলা সদস্য রয়েছেন। ৩ কোটি মহিলাকে লাখপতি দিদি বানানোর লক্ষ্য স্থির করা হয়েছিল, এই লক্ষ্য পূরণ হয়েছে। এখন আমাদের দেশ আরও ৩ কোটি মহিলাকে নতুন লাখপতি দিদি বানানোর লক্ষ্য পূরণে এগিয়ে চলেছে। মুদ্রা যোজনার অধীনে সহায়তা প্রাপ্ত উদ্যোক্তাদের প্রায় ২/৩ মহিলা। মহিলাদের আর্থিক স্বাধীনতা অর্জনের প্রচেষ্টার পাশাপাশি আমরা দেখছি তারা বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। ভোটাধিকার প্রয়োগে মহিলাদের ক্রমবর্ধমান অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের এক উল্লেখযোগ্য সাফল্য। লোকসভা ও বিধানসভাগুলিতে মহিলাদের জন্য ৩৩% প্রতিনিধিত্ব সংরক্ষণের লক্ষ্যে ২০২৩ সালে নারী শক্তি বন্দন অধিনিয়ম পাশ করা হয়েছে। এই আইনের লক্ষ্যগুলি পূরণ হলে তা মহিলাদের নেতৃত্বকে আরও বিস্তৃত করবে এবং আমাদের গণতন্ত্রকে আরও অন্তর্ভুক্তিমূলক করে তুলবে। ভারতের জনসংখ্যার ৬৫% বয়স ৩৫ বছরের নিচে। এই তরুণ জনগোষ্ঠী আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। আমাদের দেশের তরুণরা প্রতিভাবান, দায়বদ্ধ এবং দক্ষ। তৃণমূল পর্যায়ে তরুণদের দ্বারা বিভিন্ন সমস্যার উদ্ভাবনী ও বাস্তবসম্মত সমাধান দেখে আমি সমাজ ও দেশের প্রতি তাদের দায়বদ্ধতার পরিচয় পাই। মাত্র ২৮ বছর গড় বয়সের এক তরুণ দলের সাম্প্রতিক সফল রকেট উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের শুভ সূচনা করেছে। আমাদের অনেক তরুণ তরুণী স্বরোজগারের পথে অগ্রসর হয়ে কর্মসংস্থান প্রদানের সংস্কৃতিকে আপন করে নিচ্ছেন। তরুণ উদ্যোগীদের অংশগ্রহণে আমাদের দেশে একটি শক্তিশালী স্টার্ট আপ ইকোসিস্টেম গড়ে উঠেছে। বিশ্বের প্রধান প্রধান প্রতিষ্ঠানগুলো ভারতীয় তরুণদের প্রতিভা ও নিষ্ঠায় মুগ্ধ হয়ে তাদের নেতৃস্থানীয় পদে নিয়োগ করছে। এই তরুণরা বিশ্বমঞ্চে ভারতের যুবশক্তির সম্মান বৃদ্ধি করেছেন। আমাদের তরুণ প্রজন্ম ভারতের সোনালী ভবিষ্যতের প্রতি আমার বিশ্বাসকে আরও দৃঢ় করেছে। আমাদের ছাত্রছাত্রীরাই ভারতের ভবিষ্যৎ নির্মাতা। যেভাবে জাতীয় নিরাপত্তার জন্য সরকার ও সমাজের ঐক্য প্রয়োজন, তেমনি ছাত্রছাত্রীদের বর্তমান ও ভবিষ্যতের নিরাপত্তার জন্য সকলের সম্মিলিত প্রয়াস জরুরি। সর্বজনীন পরীক্ষা ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য সুযোগের দরজা খুলে দেয়। সেজন্য সরকার এই পরীক্ষাগুলো সংস্কারের জন্য ব্যাপক পদক্ষেপ গ্রহণ করছে। এই সংস্কারগুলোর লক্ষ্য হল সর্বজনীন পরীক্ষায় অসদুপায় অবলম্বনের পথ সম্পূর্ণ নির্মূল করা, পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং তরুণদের জন্য নিরাপদ ও নির্ভরযোগ্য করে তোলা। বিভিন্ন সরকারি প্রয়াস এবং নতুন আর্থিক কর্মকাণ্ড তরুণদের জন্য অসংখ্য নতুন সুযোগ সৃষ্টি করছে। এই সুযোগগুলো সম্পর্কে সচেতন হয়ে আমাদের তরুণ প্রজন্ম সাফল্যের নতুন পথ বেছে নিতে পারে। আমাদের তরুণ সমাজের শারীরিক ও মানসিক স্বাস্থ্য আমাদের দেশের ভবিষ্যতের ভিত্তি। আমাদের তরুণ তরুণীরা যেন উৎসাহের সঙ্গে এগিয়ে যেতে থাকে তা নিশ্চিত করা পরিবার ও সমাজেরও দায়িত্ব। খেলাধুলাকে তরুণদের বিকাশ ও দেশ গড়ার মাধ্যম হিসেবে গ্রহণ করা হচ্ছে। খেলো ইন্ডিয়া কর্মসূচির অধীনে স্থানীয় থেকে জাতীয় স্তর পর্যন্ত দেশের সকল অঞ্চলে একটি ক্রীড়া পরিমণ্ডল গড়ে তোলা হচ্ছে। খেলাধুলার প্রসারে সরকার অভূতপূর্ব বিনিয়োগ করছে। এই প্রয়াসগুলো ইতিবাচক ফল দিচ্ছে। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতাগুলিতে আমাদের ক্রীড়াবিদরা পারদর্শিতা

0: ও সাফল্যের উচ্চ শিখরে পৌঁছচ্ছে। একদিকে আমাদের দেশে সর্বাধিক নবীন জনসংখ্যা, তেমনি প্রবীণ নাগরিকদের সংখ্যাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকার প্রবীণ নাগরিকদের জীবনযাপনের মান উন্নয়নে বহু পদক্ষেপ গ্রহণ করেছে। 70 বছর বা তার বেশি বয়সী প্রায় 6 কোটি প্রবীণ নাগরিক বছরে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাচ্ছেন। প্রবীণ নাগরিকদের প্রতি আত্মীয়তার বোধ এবং তাদের আত্মসম্মান বোধ বজায় রাখার জন্য সমগ্র সমাজের সংবেদনশীল থাকা উচিত। প্রিয় দেশবাসী, সত্য ন্যায়ের পক্ষে মানবতা বিরোধী শক্তিগুলির বিরুদ্ধে বিজয় প্রাপ্তির ভারতীয় ঐতিহ্যের জন্য আমরা গর্বিত। 26 জুলাই আমরা কারগিল বিজয় দিবস পালন করেছি। তার আগে 7ই মে অপারেশন সিন্দুর শুরুর প্রথম বার্ষিকীতে আমরা আমাদের সেনাবাহিনীর অতুলনীয় বীরত্বকে স্মরণ করেছি। সন্ত্রাসবাদের বিরুদ্ধে সেই ঐতিহাসিক অভিযানটি ভারতীয় সেনাবাহিনীর অটল ক্ষমতার এক প্রমাণ। সন্ত্রাসবাদীরা ও তাদের সমর্থকদের কাছে একটি কড়া বার্তা পাঠানো হয়েছিল যে তারা যেখানেই লুকিয়ে থাকুক না কেন, তাদের কৃতকর্মের জন্য শাস্তি পাবেই। সন্ত্রাসবাদকে আশ্রয় দেওয়া একটি দেশের সঙ্গে অতীতে স্বাক্ষরিত সিন্ধু জল চুক্তি স্থগিত করা আমাদের দেশের, বিশেষ করে এর কৃষকদের স্বার্থে একটি নির্ণায়ক পদক্ষেপ। কয়েক দশক ধরে নকশালবাদ দেশের জন্য এক গুরুতর সমস্যা হয়ে উঠেছিল। ভারতকে নকশালমুক্ত করা একটি বড় সাফল্য। এখন সেই নকশাল অধ্যুষিত এলাকাগুলোতে এক উৎসাহের পরিবেশ বিরাজ করছে এবং সর্বব্যাপী উন্নয়নের ঢেউ বইছে। বস্তার অলিম্পিকে ক্রীড়াবিদরা ও বস্তার পাণ্ডুমে শিল্পীরা বিপুল সংখ্যায় অংশগ্রহণ করেছেন এবং বহু সংখ্যক দর্শক এই অনুষ্ঠানগুলি উপভোগ করেছেন। জাতীয় গৌরব রক্ষার জন্য নির্মিত মারাঠা সামরিক ঐতিহ্যের সঙ্গে যুক্ত 12টি দুর্গকে গত বছর ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আর এবছর ভগবান বুদ্ধের প্রথম ধর্মোপদেশের স্থান সারনাথকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভারতভূমিতে একদিকে যেমন ভগবান বুদ্ধের স্মৃতি বিজড়িত আধ্যাত্মিক স্মারক রয়েছে, অন্যদিকে তেমনি আত্মসম্মান ও আমাদের গৌরবময় ঐতিহ্য রক্ষার জন্য যুদ্ধ করার উল্লেখযোগ্য ক্ষমতার প্রতীকগুলিও রয়েছে। আমার প্রিয় দেশবাসী, সকল ভারতবাসীর উন্নয়ন ও কল্যাণই বিকশিত ভারত গড়ার প্রকৃত লক্ষ্য। মহান তেলুগু জাতীয়তাবাদী লেখক গুরজাদা আপ্পা রাও তার একটি গানে সকল ভারতবাসীকে দেশপ্রেমের এক অমূল্য বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, দেশ মনো প্রেমেঞ্চুমন্না মঞ্চি অন্নদি পেঞ্চুমন্না দেশ মন্টে মট্টি কাদোয় দেশ মন্টে মনুষুলই। এই পঙ্ক্তিগুলোর অর্থ হল, দেশকে ভালোবাসো, সৎকর্মের প্রসার ঘটাও। দেশ মানে শুধু মাটি নয়, দেশ মানে সমগ্র সমাজ। আমি আত্মবিশ্বাসী যে সমাজের অংশগ্রহণে এবং সরকারের প্রচেষ্টায় ভারতের প্রতিটি গ্রামে, প্রত্যেক শহরে, প্রতিটি বাড়িতে বসবাসকারী সকল মানুষ সুস্থ, সুখী ও সমৃদ্ধ হবে। দেশপ্রেমের এই সর্বসংহত ভাবনা নিয়ে আসুন আমরা সকলে স্বাধীন ভারতকে একটি বিকশিত ভারতে রূপান্তরিত করার জাতীয় সাধনায় নিজেদের উৎসর্গ করি। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।
1: শুনলেন 80তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুর দেশবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণের বাংলা রূপান্তর। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে তোমাদের সবাইকে আ ওয়ার্ম ওয়েলকাম। 107 FM রেইনবোতে মুহূর্তে লাভ জাংশন নিয়ে রয়েছি আমরা। আমরা কারা? আরজি সুনন্দা
2: আর জি সৌমিক। যারা যারা আজকে টিউন করেছিলে নটার সময় এবং ভাবছিলে এই যে আজকে লাভ জাংশনটা বোধহয় হলো না, তাদের জন্য বলার সেটা হচ্ছে যে না, শুক্রবার যখন লাভ জাংশন তো হবেই, হতে পারে সেই টাইমটা হয়তো একটু পিছিয়েছে, কিন্তু হ্যাঁ অবশ্যই লাভ জাংশনে আজকে সৌমিক এবং সুনন্দা তোমার সঙ্গে রাত 12টা পর্যন্ত গল্প করবে। তোমার মনের মধ্যে ভালোবাসার যত কথা আছে সমস্ত কথা তুমি আমাদের উজাড় করে বলবে 9903652992 এবং আমরা তোমার অলরেডি অনেকগুলো মেসেজ পেয়েছি এবং সেখানে লাভ শর্টসের কথা লিখেছ, হ্যাঁ সবটাই থাকবে তোমার সঙ্গে। আর কানে রাখতে হবে 107 FM রেইনবোকে, কারণ লাভ জাংশনই তো সেই প্ল্যাটফর্ম যেটার জন্য তুমি ওয়েট করে থাকো, যেটার জন্য তোমার ভালোবাসার কথাগুলো শেয়ার করার জন্য, হতে পারে সেটা কোনো তোমার পছন্দের মানুষের সঙ্গে কোনো একটা সুন্দর মুহূর্ত কাটানোর গল্প হোক, বা তার সঙ্গে হয়তো একটু কোনো কারণে মনোমালিন্য হয়েছে সেই কথাটা শেয়ার করা হোক, সবটাই তো লাভ জাংশনের জন্য তোলা থাকে আমরা জানি। তো আজকেই হচ্ছে সেই দিন যেদিন তুমি আমাদের 9903652992 তোমার ভালোবাসার কথাগুলো চটপট বলে ফেলবে।
1: আর বলার জন্য আমাদের ম্যাজিক্যাল নাম্বার তো রয়েছে তোমার কাছে 9903652992। আই রিপিট 9903652992। এই ম্যাজিক্যাল নাম্বারে উজাড় করে আজ তোমার মনের কথা, ভালোবাসার কথা, ভালো লাগার কথা, কিংবা ভালোবাসায় খানিকটা মন্দ লাগার কথাও কিন্তু শেয়ার করতে পারো। আর যেটা আমার একটা কথা মনে হয় সৌমিক, আমি আসার সময় আজকে অফিসে ভাবছিলাম যে যদি এই কথাটা জিজ্ঞেস করি আজকে আমাদের যারা লিসনাররা রয়েছে তাদের কাছে তাহলে কেমন হয়। কথাটা হচ্ছে যে ভালোবাসা মানেই তো আমাদের কাছে দেখো একটা গিভ অ্যান্ড টেক পলিসি থাকে, যে মানে আমি তাকে ভালোবাসছি বিনিময়ে তাকেও আমাকে ভালোবাসতেই হবে, তবেই গিয়ে ভালোবাসাটা ফুলফিল হবে, তাই না? আর যদি সেই মানুষটি ভালোবাসতে অপারক হয় তাহলে তার বিষয়ে আমরা অনেক সময় একটুখানি নেগেটিভভাবে জাজমেন্টাল হয়ে যাই।
2: ঠিক,
1: আমরা তখন ভাবতে থাকি যে মানুষটা হয়তো ততটা ভালো নয় যতটা আমি ভেবেছিলাম, মানুষটা হয়তো ততটাও ঠিক নয়, আমার ভালোবাসার পাত্র নয় যতটা আমি ভেবেছিলাম, কিংবা মানুষটির হয়তো ভীষণ অহংকার রয়েছে সেই কারণে সে আমাকে ছোট ভাবছে তাই আমাকে পাত্তা দিচ্ছে না, অথবা আমার ইগো হার্ট হলো সে আমাকে পাত্তা দিল না, আমার প্রপোজালে সে হ্যাঁ বা না কিছুই বললো না, চলে গেল জাস্ট। তো এরকম কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো সময় ঘটেছে, যখন আমরা হয়তো কাউকে পছন্দ করেছি প্রথমার্ধে, সেটা ভালোবাসাটা আদৌ ভালোবাসা নাকি পছন্দ সেটা আমরা বুঝি না, যাকে আমরা বলি ইনফ্যাচুয়েশন। মোস্ট অফ দ্য টাইম আমাদের ইনফ্যাচুয়েশনটা হয় কিন্তু সেটাকে আমরা ভাবি আই এম ইন লাভ। সেখানে দাঁড়িয়ে যদি কখনো কোনো মানুষকে প্রেম প্রস্তাব দেওয়ার পর তিনি বলেন যে না অ্যাকচুয়ালি আমি অন্য কোথাও এঙ্গেজড, বা আমি এখন এসব নিয়ে ভাবছি না, বা তোমাকে আমি সেইভাবে সেই চোখে দেখিনি, তারপর প্রতিক্রিয়াটা নেগেটিভ হওয়া সেটা আদৌ কতটা জাস্টিফাইড সেটা আমি সত্যিই আজকে জানতে চাই। হ্যাঁ, এটা একটা বিষয় তো রয়েইছে, তোমরা নিশ্চয়ই জানাবে 9903652992। তবে তোমাদের লাভ লাইফ সম্পর্কে যদি কোনো রকম সমস্যায় তুমি ভুগছো তাহলে সেটাও কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমরা ডাক্তার নই, আমরা লাভ গুরু নই, কিন্তু তারপরেও বন্ধু হয়ে তোমার ভালোবাসার সমস্যাখানা সমাধান আমরা করতেই পারি।
2: ঠিক তাই, একদম আমরা চেষ্টা করতেই পারি তোমার কথাগুলো শুনে, কারণ এরকম অনেক সময় মনে হয় যে তোমার সঙ্গে হয়তো একটা সামান্য মনোমালিন্য হয়েছে বা তোমার হয়তো একটা কিছু খারাপ লেগেছে, কিন্তু তোমার মনে হয় যে না এটা আমি কারোর সঙ্গে একটু শেয়ার করতে পারলে ভালো হতো, যে আমি সবসময় যে তার থেকে খুব টিপস চাইছি বা আমি চাইছি সে আমাকে একটা বেশ লাভ গুরু টাইপের সাজেশান দিক, এরকমটা চাইছি না, আমি চাইছি নর্মাল তাকে শেয়ার করতে, সেক্ষেত্রেও কিন্তু

তুমি আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। নাম্বারটা একই, 9993652। আর এখন তোমাকে একটা খুব খুব খুব তোমার খুব পছন্দের একটা গান শোনাবো। গানটা শুনে সৌমিক সুনন্দা লাভ জাংশনে 9993652 তে ফিরবে।

0: 107 FM রেনবোতে ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে সৌমিক আর সুনন্দা তোমার সঙ্গে রয়েছি। 9903653992 পরপর অনেকগুলো মেসেজ এসেছে, তার মধ্যে প্রথম মেসেজ পাঠিয়েছে অনিন্দ জানা ঠাকুরপুকুর থেকে। লিখছে, হ্যাঁ আমি সুনন্দাদির সঙ্গে একমত। সেটা হচ্ছে, প্রথমে বলি আমি চাকরি সূত্রে এখন চেন্নাইতে থাকি। আমি যখন ক্লাস 11-এ পড়তাম আমি আমার এক সহপাঠীকে প্রপোজ করেছিলাম এবং সে আমাকে না বলেছিল। তো তারপরে তার পরের দিন আমার যখন আবার টিউশন পড়া ছিল সেদিন আমি গিয়ে ওর বন্ধুদের কাছে এবং আমার বন্ধুদের কাছে ওর নামে অনেক বাজে বাজে কথা বলেছিলাম। পরে অবশ্য ওকে সরি বলেছিলাম, কিন্তু সেই মুহূর্তে ও খুব রেগে গেছিল। আর তখন ও বলেছিল যে না, ও এসব বিষয়ে একদম ইন্টারেস্টেড নয়, ও পড়াশোনাতেই ফোকাস করতে চায়, আগে কেরিয়ার তারপর প্রেম। আজকে এতগুলো বছর পেরিয়ে মনে হয় যে সেই ছেলেবেলার বাচ্চামোগুলো হয়তো না করলেই ভালো হতো। এখন ওর সঙ্গে আমার বন্ধুত্বটা এখনও কন্টিনিউ আছে, এখনও ওর সঙ্গে যখন মাঝে মাঝে কথা হয় আমরা সেই নিয়ে হাসাহাসি করি। আমাদের প্রেমের সম্পর্কটা হয়তো হয়নি, কিন্তু আমাদের বন্ধুত্বের সম্পর্কটা রয়ে গেছে এবং আমরা এই দুজনে এই ব্যাপারটা মিটিয়েও নিয়েছি। আমাদের মধ্যে এখন ভালো সম্পর্ক আছে আর আজকে লাভ শর্টসের জন্য ওয়েট করছি। অনিন্দ জানা ঠাকুরপুকুর,
1: থ্যাংক ইউ সো ভেরি মাচ। এত সুন্দর করে তোমার প্রিভিয়াস ডেজগুলোকে আরও একবার রিমাইন্ড করে এত সুন্দরভাবে লেখার জন্য মেসেজটা। তবে এটাই হয় জানো তো, সেটাই আমি বলছিলাম আজকে শুরুতে, আমরা যখনই কাউকে পছন্দ করি সে যদি আমাদের না হয় বা আমাদের মতন করে আমাদের পছন্দ করতে পারে না, ভালোবাসতে পারে না, আমাদের মধ্যে একটা জানি না কেন একটা হিংস্রপনা তো চড়িয়ে আসে কোথাও না কোথাও। সেখান থেকে দাঁড়িয়ে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে সেই মানুষটিকে আমরা জাজ করে ফেলি, সেই মানুষটি সম্পর্কে যে কথাগুলো সত্যি সত্যি নয় সেগুলোকে আমরা সত্য হিসেবে প্রেজেন্ট করার চেষ্টা করি অ্যাটলিস্ট সোসাইটির সামনে। তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সম্পর্কগুলো তেতো হয়, মানে তুমি ফরচুনেট যে তুমি খুব ছোট্টবেলায় এই ঘটনাটা করেছিলে বলে এবং পরে তুমি সরিও চেয়েছো আর আজকে এতটা পরিণত বয়সে এসে তোমরা মিটমাট করতে পেরেছো। সবার ভাগ্যে কিন্তু সেই সময়টা বা সেই সিচুয়েশনটা আসে না। যাই হোক, গড ব্লেস ইউ, এই ভুল যেন আর ভবিষ্যতে না হয়, কারণ তুমি কাউকে ভালোবাসতে পারো এটা তোমার হাতে আছে, এটাতে কোনো অপরাধ নেই, কিন্তু কেউ তোমাকে ভালোবাসবে তাকে দিয়ে জোর করে ভালোবাসানো ইটস এ ক্রাইম, সেটা কখনোই সম্ভব নয়। তো যদি ওরকম কখনো কারোর সঙ্গে হয় প্লিজ সেটাকে নিজের মধ্যেই রেখো, প্রয়োজনে তাকে কখনো বলোই না, কারণ অনেক সময় না অনেক কথা বললে সে কথাটার মাধুর্য যেমন হারিয়ে যায় ঠিক তেমনি অনেক কমপ্লিকেশনসও তৈরি হয়ে যায় সেই মুহূর্তে। এর থেকে ভালো কিছু কিছু ক্ষেত্রে চুপ থাকা, কিছু কিছু ক্ষেত্রে দূরে চলে আসা বা সরে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে ক্ষমা করে দেওয়া।
0: ঠিক, আসলে সুনন্দা কি হয় সেটা হচ্ছে যে বেসিক্যালি ধরো ছোটবেলা থেকে যখন ছেলেমেয়েরা বড় হচ্ছে সেই সময়তে ধরো তারা কোনো একটা জিনিস চাইছে, সেটা হতে পারে একটা চিপসের প্যাকেট, সেটা হতে পারে একটা কোনো একটা গাড়ি, একটা জন্মদিনে গিফট বা যে কোনো কিছু, যদি সে চাইলেই পেয়ে যায় সমস্ত কিছু তাহলে তার একটা এরকম অভ্যেস তৈরি হয়ে যেতে পারে যে এটা তো চাইলেই পাওয়া যায়।
1: ঠিক,
0: এইবার সেই গাড়ি বা সেই চিপসের প্যাকেটের সঙ্গে সে কখন ওই যৌবনকালে একটা মানুষের সঙ্গে তুলনা করে ফেলে এবং তখন সে মনে করে যে আমি তাকে চাইছি আমি পাচ্ছি না কেন, আমি ওকে প্রপোজ করছি ও আমার প্রপোজালে অ্যাকসেপ্ট করছে না কেন, আমার সঙ্গে সম্পর্কে যেতে রাজি হচ্ছে না কেন, এইগুলো মানে সেই সময়তে হয়তো আমরা ইগো শব্দটার অতটা হয়তো ব্যাখ্যা আমরা বুঝি না, কিন্তু ইগোটা আমাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে বেশি থাকে এবং যখন আস্তে আস্তে আমরা বড় হই, আস্তে আস্তে ম্যাচিওর হই, তখন আস্তে আস্তে আমরা বুঝতে পারি যে না, ওই ব্যাপারটা হয়তো ঠিক হয়নি। যেরকম আজকে ওই মেসেজটা, যে প্রথম মেসেজে আমরা যেটা পেলাম আর কি, যে ও বড় হয়ে বুঝতে পেরেছে এবং অনেকটা ম্যাচিওর হওয়ার পর সে নিজের ভুল বুঝতে পেরেছে। ভুল ঠিকই আমরা যাচ্ছি না, আমরা তোমায় যেটা বলতে পারি যে যে বয়সই হও না কেন তুমি যে আমাদের শুনছো এই মুহূর্তে, সমস্ত কিছু চাইলেই পাওয়া যায় এরকমটা যদি কোনো কনসেপ্ট থেকে থাকে তাহলে সেটা যদি মাথা থেকে

0: যত তাড়াতাড়ি বের করতে পারবে তত তাড়াতাড়ি তুমি এবং তোমার মন দুজনেই একসঙ্গে ভালো থাকবে। তার কারণ হচ্ছে সম্পর্কটা তো অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা জার্নি, ভালোবাসা তো আরও বিশাল বড় একটা জার্নি। এই পুরো জার্নিটাকে কমপ্লিট করতে গেলে দুজন মানুষের সম্মতি তো দরকারই, আরও অনেক কিছু দরকার। যত সময় যাবে লাভ জাংশনে আমরা আস্তে আস্তে আরও অনেক কিছুই বলবো। এরপর মেসেজ, হাই প্রিয় লাভ জাংশন, আমি সৌর্য গড়িয়া থেকে, আমি ক্লাস 8-এ পড়ি। কেমন আছো তোমরা? আমরা খুব ভালো আছি। জানো আজ আমি দুটো লাভ বার্ড কিনলাম, তার সাথে আজই লাভ জাংশন, আবার তার সাথে আজই লাভ শর্টস, হেভি ব্যাপার, ট্রিপল ধামাকা। আজ আছি রাত 3টে পর্যন্ত, অপেক্ষা করছি লাভ শর্টসের জন্য। যাই হোক, তোমরা খুব ভালো থেকো, কিছু খেয়ে নিও, সাবধানে বাড়ি যেও, আর তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা জানাই, লাভ ফ্রম সৌর্য।
1: একদম, তোমাকেও শুভেচ্ছা রইল। রাত পোহালেই সেই দিন, যে দিনের জন্যে আমাদের ভারতবর্ষের বহু বহু দেশপ্রেমী মানুষরা তাদের জীবনটাকে বিসর্জন দিয়েছিলেন, তো তাদের জন্যেই কিন্তু আজকের এই ডেটটা আমরা দেখতে পাচ্ছি। আমি, সৌমিক, তুমি যে শুনছো এই মুহূর্তে, আমরা যে আমাদের মতন করে আমাদের দেশে বাঁচতে পারছি সেটার কারণটা কিন্তু তারা। তো যখনই মনে হবে যে জীবনে একদম পিছিয়ে যাচ্ছি, হেরে যাচ্ছি, তখনই মনে করতে হবে যে তারা যদি লড়াই না করতেন আজকে এতটা লাক্সারি আমরা পেতাম না হয়তো। যাকে ফিরবো আবারও আমরা লাভ জাংশনের কথায়। তো লাভ শর্ট নিয়ে অনেকে অনেক কথা বলছো, হ্যাঁ হ্যাঁ, রসো রসো, আর মাত্র কয়েকটা মিনিট, তারপর নিশ্চয়ই শোনাবো তোমাকে আজকের লাভ শর্টস। আরেকটা মেসেজে যাব, তারপর একটি দুর্দান্ত গান রেখেছি তোমার জন্য।
0: না, এই মেসেজটা পড়বো, এটা অনেকটা বড়, অনেক কিছু বলতে হবে, এটা ফিরে এসে বলবো। আচ্ছা, ধন্যবাদ, ভালোবাসার নানান দিকগুলি আপনারা খুব সুন্দরভাবে তুলে ধরলেন, ঠিকই বলেছেন, ভালোবাসা ও পছন্দের মধ্যে পার্থক্যটায় প্রায়শই আমরা ধরতে পারি না, বিশেষ করে স্টুডেন্ট লাইফ, হায়ার সেকেন্ডারিয়ে এমনটা গুলিয়ে যায়। আবার একটু বিশ্ববিদ্যালয়ের স্তরে স্টুডেন্টদের ক্ষেত্রে একটু ম্যাচুরিটি আসলে সেক্ষেত্রে হয়তো ভালোবাসার ব্যাপারটা একটু পরিষ্কার হয়। আবার প্রতিটি ভালোবাসা যে বাস্তবায়িত হয় এমনটাও নয়, আমার ক্ষেত্রেও তেমনটা হয়েছে। আমি বেসিক্যালি ক্যারিয়ারকে প্রাধান্য দিয়েছি, তাই আমার ক্ষেত্রে সে এখনও বন্ধু হিসেবেই থেকে গেছে। সরমা দাস, কলকাতা থেকে।
1: বেশ তো, খুব ভালো। আমি জানি না কে এটাকে কীভাবে নেবে, বাট জানো তো জীবনে এই সময়টা, স্পেশালি স্কুল থেকে ইউনিভার্সিটি লাইফ, এই সময়টাতেই কিন্তু নিজেকে তৈরি করার একটা মোক্ষম সময় হিসেবে আমরা জানি। তার মানে কি প্রেম ভালোবাসা হবে না? নিশ্চয়ই হবে, কিন্তু চেষ্টা করতে হবে সেটা যেন কখনো তোমার গ্রোথে মানে একটা মাইনাস চিহ্নের মতন বা একটা রেড লাইনের মতন যেন না হয়। কারণ আমি বিশ্বাস করি সৌমিক, ভালোবাসা মানে সেটাই যেখানে তুমি যাকে ভালোবাসছো সেই মানুষটির সাহায্যে তোমার গ্রোথ ডে বাই ডে ইনক্রিজ করবে, ডিক্রিজ করবে না। ঠিক তেমনি তুমি যাকে ভালোবাসছো তারও গ্রোথ যেন ডে বাই ডে ইনক্রিজ করে, নাকি ডিক্রিজ। তো একে অন্যের পরিপূরক হওয়া, একে অন্যকে সাহায্য করা, সেটা পড়াশুনোর ক্ষেত্রে হোক, সেটা কেরিয়ার বিল্ড আপ করার ক্ষেত্রে হোক, সেটা সুন্দর করে সংসারটা সাজানোর ক্ষেত্রে হোক, সেটা হতে পারে দুজনের একটা স্বপ্ন রয়েছে একটা ছোট্ট ফ্ল্যাট কেনার বা বাড়ি কেনার, দুজন মিলে একসঙ্গে রোজগার করে একটু একটু একটু একটু করে সঞ্চয় করে সেটাকে তৈরি করা হোক, কিংবা ছোট বড় যে কোনো জিনিস কেনা হোক। ধরো কারোর স্বপ্ন রয়েছে ভারত ট্যুরে যাবে বা ইন্টারন্যাশনাল ট্যুরে যাবে, সেটার জন্যে একসঙ্গে একসঙ্গে বিষয়টাকে দেখা, সেভিংস করা, জানো তো এটাও ভালোবাসা।
0: ঠিক,
1: এবং যেখানে তোমরা দুজন একসঙ্গে গ্রোথ করছো মনে রাখতে হবে সেখানেই কিন্তু সঠিক ভালোবাসার বীজটা পোঁতা হয়েছে এবং সঠিক গাছটা সময় মতো ঠিক উঠবে। তো এই ভালোবাসার গল্প তো চলতেই থাকবে। অঞ্জন দত্তও কিন্তু একটি গল্প শোনাতে চাইছে এই মুহূর্তে তোমাকে। কিসের গল্প একবার শুনে দেখো তো।

আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা ভালোবাসার ব্লু প্রিন্ট। গল্পের নারেশনে সুনন্দা, অন্যান্য চরিত্রে রাজীব ও অভিব শাহ। শুরু হচ্ছে লাভ শর্টস ভালোবাসার ব্লু প্রিন্ট। একটা আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্মের লিডিং পজিশনে পৌঁছানো সহজ কথা নয়। শাহানা চ্যাটার্জি

0: আজ সেই জায়গায় দাঁড়িয়ে। আট বছর আগে সেই সাধারণ চশমা পরা নিজেকে গুটিয়ে রাখা মেয়েটি আজ শহরের নামজাদা সিইও। আজ সেন্ট জেভিয়ার্স কলেজের আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের মেকআপ বিজনেস মিট। চারিদিকে বিশিষ্ট আর্কিটেক্ট আর বিল্ডার্সদের ভিড়, কিন্তু ঝলমলে এই ব্যাংকুয়েট হলের এক কোণে দাঁড়িয়ে শাহানার চোখ দুটো যেন কাউকে খুঁজছিল। হঠাৎ পিছন থেকে সেই চেনা কণ্ঠস্বর,
1: এক্সকিউজ মি, আপনি কি আর্কি ডিজাইনস এর সিইও মিস শাহানা চ্যাটার্জি?
2: অনুভব, ইউ, আই মিন হাই।
1: ওয়াও শাহানা, রিয়েলি ইউ লুক গ্র্যান্ড। আর মাত্র আট বছরে পুরো চেঞ্জড, হ্যাঁ?
2: থ্যাঙ্কস, তবে প্রশংসাটা শুনলে কলেজের সেই চশমিশ টপার কিন্তু বিশ্বাসই করতো না।
1: চশমিশ? ও নো, কমপ্লিটলি রং। চশমার পেছনের মেধা আর ওই শান্ত চোখ দুটো আমি কিন্তু কলেজ লাইফেই চিনেছিলাম শাহানা।
2: ও প্লিজ অনুভব, ফ্লার্ট করাটা তোমার পুরনো ট্রিক। কলেজের ডজন ডজন মেয়ে তো তোমার এই একটা হাসিতেই ফ্ল্যাট হয়ে যেত।
1: আমি কখনো কাউকে ফ্ল্যাটার করিনি শাহানা, আর তোমাকে তো অন্তত নয়ই।
2: হ্যাঁ তা তো জানি, তুমি তো আমাকে দেখেও অ্যাভয়েড করতে, উল্টো দিকে মুখ ঘুরিয়ে চলে যেতে, মনে আছে?
1: আমি তোমাকে অ্যাভয়েড করতাম? কি বলছো এসব!
0: মেইন হল রুমের আওয়াজ এড়িয়ে দুজন এসে দাঁড়ায় ব্যালকনিতে। রাতের শহরের আলোগুলো নিচে জলজল করছে।
2: থার্ড ইয়ারে সেই প্রজেক্ট সাবমিশনের দিনটার কথা মনে আছে অনু? লিফটের সামনে আমি দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেলে।
1: ও গড, শাহানা, তুমি সেদিন না জানি কি ভাবছিলে।
2: ভাববো আবার কি, আয়নায় নিজেকে দেখতাম তো, মোটা ফ্রেমের চশমা, তেল দেওয়া চুল, সাধারণ পোশাক, আর অন্যদিকে তুমি, কলেজের স্পোর্টস স্টার, সব মেয়ের হাতফ্রব। আমি জানতাম আমার মতো দেখতে মেয়েকে তোমার পাশে বিমানান লাগবে।
1: শাহানা, তুমি আর্কিটেকচারের ক্লাসের টপার হতে পারো, কিন্তু মানুষের মন পড়ার বিষয়ে তুমি ডাবল জিরো।
2: মানে?
1: সেদিন লিফটের সামনে তোমাকে দেখে আমার বুকটা কেমন করছিল জানো? আমার হাত কাঁপছিল শাহানা।
2: হাত কাঁপছিল তোমার? কিন্তু কেন?
1: কারণ আমার পকেটে তখন দুটো কফির কুপন ছিল, আর আমি পুরো এক সপ্তাহ ধরে সাহস যোগাচ্ছিলাম তোমাকে কফিতে ইনভাইট করার জন্য।
2: ইউ হোয়াট? তুমি আমাকে কফির অফার দিতে চাইছিলে?
1: হ্যাঁ, কিন্তু তুমি এমন গম্ভীর মুখে তাকিয়েছিলে যেন আমাকে দেখলেই তোমার বিরক্ত লাগছে। আমি তারপর ভাবলাম ক্লাসের ফার্স্ট বয় ছাড়া ও বোধহয় কাউকেই পাত্তা দেবে না, আর নিশ্চয়ই আমাকে একটা লাফাঙ্গা ভাবে।
2: লাফাঙ্গা তোমাকে? এ ভগবান অনুভব, তুমি সত্যি এই ভাবতে?
1: তো কি ভাববো, তুমি সব সময় ড্রয়িং শীট আর বইয়ের মধ্যে ডুবে থাকতে, বন্ধুদের সাথে হাসাহাসি করলেও তুমি চশমার উপর দিয়ে একটা রাগী দৃষ্টি ছুড়ে দিতে।
2: ওটা রাগী দৃষ্টি ছিল না অনু, ওটা ছিল জেলাসি।
1: জেলাসি? কার উপর?
2: ওই যে ওই সুন্দর মেয়েগুলোর উপর, যারা অনায়াসে তোমার সাথে কথা বলতো, বাইকে করে ঘুরতো, আর আমি ভাবতাম ঈশ্বর আমাকে কেন ওদের মতো সুন্দর বানালেন না।
0: রাতের হাওয়াটা যেন আরো মিষ্টি হয়ে উঠল। আট বছর ধরে জমানো ভুল বোঝাবুঝির পাহাড়টা এক নিমিষে ধসে যেতে শুরু করল।
1: শাহানা, সৌন্দর্য মানে শুধু ভালো চেহারা নয়, তোমার মেধা, ব্যক্তিত্ব আর ওই ড্রয়িং শিটে ডুবে থাকা মুখটাই আমার কাছে সবচেয়ে সুন্দর ছিল।
2: তাহলে তুমি কখনো কিছু কেন বলনি? ফার্স্ট ইয়ারের ফেয়ারওয়েল নাইটে আমি তো এক কোণে দাঁড়িয়েছিলাম,
1: আর আমি ভিড়ের মাঝখান থেকে 3 ঘন্টা ধরে শুধু তোমার নীল কুর্তিটা খুঁজেছিলাম। আসলে আমি ভয় পেয়েছিলাম শাহানা।
2: অনুভব রায় ভয় পেয়েছিল কিসে?
1: রিজেকশনে। দেখো, তুমি ছিলে ক্লাসের স্টার, গোল্ড মেডেলিস্ট, আর আমি ব্যাক বেঞ্চার। ভেবেছিলাম প্রপোজ করলে তুমি হয়তো ভাববে আমি কোনো মজা করছি বা বন্ধুদের সাথে বাজি ধরেছি। তুমি সোজা না করে দিলে আমি নিজেকে সামলাতে পারতাম না।
2: কত বড় বোকা ছিলে তুমি! তুমি জানতেও না ওই নীল কুর্তি পরা মেয়েটা ডায়েরির পাতায় শুধু তোমার নাম লিখত।
1: সত্যি লিখতে?
2: হ্যাঁ লিখতাম, কিন্তু কখনো বলতে পারিনি। আসলে ভেবেছিলাম রাজপুত্রের পাশে সবসময় কোনো রাজকন্যাকেই মানায়, কোনো সাধারণ মেয়েকে নয়।
0: আটটা বছর শুধু একটি কথা না বলতে পারার জন্য দুটো মন দূরে ছিল। আজ তারা জীবনে সফল, নিজের পায়ে দাঁড়ানো দুজন পূর্ণ বয়স্ক মানুষ। কিন্তু অনুভূতির জায়গাটা আজও সেটা সেই 18 বছরের ভালোবাসাতেই আটকে। শাহানার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে অনুভব বলল,
1: শাহানা, রাজপুত্রের পাশে সাধারণ মেয়ে মানায় না ঠিকই, কিন্তু আজ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো সাধারণ নয়, সে নিজের যোগ্যতায় তৈরি করা এক সাম্রাজ্যের রানী।
2: আর তুমি?
1: আমি আজও সেই পুরনো অনু যে 8 বছর আগে কফির কুপন হাতে নিয়ে কাঁপছিল, আর আজ তোমার হাতটা ধরে থাকার সাহস করছে।
2: তুমি কি সত্যি বলছ?
0: পকেট থেকে একটা ড্রয়িং পেন্সিল বের করে অনুভব।
1: আর্কিটেক্ট ম্যাডাম, বলছিলাম দামি রিং হয়তো তোমার লাগবে না, তাই এই পেন্সিলটা দিয়ে কি আমাদের নতুন গল্পের ব্লু প্রিন্টটা আজ থেকে আঁকা শুরু করা যায়?
0: শাহানা একগাল হেসে চোখে জল নিয়ে পেন্সিলটি ধরে।
2: ব্লু প্রিন্ট? কিন্তু আমাদের ফাউন্ডেশন তো 8 বছর আগেই তৈরি হয়ে গেছে অনু।
1: তাহলে কাল বিকেলে সেই 8 বছর আগের বকেয়া কফিটা হয়ে যাক, কি বলো? নাকি সিইও ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট পাবো তো?
2: কাল বিকেলের সব মিটিং ক্যান্সেল, কফি তোমায় খাওয়াতেই হবে।
0: রূপ কিংবা চেহারা দিয়ে কখনো প্রেমের বিচার হয় না, প্রেম জন্ম নেয় দুটো মনের বিশ্বাসে। ভয় আর ইগো অনেক সময় সহজ গল্পকেও জটিল করে দেয়, তাই মনের মাঝে যদি কোনো অনুভব বা শাহানা থাকে তাহলে আজই সব সংকোচ সরিয়ে ফোনটি করিয়ে ফেলুন।

লাভ শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা ভালোবাসার ব্লু প্রিন্ট। গল্পের নারেশনে সুনন্দা, অনুভব রাজীব, শাহানা অভিপ্সা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: ওয়েল, 107 FM রেইনবোতে তোমরা কিন্তু এই মুহূর্তে শুনলে তোমাদের ফেভারিট লাভ

0: থটস আজকে লাভ শর্টসটা কেমন লেগেছে সেটা কিন্তু লিখে জানাতে ভুলবে না 9903653992 এই ম্যাজিক্যাল নাম্বারে। একটা ভালোবাসার ব্লু প্রিন্ট নিয়ে আজকের এই লাভ শর্ট ছিল। হ্যাঁ, ভালোবাসার ব্লু প্রিন্ট তৈরি করতে একটু সমস্যা হয়, কিন্তু যখন একবার ব্লু প্রিন্ট তৈরি হয়ে যায় তখন কিন্তু ভালোবাসার ফাউন্ডেশনটা বেশ ভালোই ওপরে ওঠে, যেটা আজ অভিনব অনুভব আর শাহানার ক্যারেক্টারের মাধ্যমে আমরা জানতে পারলাম। অনুভব আর শাহানার ক্যারেক্টারে তোমরা শুনেছ তোমাদের ফেভারিট আর জে রাজীব এবং আর জে অভিষেকে।
1: অলরেডি তার রিভিউ চলে এসেছে, লিখছে আজকে লাভ শর্টসটা ভালো ছিল, যেন চোখের সামনে সিনেমা দেখছি। যাগে তোমরা ভালো থেকো, কাল 15ই আগস্ট, সবাই এই দিনটা যেন বারে বারে আসে এসে যায় কামনা করি, সৌরভ মেটিয়াবুরুজ থেকে।
0: থ্যাংক ইউ সৌরভ, থ্যাংক ইউ সো ভেরি মাচ।
1: শরমা আবার লিখেছে যে বাহ দারুণ লাগলো শাহানা ও অনুভবের গল্পটি, পুনর্মিলন উৎসবের কথা মনে করিয়ে দিল আরও একবার শরমা। আচ্ছা, সূর্য আবার লিখেছে উফ কি মজা পেলাম, প্রথমে তো ভাবলাম যে আজ হয়তো লাভ জাংশন আর চুপ কথা হবে না, মাকেও বললাম, মনটা খুব খারাপ হলো। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ম্যাডামের কথা শুনছিলাম, তখনই শুনতে শুনতে জানতে পারলাম যে লাভ জাংশন হবে, হেভি মজা পেলাম আর লাভ শটটাও অসাধারণ হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলা, সেটা হচ্ছে যে তোমরাও কিন্তু আমাদের লাভ শর্টসটা লিখে পাঠাতে পারো, নাম্বারটা একই 9903653992, শুধু তুমি উপরে লিখে দেবে হ্যাশট্যাগ লাভ শর্টস, এবং সেটা যদি আমাদের পছন্দ হয়, তোমার গল্প যদি নির্বাচিত হয়, তাহলে আমরা এরকম সুন্দরভাবে তোমার সামনে সেগুলোকে প্রেজেন্ট করতে পারবো, আমাদের খুব ভালো লাগবে।
0: কারণ এই লাভ জাংশনের লাভ শর্টসটা কিন্তু তোমাদের জন্যই তৈরি করা হয়েছিল, এই সেগমেন্টে তোমরা তোমাদের মতন করে ছোট ছোট লাভ শর্টস লিখে আমাদের পাঠাবে এবং সেখানে নির্বাচিত লাভ শর্টসগুলো নিয়ে আমরা এরকম ছোট ছোট অনুগল্প, ভালোবাসার অনুগল্পগুলো তৈরি করব, সেটাই ছিল কথা। তো তোমরাও পাঠাচ্ছ, সঙ্গে সঙ্গে আমরাও আমাদের হাত পাকাচ্ছি লেখার মাধ্যমে। তো আজকের এই লাভ শর্টসটা লিখেছি আমি সুনন্দা, তার মধ্যে ন্যারেশনেও আমিই ছিলাম, কিন্তু বাকি দুজন মানে আর জে রাজীব এবং আর জে অভিপ্সা যদি না থাকতেন, এত সুন্দরভাবে যদি ক্যারেক্টারগুলোকে প্লেস না করতেন, তাহলে হয়তো আজকের এই লাভ শর্টসটা তোমাদের চোখের সামনে সিনেমার মতন ভাসত না।
1: ঠিক, এবং তার সঙ্গে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে তোমার লাভ শর্টস যেটা তুমি পাঠাবে সেটা যেন মোটামুটি 1200 থেকে 1500 শব্দের মধ্যে হয়, তাহলে খুব সুবিধা হয়। আচ্ছা, একটা মেসেজ যেটা তখন পড়ব করে আর পড়া হয়নি। হাই লাভ জাংশন দিদি এবং দাদারা, তোমরা কেমন আছো? খুব ভালো আছি, আশা করি ভালোই আছো। আমি আদিত্য পোদ্দার টালিগঞ্জ থেকে বলছি। আমার প্রশ্নটি হচ্ছে যে আমি একটি মেয়েকে ভালোবাসতাম, তার নাম হচ্ছে খুশি কুমারী।
0: আচ্ছা,
1: কিন্তু ওর সঙ্গে আমার ভালোবাসা বেশ ভালোই চলছিল, জানি না হঠাৎ করে মনটা কি করে একটা মেয়ের উপরে আকর্ষিত হয়ে গেল, তার নাম হচ্ছে রিঙ্কু কর্মকার। তাকে আমি প্রপোজ করি, সেও আমাকে অ্যাকসেপ্ট করে, কিন্তু রিঙ্কুর সঙ্গেও আমার 3-4 দিন ভালোবাসা ভালোই চলেছে, তারপরে সেই মেয়েটি আমাকে, জানি না, আমাকে ভালো লাগে না সেই মেয়েটিকে, তাই আমি খুশি কুমারের জীবনেও ফিরে যেতে চাই। তাকে কি আর কোনোদিন ফেরত পাবো না বা কি করে পাবো, এর একটা সলিউশন আমাকে বললে ভালো হবে আশা করি ভালো থাকবেন। আরেকটি কথা বলছি, এই নাম্বারটি আপনাদের আশা করি চেনা, আমি আমার একটি বন্ধুর ফোন দিয়ে মেসেজ করছি। আদিত্য পোদ্দার ফ্রম টালিগঞ্জ।
0: আদিত্য, ভালোবাসা কিন্তু কোনো একটা খেলা নয় জানো তো। সব থেকে বড় কথা, তুমি নিজেই জানো না তুমি আদতে কাউকে ভালোবাসো কি না। তুমি তোমার প্রথম প্রেমিকা যে ছিল তাকে ডিচ করেছ অন্য আরেকজনের প্রতি তোমার ভালোবাসা তোমার মনে জাগ্রত হয়েছে বলে, এবং বেশ কিছুদিন কিন্তু তুমি তার সঙ্গেও ভালোবাসার সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারোনি। ইট মিন্স তোমার ভিতরে ক্লিয়ারিটির অভাব রয়েছে, তুমি ইনফ্যাচুয়েশন আর লাভ এই দুটো কথার মধ্যে মাঝখানে যে একটা ওই সুতোর মতন একটা সরু বর্ডার থাকে বা ব্রিজ থাকে, তুমি সেই ব্রিজটাকে কখনো দেখতেই পাওনি, তাই ব্রিজের এই পার থেকে দাঁড়িয়ে তুমি ওই পারটাকে কখনো মাপতে পারোনি। দেখো, ইনফ্যাচুয়েশন কথাটা কিন্তু খুব সহজ, কাউকে পছন্দ করা, সেই পছন্দটা বেশিরভাগ ক্ষেত্রে হয় হঠাৎ করে কোনো একটা মানুষকে দেখলে। কথায় আছে না, আগে দেখনদারি তারপর গুণ বিচারি, মানে কারোর বাহ্যিক রূপ যদি আমাদের পছন্দ হয় তখন কিন্তু সেই মানুষটির প্রতি একটা অ্যাট্রাকশন আমাদের ভেতরে জন্মায়, এটা কিন্তু ভালোবাসা নয়, এটাকে বলে ইনফ্যাচুয়েশন।

0: তার পার্টিকুলার কোনো একটা নির্দিষ্ট গুণের কারণে, সেটা তাকে দেখতে ভালো হতে পারে, সেটা তার কমিউনিকেশন স্কিল খুব ভালো হতে পারে, সেটা হতে পারে সে খুব প্রেজেন্টেবল, হতে পারে সে খুব স্মার্ট, হতে পারে তার পার্সোনালিটি, তার অরার মধ্যে সে ব্যাপারটা আছে যার ফলে সে সবাইকে অ্যাট্রাক্ট করতে পারে, সে মধ্যমণি হতে পারে যে কোনো সোশ্যাল গ্যাদারিংসের, হয়তো সেটা দেখে তুমি তাকে পছন্দ করেছিলে। তারপর হঠাৎ অন্য আরেকজনকে দেখার পর অন্য আরেকটি বিষয় তোমার তার মধ্যে ভালো লেগেছে, তুমি সেটাকেও ভালোবাসা ভেবে কনফিউজড হয়েছিলে, তার জন্যে কিন্তু তুমি দুজন মানুষের জীবনে একটা বিশেষ মুহূর্ত, বিশেষ ফিলিংসকে হার্ট করেছো। ইটস এ ক্রাইম, বুঝলে তো? কারোর মন নিয়ে খেলা অত সহজ নয়, এটা উচিত নয়। তাই এই যে বলছো না, তুমি এখন যার সঙ্গে আছো তার সঙ্গেও থাকতে পারছো না, পুনরায় তুমি আবার তোমার এক্সের কাছে ফিরতে চাইছো, প্লিজ এটা করো না। কারণ লোকে না একবার দুবার তোমাকে চান্স দেবে, একটা মানুষের মন যখন ভাঙে সেটাকে আবারও হিল করতে অনেকটা সময় লাগে, সেটা হয়তো তুমি বোঝো না বা বুঝতে পারছো না এখন, আর বুঝলেও হয়তো সেভাবে তুমি নিতে পারছো না। তুমি হয়তো ভাবছো যে ও ঠিক আছে, আমার এ নেই তো আমার কাছে বি অপশান আছে, বি নেই তো আমার কাছে সি অপশান আছে। না, জীবনটা অপশানে চলে না, সেটা হয়তো এখন এই বয়সে তোমার মনে হতে পারে, বাট আফটার 10 ইয়ার্স লেটার ইউ রিয়েলাইজ দ্যাট ভালোবাসা মানে শুধুমাত্র কোনো একটা গুণকে ভালোবাসা বা পছন্দ করা নয়, ভালোবাসা মানে সেই মানুষটির সঙ্গে একটা দীর্ঘ সময় জীবনের আপস অ্যান্ড ডাউনস, তার খারাপগুলোকে অ্যাকসেপ্ট করা, সেটাকেও মেনে নেওয়া এবং সেটাকে সঙ্গে নিয়ে একসঙ্গে চলা, দ্যাট ইজ কল লাভ। তা আমি বলবো তুমি তার কাছে আর ফিরে যেও না, তুমি বরং নিজেকে ঠিক করো, নিজের মানসিকতাকে ঠিক করো, তুমি আগে নিজেকে ভালোবাসো, নিজেকে বুঝতে শেখো যে আদতে ভালোবাসা করার মতন বা ভালোবাসার মতন যোগ্যতা আমার ভেতরে আছে কি, নয়তো তুমি বারবার তোমার জীবনের নদীর মধ্যে নৌকোটা কিন্তু বদলাতেই থাকবে, একবার এই নৌকোতে যাবে, আরেকবার ওই নৌকোতে যাবে, তৃতীয়বার আরেকটা নৌকোতে যাবে। এতে কিন্তু নৌকোর খুব একটা লস হবে না, হয়তো খানিকটা সময়ের জন্য সেই নৌকোটা একটু টালমাটাল হবে, কিন্তু তারপর নদীর সেই গতিতে সে আবার স্টে হয়ে যাবে, মানে তার কিন্তু ভারসাম্য আবার ঠিক হবে, সমস্যাটা হবে তোমার। ওরকম নৌকো টপকাতে টপকাতে টপকাতে হঠাৎ করে দেখবে তুমি একটা লাফ দিয়েছো বটে, বাট তুমি জীবন নদীর একেবারে তলায় পৌঁছে গেছো, সামনে আর কোনো নৌকো ছিল না, সমস্যা কিন্তু তখন তোমার বেশি হবে।
1: ঠিক তাই, সুনন্দা সব খুব ডিটেলে বলে দিয়েছে, এর বেশি আর কিছু বলার নেই। একটাই লাইন বলতে পারি, সেটা হচ্ছে ঠকানোর তো কোনো জাস্টিফিকেশন হয় না। আর যেরকম সুনন্দা বলল যে প্লিজ আর দয়া করে আবার এদের দুজনের মধ্যে, সেটা খুশি কুমারি হোক বা রিঙ্কু কর্মকার হোক, যাই হোক না কেন, এদের দুজনের কারোর সঙ্গেই তুমি আর কোনো সম্পর্কে যেতে যেও না। তার কারণ হচ্ছে একটা কাঁচ একবার ভেঙে গেলে সেটায় হয়তো আঠা লাগানো যায়, কিন্তু সেটায় তো দাগটা থেকে যায় এবং দ্যাট ইজ পার্মানেন্ট। এবং তুমি যদি আবারও এই দুজনের কারোর সঙ্গেই কোনো একটা সম্পর্কে যাও, সেক্ষেত্রে কিন্তু আবারও তার তোমাদের মধ্যে ভাঙন হতে পারে, আবারও ব্রেকআপ হতে পারে, আবারও অশান্তি হতে পারে, সবটাই হতে পারে। তাই তোমায় বলবো যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে, অন্তত যে মুহূর্তে আমাদেরকে মেসেজটা করছো, এই মুহূর্তে দাঁড়িয়ে কাউকেই কারোর সঙ্গেই কোনো সম্পর্কে জড়িও না। তুমি একটু স্থিতিশীল হও, তুমি একটু নিজের দিকে ফোকাস করো, একটু নিজেকে ভালোবাসো, একটু নিজের আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো যে আমি যে কাজগুলো করছি বা আমি যে কাজগুলো করেছি সেগুলো কি ঠিক। কারণ তুমি আমাদের যে মুহূর্তে মেসেজটা করেছো তুমি কিন্তু এখনও বুঝতে পারছো না, এবং সেই জন্যই তুমি আমাদের লিখেছো যে কি করলে আমি আবার ওর কাছে ফিরে যেতে পারবো। কিছু করলেই তুমি ফিরে যেতে পারবে না, ফেরার দরকার নেই। কারণ এই মুহূর্তে সব থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তোমার একটা স্থির মন, একটু শান্ত মন, একটু ধীর স্থিরভাবে নিজের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে একটু কথা বলো যে আমি এই যে কাজগুলো করছি সেই কাজগুলো যদি কেউ আমার সঙ্গে হতো তাহলে আমি তাকে কি রিপ্লাই করতাম, তাহলে আমার মনের মধ্যে কি চলতো, যে আজকে আমাকে একটা মেয়ে ভালোবাসছে, দুদিন পর সে অন্য মানে অন্য একটা ছেলের সঙ্গে রিলেশনে চলে গেল, তার সঙ্গেও সম্পর্কটা টিকলো না, আবার সে আমার সঙ্গে ফিরতে চাইছে। তুমি সেই জায়গায় থাকলে তুমি হয়তো এখন জোর করে বলে দেবে যে হ্যাঁ আমি অ্যাকসেপ্ট করে নিতাম, কিন্তু না, আমরা কখনোই কারোর জায়গায় বসিয়ে সেই ফিলিংসটা অতটাও

0: বুঝতে পারি না যতটা সে নিজে বুঝতে পারে। তাই তোমাকে বলবো যে এই মুহূর্তে প্লিজ কোনো সম্পর্কে জড়িও না, এই মুহূর্তে তুমি একটু একা থাকো, বন্ধু বান্ধবদের সঙ্গে থাকো, নিজের প্রয়োজনীয় কাজ, তুমি যে কাজ করো, তুমি যে কলেজে পড়ো তাহলে সেই পড়াশোনাটা করো, বা তুমি যদি চাকরি ক্ষেত্রে কোনো চাকরি করো তাহলে, বা ব্যবসা করো, যাই হোক যে কাজটা নিজের করো সেই কাজটা একটু বেশি কনসেন্ট্রেট করো এবং নিজের সঙ্গে একটু বেশি সময় কাটাও, তাহলে আমার মনে হয় যে নিশ্চয়ই তুমি সঠিক পথ বা কি বলবো তোমার যে কোনো প্রবলেমের ওয়ে আউটটা খুব ইজিলি হবে। পরের মেসেজ আচ্ছা প্রথমে নাম লেখেনি, দেখছি শেষে লিখেছে কিনা। হ্যালো লাভ জাংশন, আমি ভালো আছি, তোমরা কেমন আছো জানাবে। এর আগে আমি অনেকবারই লাভ জাংশনে আসতে চেয়েছি কিন্তু সাহস করে কিছু বলতে পারিনি। আমি আমার নামটা বলতে চাইছি না, ওকে? কারণ আমি একটা মেয়েকে ভালোবাসতাম, সে মেয়েটিও আমাকে খুব ভালোবাসতো, খুব খেয়াল রাখতো, কিন্তু কোনো এক অজানা দেশে আমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু সেসব ভুলে আমি একজনকে আবার বিয়ে করি, সেও আমাকে ভুল বুঝতে শুরু করে এবং একটা সন্তানও হয়েছে। কিন্তু আমার সঙ্গে উনি থাকেন এখন বলে দাও, আমার সঙ্গে উনি থাকেন, আচ্ছা এখন বলে দাও লাভ জাংশন আমি এখন কি করা উচিত, আমি কিভাবে থাকবো, এর জন্য আমাকে একটি সুন্দর গান শুনিয়ে দাও, ইজাজত ফিল্ম থেকে মেরা কুছ সামাল তোমারা পাস পারা হে। আচ্ছা নাম তো লেখোনি তাই তোমাকে তো বলতে পারছি না। তো যাই হোক, যেটা বলা সেটা হচ্ছে যে দুটো মেসেজের বেসিক ব্যাপারটা মোটামুটি একই। এক্ষেত্রেও যেটা বলার যে যারা ধরো বিয়ে করতে চাইছো বা কারোর সঙ্গে নতুন সম্পর্কে যেতে চাইছো বা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছো ইত্যাদি ইত্যাদি, তাদেরকে বলবো যে প্লিজ মানে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়ার জন্য প্লিজ বিয়েটা করো না, বা খুব ভালো করে ওয়েডিং ফটোশ্যুট করার জন্য সেগুলোতে প্রচুর লাইক পাওয়ার জন্য প্লিজ বিয়েটা করো না। সবার আগে নিজের বাড়ির লোকের সঙ্গেও নয়, নিজের সঙ্গে বসে নিজেকে কথা বলো যে আদেও তুমি বিয়ে করতে চাও কি না। কারণ বিয়ে মানে শুধু কিন্তু পাঁচ দিনের আনন্দ নয়, আইবুড়ো ভাত থেকে বউ ভাতের পরের দিন সকালবেলা আমার বাড়িতে এতগুলো লোক খাবে এইটা কিন্তু বিয়ে নয়, এটা তোমার একটা জীবনের কি বলবো বিশাল বড় ডিসিশনের, বিশাল বড় নতুন জার্নির একটা শুরুয়াত মাত্র। জার্নিটা কিন্তু তার মানে অষ্টমঙ্গলা থেকে, আমি যদি তুমি মানে বাঙালি বিয়ে কথা যদি বলিস সেক্ষেত্রে মানে অষ্টমঙ্গলা থেকে ফিরে আসার পর থেকে কিন্তু বিয়েটা শুরু হয়, মানে আসল জার্নিটা শুরু হয়। তো এমন একজনকে তুমি ভালোবেসেছো, তুমি বিয়ে করেছো, তোমার একটা সন্তানও আছে, অথচ তুমি বলছো যে তুমি একটা মেয়েকে আগে ভালোবাসতে, সে ছেড়ে তোমাকে চলে গেছে, তাহলে তুমি কি সেটার প্রতিশোধ নেওয়ার জন্য বিয়েটা করলে যে তুমিও তোমার সঙ্গেও কেউ থাকতে পারে ইত্যাদি ইত্যাদি, তাহলে তুমি বিয়েটা করলে কেন? আজকে তোমার যে সন্তান হয়েছে তাহলে তার কি দোষ ছিল, তাকে কি তুমি উত্তর দেবে যে আমি তোমার মাকে ভালোবাসি না, বা আমি তোমার মাকে ভালোবেসে বিয়ে করেছিলাম, একটা অন্য মেয়ের সঙ্গে আমাকে ছেড়ে চলে গেছে, তার প্রতিশোধ নিতে? কোনটা আমি জানি না। তাই তোমাকে এটুকুই বলবো যে প্লিজ এরকম অ্যাবসার্ড মাইন্ড, এরকম মানে কি বলবো বিকৃত মস্তিষ্কের নিজেকে প্রশ্রয় দিও না এই ব্যাপারগুলোকে। এই ব্যাপারগুলো কোনো কিছু হয়তো যেটা তোমার লাইফ একটা পাস্ট লাইফ ছিল, সেখানে হয়তো তুমি কারোকে ভালোবাসতে, হয়তো তুমি কারোর সঙ্গে সম্পর্কে ছিলে, সেটা যখন চলে গেছে, সেটা যখন ব্রেকআপ হয়ে গেছে, সেটা নিশ্চয়ই কোনো কারণ ছিল। কোনো কিছুই তো এমনি এমনি হয় না, একটা গাছের পাতাও যেমন এমনি এমনি নড়ে না, কোনো কিছুই এমনি এমনি হয় না। তো সেটারও যখন একটা কারণ ছিল, সেই কারণটাকে মেনে নাও না, সেই কারণটাকে মেনে নাও যে এটাই তোমার জীবনের চরম সত্য, এটাই তোমার জীবনের কি বলবো মানে একদম মানে রিল নয়, একদম রিয়েল লাইফ, এটাকে মেনে নিয়ে তুমি তো একজনকে বিয়ে করেছো, তুমি তো একজনকে ভালোবেসেছো, তুমি তো ভালোবেসে একটা নতুন প্রজন্মকে তোমার পৃথিবীতে এনেছো, তোমাদের দুজনের পৃথিবীতে এনেছো, তাকে নিয়ে বাঁচো না যাকে ভালোবেসে বিয়ে করেছো, প্লিজ ঠকিও না এইভাবে।
1: আমার একটাই কথা বলা শুধু তোমাকে যে যা হয়ে গেছে তা তো হয়ে গেছে, তবে এটা সবসময় মনে রাখতে হয় একটা মানুষ হিসেবে যে যদি আমি কোনো সম্পর্কে থাকি, সে সম্পর্কটা যদি সত্যি কোনো

ফ্রুটফুল জায়গায় গিয়ে না দাঁড়ায়, তাহলে যতক্ষণ না পর্যন্ত সেই সম্পর্কটা থেকে কিংবা সেই সম্পর্কে থাকা মানুষটার থেকে আমি ডিট্যাচড হচ্ছি, ততক্ষণ অন্য কাউকে আমার জীবনে জায়গা দিতে নেই বা আমি পারবো না। বিয়ে হয়ে গেছে, আপনি বা তুমি যেই হও না কেন, তুমি বলেছো যে তোমার এখন বর্তমান স্ত্রী তোমাকে ভুল বুঝছে, কী কারণে ভুল বুঝছে সেটা কিন্তু তুমি আমাদের কাছে স্পষ্ট করে জানাওনি। আমরা ধরেই নিলাম যে তুমি হয়তো সংসারে খুবই ভালো, অ্যাজ এ ফাদার হিসেবে হয়তো ভালো, অ্যাজ এ সন হিসেবে ভালো, বাট হাজবেন্ড হিসেবে হয়তো তুমি তোমার কর্তব্যগুলো সব পালন করছো, আমি জানি না, হয়তো করছো, আমি ধরেই নিলাম। বাট একটা মেয়ে যখন বিয়ে করে কারোর জীবনে যায়, কারোর পরিবারে যায়, তখন কিন্তু সে তার সবটুকু নিয়ে যায়। সে কিন্তু বিনিময়ে একটা জিনিসই চায় যে তার সঙ্গে তার যে পার্টনার রয়েছে সে তার সঙ্গে সৎ হবে, সে তার সঙ্গে এই অনেস্টিটা টিল ডেথ অবধি পালন করবে, সে তাকে সম্মান করবে, তাকে ভালোবাসবে। শুধুমাত্র রেসপেক্ট দিয়ে যেমন একটা সম্পর্ক চলে না, ঠিক তেমনি একটা ভালোবাসার সম্পর্ক যদি বন্ধুত্ব না থাকে সেই সম্পর্কে, যদি রেসপেক্ট না থাকে, অনেস্টি না থাকে, তাহলে সেই সম্পর্ক বেশি দিন চলে না। সেই সম্পর্কের ইতি কোনো না কোনো একদিন ঠিকই টানতে হয়। আমি জানি না তোমার জীবনে কি ঘটেছে, কেন তোমার স্ত্রী তোমাকে এভাবে কি বলবো সন্দেহ করছে বা ভুল বুঝছে। আমি বলবো একবার সামনাসামনি বসে কথাটা সর্ট আউট করার চেষ্টা করো, যদি ভুল বুঝে থাকে সেটাকে ঠিক করার দায়িত্ব কিন্তু তোমার, সেটাকে তোমার করতেই হবে, চেষ্টা করে দেখো। আর যদি তোমার কোনো কারণে সত্যি সত্যি তোমাদের এই সম্পর্কে একটা ছিঁড় পড়ে, তাহলে সেটাকেও কিন্তু ঠিক করার দায়িত্ব তোমার। এখানে তুমি যদি ইগো নিয়ে বসে থাকো, আমার স্ত্রী আমার সঙ্গে থাকছে না, বাচ্চাটাকেও হয়তো নিয়ে গেছে, থাকছে না, আমি কি করব, তোমার উচিত এখন তোমার স্ত্রী যেখানে থাকছে সেখানে গিয়ে যোগাযোগ করার। কারণ যদি তোমার কারণে সম্পর্কটা ভেঙে থাকে, সে সম্পর্কটাকে যদি তুমি জুড়তে চাও, তাহলে তো তোমাকেই ইনিশিয়েটিভ নিতে হবে। কোনো মেয়ে চাইবে না তার হাজবেন্ড তার এক্স গার্লফ্রেন্ডকে মনে মনে রেখে বিয়েটা তার সঙ্গে করুক, তাই না? তার সংসারে তৃতীয় ব্যক্তিকে সে কখনো অ্যাকসেপ্ট করবে না, সে সশরীরে থাকুক কিংবা তার স্বামীর সাবকনশিয়াস মাইন্ডে থাকুক, নিশ্চয়ই কোনো না কোনো একদিন সেটা প্রকাশ পেয়েছে। আমি ধরে নিলাম যেহেতু তুমি কিছু জানাওনি, আমি এভাবেই অঙ্কগুলো সাজানোর বা ইকুয়েশনগুলো সাজানোর চেষ্টা করছি মাত্র। তুমি যদি ঠিকঠাক বলতে আমাদের, তাহলে হয়তো আমরা সেইভাবে বলতে পারতাম, বাট সবটাই অ্যাজাম্পশনের মাধ্যমে বললাম। তো এই কথাটাই বলবো যে এইটুকুই কথা, সমস্যা সৃষ্টি হয়েছে সেটা সমাধানের রাস্তা তোমাকে খুঁজে বার করতে হবে, সেটা তুমি কি করবে তোমার উপর নির্ভর করে, তাই না? একবার চেষ্টা করে দেখো, যদি তারপর কোনো ফল না আসে তাহলে তোমার বাড়ির লোকজনদের হেল্প নিও, বড়দের হেল্প নিও বোঝানোর। তারপরেও যদি দেখো সমস্যাটা মিটছে না, তাহলে আমি একটা কথাই বলবো, কর্মফল কিন্তু বারবার ঘুরে ঘুরে আসে, সে আমরা যেমনটাই থাকি যাই করি না কেন। যাই হোক, একটা প্রেমের গান তোমার জন্য লেখার চেষ্টা করছে জিৎ গাঙ্গুলি, সেই গানটাই শোনানোর চেষ্টা করছি আমরা। কিন্তু আমার মনে হয় এই গানটার থেকে না এখন কেকের গাওয়া রোগ মুভির এই গানটি খুব যথোপযুক্ত, কারণ সিচুয়েশনটা তাই বলছে। মনকে যখন আমরা বলি খুশিটাকে কুড়িয়ে আনার জন্য, মন তখন কোথাও না কোথাও গিয়ে খুঁজে পায় শুধুই দুঃখ, সে দুঃখটাকে জীবনে যাপন করার একটা চেষ্টা আমরা করতে থাকি, কিন্তু কতটুকু করতে পারি আমরা জানি না।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত, তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের

0: স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
1: একদম তাই। গদর পার্টি গোবিন্দনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির।
0: হ্যাঁ,
1: এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় গোবিন্দনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918, এই 2 বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
0: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দের বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
1: একদম তাই।
0: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
1: একদম তাই।
0: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
1: একদম। সমকালীন যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উল্লেখ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকমভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
0: অবশ্যই,
1: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
0: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
1: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
0: 1 বছর পর
1: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
0: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
1: ওকে। 1925-এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
0: আচ্ছা,
1: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
0: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
1: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমার বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বাকি আমরা AITUC বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
0: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
1: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
0: আচ্ছা,
1: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
0: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
1: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
0: একদম।
1: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
0: অবশ্যই।
1: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
0: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
2: স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন, 107 FM রেইনবোতে।
1: ভালোবাসার অনলি ডেস্টিনেশন লাভ জাংশনে কিন্তু আমরা দুজন রয়েছি, আর যে সুনন্দা আর সঙ্গে
2: আর যে সৌমিক। এবং লাভ জাংশনের আরও একটা ইম্পর্ট্যান্ট সেগমেন্ট, সেটা হচ্ছে যে লাভ মিটার। আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেল 107 FM রেইনবো কলকাতা। আমাদের অফিসিয়াল ইনস্টা হ্যান্ডেলে গিয়ে আমাদের যে রিসেন্ট পোস্ট আছে, অর্থাৎ আজকে লাভ মিটারটা, সেটা কিন্তু পোস্ট করা হয়ে গেছে। তো তুমি যদি এখনও না ভোট করে থাকো তাহলে প্লিজ যাও, একবার ভিজিট করো। এবং সেখানে আজকে একটা প্রশ্ন করা হয়েছে, সেই প্রশ্ন নয়, একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে। সেই স্টেটমেন্টটা যদি তুমি সমর্থন করো তাহলে সেটাকে ইয়েস বলে ভোট করো, যদি তোমার মনে হয় যে না ঠিক না তাহলে তুমি সেটাকে নো বলে ভোট করো। এবং সেই প্রসঙ্গে যদি তোমার কোনো কথা থাকে তাহলে সেটাও কিন্তু কমেন্ট বক্সে গিয়ে টাইপ করে সুন্দর করে লিখতেই পারো।

0: লাভ মিটারে আমরা আসব, একবার বলে দিলাম।
1: আর এবার আবারও তোমার মেসেজে যাব। তবে হ্যাঁ, একটা ছোট্ট রিকোয়েস্ট রইল, যেহেতু আজকে সময়টা হাতে খুবই কম, তাই তোমরা যদি মেসেজেস পাঠাও তাহলে ছোট করে পাঠাবে, মানে এত বড় বড় প্যারাগ্রাফস তোমরা লিখে পাঠাচ্ছ না, তার ফলে কি হচ্ছে আমাদের সময়টা হাতে কম হওয়াতে আমরা কিন্তু সবার মেসেজেসগুলো আজ পড়ে উঠতে পারবো না। তাই যারা এখন এই মুহূর্তে মেসেজেস পাঠাবে প্লিজ একটু ছোট করে পাঠিও।
0: আমি কৃষ্ণনগর নদিয়া থেকে দীপজ্যোতি অধিকারী বলছি। শতাব্দীর ব্যাপারটা তো তোমরা জানো, সেটা 9 বছর আগের ঘটনা, এখনও ওকে ভুলতে পারিনি। সবাই বলছে মুভ অন করার জন্য আমার জীবনে অন্য একজন আনতে হবে, কিন্তু আমি এমন একজন মানুষ যাকে কোনো মেয়ের পছন্দ হয় না, কারণ আমি একটু পুরনো দিনের মানুষদের মতো। তাই বন্ধুরা বলছে মেয়েদের আমাকে পছন্দ করানোর জন্য নিজেকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে, কিন্তু অন্য কাউকে পছন্দ করানোর জন্য নিজেকে চেঞ্জ করাটা আমার ঠিক মনে হচ্ছে না। তোমাদের কি মতামত?
1: দেখো, তোমার মন যেটাতে সায় দেয় না তুমি সেই কাজটা করবে কেন, সেটা আমারও একটাই কথা। প্রত্যেকের একটা ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, প্রিন্সিপালস, চিন্তাভাবনা থাকে, সেভাবেই সে বড় হয়, সেভাবেই সে নিজেকে গড়ে তোলে, সেভাবেই কিন্তু তার একটা স্বরূপ তৈরি হয়, তাই না? তো সেটাকে যদি কারোর পছন্দ হয় তাহলেই সে আসবে, যদি পছন্দ না হয় তো হলো না। তবে আমি বিশ্বাস করি, জানো তো, এই পৃথিবীতে সবার জন্যে কেউ না কেউ থাকে, মানে প্রত্যেকের জন্য একটা না একটা পেয়ার ঈশ্বর রেডি করেই পাঠান, যারা ঈশ্বরে বিশ্বাসী বা ইউনিভার্সাল সে পাওয়ারে বিশ্বাসী। তো একটু ওয়েট করতে হয়, তার কারণটা হচ্ছে যদি আমরা খুব তাড়াহুড়ো করি তখনই জীবনে ভুলগুলো করি, যেটা আজকে আমরা অনেকগুলো মেসেজ পেলাম, জীবনে এরকম প্রচুর ভুলের খাসারত কিন্তু এখনও দিতে হচ্ছে অনেককে। তো আমি বলবো যে ঠিক আছে, টেক ইউর ওন টাইম, যতক্ষণ না মনের ভেতর থেকে তোমার সেই উত্তরটা আসছে যে হ্যাঁ, এই মানুষটি হয়তো আমার সঙ্গে বাকি জীবনটা কাটাতে পারবে, বা এই মানুষটির সঙ্গে হয়তো আমি আমার বাকি জীবনটা কাটাতে পারবো, ততক্ষণ অবধি একা থাকাটা খুব একটা দুঃখের বিষয় না।
0: ঠিক আছে, মানে মানুষ ভুল করে এবং ভুল শুধরেও নেওয়া যায়, এমন কিছু নয় সেটা। যাই হোক, পরের মেসেজে যাই। আমি বেলঘড়িয়া থেকে শিবশঙ্কর বলছি। আমার এক মেসের দাদা আপনাদের শোনার জন্য সাজেস্ট করলো, সেই দাদার নাম দীপজ্যোতি। ও বাবা, তাহলে দীপজ্যোতির মেসেজ একটু আগেই পড়লাম। আমার বয়স 18 বছর, মানে যদি সেই দীপজ্যোতি অধিকারীর কথাই বলে থাকে তো, আমার বয়স 18 বছর, আমি ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারের ছাত্র। আমার এক বান্ধবী ছিল, তার নাম অঙ্কিতা। সে আমাকে একটা সময় খুবই ভালোবাসত, তখন আমি তাকে রিজেক্ট করেছিলাম, কিন্তু এখনও সে আমার সাথে রেগুলার কথা বলে। তার এখন একজন বয়ফ্রেন্ডও রয়েছে। এখন আমি তাকে আবার আমার কাছে ফেরত আনতে চাই, এখন আমি কি করব? এই মরেছে,
1: বয়ফ্রেন্ড আছে কিন্তু সে ফেরত আনতে চাইছে, তাই তো?
0: মানে কেন, মানে
1: আমি আমি সত্যি বুঝতে পারি না, মানে তোমাদের কি হয় বলো তো জীবনে? একবার পছন্দ হয়নি বলে তুমি হয়তো তাকে ছেড়ে দিয়েছো, সে নিজের মতন করে জীবনটাকে গুছিয়ে এমন একটা মানুষকে তার জীবনে পেয়েছে, যাকে নিয়ে সে বাকি সময়টা কাটাতে পারবে, বাকি জীবনটা হয়তো সে ভাবছে। তো তার জীবনে গিয়ে আমারও কেনই তাক ঝাঁক তোমাকে করতেই হবো? কেন তাকেই তোমার চাই? যদি সত্যি সে মানুষটি তোমার জন্যই থাকতো তাহলে শুরুতে কেন বুঝলে না বলো? হ্যাঁ, এটাও ঠিক যে আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম খুব কম মানুষ বুঝি, সেই দাঁতটা পড়ে গেলে তখন ফিল হয় যে আরে, জায়গাটা খালি হয়ে গেছে, দাঁতটার খুব দরকার ছিল। তবে কি জানো তো, দাঁত পড়ে গেলে যেমন তুমি আবার সেই পার্টিকুলার দাঁতটিকে তুলে বসাতে পারবে না, তোমাকে হয়তো একটা প্রস্থেটিক দাঁত ব্যবহার করতে হবে সেখানে, কিন্তু যেটা পড়ে গেছে সেটাকে তো তুমি লাগাতে পারবে না। তো সেই জায়গায় যে মানুষটি সত্যি সত্যি মুভ অন করে গেছে তার জীবনে, সে অন্য কাউকে পেয়েছে, তুমি কি করে তাকে তার জীবন থেকে সরিয়ে আবার নিজেকে প্লেস করবে সেই জায়গায়? প্রথম কথা, তুমি নিজেকে একবার প্রশ্ন করো তো, সেটা করাটা কি ঠিক হবে? আজকে যদি সেই মানুষটি তোমার সঙ্গে এঙ্গেজড হতো, দুজনেই তোমরা একে অন্যকে মানে ভীষণভাবে ভালোবাসো, তোমরা ভবিষ্যৎ দেখছো, কল্পনা করছো এবং একটু একটু করে ভবিষ্যৎটাকে গড়ার চেষ্টা করছো, এমন অবস্থায় কোনো একটা থার্ড পার্টি এসে তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব বাঁধিয়ে তাকে নিয়ে চলে গেল, তাকে তার জীবনে অংশ করে নিল, তুমি পারতে সেটাকে মেনে নিতে? একবার এই প্রশ্নের উত্তরটা দেখো তো, দিতে পারো কিনা নিজেকে। তারপর নেক্সট লাভ জাংশনে আবার ওই সময় জিজ্ঞেস করো।
0: ঠিক তাই, তার সঙ্গে আরও একটা কথা শুনন্দা, সেটা হচ্ছে যে এরকম অনেক সময় হয় যে এইটাও না একবার আমার মনে হয় যে রিচেক করা উচিত, এই যে তোমার সঙ্গে ও এখনো কথা বলে, ও তোমাকে প্রপোজ করেছিল, তুমি রিজেক্ট করেছ। কখনো কখনো এরকমটা হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় এরকম। একদমই এটা বলবো না যে এটাই আলটিমেট ট্রুথ। সেটা হচ্ছে যে এরকমটা অনেকটা নয় তো, যে ধরো সে তোমার সঙ্গে কথা বলছে এবং সে তোমার সঙ্গে এমনভাবে কথা বলছে বা তোমাকে তোমার সঙ্গে কথা বলতে বলতে এমন কিছু শেয়ার করছে যার ফলে তোমার মনের মধ্যে হয়তো এরকম একটা কথা ঘুরছে যে না, ও তো গার্লফ্রেন্ড হিসেবে বেশ ভালো, ও তো প্রেমিকা হিসেবে আমার সঙ্গে থাকলে বেশ ভালোই হতো, ও ওর এখন কারেন্ট বয়ফ্রেন্ডের সঙ্গে এই এই জিনিসগুলো করছে, এই জায়গায় তো আমিও থাকতে পারতাম কারণ আমি ওই জিনিসগুলো পছন্দ করি যেগুলো ও ওর বয়ফ্রেন্ডের সঙ্গে করছে। আমার মনে হয় এই যে তুমি বললে যে ও তোমার সঙ্গে রেগুলার কথা বলে, তোমার এই ব্যাপারটা না একবার চেক করা উচিত যে এই কথা বলাটা তোমার মনের মনকে খুব একটা এফেক্ট করছে না তো, মানে কথা বলাটা তুমি যে হিসেবে কথা বলছো সে ঠিক কি হিসেবে কথা বলছে তোমার সঙ্গে, মানে তোমাদের এক্স্যাক্ট সম্পর্কটার নামটা কি, মানে বন্ধু, ভালো বন্ধু, বেস্ট ফ্রেন্ড, পরিচিতি, এক্স গার্লফ্রেন্ড, মানে এক্স রিজেক্টেড গার্লফ্রেন্ড, হোয়াট এভার ইট ইজ, মানে ঠিক কি, এই এইটা যদি একটু ক্লিয়ার হওয়া যায় না তাহলে আমার মনে হয় তুমি নিজে অনেকগুলো প্রশ্নের নিজেই উত্তর দিতে পারবে। এরকম আমার মনে হয় যে এরকম কারোর সঙ্গে তুমি যোগাযোগটা রেখো না। আমার সাজেশন বলবো সেটা, যার কথা তোমাকে এইভাবে প্রভাবিত করতে পারে বা এইভাবে তোমাকে কি বলবো তোমার মনের মধ্যে একটু অন্যরকম এফেক্ট ফেলতে পারে, আমার মনে হয় যে কারণ তুমি তো সেটাকে হ্যান্ডেল করতে পারছো না, কারণ তোমার তো মনে হচ্ছে যে ও আমার লাইফে থাকলে হয়তো ভালো হতো। আমার মনে হয় যদি তুমি এইটা একবার চেক করে নাও তাহলে আমার মনে হয় যে তুমি নিজে অনেকগুলো প্রশ্নের উত্তর নিজেই করতে পারবে। যাই হোক, আরেকটা মেসেজ লাস্ট পড়ব, তারপর আজকের লাভ শর্টসটা সেকেন্ড টাইম এবং ফর দ্য লাস্ট টাইম শোনাবো। হ্যালো লাভ জাংশন, আমি অভিষেক ঘোষ, লেক টাউন কালিন্দি থেকে। আমরা তোমাদের লাভ জাংশন শুনলাম, খুব ভালো লাগলো। আচ্ছা, লাভ শর্টের কথা বলতে চেয়েছে, তোমরা সব ভালো থেকো, তোমাদের দুজনের কথাগুলো খুব ভালো লাগছে, এত সুন্দর বুঝিয়ে বলছো, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অভিষেক। আর যারা যারা আজকে লাভ শর্টসটা মিস করে গেছো তাদেরকে বলবো যে আজকে ফর দ্য লাস্ট টাইম, কারণ বললামই একদম প্রোগ্রামের শুরুতে যে আজকের সময়টা খুব কম, যেহেতু খুব কম সময় পেয়েছি তাই আজকে আমরা দুবারই লাভ শর্টটা শোনাতে পারবো। তাই যারা শোনোনি মন দিয়ে খুব তাড়াতাড়ি একদম কোথাও না গিয়ে চটপট করে দারুণভাবে কানে হেডফোনটা আর একটু বেশি করে গুঁজে দাও।
2: আজকের লাভ শর্টসে সুনন্দার লেখা ভালোবাসার ব্লু প্রিন্ট, গল্পের নারেশনে সুনন্দা, অন্যান্য চরিত্রে রাজীব ও অভিব শাহ। শুরু হচ্ছে লাভ শর্টস, ভালোবাসার ব্লু প্রিন্ট।
3: একটা আর্কিটেকচারাল কনসালটেন্সি ফার্মের লিডিং পজিশনে পৌঁছানো সহজ কথা নয়। শাহানা চ্যাটার্জি আজ সেই জায়গায় দাঁড়িয়ে, 8 বছর আগের সেই সাধারণ চশমা পরা, নিজেকে গুটিয়ে রাখা মেয়েটি আজ শহরের নামজাদা সিইও। আজ সেন্ট জেভিয়ার্স কলেজের আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের মেগা বিজনেস মিট, চারিদিকে বিশিষ্ট আর্কিটেক্ট আর বিল্ডার্সদের ভিড়, কিন্তু ঝলমলে এই ব্যাংকুয়েট হলের এক কোণে দাঁড়িয়ে শাহানের চোখ দুটো যেন কাউকে খুঁজছিল। হঠাৎ পিছন থেকে সেই চেনা কণ্ঠস্বর,
4: এক্সকিউজ মি, আপনি কি আরকি ডিজাইনস এর সিইও মিস শাহানা চ্যাটার্জি?
5: অনুভব, ইউ, আই মিন হাই।
4: ওয়াও শাহানা, রিয়েলি ইউ লুক গ্র্যান্ড, আর মাত্র 8 বছরে পুরো চেঞ্জড। হ্যাঁ,
5: থ্যাঙ্কস, তবে প্রশংসাটা শুনলে কলেজের সেই চশমিশ টপার কিন্তু বিশ্বাসই করতো না।

0: চশমিস। ও নো, কমপ্লিটলি রং। চশমার পেছনের মেধা আর ওই শান্ত চোখ দুটো আমি কিন্তু কলেজ লাইফেই চিনেছিলাম শাহানা।
1: ও প্লিজ অনুভব, ফ্লার্ট করাটা তোমার পুরনো ট্রিক। কলেজের ডজন ডজন মেয়ে তো তোমার এই একটা হাসিতেই ফ্ল্যাট হয়ে যেত।
0: আমি কখনো কাউকে ফ্ল্যাটার করিনি শাহানা, আর তোমাকে তো অন্তত নয়ই।
1: হ্যাঁ তা তো জানি, তুমি তো আমাকে দেখেও অ্যাভয়েড করতে, উল্টো দিকে মুখ ঘুরিয়ে চলে যেতে, মনে আছে?
0: আমি তোমাকে অ্যাভয়েড করতাম? কি বলছো এসব!
2: মেইন হল রুমের আওয়াজ এড়িয়ে দুজন এসে দাঁড়ায় ব্যালকনিতে। রাতের শহরের আলোগুলো নিচে জলজল করছে।
1: থার্ড ইয়ারের সেই প্রজেক্ট সাবমিশনের দিনটার কথা মনে আছে অনু? লিফটের সামনে আমি দাঁড়িয়েছিলাম, তুমি আমাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে চলে গেলে।
0: ও গড, শাহানা, তুমি সেদিন না জানি কি ভাবছিলে।
1: ভাববো আবার কি, আয়নায় নিজেকে দেখতাম তো, মোটা ফ্রেমের চশমা, তেল দেওয়া চুল, সাধারণ পোশাক, আর অন্যদিকে তুমি, কলেজের স্পোর্টস স্টার, সব মেয়ের হাতসব। আমি জানতাম আমার মতো দেখতে মেয়েকে তোমার পাশে বিমানান লাগবে।
0: শাহানা, তুমি আর্কিটেকচারের ক্লাসের টপার হতে পারো, কিন্তু মানুষের মন পড়ার বিষয়ে তুমি ডাবল জিরো।
1: মানে?
0: সেদিন লিফটের সামনে তোমাকে দেখে আমার বুকটা কেমন করছিল জানো? আমার হাত কাঁপছিল শাহানা।
1: হাত কাঁপছিল তোমার, কিন্তু কেন?
0: কারণ আমার পকেটে তখন দুটো কফির কুপন ছিল, আর আমি পুরো এক সপ্তাহ ধরে সাহস যোগাচ্ছিলাম তোমাকে কফিতে ইনভাইট করার জন্য।
1: ইউ হোয়াট? তুমি আমাকে কফির অফার দিতে চাইছিলে?
0: হ্যাঁ, কিন্তু তুমি এমন গম্ভীর মুখে তাকিয়েছিলে যেন আমাকে দেখলেই তোমার বিরক্ত লাগছে। আমি তারপর ভাবলাম ক্লাসের ফার্স্ট বয় ছাড়া ও বোধহয় কাউকেই পাত্তা দেবে না, আর নিশ্চয়ই আমাকে একটা লাফাঙ্গা ভাবে।
1: লাফাঙ্গা তোমাকে? এ ভগবান অনুভব, তুমি সত্যি এই ভাবতে?
0: তো কি ভাববো, তুমি সব সময় ড্রয়িং শীট আর বইয়ের মধ্যে ডুবে থাকতে, বন্ধুদের সাথে হাসাহাসি করলেও তুমি চশমার উপর দিয়ে একটা রাগী দৃষ্টি ছুড়ে দিতে।
1: ওটা রাগী দৃষ্টি ছিল না অনু, ওটা ছিল জেলাসি।
0: জেলাসি? কার উপর?
1: ওই যে ওই সুন্দর মেয়েগুলোর উপর, যারা অনায়াসে তোমার সাথে কথা বলতো, বাইকে করে ঘুরতো, আর আমি ভাবতাম ঈশ্বর আমাকে কেন ওদের মতো সুন্দর বানালেন না।
2: রাতের হাওয়াটা যেন আরো মিষ্টি হয়ে উঠল। আট বছর ধরে জমানো ভুল বোঝাবুঝির পাহাড়টা এক নিমিষে ধসে যেতে শুরু করলো।
0: শাহানা, সৌন্দর্য মানে শুধু ভালো চেহারা নয়, তোমার মেধা, ব্যক্তিত্ব আর ওই ড্রয়িং শিটে ডুবে থাকা মুখটাই আমার কাছে সবচেয়ে সুন্দর ছিল।
1: তাহলে তুমি কখনো কিছু কেন বলনি? ফার্স্ট ইয়ারের ফেয়ারওয়েল নাইটে আমি তো এক কোণে দাঁড়িয়েছিলাম,
0: আর আমি ভিড়ের মাঝখান থেকে 3 ঘন্টা ধরে শুধু তোমার নীল কুর্তিটা খুঁজেছিলাম। আসলে আমি ভয় পেয়েছিলাম শাহানা।
1: অনুভব রায় ভয় পেয়েছিল কিসে?
0: রিজেকশনে। দেখো, তুমি ছিলে ক্লাসের স্টার, গোল্ড মেডেলিস্ট, আর আমি ব্যাকবেঞ্চার। ভেবেছিলাম প্রপোজ করলে তুমি হয়তো ভাববে আমি কোনো মজা করছি বা বন্ধুদের সাথে বাজি ধরেছি। তুমি সোজা না করে দিলে আমি নিজেকে সামলাতে পারতাম না।
1: কত বড় বোকা ছিলে তুমি, তুমি জানতেও না ওই নীল কুর্তি পরা মেয়েটা ডায়েরির পাতায় শুধু তোমার নাম লিখত।
0: সত্যি লিখতে?
1: হ্যাঁ লিখতাম, কিন্তু কখনো বলতে পারিনি। আসলে ভেবেছিলাম রাজপুত্রের পাশে সবসময় কোনো রাজকন্যাকেই মানায়, কোনো সাধারণ মেয়েকে নয়।

0: আটটা বছর শুধু একটি কথা না বলতে পারার জন্য দুটো মন দূরে ছিল। আজ তারা জীবনে সফল, নিজের পায়ে দাঁড়ানো দুজন পূর্ণবয়স্ক মানুষ। কিন্তু অনুভূতির জায়গাটা আজও সেটা সেই আঠেরো বছরের ভালোবাসাতেই আটকে। সাহানার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে অনুভব বলল,
1: সাহানা, রাজপুত্রের পাশে সাধারণ মেয়ে মানায় না ঠিকই, কিন্তু আজ আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে তো সাধারণ নয়, সে নিজের যোগ্যতায় তৈরি করা এক সাম্রাজ্যের রানী।
2: আর তুমি?
1: আমি আজও সেই পুরনো অনু যে আট বছর আগে কফির কুপন হাতে নিয়ে দাঁড়ছিল, আর আজ তোমার হাতটা ধরে থাকার সাহস করছে।
0: পকেট থেকে একটা ড্রয়িং পেন্সিল বের করে অনুভব।
1: আর্কিটেক্ট ম্যাডাম, বলছিলাম দামি রিং হয়তো তোমার লাগবে না, তাই এই পেন্সিলটা দিয়ে কি আমাদের নতুন গল্পের ব্লু প্রিন্টটা আজ থেকে আঁকা শুরু করা যায়?
0: সাহানা একগাল হেসে চোখে জল নিয়ে পেন্সিলটি ধরে।
2: ব্লু প্রিন্ট? কিন্তু আমাদের ফাউন্ডেশন তো আট বছর আগেই তৈরি হয়ে গেছে অনু।
1: তাহলে কাল বিকেলে সেই আট বছর আগের বকেয়া কফিটা হয়ে যাক, কি বলো? নাকি সিইও ম্যাডামের অ্যাপয়েন্টমেন্ট পাবো তো?
2: কাল বিকেলের সব মিটিং ক্যান্সেল, কফি তোমায় খাওয়াতেই হবে।
0: রূপ কিংবা চেহারা দিয়ে কখনো প্রেমের বিচার হয় না, প্রেম জন্ম নেয় দুটো মনের বিশ্বাসে। ভয় আর ইগো অনেক সময় সহজ গল্পকেও জটিল করে দেয়, তাই মনের মাঝে যদি কোনো অনুভব বা সাহানা থাকে তাহলে আজই সব সংকোচ সরিয়ে ফোনটি করেই ফেলুন।

শর্টসে আজ শুনলে সুনন্দার লেখা ভালোবাসার ব্লু প্রিন্ট। গল্পের নারেশনে সুনন্দা, অনুভব রাজীব, শাহানা অভিপ্সা।

0: তুমি শুনছো লাভ জাংশন, লাভ জাংশন, ভালোবাসার অনলি ডেস্টিনেশন, লাভ জাংশন 107 FM রেইনবোতে।
1: Love Junction, Love Meter, Love Junction, Love Meter.
2: লাভ জাংশনের সময় কিন্তু হয়ে গেছে আজকের লাভ মিটারের রেজাল্ট ঠিক কী বেরিয়েছে সেটা তোমাদের জানানোর। হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু উত্তর দিয়েছো। তবে আজকের লাভ মিটারটাতে কী ছিল সেটা একবার বলি। সম্পর্কের স্বাধীনতা রক্ষার দায় দুজনেরই। কারা হ্যাঁতে উত্তর দিয়েছো, কারা নাতে আমরা জানি না। তবে হ্যাঁ, পার্সেন্টেজ পোলে যা বলছে সেটা এখন তোমাকে বলতে পারি।
3: পার্সেন্টেজ যা বলছে, ভোটিং পার্সেন্টেজ, সেটা হচ্ছে ইয়েসে ভোট দিয়েছে 100% এবং নোতে বলছে 0%। এটা আমি লাভ জাংশনে, মানে আমার করা লাভ জাংশন আমি প্রথমবার দেখলাম।
2: আমিও তাই। খুব কম ওরকম দেখা যায় যে একটি পার্টিকুলার বিষয়ে সবাই একসঙ্গে সহমত পোষণ করেছো, তো তার জন্য তোমাদের কনগ্রাচুলেশনস।
3: আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো, যারা ইয়েস ইয়েস বলছো তাদেরগুলো পরে বলছি, আগে যারা কমেন্ট করেছো বলি। প্রীতি পাল বলছে, দুইজনকে সমান হতে হবে তাহলে একটি সংসার তৈরি করা হয়। জোয়ারদার, আচ্ছা জয় সামথিং কিছু হবে, লিখছে, হ্যাঁ ভালোবাসায় সম্পর্কের স্বাধীনতা রক্ষার দায় দুজনেরই, কারণ একজন স্বাধীনভাবে ঘুরবে অন্যজন পারবে না, এটাতে সম্পর্ক থাকে না। তবে কিছু সময় পরিস্থিতি বুঝতে হয়, এমন পরিস্থিতি হতে পারে যেখানে স্বাধীনতা দেখানো উচিত নয়, সেই সময়গুলো বুঝে চলা সম্পর্কের জন্য সবথেকে শ্রেয়, সেটা মেয়ে হোক বা ছেলে। আশিস জানা বলছে, ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, একে অপরের স্বাধীনতাকে সম্মান করাও। আজকের স্টেটমেন্টের উপর একটু যুক্তি দিয়ে

0: আপনাদেরকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিই। ভালোবাসা একতরফা হয় না, একজন যদি ভালো স্বাধীনতা দেয় আরেকজন যদি সেটা না বোঝে তাহলে স্বাধীনতা রক্ষার দায় দুজনেরই। এরকম অনেকটা বড় কমেন্ট। তারপর এরপর আচ্ছা পান্ডা সামথিং কোনো একটা প্রোফাইল, সে লিখেছে ইয়েস আমিও একমত, তবেই দুজনকে বুঝবে জানবে অবশ্যই একে অপরকে স্বাধীনতা দেওয়ার প্রয়োজন আছে। আর আগামীকাল সকলকে জানাই স্বাধীনতা দিবসের অ্যাডভান্সড শুভেচ্ছা, আমি রিঙ্কু খান ফ্রম হাওড়া আন্দুল। তো মোটামুটি এই হচ্ছে কমেন্টস, এরপরেই ওই ইয়েস বা 100% ইত্যাদি ইত্যাদি রয়েছে আর কি। তো এই হচ্ছে মোটামুটি আজকের কমেন্টস। তাহলে আমাদের লিসনাররা মোটামুটি আমাদেরকে সাপোর্ট করছে যে হ্যাঁ আজকের লাভ মিটার যেটা ছিল সম্পর্কের স্বাধীনতা রক্ষার দায় দুজনেরই অবশ্যই, কারণ স্বাধীনতা যখন দেশ যখন 80তম স্বাধীনতায় পদার্পণ করছে আর মিনিট মানে জাস্ট 11 মিনিট পর আর কি, তো সেক্ষেত্রে তো অবশ্যই স্বাধীনতা রক্ষার দায় তো দুজনেরই। তো এটাই আর কি বলার, সেটা হচ্ছে যে হ্যাঁ যখন একটা বয়ফ্রেন্ড বা একটা গার্লফ্রেন্ড একে অপরকে যখন স্বাধীনতা দিচ্ছে, তাদেরকে যখন একটু মুক্ত করছে, সেই মানে মুক্তটা সেই মুক্ত ভাবটা বজায় রাখাটাও কিন্তু সমানভাবে দরকার। যেরকম আমরা আজকে প্রথম কিছু মেসেজ পেয়েছিলাম যে হয়তো সেই গার্লফ্রেন্ড বা সেই বয়ফ্রেন্ডের কোনো দোষ নেই, হয়তো সে চেয়েছিল যে তার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড হ্যাপিলি থাকুক ভালোভাবে থাকুক, কিন্তু তার মানে তো এই নয় যে সে অলরেডি একটা অন্য নৌকায় পা দিয়ে চলছে বা অলরেডি অন্য একজনকে ভালো লাগতে শুরু করে দিয়েছে। দেখো ভালো লাগাটা তো আমরা আটকাতে পারবো না, কিন্তু আমাকে তো লাইনটা টানতে হবে, আমাকে তো মানে আমার যে বর্ডার লাইনটা রয়েছে আমার যে সীমারেখাটা রয়েছে সেটা তো বজায় রাখতে হবে। তো মোদ্দা কথা হচ্ছে লাভ মিটারের আজকের বক্তব্য হচ্ছে এই যে সম্পর্কে ভালোবাসার সম্পর্কে যখন তোমার বয়ফ্রেন্ড হোক বা তোমার গার্লফ্রেন্ড হোক যেই হোক না কেন, তোমায় যখন স্বাধীনতা দিচ্ছে সেটাকে একটা বাধ্য ছেলে বা বাধ্য মেয়ের মতো সেটাকে রক্ষা করো, এটুকুই।
1: তারই সঙ্গে এখন একটা দুর্ধর্ষ গানে যাবো, যেটা আমার খুব ফেভারিট গান, আর যিনি গেয়েছেন তিনিও আমার খুব ফেভারিট সিঙ্গার সুনিধি চৌহান। কেন বলছি এই কথাটা, কারণ সুনিধি চৌহানের কিন্তু আজকে জন্মদিন, 1983 তিনি এসেছিলেন বলেই আজকে হয়তো বলিউডে একটা অসাধারণ সিঙ্গার আমরা পেলাম। সো আমাদের ফুল ফ্যামিলির তরফ থেকে, FM রেইনবোর ফ্যামিলির তরফ থেকে তাকে জানাই হ্যাপিয়েস্ট বার্থডে।
0: এবং সুনিধি চৌহানকে বলবো যে আপনি আরও আরও আরও ভালো ভালো গান আমাদেরকে উপহার দিন, যেরকম এতদিন দিয়ে আসছেন, এবং খুব সুস্থ থাকুন, ভালো থাকুন, আর দারুণভাবে গানগুলো করতে থাকুন।

0: লাভ জাংশনে দেখতে দেখতে তো প্রায় সময়টা চলেই গেল, এবং যেতে যেতে যেটা বলার সেটা হচ্ছে যে আজকে তো সময়টা একটু কম ছিল, সবাই বুঝতেই পারছো, তার জন্য হয়তো সবার মেসেজটা আমরা হয়তো কভার করতে পারিনি। তো আজকে যেতে যেতে তোমায় যেটা বলবো সেটা হচ্ছে আজকের লাস্ট মেসেজ আমরা পড়ব। হাই লাভ জাংশন, আমি রেগুলারই শুনি বাট অনেকদিন পর আবার আজকে টেক্সট করছি। আমি ছোটন ফ্রম গাজল। আজকে আমি আমার মনের মানুষকে আমি আমার কাছে পেলাম, অনেক চেষ্টার পর ফাইনালি আজকে সে আমাকে অ্যাকসেপ্ট করলো। লাভ জাংশনের প্রতিটা এপিসোড শুনে আমি আমার মনের মানুষকে পেলাম। অ্যান্ড ইন অ্যাডভান্স হ্যাপি 80th ইন্ডিপেন্ডেন্স ডে, থ্যাংক ইউ সো মাচ। এবং খুব ভালো লাগে যখন আমরা এরকম ধরনের মেসেজ পাই, যখন এরকম ধরনের পজিটিভ ফিডব্যাকগুলো আমরা পাই, তখন আমাদের সত্যি খুব ভালো লাগে। তখন মনে হয় যে দিনের শেষে, হ্যাঁ মানে দিনের শেষে তো বলতে পারবো না, প্রায় রাতের কাছাকাছি সময়ে আর কি, তো যখন এই রকম একটা মেসেজ পড়ে বা মেসেজ পেয়ে বা কথা শুনে যে লাভ জাংশনের জন্য এইটা হয়েছে, এটা আমাদের কাছে একটা বিশাল বড় প্রাপ্তি তো বটেই।
1: আর এই প্রাপ্তিটা সঙ্গে নিয়ে কিন্তু আজকে আমরা আমাদের এই লাভ জাংশন থেকে বিদায় নেব। তবে তোমাদের থাকতে হবে স্টে টিউন উইথ 107 FM রেইনবো। তার কারণটা হচ্ছে আজকে চুপ কথায় থাকছেন দুজন মানুষ, একজন যিনি আমার সঙ্গে বসে আছেন তিনি থাকছেন, সৌমিক থাকছেন, আর থাকছে আরজে দীপ।
0: ইয়েস, আজকে আমি এবং আমার সঙ্গে আরজে দীপ আমরা দুজন মিলে রাত 3টে অবধি একসঙ্গে তোমার স্বাধীনতা দিবসের চুপ কথা করব,
1: বা চুপ কথার স্বাধীনতা দিবস সেটা হতে পারে,
0: চুপ কথার স্বাধীনতা দিবস বা স্বাধীনতা দিবসের চুপ কথা যাই বলো না কেন। নাম্বারটা একই থাকবে 9903652992, এই ম্যাজিক্যাল নাম্বারে তুমি মেসেজ করবে, তুমি আমাদের হোয়াটসঅ্যাপ করবে, টেক্সট করবে, তোমার মনের কথাগুলো বলবে। হ্যাঁ, চেষ্টা করবে সেখানে ভালোবাসার কথাগুলোকে যদি একটুখানি সাইডে রেখে অন্যান্য কথাগুলো যদি একটু শেয়ার করা যায়, কারণ ভালোবাসা ছাড়াও তো আমাদের অনেকগুলো কথা থাকে, আমাদের অনেক কিছু বলার থাকে, তো সেই কথাগুলো দিয়েই আজকে লাভ জাংশন থেকে সৌমিক আর সুনন্দা তোমাকে টাটা বাই বাই বলবো। 9903652992 আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স।
1: হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ইন অ্যাডভান্স।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: একটা খুব অন্যরকম একটা রাতে আজকে আমরা চুপ কথা শুরু করছি। 15ই আগস্ট আজ 2026, স্বাধীনতার দিবসের যে উদযাপন, সেই উদযাপনের সঙ্গেই আজকে আমাদের রাত জাগা। আজ তোমার সঙ্গে চুপ কথা নিয়ে আমি দীপ তো রয়েছি, আর আমার সঙ্গে রয়েছে এমন একজন যার সঙ্গে সম্ভবত এটা আমি প্রথম চুপ কথা করছি, আই গেস, সৌমিক। তুমি এতক্ষণ সৌমিককে শুনছিলে লাভ জাংশন, আমিও শুনছিলাম। ইনফ্যাক্ট সেই সৌমিক এই মুহূর্তে আমার সঙ্গে এবার চুপ কথাতে এসেছে। ওয়েলকাম সৌমিক।
1: হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ।
0: খুব সিগনিফিকেন্ট দিনে আমি আর তুমি একসঙ্গে শো করছি আজকে।
1: ঠিক তাই, এর আগে একসঙ্গে দীপ আর সৌমিক চুপ কথা কেন, একসঙ্গে দীপ আর সৌমিক কোনো শোই করেনি। এবং আজকে স্বাধীনতা দিবসের দিন মিথ্যে কথা বলবো না, অনেস্টলি স্পিকিং এর আগে অনেকবার কথা হয়েছিল কিন্তু কোনো না কোনো কারণবশত ফাইনালি সেটা হয়নি।
0: এক্স্যাক্টলি, আমি আর সৌমিক ইনফ্যাক্ট এর আগেও আমাদের একটা চুপ কথা করার প্ল্যান ছিল, আমরা মানে ঠিকও করে ফেলেছিলাম যে আমরা চুপ কথা করছি, কিন্তু কোনো কারণে আমাদের টাইমিংটা ম্যাচ করছিল না। কিন্তু দেখো আজকে কি স্পেশাল একটা দিনে আমরা চুপ কথা করছি একসঙ্গে। এবং আজকে চুপ কথা, যেমন আমরা তোমাদের সব রকম প্রবলেমস যেমন যেমন আমরা শুনি চুপ কথাতে, তোমরা যেমন টেক্সট মেসেজ পাঠাও, হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠাও, নাম্বারটাও আমরা আরও একবার বলে দেবো, সেই সমস্ত কথা নিয়ে তো হবেই, তার সঙ্গে সঙ্গে ফাঁকে ফাঁকে থাকবে কিছু স্টোরিজ, যে স্টোরিজগুলো ছাড়া আমাদের এই স্বাধীনতার যে দিন আমরা প্রাপ্ত করেছিলাম সেই স্বাধীনতা দিবস বোধহয় পাওয়া সম্ভব ছিল না। সেরকম বেশ কিছু গল্প, সেরকম কিছু আমি বলবো না অজানা সব গল্প, নিশ্চয়ই অনেকে জানে। যার মধ্যে একটা খুব ইন্টারেস্টিং গল্প, এটা আমি আগে জানতাম কিন্তু হঠাৎ আমার একটা সিরিজ দেখছিলাম, মে ওয়াপাস আউঙ্গা।
1: আচ্ছা,
0: সিরিজ না, সিনেমা, ইমতিয়াজ আলী।
1: হ্যাঁ,
0: মে ওয়াপাস আউঙ্গা, সেই সিনেমাটা দেখতে দেখতে আমার মনে পড়ে গেল। দেখো 1947 15ই আগস্ট আমরা স্বাধীনতা পেয়েছিলাম, এটা তো আমরা জানি, কিন্তু অনেকগুলো এমন ঘটনা রয়েছে যে ঘটনাগুলো হয়তো আমরা জানি কিন্তু কখনো কখনো আমাদের এই স্মৃতির পাতায় একটু ধুলো জমে যায়, সেই ধুলোগুলো একটু উড়িয়ে দেওয়ার কথা এখন এই মুহূর্তে বলবো। 15ই আগস্ট স্বাধীনতা দিবস পেলেও অদ্ভুতভাবে 15ই আগস্ট যে গোটা দেশের মানুষ ভীষণ খুশি আনন্দ উদযাপন করেছে, করেইছে, কিন্তু একাংশের মানুষ কিন্তু খুব দ্বিধাগ্রস্ত ছিল। তার কারণ র্যাডক্লিফ লাইন আঁকা হয়ে গেছে তখন ভারতের মাঝখান দিয়ে, ভারতকে দুটো ভাগে ভাগ করা হয়ে গেছে, ভারত আর পাকিস্তান। 15ই আগস্টে সব মানুষ জানতেন না যে তারা ভারতে আছেন নাকি তারা পাকিস্তানে আছেন, মানে র্যাডক্লিফ লাইনটা এক্স্যাক্টলি কোন জায়গার ওপর দিয়ে গেছে, কোন কোন গ্রামের ওপর দিয়ে যাবে, কোন কোন এলাকার ওপর দিয়ে যাবে, কিছু কিছু মানুষ জানতেন না। যে কারণে পাঞ্জাবের একটা অংশের মানুষ জানতেন না যে 15ই আগস্ট তারা তো সেলিব্রেশন করছেন, স্বাধীনতা, দেশ স্বাধীন হয়েছে, ব্রিটিশদের শাসনমুক্ত হয়েছে, কিন্তু তারা এটা জানতেন না যে তারা ভারতের পাঞ্জাবে থাকবেন নাকি পাকিস্তানের পাঞ্জাবে থাকবেন। খুব সিগনিফিকেন্ট, কারণ ভাবুন একদিকে গোটা দেশ যখন সেলিব্রেট করছে, স্বাধীনতা দিবস পালন করছে, তখন কিছু মানুষ তারা জানেন না যে এরপর ভবিষ্যৎ কোন দিকে তাদের জন্য অপেক্ষা করছে। এই সিনেমাটা, ইমতিয়াজ আলীর সিনেমাটা দেখতে দেখতে আমার মনে পড়ে গেল, যদিও সিনেমাটা শুধুমাত্র এই স্বাধীনতা পাওয়ার কেন্দ্রিক নয়, সিনেমাটা আমাদের অনেকগুলো লেয়ার্স আছে, কিন্তু এটা একটা আমাদের খুব সিগনিফিকেন্ট একটা লেয়ার। আরও একটা আমার খুব একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমি দেখছিলাম যে ভারতের স্বাধীনতা পাওয়ার জন্য সব থেকে বেশি যে মুখটা গোটা বিশ্বের কাছে বন্দিত, নিঃসন্দেহে তিনি মহাত্মা গান্ধী। অথচ যখন জওয়াহরলাল নেহরু যখন স্বাধীনতা দিবসের উদযাপন করছেন, যখন ভাষণ দিচ্ছেন তার বিখ্যাত সেই ঐতিহাসিক ভাষণ, তখন মহাত্মা গান্ধী কিন্তু বেলেঘাটায়, কলকাতা যেখানে আমরা বসে এখন শো করছি, ধর্মতলা থেকে একটুখানি দূরে বেলেঘাটায় তখন মহাত্মা গান্ধী, কারণ তখন চারদিকে একটা ভীষণ অশান্ত পরিস্থিতি, সেই অশান্ত পরিস্থিতিকে শান্ত করার জন্য তখন মহাত্মা গান্ধী বেলেঘাটায়। এরকম আরও অনেক গল্প, এরকম আরও অনেক ইন্টারেস্টিং ইনফরমেশন

যেমন আমাদের কাছে রয়েছে, তেমনি যদি তোমার কাছেও কিছু থাকে আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য, নিঃসন্দেহে তুমি ভাগ করবে। 9903655992 নাম্বার খোলা রয়েছে, খোলা থাকবে মাঝরাত ছাড়িয়ে একেবারে তিনটে পর্যন্ত। আমরা দুজন তো রয়েছি তোমার সঙ্গে, আর আজকে যে স্পেশাল একটা দিন, এরকম স্পেশাল একটা দিনে কিছু কিছু স্পেশাল গান এমন রয়েছে আমাদের কাছে যেগুলো শুনবো আমরা, কিছু কিছু এমন মানুষের কথা শুনবো যাদের কথা সচরাচর আমরা তেমন একটা আলোচনা করি না, কিন্তু আজ যখন এটা পাওয়া গেছে, একটা এরকম স্পেশাল অকেশন পাওয়া গেছে, তখন সেই মানুষের কথাও তো আমরা নিশ্চয়ই শুনবো, সেই মানুষের কথাও আমরা নিশ্চয়ই বলবো। আমার ভীষণ পছন্দের একটা গান বিপ রাকের গাওয়া, বিপ রাকের গলার মধ্যে কিন্তু একটা অদ্ভুত একটা মানে একটা ইন্টেন্সিটি রয়েছে। গানটা শুনি, গানের পরে সৌমিক আর দীপ এক্ষুনি ফিরে আসছে, তোমার মেসেজ নিয়ে অপেক্ষা করছি 9903655992।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903652 তে এই মুহূর্তে তোমার সঙ্গে দীপ, আর দীপের সঙ্গে সৌমিক। আমি আর সৌমিক আজ প্রথম চুপ কথা করছি, তো আমাদেরও অনেক গল্প জমে রয়েছে, সেই গল্পগুলো আমরাও নিজেরা নিজেদের মধ্যে করছিলাম এতক্ষণ ধরে। তো সৌমিক, আমি সবার আগে তোমার থেকে যেটা জানতে চাই যে যখন তুমি চুপ কথা করতে আস, তুমি তো অন্য সময় চুপ কথা করো, মানে অন্য মানে এমনি চুপ কথা তো করেছো?
2: হ্যাঁ হ্যাঁ, প্রচুর প্রচুর।
1: সে চুপ কথা করতে তোমার কেমন লেগেছে?
2: আমার মনে হয় যে অন্তত আমি যে কটা শো করেছি, যে কটা প্রোগ্রাম করেছি, তার মধ্যে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করো, তাহলে আমার ফেভারিট শো হচ্ছে চুপ কথা।
1: আচ্ছা,
2: তার কারণ হচ্ছে চুপ কথায়, তার কারণ আর কিছুই না, তার কারণ হচ্ছে ধরো আমরা উইকেন্ড ফিল্মি ফিভার করি, সেখানে আমরা পার্টিকুলার ধরো একটা টপিক নিয়ে কথা বলি, নতুন সিনেমা নিয়ে কথা বলি, সেগুলো করতে অবশ্যই ভালো লাগে। কিন্তু আমরা লাভ জাংশন, খানিকক্ষণ আগে আমি লাভ জাংশনে ছিলাম, লাভ জাংশন করতেও ভালো লাগে, কিন্তু সবকিছুই একটা সিলেবাস ওরিয়েন্টেড। চুপ কথা হচ্ছে এমন একটা শো যার কোনো সিলেবাস নেই। আমি জানি না যে আমি এখন যে মেসেজটা পড়বো, ঠিক তার পরের মেসেজটা কি আসতে চলেছে, মানে এরকম কোন একটা চুপ কথা আমার মনে নেই। এক্স্যাক্টলি এরকম মনে হয়েছিল যে ধরো মানে একটা এক বিষয়ে কথা হচ্ছে, এরপর খুব স্বাভাবিকভাবে ধরো আমার ব্রেনটা তো একদিকে পরিচালনা হচ্ছে, এবার তারপরে হঠাৎ এমন একটা অ্যাবসার্ড টপিকের প্রশ্ন এলো বা অ্যাবসার্ড টপিকের একটা কথা বললো, তো সেটা প্রথমে একটু হয়তো ঘাবড়েও যাই যে বাবা এত পাল্টাতে হবে ব্রেনকে, এত ব্রেন স্টর্মিং করতে হবে। তারপরে মনে হয় যে না, এইগুলোই হয়তো বেশি এনজয় করি এবং এত মানুষের ইন্টারাকশন হয়, এত ভালোবাসা পাই, সেটা সব থেকে বেশি ভালো লাগে।
1: আমার একটা অদ্ভুত জিনিস আমি রিয়েলাইজ করেছি এতদিন ধরে চুপ কথা করতে করতে, সেটা হচ্ছে যে চুপ কথাতে শুধু যে অনেক জায়গার মানুষ, মানে দেশ বিদেশ, বাংলার মানুষ, অনেক রকমের অনেক মতামতের মানুষের সঙ্গে আমরা কথা বলি, আরেকটা জিনিস আমাকে খুব টাচ করে, সেটা হচ্ছে অনেক বয়সের মানুষকে আমরা ছুঁয়ে যাই।
2: ঠিক,
1: স্কুল স্টুডেন্ট যারা ধরো 8, 9, 10 পড়ছে, তারা আমাদের মেসেজ করে, আবার একেবারে নিঃসঙ্গ রাতের বেলায় ঘুম আসছে না, 70 বছরের একে দিদা প্রায় আমাকে ফোন করতেন যখন আমরা ফোন নিতাম, যে রাতে ঘুম আসছে না কিন্তু তোমাদের সঙ্গে কথা বলতে ভালো লাগছে। এই সব বয়সের মানুষকে আমরা ছুঁয়ে যেতে পারি, এটাও কিন্তু চুপ কথা একটা খুব বড়, আমার মতে এটা একটা কি বলবো, এটা একটা অ্যাকসেপ্টেন্স। তার কারণ কলকাতা শহর তো বটেই, গোটা বাংলায় রাতের বেলায় একটা আনফিল্টার্ড, আনপ্ল্যান্ড, আনস্ক্রিপ্টেড শো এরকম হয় না, যেখানে আমরা লাইভ কথা বলি, লাইভ টেক্সট মেসেজেস পড়ি, হোয়াটসঅ্যাপ মেসেজ পড়ি, আর যেখানে কোনো স্ক্রিপ্ট নেই। যেমনটা সৌমিক বলছিল যে আমরা শুধু যা চলছে মনের মধ্যে এই মুহূর্তে, যা চলছে তোমার মাথার মধ্যে এই মুহূর্তে, যেহেতু রাতেরবেলা একটা প্রবলেম কি হয় যে রাতেরবেলা আমাদের মধ্যের যে একাকিত্বটা, যে নিঃসঙ্গতাটা বারবার আমাদের মাথার মধ্যে হিট করতে থাকে, আর সেই সময় না নিস্তব্ধতার মধ্যেও সেই কথাগুলো ভীষণ কানে বাজতে থাকে, মনে হয় যে সেই কথাগুলোর একটা কোনো সমাধান, সেই প্রশ্নগুলোর একটা উত্তর যদি পেতাম এই মুহূর্তে খুব ভালো হতো। 9903652 নম্বরে এই মুহূর্তে এক এক করে তোমাদের সেই সব মেসেজের উত্তর আমরা এক এক করে দেব। আজকে প্রথম মেসেজ কে পাঠিয়েছে দেখি, সৌভিক পাঠিয়েছে ঢাকুরিয়া থেকে। সৌভিক আমাদের প্রত্যেক দিন শোতে মেসেজ পাঠায়। সৌভিক লিখেছে যে দেখো, স্বাধীনতা মানে শুধু 15ই অগস্টের দিন পতাকা তোলা নয়, স্বাধীনতা মানে নিজের দেশকে প্রত্যেক দিন ভালোবাসা, দেশের প্রতি যে দায়িত্ব আছে সেই দায়িত্ব নিষ্ঠা ভরে পালন করা। স্বাধীনতা মানে শহীদদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে মনে রাখা, তাদের স্বপ্নের ভারত গড়ার চেষ্টা। স্বাধীনতা মানে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার সাহস। স্বাধীনতা মানে নিজের দায়িত্ব থেকে পিছিয়ে না আসা। জাতি, ধর্ম, ভাষা, মতের পার্থক্য ভুলে দেশের প্রয়োজনে এক হয়ে দাঁড়ানো। স্বাধীনতা মানে রাস্তায় পড়ে থাকা জাতীয় পতাকাকে তুলে সম্মানের সঙ্গে রেখে দেওয়া। দেশের প্রতিটি প্রতীক

0: করেছেন তাদের প্রতি সত্যিকারের শ্রদ্ধা তখনই জানানো হবে যখন আমরা নিজের দেশকে ভালোবাসবো, শুধু কথায় নয় কাজের মাধ্যমে সেটা প্রমাণ করে দেখাবো। থ্যাংক ইউ সৌভিক, একটা বেশ বড় মেসেজ এবং তার মধ্যেই অনেক কিছু সৌভিক লিখে দিয়েছে।
1: সত্যিই তাই, কারণ এটা আমরা লিখি তো ঠিক কথাই, আমি বলছি না, কিন্তু হ্যাঁ অনেক সময় অনেক ধরনের মেসেজ তো আমাদের ভাইরাল হয়। এই বিশেষ বিশেষ দিনে পার্টিকুলার এই এই মেসেজগুলো বেশ ভাইরাল হয়, যে প্রজাতন্ত্র দিবস একদিন আমরা পালন করছি ঠিকই, কিন্তু দেশের কথা যেন আমরা সারা বছর মনে রাখি, বা ধরো পার্টিকুলার ধরো ফাদার্স ডে বা মাদার্স ডে, সেদিন ওই এই মেসেজগুলো খুব ভাইরাল হয় যে মাদার্স ডে কিন্তু একদিন নয়, ফাদার্স ডে কিন্তু একদিন নয়। আমি বলবো একটু অন্য কথা, সেটা হচ্ছে যে হ্যাঁ আমরা সারা বছর অবশ্যই দেশকে সম্মান করব, আমার মা বাবাকে ভালোবাসবো, সব কিছুই করব, কিন্তু যখন আমরা একটা পার্টিকুলার একটা ডেজিগনেটেড ডে রয়েছে, সেই ডেজিগনেটেড ডেটাকে একটু ভালো করে সেলিব্রেশন করলে এতে কোনো ভুল নেই।
0: সে তো নেই, আমি শুধু কয়েকটা জিনিস মানে ওর মেসেজগুলো সৌভিকের মেসেজ পড়তে পড়তে আমার মনে হলো যে আমি দেখেছি এই স্বাধীনতা দিবসের সময় বহু ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে দেখবে তো যখন তুমি ড্রাইভ করছো কোনো সিগনালে দাঁড়িয়েছো, ওরা পতাকা বিক্রি করতে আসে, তো সেই পতাকাগুলো আমরা কিনি অনেক সময় গাড়িতে লাগাই, কিন্তু আবার এক দুদিন চলে গেলেই সেই পতাকাগুলো যখন খুলে মাটিতে পড়ে যায় তখন আর সেগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না।
1: ঠিক,
0: এই সৌভিকের মেসেজটা পড়তে পড়তে আমার এই ছবিটা চোখের সামনে ভেসে উঠলো যে আমাদের এইটুকুনি দায়িত্ববোধ অন্তত একজন ভারতবাসী হিসাবে থাকা উচিত যে আমাদের যেটা জাতীয় পতাকা সেটা কোথাও কোনোভাবে যদি আমরা দেখি যে অবহেলায় মাটিতে পড়ে গেছে, কোথাও নোংরায় পড়ে রয়েছে, কোনো কারণে সেটা ঠিকভাবে লাগানো নেই, তাহলে দেশের প্রতি যে দায়িত্ব পালন করার একদম মিনিমাম যে কাজটুকুনি আমাদের করা দরকার সেই পতাকাটা তুলে যেন আমরা ঠিক জায়গায় রাখি, কারণ এই পতাকাটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। যারা ড্রাইভ করে অনেকেই আজকে গোটা দিন মানে আমি যদি আগামীকালের কথা বলি শনিবার গোটা দিন অনেকের গাড়িতেই এরকম পতাকা লাগানো থাকবে, সেটাই দেখবে রবিবার ঠিকঠাক জায়গায় আর থাকে না অনেক সময়।
1: ঠিক,
0: সেগুলোকে যেন আমরা একটু প্রপারলি তুলে ঠিকভাবে রাখি, এটুকুনি অনুরোধ সকলের কাছে। ওকে, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে পাঠিয়েছে আমাদের দুই দাদাকে মোহাম্মদ জাহির সর্দার। ওকে জাহির, থ্যাংক ইউ সো মাচ। বাংলাদেশের কুষ্টিয়া থেকে লিখেছে দীপ আর সৌমিক, আমি বাংলাদেশের কুষ্টিয়া থেকে আইচ লিখছি, একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, শুধু যে অর্থনৈতিক কষ্ট তাই নয়, সুস্থ রয়েছি কিন্তু মানসিকভাবে বেশ কিছু জিনিস আমাকে ভেঙে দিচ্ছে, কিছু কিছু কথা আছে যেগুলো মেনে নেওয়ার মতো নয় তবু বাস্তবতা হিসাবে মেনে নিতে হয়, এমন কিছু কথা যেটা কাউকেই বলতে পারছি না, তোমাদের বলবো নিশ্চয়ই সময় হলে। নিজে বারবার ভেঙে পড়ছি তবুও শক্ত হওয়ার চেষ্টা করছি, নিজেকে মানসিকভাবে শক্ত রাখার জন্য কী করা উচিত সৌমিক? মেন্টালি যখন তুমি ডিপ্রেসড হয়ে পড়ো বা তোমার মনে হয় যে কোনো কিছু অ্যাকর্ডিং চলছে না যেমন তুমি ভেবেছিলে, তুমি নিজেকে কীভাবে সেলফ মোটিভেট করো?
1: সেলফ মোটিভেট বলতে দেখো যেটা বলার দরকার সেটা হচ্ছে যে যেটা আমার সঙ্গে হয় সেটা প্রাথমিকভাবে, এই উত্তরটা ডিপেন্ড করবে কোনো একটা পার্টিকুলার কি বলবো টপিকের ক্ষেত্রে, কারণ বিভিন্ন বিষয়ের ক্ষেত্র বিশেষগুলো আলাদা, বিভিন্ন বিষয়ের সার্কামস্ট্যান্সগুলো আলাদা, তো সেই যখন প্রত্যেকটা মানুষ আলাদা আলাদা সার্কামস্ট্যান্সে পড়ে তার উত্তরগুলো আলাদা হওয়া উচিত, কিন্তু যদি একটা ওভারঅল বলা যায়,
0: হ্যাঁ তোমাকে ওভারঅল জিজ্ঞেস করি,
1: ওভারঅল বললে তাহলে যেটা বলার সেটা হচ্ছে যে প্রথম কথা এটাই খুব স্বাভাবিক, প্রথম কথা আমি এটা মনে করি। ইভেন যখন ধরো খুব বেশি স্মুথ চলছে, যখন ধরো সবকিছুই মনে হচ্ছে আমার অ্যাকর্ডিংয়ে চলছে, তখন তখন আমি না একটু একটু করে প্রস্তুত থাকতে শুরু করি যে এবার কিছু একটা আসতে চলেছে। তার কারণ হচ্ছে সময় এগিয়ে যাচ্ছে, আমার দুঃখটাও যেমন পার্মানেন্ট নয় আমার খুশিটাও পার্মানেন্ট নয়।
0: আমাকে কে, আমি অনেক ছোটবেলায় এমন একটা টেক্সট মেসেজ পেয়েছিলাম, কিন্তু মেসেজটা আমাকে খুব ছুঁয়ে গিয়েছিল, আমার অনেক দিন পর্যন্ত মেসেজটা মনে ছিল যে জীবনে না সুখ আর দুঃখটা পিয়ানোর সাদা আর কালো বাটনের মতন আসে,
1: ঠিক
0: দুটো করে সাদা বাটনের উপর একটা কালো বাটন, দুটো সাদা বাটন একটা কালো বাটন, এরকম করে আসে, তো যখনই তুমি খুব দুঃখের মধ্যে দিয়ে যাবে, খুব কষ্টের একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে, তখন এটা ভাববে যে টাইম কনস্ট্যান্ট নয়, টাইম চেঞ্জ হয়। ঠিক একই কথা যখন তুমি খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাবে তখন এটা মাথায় রেখে দিও যে টাইম কনস্ট্যান্ট নয়, তোমারও খারাপ সময় আসতে পারে, তাই নিজের ভালো সময় কারোর সঙ্গে খুব বেশি অভব্য আচরণ করা,

0: খুব অহংকারী হয়ে যাওয়া, সেটা যেমন করা উচিত নয় তেমনই খারাপ সময় এসে গেলে ভেঙে পড়া, ডিমোটিভেটেড হয়ে যাওয়া। আমি খুব বিশ্বাস করি যে মানে মোটিভেশন না তোমাকে একদিন একটা কাজ করাতে পারে, কিন্তু শৃঙ্খলা তোমাকে দিয়ে রোজ সেই কাজটা করাতে পারে। তো শৃঙ্খলা থাকাটা খুব দরকার, শুধু মোটিভেশন থাকলে হবে না। মোটিভেশন তোমাকে মানে একদিন দুদিন তিন দিন পর্যন্ত চালনা করতে পারে, কিন্তু তুমি যদি একটা রুটিন না ফলো করো তাহলে মুশকিল। রুটিন, আমাদের রুটিনের মধ্যে দিয়ে যেতে হবে।
1: একদমই তাই, এবং যেমন তুমি বললে ঠিক তেরকম সেরকমই আর কি, দিনের পর রাত আসে, রাতের পর আবার দিন আসে। তোমার এই মোটিভেশন প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, সেটা হচ্ছে ধরো ওই 2020-21 মানে লকডাউন পিরিয়ডের কথা বলছি আর কি, সেই সময় আমিও খুব আর কি মোটিভেশনাল ভিডিও এইসব দেখতাম। প্রথম প্রথম ব্যাপারটা খুব অ্যাট্রাক্ট করেছিল, কিন্তু ফাইনালি সেটাটা খুব বেশি দিন লাস্টিং করেনি। কারণ আমার নিজের মনে হয়েছিল, প্রথমে ধরো সেই মোটিভেশনাল যে কথাগুলো বলছে সেগুলো প্রথম প্রথম হয়তো খুব অক্ষরে অক্ষরে পালন করলাম, তাতে কাজও হলো, তাতে বলবো না যে কাজ হয়নি, কিন্তু তারপরে মনে হলো না যে আমি নিজের সঙ্গে নিজে প্রশ্ন করলাম যে এইটা না ঠিক আমি বিশ্বাস করি না, আমি ঠিক এইভাবে না, আমি আমি চাই না আমার কাজটা ঠিক এইভাবে হাসিল হয়ে যাক। ঠিক আছে, মানে ধরো ধরো একটা কি বলবো, একটা একটা কোনো জায়গা আছে, সেই জায়গাটায় যাওয়ার জন্য তোমার দুটো রাস্তা আছে, একটা বড় রাস্তা আছে। এবার সেই বড় রাস্তায় যেতে গেলে তুমি খুব বড় রাস্তা দিয়ে গেলে খুব ইজিলি পৌঁছে যাবে, সেখানে খুব বেশি সিগন্যাল নেই, ইজিলি পৌঁছে যাবে, খুব বেশি অসুবিধা হবে না। আবার একটা শর্টকাটও আছে, সেই শর্টকাট দিয়ে তোমার যেতে গেলে সেটা হয়তো কারুর বাড়ির মাঝখান দিয়ে, সেটা হয়তো কারুর উঠোন দিয়ে, সেখানে হয়তো অনেকগুলো বালতি পড়ে আছে, অনেক কিছু হার্ডেলস তোমাকে পেরোতে হবে।
0: ঠিক,
1: তুমি দুটো রাস্তা দিয়েই যেতে পারো, তুমি কোন রাস্তাটা চুজ করবে সেটা কিন্তু সম্পূর্ণ তোমার ডিসিশন। সেটা আমার যেটা মনে হয়েছিল যে ধরো একজন আমাকে বলে দিল যে তুমি এই রাস্তাটা দিয়ে যাও, আমি রাস্তাটা দিয়ে গেলাম তো ঠিক কথাই, পৌঁছে তো গেলাম ঠিক কথাই, কিন্তু এটা আমার নিজের ব্যক্তিগতভাবে আমার মনে হলো যে আমি যদি ওই রাস্তা দিয়ে যদি আসতাম তাহলে হয়তো পৌঁছাতে 5 মিনিট সময় বেশি লাগতো, একটু বেশি কিছু হয়তো শিখতে পারতাম।
0: ভেরি ইন্টারেস্টিং, ভেরি ডিপ। এরকম আরও অনেক আলোচনা, এরকম আরও অনেক গল্প চলতে থাকবে। আমি বলেছিলাম যে আজকে আমরা কিছু ইন্টারেস্টিং, নিশ্চয়ই জানা, সকলের অজানা নয় কিন্তু একটু কম জানা, এরকম কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়েও কথা বলবো। তো এই সেকেন্ড যে আমরা ফেজটাতে এই মুহূর্তে রয়েছি, আমরা সেখানে আমি আর একটা সিরিজও এর মধ্যে দেখলাম, সেটা হচ্ছে অপারেশন সাফেদ সাগর। দেখেছো অপারেশন সাফেদ সাগর?
1: আমার এই মুহূর্তে দেখোনি,
0: দেখা হয়নি। এটা কেন বলছি, কারণ আমি দুটো সিনেমার কথা উল্লেখ করলাম, তার কারণে এই সিনেমাগুলো ঠিক এই এই সময় বেরোয়, তার কারণ দেশের এমন অনেক জানা অজানা ইতিহাস তথ্য কেন্দ্রিক এই সিনেমাগুলো এক এক সময় মানে ইন্ডিপেন্ডেন্স ডে কেন্দ্রিক রিলিজ হয়, সেই সময় অনেক মানুষ দেখেন এই ধরনের সিনেমাগুলো, এবং কিছু এমন জিনিস আমরা জানতে পারি যেগুলো আমরা এর আগে জানতাম না। তো অপারেশন সাফেদ সাগর দেখতে দেখতে আমার মনে হলো খুব মেটিকুলাস একটা সিনেমা, অবভিয়াসলি এতে খুব বেশি কিছু এক্সট্রা গ্যাজেট করা নেই, কিছু ওভার কালার দেওয়া নেই, খুব বেশি ইমোশনাল, খুব বেশি ড্রামাটিক কিছু নেই, স্টিক টু দ্য ফ্যাক্ট মুভি। যে ইন্ডিয়ান এয়ারফোর্সকে যখন পাকিস্তানের সেনা কার্গিল যুদ্ধের সময় বেশ কিছু উঁচু শৃঙ্গ দখল করে রেখেছিল, তখন সেই শৃঙ্গগুলো ছাড়ানোর জন্য ইন্ডিয়ান এয়ারফোর্সকে এয়ার বম্বিং করতে হয়েছিল, মানে আকাশ থেকে পাহাড়ে বোমা ফেলা। জিনিসটা আজকে দিনে দাঁড়িয়ে যত সোজা মনে হচ্ছে, 1998 ওই সময় দাঁড়িয়ে অতটা সোজা ছিল না, কারণ তখন প্রথম কথা পাহাড়টা প্রায় 20,000 ফুট উঁচুতে, তার মানে ফ্লাইটটাকে উঠতে হবে তার থেকেও আর 10,000 ফুট উপরে, মানে 30,000 ফুট উপরে উঠতে হবে, সেখান থেকে বম্বিং করতে হবে। সেটা সেই সময় তৎকালীন সময় টেকনিক্যালি নেক্সট টু ইম্পসিবল ছিল ইন্ডিয়ার পক্ষে, কারণ ইন্ডিয়ার কাছে সেই সময় খুব ভালো, খুব অত্যাধুনিক কিছু ফাইটার জেট ছিল না। সেই অসম্ভবকে সেই সময় যারা সম্ভব করেছিল তাদের নিয়ে তৈরি করা সিনেমা অপারেশন সাফেদ সাগর। এটা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান আর্মির অপারেশনটার নামই ছিল সাফেদ সাগর, এটা বললাম যেটা স্টিক টু ফ্যাক্ট মুভি, এটাতে খুব বেশি কিছু ওভার কালার নেই। তো সেটাতে খুব ইন্টারেস্টিংলি যে এই যে একটা কার্গিল যুদ্ধের মতন একটা খুব স্ট্র্যাটেজিক যুদ্ধ, এবং যেখানে আজকে মানে এটা ভাবো যে তুমি নিচে আছো, তোমার শত্রু পাহাড়ের ওপরে আড়ালে লুকিয়ে আছে, তোমার পক্ষে তো নিচ থেকে উপরে ওঠাটাই কঠিন, কারণ তুমি যখনই নিচ থেকে উপরে উঠতে যাচ্ছ, তোমার পিঠে ভারী ব্যাগ, তোমার হাতে ভারী বন্দুক, তোমার পিঠে রসদ রয়েছে, গোলা বারুদ রয়েছে, তার মধ্যে তুমি বরফ আর তীব্র ঠান্ডা, তীব্র হাওয়া দিচ্ছে, তার মধ্যে তুমি প্রতিকূলতার সঙ্গে লড়াই করতে করতে ওপরের দিকে যেই উঠতে যাচ্ছ, তখনই শত্রু পাহাড়ের আড়াল থেকে তোমার উপরে গুলি চালাচ্ছে। তাহলে তোমার পক্ষে ওঠা কতটা নেক্সট ইম্পসিবল,
1: একদম
0: তাই তো? এই প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে কিভাবে ধীরে ধীরে ইন্ডিয়ান আর্মি উপরের দিকে উঠছিল, এবং তার সঙ্গে সাইমেন্টেনিয়াসলি ইন্ডিয়ান এয়ারফোর্স কিভাবে উঁচু পাহাড়ের উপরে রাতের অন্ধকারে সেখান থেকে বম্বিং করে বিভিন্ন যে পিকসগুলো পাকিস্তানি আর্মিরা দখল করে রেখেছিল সেটাকে আবার নতুন করে সেগুলোকে আবার রিক্যাপচার করে এবং নিজেদের দখলে আনে, সেটা নিয়ে এই সিনেমাটা। তো সেটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে মনের জোর কি সাংঘাতিক একটা জিনিস, যে একটা কাজে সাফল্য পাওয়ার চান্স হচ্ছে 5%। তুমি এক্ষুনি বলছিলে না যে মোটিভেশন পাওয়ার ক্ষেত্রে কথা, যেটা আমরা বলছিলাম যে একটা কাজে সাফল্য আসার শতকরা পার্সেন্টেজ 5%,
1: ঠিক
0: সেই কাজটা তুমি অ্যাটেম্প্ট করবে না করবে না, এটার উপর ডিপেন্ড করছে তুমি মানসিকভাবে কতটা দৃঢ়। আমি বা তুমি বা আর পাঁচজন সাধারণ মানুষ হলে যখনই ভাববো যে এটা না নেক্সট টু ইম্পসিবল, এটা বোধ হয় করা যাবে না, তখনই আমরা কাজটা করা থেকেই পিছিয়ে আসবো। কিন্তু যদি সেই সময় কার্গিল যুদ্ধের সময় সেই বীর ইন্ডিয়ান আর্মির জওয়ানরা বা এয়ারফোর্সের জওয়ানরা যদি এই নেক্সট টু ইম্পসিবল কাজটা করবই বলে না ঠিক করে নিতেন, তাহলে আরও ইন্ডিয়ান আর্মি পাহাড়ের ওপরে ওঠার সময় পিকগুলোকে রিক্যাপচার করার জন্য উঠতেন এবং তারা শহীদ হতেন। তো এই নেক্সট টু ইম্পসিবল জিনিসগুলো করার জন্য দরকার হচ্ছে মানসিক দৃঢ়তা, যেটা আমাদের সবার শেখা উচিত। আমরা অনেক সময় একটা অনেক বড় কাজ করতে গেলে আগে ক্যালকুলেট করে নিই যে এই কাজটা ফেল হওয়ার চান্স আমাদের কতটা আছে। যদি দেখি ফেল হওয়ার চান্স বেশি আছে, আমরা সেই কাজটা করতে যাই না। কিন্তু যারা এই কাজটা করতে যায় তারা কিন্তু ইতিহাস তৈরি করে দেয়। এটা প্রত্যেকের জন্য সত্যি সত্যি শেখার যে মোটিভেশন এক জিনিস, এক দুদিন তিন দিন মোটিভেশনে আমাদের চলতে পারে, কিন্তু মনকে শক্ত রাখা এবং সমস্ত প্রতিকূলতার সঙ্গে আমি লড়ে নেব, যা হবে আমি দেখে নেব, আমি তো জানি যে আমি কি জিনিস, আমার ভিতরে কি কন্টেন্ট রয়েছে, আমি কতটা কোনো বিষয়ে জানি, কতটা জ্ঞান আমার রয়েছে, আমি সেটা দিয়ে পৃথিবীর সঙ্গে যুঝে নেব। এটাই হচ্ছে কনফিডেন্স, এটাই হচ্ছে সেলফ কনফিডেন্স।
1: একদমই তাই। এবং তার সঙ্গে দীপ আরও একটা কথা আমি জাস্ট যোগ করবো, যোগ করার পরে আমরা একটা গানের ব্রেকে যাব, সেটা হচ্ছে যে না সেটা তাহলে গানের ব্রেকটা ফিরে এসেই বলি, কারণ একটু বড় হয়ে যাবে তাহলে
0: আমরা আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করবো, আসি ফিরে, আরো অনেক গল্প বলার জন্য রয়েছে,
1: এইখান থেকে শুরু করবো একদম।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ওয়ান জিরো সেভেন এফ এম রেইনবোতে চুপ কথায় আজকে প্রথমবার দীপ এবং সৌমিক।
2: আমার তো খুব মজা লাগছে, কারণ আমি নতুন সৌমিকের সঙ্গে আমার সত্যি সত্যি খুব বেশি আলাপ পরিচয় হয়নি আমাদের শোজের বাইরে বা আমাদের কাজের জায়গার বাইরে। তো আমি তো খুব মজা পাচ্ছি যে আজ এই নতুন একটা মানুষের সম্পর্কে নতুন অনেক কিছু জানা যাবে, এটা আমার কাছে খুব মজা। আমি আরও অনেক গল্প করছিলাম ইনফ্যাক্ট ব্রেকের মধ্যে।
1: হ্যাঁ, এবং ঠিক যে জায়গা থেকে আমরা গানের ব্রেকে গেছিলাম আর কি, সেই জায়গা থেকেই শুরু করব। সেটা হচ্ছে দীপ, যে এইটাও না একটা ঘটনা যে আমরা তো বলি যে সব সময় আজকে অন্তত দাঁড়িয়ে একটা ব্যাকআপ প্ল্যান রাখা জরুরি যে কোনো ডিসিশনের ক্ষেত্রে। আমি এটা নিজের জীবনের ক্ষেত্রে দেখেছি, সেটা হচ্ছে যে ব্যাকআপ প্ল্যান ভালো, কিন্তু তুমি একটু আগে মানসিক জোরের কথা বলছিলে না, ব্যাকআপ প্ল্যানটা না মানে প্ল্যান বিটা না তোমার প্ল্যান এর জোরটা একটু কমিয়ে দেয়।
2: ঠিক, একদম ঠিক কথা, এটা খাঁটি কথা বলেছো। তোমার কথার সঙ্গে আমার ভীষণ মিল বলছি, তুমি প্লিজ।
1: হ্যাঁ হ্যাঁ, মানে এইটাই আর কি, মানে আমরা যখন ধরো একটা, আমরা এরকম অনেক মেসেজ পাই যেখানে বলে যে আমি এটার এখন প্রিপারেশন নিচ্ছি, আমি এই এই জন্য এখন নিজেকে তৈরি করছি ইত্যাদি ইত্যাদি। আমি বলবো যে যারা যাদের একটা লক্ষ্য রয়েছে, যারা নিজেকে জীবনে ঠিক এইভাবে দেখতে চাও আজ থেকে 5 বছর পর বা সেরকম কিছু, তাদেরকে বলবো যে হ্যাঁ, একটা ব্যাকআপ প্ল্যান তুমি রাখতে পারো, কিন্তু সেটাকে খুব বেশি ফোকাস করো না বা সেটাকে মনের মধ্যে খুব বেশি প্রভাব ফেলতে দিও না।
2: ঠিক, এই তোমার কথাটা শুনতে শুনতে আমার চোখের সামনে আরো একটা সিনেমার কথাই চলে এলো। সিনেমাটার নাম 12 Fail।
1: হ্যাঁ,
2: 12 Fail সিনেমাটা তোমার বিধু বিনোদ চোপড়ার সিনেমা। যদি তোমরা কেউ কেউ না দেখে থাকো এখনো, তাহলে আমি পার্সোনালি রেকমেন্ড করব, প্লিজ দেখো। যে কথাটা সৌমিক বলছিল যে ধরো তোমার একটা লক্ষ্য আছে, কিন্তু তুমি যেন লক্ষ্যটা খুব অ্যাচিভ করা ডিফিকাল্ট নাও হতে পারে, তখন তুমি একটা সেকেন্ড প্ল্যান রাখো। কিন্তু সেকেন্ড প্ল্যান তোমার এই ফার্স্ট প্ল্যানকে অ্যাচিভ করার জন্য তুমি যে সর্বশক্তি প্রয়োগ করতে গেছিলে, সেখান থেকে কিছুটা এনার্জি আলাদা করে সেভ করে রাখে। তো তুমি সর্বশক্তি বা পুরো কনসেন্ট্রেশন দিতে পারো না তোমার প্ল্যান এটাকে অ্যাচিভ করার জন্য। ঠিক সঙ্গে কথা রেস্ট নেই, আমার 12 Fail সিনেমাটার কথা মনে পড়ে গেল, কারণ সেখানে তুমি দেখবে যে বিক্রান্ত মেসি যখন একজন বড় সরকারি অফিসার হওয়ার জন্য যখন প্রিপারেশন নিচ্ছে, ওর কাছে কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না যে আমি ফেল হয়ে গেলে আমি কি করব, বা আমি যদি সরকারি চাকরিটা না পাই, আমি যদি IPS অফিসার না হতে পারি তাহলে আমি কি করব। এটা কিন্তু ওর কাছে কোনো ব্যাকআপ প্ল্যান ছিল না, তাই ও কিন্তু ওর সর্বশক্তি প্রয়োগ করিয়ে দিয়েছিল UPSC ক্র্যাক করার জন্য। এটা কিন্তু খুব বড় একটা শিক্ষণীয় সিনেমা। প্লিজ আমি তোমাদের বলবো, যারা সিনেমা দেখতে ভালোবাসো অবশ্যই সিনেমাটা দেখো। আচ্ছা, আর এর সঙ্গে সঙ্গে সৌমিক, আমরা অনেকের কাছে জানতে চেয়েছিলাম না যে তাদের এই ইন্ডিপেন্ডেন্স ডে নিয়ে বা স্বাধীনতা দিবস নিয়ে তাদের কার কীরকম কী অভিজ্ঞতা, কে কী ভাগ করতে চায়। আলিপুর থেকে সঞ্চারেরা খুব সুন্দর মেসেজ পাঠিয়েছে, লিখেছে দেখো 15 আগস্ট খুবই অনাড়ম্বরভাবে কাটবে, কিন্তু মনের মধ্যে একটা সাবেক শ্রদ্ধা দেশপ্রেম আমার রয়েছে। জানো তো আমার ভীষণ গর্ব হয়, কারণ আমি মেদিনীপুরের মেয়ে। অবিভক্ত মেদিনীপুরই তো ছিল স্বাধীনতা সংগ্রামের প্রধান ঘাঁটি। আমার দাদুর বাবা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী, আর বাড়ির আশেপাশে বহু মানুষের বহু সংগ্রামের কাহিনী আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যা গায়ে লোম খাড়া করে দেয় বারবার, অনেক সময় চোখের জল বাঁধ মানে না। কাল বাড়ি যাচ্ছি, খুব ভালো লাগছে এটা ভেবে যে মাটির কাছাকাছি থাকতে পারবো। তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অজস্র শুভেচ্ছা জানাই, তোমরা প্রত্যেকে ভালো থেকো।
1: ঠিক তাই, সঞ্চারী ভীষণ লাকি একজন যে এইরকম একটা পরিবার থেকে সে।
2: দেখো সৌমিক, একটা কথা তো আমরা, এটা অনেক সময় আলোচনা হয় যে দেখো স্বাধীনতা সংগ্রামী বললেই কয়েকজনের মুখ তো তোমার চোখের সামনে ভেসে উঠবেই,
1: একদম।
2: কিন্তু এই পরিচিত মুখগুলো ছাড়াও এমন বহু মুখ রয়েছে গোটা বাংলা গোটা দেশে যারা ততটা পরিচিত নন, কিন্তু স্বাধীনতা অর্জন করার জন্য যে লড়াই হয়েছিল দেশ জুড়ে, সেই লড়াইতে তারাও পার্টিসিপেট করেছিলেন। এমন বহু মহিলা আছে যারা নিজেদের গয়না দিয়ে দিয়েছিলেন বিপ্লবীদের অস্ত্র কেনার টাকা বা খাবার কেনার সামর্থ্য যাতে হয়। অনেকে তাদের সরকারি চাকরি ছেড়ে দিয়েছিলেন ব্রিটিশ সরকারের সঙ্গে অসহযোগ করার জন্য,
1: ঠিক
2: তাদের সেটেলড ক্যারিয়ারের দোবানে বিসর্জন দিয়ে দিয়ে, তাই না? তো সেটাই যে অনেক মানুষের মুখ আমরা জানি, কিন্তু তার থেকেও অনেক বেশি মানুষের মুখ আমরা জানি না যারা আমাদের আজকে আমি আর শ্রমিক ভীষণ কমফর্টেবলি একটা এসি ঘরে সুন্দর করে বসে পায়ের উপর পা তুলে তোমাদের সঙ্গে গল্প করছি, এই স্বাধীনতা অর্জন করার জন্য, এই প্রিভিলেজটা অর্জন করার জন্য বহু মানুষ তারা খুব ছোট অস্বাস্থ্যকর জায়গাতে যেখানে আলো পর্যন্ত ঢোকে না তারা লুকিয়ে থাকতেন দিনের পর দিন, তারা অসংখ্য ব্রিটিশদের অত্যাচার সহ্য করতেন জেলের মধ্যে, তারা এমন অনেক জায়গায় এমন অনেক অভিযান চালিয়েছেন যেখানে তারা জানতেন তারা হয়তো সফল হবেনই না, কিন্তু শুধুমাত্র এই আওয়াজটা, প্রতিবাদের আওয়াজটা ব্রিটিশ সরকারের কান পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তারা প্রতিবাদ করেছিলেন। আমার একটা কথা আমি

0: ইনফ্যাক্ট পড়লামও কোথাও একটা, এই যে আমরা একটা কথা মাঝে মাঝে বলি না, বার খেয়ে ক্ষুদিরাম হয়ে যাওয়া, এই কথাটা ক্ষুদিরামের প্রতি কত বড় যে অসম্মান এটা আমরা বোধহয় বাঙালি হয়ে রিয়েলাইজ করি না, যে একটা এত ছোট ছেলে যার সামনে তার গোটা জীবন পড়েছিল, সেই ছেলেটি হ্যাঁ ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ফাঁসির মঞ্চে নিজেকে শহীদ করে দিল, অথচ তার এই মানে অ্যাচিভমেন্টটা আমরা কত লঘু একটা অর্থে ব্যবহার করি,
1: ঠিক,
0: এটা বোধহয় বাঙালি হিসাবে আমাদের লজ্জার, আমরা এমনটা না করলেও পারি।
1: সত্যি তাই, কদিন আগেই তুমি বলো না যে 11ই আগস্ট ছিল ক্ষুদিরামের ওই আত্মবলিদান দিবস যদি বলতে পারি আর কি, তো সেটা কি খুব বেশি হাইলাইট হলো?
0: ঠিক কথা, আমি তোমার সঙ্গে এটা মানে অস্বীকার করবো না, আমি তোমাকে বলছি যে ইনফ্যাক্ট আমি কয়েকদিন আগে দেখলাম যে কোনো একটা রাস্তাতে বিনয় বাদল দীনেশের দেওয়ালে ছবি আঁকা হয়েছে, সে ছবিগুলো একদম ভালো দেখতে লাগছে না, এবং কোনটা বিনয় কোনটা বাদল কোনটা দীনেশ মোটেও ভালো করে বোঝা যাচ্ছে না। তো এইগুলো না আমাদের প্রত্যেক দিনের জীবনে কিছু কিছু এমন গেস্টচার যেগুলো আমরা ঠিক দেখাই না সেই মানুষগুলোর প্রতি, যাদের প্রতি আমাদের শ্রদ্ধা বা সম্মান জেনুইনলি দেখানো উচিত।
1: ঠিক,
0: আমরা তাদের খুব মানে একটা হলেও চলে আর কি এরকম একটা ব্যাপার আমরা ধরে নিই, আমরা কখনো এই ব্যাপারটা রিয়েলাইজ করি না যে একটা স্বাধীন রাষ্ট্রের স্বাধীনতা জিনিসটা কি, মানে স্বাধীনতা, কারণ স্বাধীন না থাকলে যেগুলো ফেস করতে হতো সেগুলো যেহেতু আমাদের ফেস করতে হয়নি কোনোদিন, মানে লাকিলি, তাই আমরা এটার ভ্যালু বুঝতে পারি না। এটার ভ্যালু তখন বোঝা যেত যখন এরকম হতো যে তুমি কোন স্কুলে বা কোন কলেজে পড়তে পারবে সেটা ডিপেন্ড করতো তুমি শাসন করছো না শাসিত হচ্ছ তার উপরে, তুমি ব্রিটিশ নও বলে তুমি কোনো একটা জায়গায় ঢুকতে পারবে না, তুমি কোনো একটা রেস্টুরেন্টে বসে খেতে পারবে না, তুমি কোনো একটা বিশ্ববিদ্যালয়ের সিঁড়িতে উঠতে পারবে না, বা ব্রিটিশ অধ্যাপক যাচ্ছেন বলে তোমাকে অনেক দূরে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে, বা কোনো জায়গার বাইরে লেখা থাকবে যে ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, এটা কতটা অপমানজনক সেটা আমরা প্রত্যেক দিনের জীবনযাপনে এখন রিয়েলাইজ করি না। আমাদের দাদুর যারা বাবা ছিলেন বা আমাদের দাদুদের আমলও এগুলো তারা রিয়েলাইজ করতে পারতেন, তাই আমার মনে হয় যেটা আমরা পেয়েছি সেটাকে একটু আমাদের প্রিভিলেজড এই ফিলটা করা আমাদের খুব দরকার। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে উইশ করেছে জ্যোৎস্না, লিখেছে যে আমার দুই ভীষণ প্রিয় দাদা যে আমাদের সঙ্গে শোতে আছে, আচ্ছা জানো তো আজ আমার ভাইয়ের জন্মদিন, ওকে শুভেচ্ছা জানিও আর প্লিজ আশীর্বাদ করে দিও। তো জ্যোৎস্নার ভাইকে মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, আর ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিনে জন্মগ্রহণ করেছো তার জন্য তোমাকে ভীষণ ভীষণ ভীষণ অনেক অনেক ভালোবাসা আমাদের দুইজনের তরফ থেকে। পরে একটা মেসেজ পাঠিয়েছে কৃষ্ণা গুছাইত এবং সুদেশনা গুছাইত কুলগাছিয়া উলবেড়ি হাওড়া থেকে, ও লিখেছে প্রিয় চুপ কথা, আচ্ছা স্বাধীনতা কোথায় বলতো, ঘুরছ একা একা চারদিকে খুঁজে বেড়াই পাই না তার দেখা, স্বাধীনতা কোথায় পাবো, রাস্তাঘাটে না ট্রামে, ব্যবসায়ীদের পকেটে নাকি ইচ্ছে মতো দামে, দিনহীনের পেট ভরাটা নয় তো সোজা, তাই উঠছে পিঠে মোটের বোঝা, নারী প্রকৃতি কন্যা জায়া জননী ভোগের দ্রব্য নই, তবু পশুর মতো তুলছে থাবা রেহাই পাচ্ছি কই, স্বাধীনতার দিনে দিনে তুমি কি আমার থেকে হারিয়ে যাচ্ছ, 15ই আগস্টে শুধু ফুল পতাকা লজেন্সেই বন্দী হয়ে আছো, তোমাদের প্রত্যেককে সারা বছর স্বাধীনতার অনেক অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাহ, থ্যাংক ইউ সো মাচ। আরেকটা খুব সুন্দর মিষ্টি মেসেজ পাঠিয়েছে, কে পাঠিয়েছে দেখছি কি লিখে যাকে পড়ি, লেখা রয়েছে যে 15ই আগস্ট আমার কাছে অত্যন্ত গর্বের একটা দিন নিঃসন্দেহে, আজ থেকে 79 বছর আগে 1947-এর 15ই আগস্ট আজকের দিনে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, কত মানুষ জীবন দিয়েছিলেন যাতে আমরা মুক্ত বাতাসে শ্বাস নিতে পারি, ভগৎ সিং নেতাজি গান্ধীজি সবাই চেয়েছিলেন যে আমরা সবাই যেন একসঙ্গে থাকি, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমরা সবাই ভাই ভাই। আমি আমার দুই মেয়ে স্বাগতা আর মানালিকে বলি, মারে পতাকাটা শুধু কাপড় নয়, এটা আমাদের মায়ের আঁচল, আজ সকালে ইনফ্যাক্ট কাল সকালে আমি আমার ঘরের সামনে ছোট্ট একটা পতাকা তুলবো, হয়তো অনুষ্ঠান অনেক বড় করতে পারবো না কিন্তু মন থেকে বলবো জয় হিন্দ জয় ভারত, আমার মতন মানুষের কাছে একটাই স্বপ্ন আমার দেশ ভালো থাকুক আমার পরিবারের সকলে ভালো থাকুক, তোমাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক অনেক শুভেচ্ছা।
1: একদম, সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। একটা কথা সেটা যেটা দীপ যেটা বলতে পারবো সেটা হচ্ছে যে এই যে তুমি খানিকক্ষণ আগে

0: বলছিলে না, মানে এই মেসেজটা পড়ে আমার কথাটা ভেলো মানে মাথায় এলো, সেটা হচ্ছে যে ওই রিয়েলাইজ করার ব্যাপারটা। এটা না দুভাবে রিয়েলাইজ করানো যেতে পারে। এক হচ্ছে যেটা বলছিলে যে ধরো স্বাধীনতা দিবস বললে আমাদের তো কয়েকটা জিনিস বা কয়েকটা মুখ আমাদের চোখের সামনে ভাসে, তার বাইরেও আরো পৃথিবীটা অনেকটা বড় ছিল। তো এটা আমরা রিয়েলাইজ করতে পারি, ধরো মানে উদাহরণস্বরূপ রিয়েলাইজ করতে পারি যে একটা সিনেমা আমরা দেখতে গেছি, সেটা ধরো একটা নায়ক নায়িকা কেন্দ্রিক একটা কমার্শিয়াল মুভি। সেখানে আমরা কনসেন্ট্রেট করছি নায়ক এবং নায়িকাকে, আমাদের গানগুলো ভালো লাগছে, আমরা আনন্দ করছি, চলে আসছি। কিন্তু আমরা যদি একবার ভাবি যে এই সিনেমাটার এই সিনটাকে এই রকম পর্যায়ে তুলতে গেলে কতগুলো মানুষ
1: ঠিক
0: পিছনে রয়েছে,
1: একদমই তাই,
0: ঠিক আছে,
1: টাইটেল কার্ডটা ওরা দেখার ধৈর্য হয় না আমাদের, এত লম্বা টাইটেল কার্ড,
0: ঠিক তাই,
1: বোঝা যায় যে কতগুলো মানুষের কত পরিশ্রম রয়েছে একটা সিনেমা।
0: হ্যাঁ, এবং এখন তুমি দেখবে যে এটা খানিকটা হয়তো ট্রেন্ডও হয়ে গেছে যে সেই ডিরেক্টররাও চাইছেন যে তুমি ওটা দেখো নামগুলো। তার কারণ হচ্ছে সেই পার্টিকুলার সিনেমায় হয়তো এমন একটা গান রাখা হয়, সেটা ওই শেষে যখন নামগুলো তোমার ডান দিক দিয়ে উঠে উঠে যাবে, তার বাঁদিকে ছোট করে ওই গানের ভিডিওটা চলবে এবং ওই গানটা ওইখানেই প্রথমবার।
1: বা হতে পারে যে সেই সিনেমাটার পরের ভার্সন কি হবে তার একটা হিন্ট ওখানে দেওয়া থাকে,
0: হিন্ট ওখানে দেওয়া থাকে,
1: অনেক মানুষ দর্শক যারা
0: ওখানে
1: হল না ছেড়ে ওখানে সিটে তাদের থাকেন। ঠিক ঠিক বলেছো,
0: এটা তো ধরো একটু বড় অ্যাসপেক্টে। আরেকটু একদম ছোট্ট অ্যাসপেক্ট, এটা সবাই রিয়েলাইজ করতে পারবে যদি আমরা প্রত্যেকে নিজেদের লাইফ দিয়ে রিয়েলাইজ করি যে আজকে আমরা প্রত্যেকে ঠিক যে যে জায়গায় এস্টাবলিশ হয়েছি, যে যে কাজে, আমরা যদি ছোট থেকে রিয়েলাইজ করি যে এই আমাদের বড় হয়ে ওঠার পিছনে আমাদের মা বাবাদের ঠিক কত বছরের কত কিছুর স্যাক্রিফাইস ছিল বা আমাদের নিজেদেরও কত কিছুর স্যাক্রিফাইস ছিল, হয়তো এরকম অনেক বিকেল গেছে যে বিকেলগুলো হয়তো আমরা মাঠে খেলতে যাইনি, এরকম অনেক স্লিপলেস নাইট গেছে যে রাতগুলো হয়তো আমরা টেনশনে ঘুমোতে পারিনি,
1: ঠিক,
0: এবং এরকম হয়তো অনেক রাত গেছে আমরা হয়তো টেনশনে পাগল হয়ে গেছি কিন্তু আমরা ডিপ্রেশন বা ধরো এই ধরনের ওয়ার্ডগুলো হয়তো জানতাম না, এরকম অনেক নাইট গেছে।
1: হ্যাঁ, আমি আমি আরো তোমাকে খুব ইয়ে করে বলছি যে ধরো আমি দেখেছি যে আমার এক বন্ধু তখন হয়তো একটা খুব দামি জামা বা প্যান্ট পরে একটা জন্মদিনের পার্টিতে এসেছে, আমি গেছি সেখানে, কিন্তু আমি আমি গিয়ে আমি জানি ওই জামাটা ওই প্যান্টটা অনেক দাম
0: অনেক,
1: কিন্তু আমি কিনতে পারবো না, কিন্তু আমি না গিয়ে বাড়িতে মা বাবাকে বলার সাহস পাইনি, কারণ আমি জানি আমার বাবা মা যেটা আমাকে দিচ্ছেন সেটাই অনেক দিচ্ছেন, সেটা তাদের সাধ্যের উপরে গিয়ে
0: অনেকটা উপরে, এক্স্যাক্টলি।
1: তো আমিও কিন্তু মনে মনে একটা ইয়ে করে রেখেছি যে যেদিনকে আমি পারবো না সেদিনকে আমিও এটা কিনবো, কিন্তু এটা ততদিন পর্যন্ত আমি কিন্তু খুব অ্যাভারেজ জামা কাপড় পরে বাইরে বেরোচ্ছি, সাদা মাটা। তো লড়াই আমাদের সবার মধ্যে রয়েছে,
0: মানে আমরা এইভাবে এটা এই কারণেই বলা যে আমরা এইভাবে রিয়েলাইজ করতে পারি
1: একদম,
0: যে ঠিক আমাদের স্বাধীনতা দিবস বললেই যে দেখবে তুমি কালকে দেখবে প্রচুর ফ্লেক্স পাবে, সেখানে দেখবে কয়েকটা মুখ পাবে, তাদের তো অবদান অনস্বীকার্য বটেই,
1: ঠিক,
0: কিন্তু তাদের ওই ফ্লেক্সের ছবিটা যাতে পৌঁছায় তার জন্যেও কয়েক লক্ষ কয়েক কোটি মানুষ কিন্তু বিহাইন্ড দ্য সিনে রয়েছে।
1: আমি তো বললাম সেটা এই কথাটাই যে দেখো অনেক মানুষ আছেন যারা তাদের আমরা নামও সবসময় হয়তো ভালো করে জানি না, অনেক সময় এমন অনেক নাম জানি তাদের ছবি নেই আমাদের কাছে, তাদের ছবি আমরা দেখতে পাইনি, এমন অনেক স্বাধীনতা সংগ্রামীও রয়েছেন। তো এইসব নিয়ে আরও অনেক কথা হবে, একটু গান শুনি, গানের পর আবার এক্ষুনি ফিরে আসি। ততক্ষণ 9903652992 নম্বরে চুপ কথাতে সৌমিক আর দীপ রয়েছে তোমার সঙ্গে, এক এক করে আসতে থাকুক তোমার মেসেজ।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: আমাদের এক ভাই স্পন্দন খুব সুন্দর একটা মেসেজ করেছে, আমি স্পন্দনের মেসেজটা দেখছিলাম অনেকক্ষণ ধরেই। লিখেছে যে, হাই প্রিয় চুপ কথা, আমার ভীষণ প্রিয় দুই দাদা আজকে একসঙ্গে রয়েছে, কেমন আছো তোমরা? দেখো, আজ বেশি কিছু কথা বলবো না, কিন্তু স্বাধীনতা দিবস তো, তাই দু একটা কথা বলতে ইচ্ছা করেই। দেখো, অনেক মানুষের রক্ত, অনেক মানুষের চোখের জল, অনেক শহীদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। কিন্তু স্বাধীনতার এই 80তম বর্ষ যখন উদযাপন করবো, তখন মন থেকে একটা প্রশ্ন তো বারবার আসে যে আমরা কি সত্যিই স্বাধীন? দেখো, যে দেশে মহিলারা নির্যাতনের শিকার হন, গরিব মানুষ অপমানিত হন, আত্মপেটা খেয়ে ঘুমোতে যান, অন্যায় প্রতিবাদ করতে গিয়ে যখন মানুষের প্রাণ চলে যায়, সেখানে স্বাধীনতার প্রকৃত অর্থ যেন কোথাও হারিয়ে যায়। নেতাজি, ক্ষুদিরাম, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, অসংখ্য বীর শহীদরা কি এরকম ভারতের স্বপ্ন দেখেছিলেন? তাদের স্বপ্ন ছিল এমন এক দেশ যেখানে প্রত্যেকটা মানুষ নিরাপদ থাকবে, সম্মান নিয়ে বাঁচবে, ন্যায় বিচার পাবে। তাই স্বাধীনতার দিন মানে শুধু পতাকা উত্তোলন বা একটা দিনের উৎসব নয়, স্বাধীনতা তখনই পূর্ণতা পাবে যখন প্রতিটা মানুষ সমান অধিকার, সম্মান আর নিরাপত্তা পাবে। তোমাদের ভাই স্পন্দন, ভীষণ ভালো থেকো তোমরা।
2: স্পন্দন আমাদের রেগুলার লিসেনার, স্পন্দন আমাদের প্রত্যেকটা প্রোগ্রামে মেসেজ করে, খুব ভালো ভালো মেসেজ করে, আজকেও সেরকমই একটা ভালো মেসেজও করেছে। সত্যি তাই, স্পন্দনের অনেকগুলো কথার সঙ্গে অবশ্যই সহমত যে বীর আমাদের যারা ছিলেন তারা কি সত্যি এই স্বাধীনতা চেয়েছিলেন, এটা যেমন একদিকে ঠিক, তার সঙ্গে এটাও ঠিক যে আমরা যারা আজকে 2026 দাঁড়িয়ে কথাগুলো বলছি, তারা তো সেই সময়টাতে ছিলাম না, বা আমার দাদুর বাবাদের সময়ে বা আমার দাদুদের সময়ে তারা এক্স্যাক্টলি ঠিক কী কী অসুবিধা ফেস করতো। মানে এখন সত্যি, এখন আমরা নারী নিরাপত্তা নিয়ে কথা বলি, এখন অনেক কিছু হয়তো তারা ব্যাপারটা এরকমটা হয়তো এক্সপেক্ট করেননি, কিন্তু একটু আগে যে তুমি উদাহরণটা দিলে যে তখন এক্স্যাক্টলি ঠিক কতটা অত্যাচার চলতো, ঠিক প্রত্যেক দিন, ধরো আমি উদাহরণস্বরূপ, এটা আবার উদাহরণস্বরূপ বলা যায় যে আমি যখন প্রত্যেক দিন সকালবেলা বাজারের থলিটা নিয়ে আমি বাজারে যাচ্ছি, আমি আমার জাতি ধর্ম নির্বিশেষে আমার একটা সবজি, যে সবজিটা আমার কেনার সামর্থ্য আছে, যে মাছটা, যে মাংসটা আমার কেনার সামর্থ্য আছে, সেটা আমি পয়সা দিয়ে চাইলে কিনে নিতে পারি। যদি এরকম রিয়েলাইজ করা যেতে পারে যে ধরো তোমার বাড়ির আশেপাশেই একটা বাজার রয়েছে এবং সেই বাজারে তোমার কেনার সামর্থ্য আছে সেখান থেকে, কিন্তু তুমি সেই বাজারে ঢুকতে পারবে না।
1: ঠিক কথা।
2: যদি এরকম হতো, এবার যেহেতু আমরা ওই ফেজটা দিয়ে যাইনি,
1: তুমি একটা ট্রেনে চাপতে পারবে না, ফার্স্ট ক্লাস কামরায় তোমার চাপার অধিকার নেই,
2: ঠিক,
1: তুমি ইউনিভার্সিটিতে পড়তে পারবে না, তুমি মানুষ হিসাবে তোমার যে ন্যূনতম অধিকার আছে, আইনি যে লড়াই লড়ার তোমার যে ক্ষমতা,
2: ফান্ডামেন্টাল রাইট,
1: সেটা তুমি পাবে না।
2: এক্স্যাক্টলি।
1: তো এরকম এমন অনেক জিনিস ছিল, আবারও যে কথাটা আমরা বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা রিয়েলাইজ করতে পারবো না, কিন্তু ইতিহাস যদি পড়ি তাহলে বুঝতে পারবে যে কতটা কঠিন ছিল সেই সময়টা। একটু আগে আমরা দেশভাগের কথা বলছিলাম যে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস তো 15ই আগস্ট, কিন্তু দেশভাগের ঘোষণা আনুষ্ঠানিকভাবে হয়েছিল 17ই আগস্ট। তো যখন গোটা দেশ স্বাধীনতা দিবস উদযাপন করছে, তখনও বহু মানুষ জানতেন না এটা যে কাল সকালে তারা ভারতের আন্ডারে থাকবে নাকি তারা পাকিস্তানে চলে যাবেন। বহু বাঙালি, বহু ভারতীয়, বহু হিন্দিভাষী, বহু মানুষকে এদিক ওদিক এদিক ওদিক চলে যেতে হয়েছিল, ছিন্নমূল হতে হয়েছিল, যেটা কতটা কঠিন সেটা আজকের দিনে যখন তোমাকে পুরনো বাড়ি ছেড়ে নতুন ফ্ল্যাটে চলে যেতে হয় বা পুরনো পাড়া ছেড়ে যখন নতুন পাড়ায় যাও, তখন তো টের পাও যে একটা পুরনো আস্তানা ছেড়ে যাওয়ার কষ্ট কতটা। এবার ভাবো যে তোমাকে তোমার গোটা পাড়া নয়, তোমার এলাকা নয়, তোমার দেশ ছেড়ে অন্য একটা দেশে চলে যেতে হচ্ছে, সেই যন্ত্রণা কতটা। সেই সময় কত মানুষ, সেই সময় মানে একটা হিউজ পপুলেশন সেই সময় যেহেতু ভারতের দিকে, বাংলার দিকে চলে এসেছিলো, কত খাবারের অভাব হয়েছিল তখন, মানুষ ভাত খাওয়ার জন্য পর্যাপ্ত ভাত থাকতো না তখন। এটা শোনা কথা, এটা সিনেমাতে দেখেছি, ইতিহাসে পড়েছি যে তখন পাড়ায় পাড়ায় মহিলারা

0: বাটি নিয়ে একটু ফ্যান চাইতেন ঘুরে ঘুরে, যে একটু ফ্যান খেলে তারা ভাতের যে ফ্যান যেটা আমরা ভাত ফোটানোর পরে যে জলটা ফেলে দিই সেটা পেলেও তারা একটুখানি প্রাণে বাঁচতে পারেন, কিছুটা খেতে পারেন তারা। আর এই সঙ্গে অন্যান্য অত্যাচার যেগুলো ছিল সেগুলো তো ছিলই, সেগুলোর কথা এখানে নাই বা উল্লেখ করলাম। তো বক্তব্য একটাই যে বহু প্রাণের বিনিময়ে, বহু ত্যাগের বিনিময়ে স্বাধীনতা পাওয়া, তো তাই এই স্বাধীনতাটা আমরা এতো রক্ষা করতে পারি, খুব বড় কোনো চাওয়া তো নয়। প্রত্যেকটা নাগরিক যদি তার দায়িত্বটুকুনি শুধু পালন করতাম তাহলেই আজকে দেশটা অনেক অনেক সুন্দর হতে পারত। আমি মাঝে মধ্যেই দেখি যে বিদেশে গিয়ে কিছু ভারতীয় এমন কোন অভব্য আচরণ করেছেন যার জন্য সেখানকার সরকার ইদার সেই ভারতীয়দের আটক করে রেখেছে, না হলে তাদের এক্সপেল করে দিয়েছে, ফেরত পাঠিয়ে দিয়েছে, না হলে সেটা নিয়ে নিন্দার ঝড় বয়ে গেছে। আমার মতে আমরা এগুলোই বা কেন করব, মানে আমি এখান থেকে একটা দেশে বেড়াতে গিয়েছি, সেখানে গিয়ে আমি এমন অভব্য কিছু আচরণ করলাম যাতে ওই দেশের মানুষের সামনে আমার দেশের মানুষের মাথা নিচু হয়ে গেল, এটা কি খুব অ্যাকসেপ্টেবল, এটা কি করা উচিত? কারণ ওই দেশে গিয়ে যে কজন ভারতীয় বেড়াতে গেছে তাদের কাছে তারা একটা রিপ্রেজেন্টেশন, একটা রিপ্রেজেন্টেটিভ অফ আ হোল নেশন, এই 150 কোটির দেশে তারা রিপ্রেজেন্টেশন ওই দেশে, অন্য একটা দেশে গিয়ে সেখানে গিয়ে 4 লক্ষ যদি কোনো খারাপ কাজ করে তাহলে তারা জাজ করবে এই বলে যে ওই দেশে সবাই এরকম খারাপ। বহুদিন পর্যন্ত বিদেশিরা মনে করতো যে ভারতবর্ষ মানে সাপেদের দেশ, সন্ন্যাসীদের দেশ, বাঘসিংহের দেশ, এরকম মনে করতো, তান্ত্রিকদের দেশ, এরকম মনে করতো। আমরা সেটা ভুল প্রমাণ করে দেখিয়েছি, আমরা সব থেকে কম খরচে চাঁদে অভিযান করে দেখেছি, আমরা পরমাণু শক্তির পরীক্ষা করতে পেরেছি, আমরা অনেকবার প্রমাণ দিয়েছি যে কোনো একটা খুব কঠিন সময় গোটা দেশ কীভাবে এককাট্টা হয়ে লড়তে পারে। তার সব থেকে আধুনিক এক্সাম্পল তো কোভিড মহামারীর সময় আমি বলবো, কারণ 2020 যখন কোভিড মহামারী গ্রাস করলো গোটা বিশ্বকে তখন অনেক উন্নত দেশের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, অনেক উন্নত দেশের মেরুদণ্ড ভেঙে গিয়েছিল, কিন্তু ভারতীয়রা বোঝাতে পেরেছিল যে এক হয়ে থাকার কি মানে এবং কতটা লড়াই করার ক্ষমতা ভারতীয়দের জিনে রয়েছে।
1: ঠিক,
0: কারণ কোভিড হলে যে যে প্রবলেমসগুলো হতে শুরু করে সেগুলো ইউরোপিয়ানসদের মধ্যে, আমেরিকানসদের মধ্যে সহ্য করার ক্ষমতা জিনে নেই অতটা, তারা খুব সহজে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে। কিন্তু আমাদের যেহেতু লড়াই করার জিন, আমাদের যেহেতু একেবারে সংগ্রাম করার জিন, আমরা কিন্তু অনেক ফ্যাটালিটি তো আমাদের এখানে হয়েছে নিঃসন্দেহে, কোনো এটা নিয়ে কোনো প্রশ্নের অবকাশ নেই, কিন্তু স্টিল অনেক বড় বড় উন্নত দেশের স্বাস্থ্য পরিকাঠামো যেখানে ভেঙে পড়েছিল, যেখানে ধরে নেওয়া হয়েছিল যে ভারতবর্ষে বোধহয় মড়ক লেগে যাবে, সেখানে ভারতবর্ষ কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছিল এবং দাঁড়িয়ে গোটা পৃথিবীকে দেখিয়ে দিয়েছিল যে কীভাবে ভ্যাকসিন ডিস্ট্রিবিউট করে, কীভাবে ভ্যাকসিন প্রত্যেকটা মানুষকে দিয়ে, অনেকজন মানুষকে দিয়ে কীভাবে দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা যায়। এটা একটা কিন্তু ইতিহাস, মানে তোমরা বিভিন্ন ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকভারির মতন চ্যানেলে ইন্ডিয়াস ভ্যাকসিন বলে এই ডকুমেন্টারিটা দেখতে পাবে, এটাও দেখো, এটাও সাজেশান আমার তোমাদের, কারণ এই ধরনের ডকুমেন্টারি বা এই ধরনের তথ্যচিত্র আমাদের এমন অনেক কাহিনী জানায় যে কাহিনীগুলো আমরা সচরাচর খালি চোখে দেখতে পাই না, জানতে পারি না। আর একটা ঘটনার কথা বলি, এটাও আর একটা আমি কোন একটা ডকুমেন্টারিতে দেখছিলাম, ধরো যারা ভারত চীন সীমান্তে পাহারা দেয়, নিশ্চয়ই তোমরা কেউ কেউ নাথুলা গেছো বেড়াতে, কেউ কেউ সিয়াচেনের কাছাকাছি বেড়াতে গেছো, বেড়াতে গিয়ে তো একটা জিনিস বুঝতে পেরেছো যে এই জায়গাগুলো যে টেম্পারেচার সেটা তোমার আমার স্বাভাবিক যে তাপমাত্রা সহ্য করার ক্ষমতা তার থেকে অনেক নিচে, মানে কোথাও কোথাও -40 ডিগ্রি অবধি তাপমাত্রা হয়, যেটা ইন্ডিয়ান চাইনিজ বর্ডারের অনেক এলাকাতে এরকম রয়েছে, যেখানে বেসিক্যালি এখানে LAC রয়েছে, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, যেখানে সেই জায়গাগুলো দিন রাত পাহারা দেওয়া কতটা কঠিন কখনো একটা শীতের রাতে বাড়িতে বসে ভেবে দেখো তো। একটা শীতের রাতে যখন তুমি তোমার বাড়িতে বেডরুমের ভিতরে ঢুকে কম্বলটা মাথা অবধি গলা অবধি টেনে দাও, তখন একবার ভেবে দেখো যে এটা 15 ডিগ্রি বা 20 ডিগ্রিতে তোমার এই অবস্থান, তাহলে -40 ডিগ্রিতে যারা দিন রাত পাহারা দিচ্ছে তাদের কী কী ফেস করতে হয়। আমি একজন আর্মি অফিসারের ভিডিও দেখছিলাম একদিনকে, তিনি দেখাচ্ছিলেন যে রেশনগুলো আসে তাদের কাছে যারা এই ধরনের মানে খুব বেশি উঁচুতে যারা পাহাড়ি এলাকায় যারা পাহারা দেন, যারা দেশের সীমান্তে পাহারা মোতায়েন রয়েছেন, অধিকাংশ রেশনই পুরো ফ্রোজেন, মানে আলু ছুরি দিয়ে কাটা যায় না, মানে হাতুড়ি দিয়ে মেরে আগে বরফটাকে এ করতে হয়, তারপরে গরম জলে ডোবাতে হয়, তারপরে সেটা কাটার মতন অবস্থায় আসে। তো সেখানে প্রত্যেক দিন জীবনযাপনই এতটা কঠিন, সেখানে আমি তুমি এই কমফোর্ট জোনে থেকে যদি আমাদের যে ন্যূনতম দায়িত্বগুলো আছে সেগুলোকে যদি পালন না করি তাহলে কি সেটা ভালো দেখায়? একটু নিজের যে নাগরিক কর্তব্য সেগুলোকে পালন করা, যে পাবলিক প্রপার্টি সেগুলোকে মেনটেন করা, একটা সুনাগরিকের দায়িত্ব পালন করা, এগুলো আমাদের জন্য করা খুব কঠিন কোনো বিষয়ই নয়। কিন্তু জাপানকে তুমি দেখে শেখো, জাপান একটা দ্বিতীয় বিশ্বযুদ্ধে প্রায় শিরদাঁড়া ভেঙে পড়ে যাওয়া একটা দেশ, যে দেশের দুটো বড় বড় শহর প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। তারা সেখান থেকে নিজেদের কতটা উন্নত করতে পেরেছে, আর আমরা যারা জাপানেরও আগে স্বাধীনতা পেয়েছিলাম তাদের অবস্থা তুমি দেখো, তারা কি করেছে আজকে। আমরা এই ছোট ছোট জিনিসগুলো, একটু নিয়মানুবর্তিতা, একটু রাস্তাঘাট পরিষ্কার রাখা, নিজের কাজটা নিজে করা, নিজের দায়িত্বটা নিজে পালন করা, এই ছোটো ছোটো জিনিসগুলো যদি আমরা পালন করতে পারতাম তাহলে কিন্তু দেখতে অনেকটা আমাদের দেশ যত সুন্দর আমরা দেখতে চাই ততটা সুন্দর আমরা বানাতে পারতাম।
1: ঠিক তাই, এরকম ধরো বলতে গেলে আর একটা কথা বলা যায়, সেটা হচ্ছে যে আজ এই যে তুমি কথাটা বললে খানিকক্ষণ আগে, যে ধরো আমার বাড়ি আছে, আবার আমার বাড়ির আমার খুব পছন্দের একটা বাগান রয়েছে, সেই বাগানে আমার, সেটা হয়তো বাড়ির একদিকে, আমার বাড়িটা হয়তো বাড়ির মানে জায়গাটা, মানে বাড়িটা হয়তো জায়গাটার আরেক দিকে। তো কতটা টেনশন ছিল আমি জানি না, যে আমার কালকে বাগানটা আমার দেশে থাকবে না ওই দেশে থাকবে, বা ধরো বাথরুমটা ওই দিকে পড়ে গেল বাড়ির, কারণ আগেকার দিনে তো
0: এরকম হয়েছে, এরকম অনেক ডকুমেন্টেড ঘটনা রয়েছে যেখানে বাড়ি একদিকে রয়ে গেছে, রান্নাঘর আরেকদিকে রয়ে গেছে।
1: হ্যাঁ, তো আমরা আজকে বললাম তুমি যেটা বললে আর কি, যে আমরা কমফর্ট জোনে বসে অনেক কিছু হয়তো ভাবতে পারি, যে আমরা কি সত্যি স্বাধীন হয়েছি, আমরা কি সত্যি স্বাধীনতা পেয়েছি,
0: আমরা পেয়েছি, এইগুলো আলোচনা করার জন্য স্বাধীনতার দরকার ছিল, স্বাধীনতা পেয়েছি বলে এইগুলো নিয়ে আলোচনা করতে পারছি,
1: এক্স্যাক্টলি, না হলে এই যে আজকে চুপ কথা হচ্ছে একটা আনস্ক্রিপ্টেড আনফিল্টার্ড শো, যেখানে সৌমিকার দ্বীপের হাতে কোনো স্ক্রিপ্ট নেই, সৌমিকার দ্বীপ জানে না যে তুমি কি মেসেজ করবে, তোমার মেসেজ করার স্বাধীনতা রয়েছে এবং সেটা আমাদের পড়ারও স্বাধীনতা রয়েছে।
0: দেখো এখানেও, এখানেও এই এই কথার প্রসঙ্গ আরেকটা কথা বলতে হয়, যে দেখো আমি আর তুমি যে মাধ্যমে সবার মেসেজ পড়ছি, যে ইন্টারনেটের মাধ্যমে, যে ডেটার মাধ্যমে, ভারতবর্ষ পৃথিবীর সেই হাতে গোনা কয়েকটা দেশের মধ্যে একটা যে দেশে এত সস্তায় ডেটা পাওয়া যায় আজকে। এটাও কোভিডের পরে একটা, এটাও বলতে পারো তুমি সুফলই বলতে পারো, কোভিড আসার পরে এটা আমাদের শিখিয়েছে, আজকে গোটা দেশে ইন্টারনেট এত সস্তা বলেই গোটা দেশে বহু মানুষ যাদের কাছে অনেক কিছুর অ্যাক্সেস ছিল না কোভিডের আগে পর্যন্ত, তারা ইন্টারনেটটাকে ব্যবহার করে অনেক কিছুর অ্যাক্সেস পেয়েছেন। আমি তো বলবো এটা স্টুডেন্টদের কাছে সব থেকে বড়, আমি এটা বলবো, মানে এতজন পড়াশোনা করে এখন ইন্টারনেট দেখে বা ইন্টারনেটের মাধ্যমে, এটাও কিন্তু ভারতবর্ষের খুব বড় প্রাপ্তি। মানে তুমি যদি ভারতবর্ষের সেরা 10টা প্রাপ্তির তালিকা বানাতে চাও স্বাধীনোত্তর ভারতবর্ষের, স্বাধীনতার পর থেকে আমরা কি কি খুব বড় মাইলস্টোন অ্যাচিভ করেছি, তার মধ্যে যেমন একটা চন্দ্রযান থাকবে, তার মধ্যে যেমন একটা পরমাণু পরীক্ষা থাকবে, তেমনই একটা আমি বলবো ইন্টারনেটকে, বিশেষ করে হাই স্পিড ইন্টারনেটকে গোটা এত বড় দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেওয়াটা কিন্তু ভারতবর্ষের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট,
1: বিশাল বিশাল বড় অ্যাচিভমেন্ট। আজকে তুমি একটু আগে ইন্ডিয়া চায়না বর্ডারের কথা বলছিলে, আমরা সেখানে গিয়ে নাথুলা পাসে যখন এখন ঘুরতে যাই, সেখানে গিয়ে আমরা ভিডিও কল করছি বাড়ির লোককে, তো এটা এটা তো পসিবল হতো না, এত সহজ তো ব্যাপারগুলো ছিল না, মানে অত মানে গভীরে যাওয়ারও দরকার নেই, অত ডিপে যাওয়ারও দরকার নেই, মানে আজকে ধরো আমি আমার নিজের বাড়ি থেকে বলতে পারি, আমার বাবা চাকরি করতেন, তো আমার বাবা যখন চাকরি করতেন, তো বাবা যখন বাড়ি থেকে বেরোতেন আবার বাবা যখন বাড়িতে ফিরবেন, হ্যাঁ মানে আমরা মাঝের ব্যাপারটা কিছু জানতাম না, যে কোথায় আছে কি করছে, কোনো কমিউনিকেশন ছিল না,
0: একদম একদম। আমার মনে আছে, আমি তুমি এই ফেসটা দেখেছো কিনা, একটা সময় ছিল যে অনেক দূরে ফোন করতে হলে এসটিডি ফোন করতে হতো, তখন না রাত্রেবেলা এসটিডি চার্জ কম লাগতো, তো আমরা বাড়ি থেকে বেশ খানিকটা দূরে এসটিডি বুথে গিয়ে রাতেরবেলা ফোন করতাম, কারণ যেগুলো একটু দূরের ফোন, দূরের দরকারি ফোন, মিনিট দেখে দেখে কথা বলতে হতো, কারণ তা না হলে টাকা বিল উঠতে থাকতো, টাকা বেড়ে যেত। সেখান থেকে আজকে যে একটা এমন জায়গায় আমরা দাঁড়িয়ে আছি যে ভারতবর্ষে ইন্টারনেট ইউজার্সের সংখ্যার মধ্যে ভারতবর্ষ একটা টপ পজিশনে আছে, এবং যেটা ভারতবর্ষে আরেকটা খুব বড় প্রাপ্তি সেটা হচ্ছে আমাদের এখানে ইয়াং ছেলেমেয়ে অনেক বেশি, যে কারণে ভারতবর্ষ ভীষণই একটা এমন

দেশ, যে দেশটা এখনও একটা বিল্ডিং স্টেটে আছে, মানে সেই দেশে একটা এত এত যুবক এবং এত ইয়াং জেনারেশন যে তাদের তুমি যে কোনো জিনিস শিখিয়ে খুব বড় একটা মাইলস্টোন অ্যাচিভ করতে পারবে। আবার উল্টোটাও সত্যি, তুমি এই অনেক যুবক, যেহেতু ভারতবর্ষে অনেক যুব সম্প্রদায় রয়েছে, অনেক বেশি ইয়াং ছেলেমেয়ে রয়েছে, তাদের যদি তুমি ঠিক মতন মোটিভেট না করতে পারো, ঠিক

আমরা যেন আমাদের যেটা নেক্সট জেনারেশন, যারা আমাদের ইয়াং জেনারেশন, তাদের আমরা সঠিক দিক নির্দেশ করতে পারি। প্লিজ আর একটু গান শুনি। 9903659922 তে শুধু যে সিরিয়াস সিরিয়াস কথা হচ্ছে তা কিন্তু নয়, আরও অনেক রকম আলোচনা এখনও বাকি রয়েছে, শো এখনও অনেক বাকি রয়েছে। সৌমিকা দীপ রয়েছে তোমার সঙ্গে, সব কিছু নিয়ে কথা হবে, চটপট চলে এসো তোমার মেসেজ নিয়ে, তোমার মেসেজের অপেক্ষায় আমরা দুজন রয়েছি।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903652992 নম্বরে এই মুহূর্তে এক এক করে পড়ছি তোমাদের পাঠানো মেসেজ। সৌমিকের সঙ্গে আমি দীপ রয়েছি। আজ আমার আর সৌমিকের একসঙ্গে এই প্রথম চুপ কথা করা। তো আমরা দুজনেও প্রচুর, আমরা দুজনেই ইনফ্যাক্ট প্রচুর গল্প করছি, অফ এয়ারে গল্প করছি, যখন গান চলছে তখন আমরা গল্প করছি, একে অপরের সম্পর্কে জানছি। আমি যেমন সৌমিকের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছু সৌমিকের জীবন দর্শন সম্পর্কে আমি জানছি নতুন করে। আর এই মাঝখানে মাঝখানে তোমাদের পাঠানো মেসেজ, এই মুহূর্তে যেমন বর্ষা মেসেজ পাঠিয়েছে বারাসাত থেকে। বর্ষাও আমাদের রেগুলার লিসনার, লিখেছে খুব ঘুম পাচ্ছিল, ভাবলাম হয়তো যে আজকে হয়তো চুপ কথা শোনা হবে না, কিন্তু চুপ কথা টিউন করে দেখছি যে আমার ভীষণ প্রিয় দুই দাদা এসছে। দেখো, ব্যক্তিগত কিছু কারণে আমি ডিস্টার্বড আছি। আসলে জানো তো, মানুষ চেনা খুব কঠিন। দাদার সাথে খুব ঝগড়া হয়েছে, দাদার সঙ্গে এক সপ্তাহ ধরে কথাবার্তা বন্ধ। প্লিজ আমার মেসেজটা পড়ে দিও। আমার মনে হয় সৌমিক, এই দাদা ভাই মা বাবা বাড়ির লোকদের সঙ্গে ঝগড়া বোধ হয় কমন, সবারই হয়, কিন্তু সেটা আবার তুমি দেখবে অদ্ভুত অলিখিতভাবে মিটে যায়। আমি বলছি এটা কিন্তু কোনো মানে এরকম করে মেটে না, যেরকম মানে বন্ধুদের সঙ্গে বা কলিগদের সঙ্গে যেভাবে ঝগড়া মেটাতে হয় যে আমি গিয়ে বললাম আই এম সরি, আমার ভুল হয়ে গেছিলো, আগের মাথায় বলে দিয়েছিলাম। আমার মনে হয় বাড়ির

0: হয় যে না ঝগড়াটা মিটে গেছে।
1: হ্যাঁ সত্যিই তাই, কারণ বাড়ির লোকেরা তো আমাদের শুধু প্রিয় হয় তাই নয়, তারা তো আমাদের অনেকটা চেনে, মানে আমাদের ডার্ক সাইড বলো বা আমাদের যত ধরনের সাইড আছে প্রায় সবটাই আমাদের বাড়ির মানুষ যারা রয়েছেন তারা সবটাই জানে চেনে বোঝে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদেরকে আর আলাদা করে খুব বেশি কিছু প্রমাণ করতে হয় না, তো সব মিলে ব্যাপারটা আর কি মিটে যায়।
0: তো আমরাও এক্সপেক্ট করছি যে বর্ষা তোমার সঙ্গে তোমার দাদার ঝগড়া না এইভাবেই মিটে যাবে, মানে এর জন্য কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এইভাবেই করো এইভাবে করো মিটে যাবে, কিছু নেই, জাস্ট একটু টাইম দাও আর দুজন দুজনের সঙ্গে একটু নরম গলায় কথা বলো, দেখবে এটা অটোমেটিক্যালি মিটে যাবে।
1: ঠিক তাই। আর ও একটা কি একটা পার্টিকুলার কথা লিখেছিল,
0: ও লিখেছে যে কিছু ব্যক্তিগত কারণে ও একটু মন খারাপের মধ্যে রয়েছে।
1: হ্যাঁ আর যাই হোক, তবে হ্যাঁ যে একটা কোনো পার্টিকুলার কথা, যে কোনো মেসেজের মাঝে
0: দাদা এক সপ্তাহের সঙ্গে কোনো কথা বলে না, এটা
1: না না না আর একটা কোনো কথা
0: আমি তোমাকে ওর মেসেজটা দিই, নাও পড়ো।
1: হ্যাঁ মানুষ চেনা খুব কঠিন।
0: ও আচ্ছা এটা এইটা এই জীবন দর্শনটার কথা বলছিল তুমি। ওকে
1: আমি শুধু এইটুকুই বলবো যে আমাদের তো আমাদের বাড়ির লোকেদের সঙ্গে দাদা ভাই বোন
0: ভীষণ কমন জীবন দর্শন, এটা আমি প্রায় শোতে প্রতিদিন 100 করে এরকম মেসেজ পাই যে মানুষ চেনা খুব কঠিন।
1: ঠিক তাই। আমি আমি শুধু একটাই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ধরো আমাদের এই যে ঝগড়াটা যখন হয়েছে না, আমরা যদি ঝগড়াটাকে ঝগড়াটার মধ্যেই রাখি, মানে ওর পুরো মেসেজটা ঠিক আছে, ওই পার্টিকুলার লাইনটা যদি ও না ভাবতো, তাহলে ঝগড়া মিটে যাওয়াটা আরো অনেক বেশি সহজ হবে।
0: ওকে,
1: কারণ বাড়ির লোকেদের ক্ষেত্রে এই ব্যাপারগুলো হয়তো অতটাও খাটে না, বা আমরা যে কোনো ঝগড়া ঝামেলার ক্ষেত্রেই বলি, আমরা ধরো পার্টিকুলার একটা বিষয় নিয়ে, আমারও যেরকম হতে পারে, ধরো আমার একটা আমার একজন কলিগের সাথে যত আমার ঝামেলা হয়েছে ঝগড়া হয়েছে, আমরা সবসময় চেষ্টা করি যে টপিকে থাকার, যে পার্টিকুলার টপিকে ঝামেলা হয়েছে, মানে এটাকে যদি আমি বাড়াতে থাকি, তুই এই বলেছিলিস ওই বছর ওই মাসে তুই এই করেছিলিস,
0: এটা তো বৌড়া বলে।
1: হ্যাঁ যদি এইরকম যদি বলি, তাহলে কিন্তু সেই ঝগড়া কোনোদিন মিটবে না এবং সেটা একটা অন্য পর্যায়ে চলে যাবে। তো আমাদের যখনই যার সাথে মনোমালিন্য হোক, ঝগড়া হোক, ঝামেলা হোক, যাই হোক না কেন, আমরা চেষ্টা করব সেই মানুষটা যদি আমাদের একটু প্রিয়, কোনো কালে প্রিয় ছিল বা তার সঙ্গে আমি সম্পর্কটা মোটামুটি ঠিক রাখতে চাইছি, তাহলে একটু টপিকে থাকলে আমার মনে হয় কোনো ঝগড়া মিটতে খুব বেশি দিন সময় লাগবে না।
0: বেশ, 9903652992 নম্বরে তোমাদের মেসেজ আসতে থাকুক, আবার একটু গান শুনবো, গানের ওপারে সৌমিক আর দীপ ফিরে আসে তোমার মেসেজ নিয়ে।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথায় আজকে সৌমিক এবং দীপ একসঙ্গে প্রথমবার রয়েছি। রয়েছি বলতে বলতে অনেকক্ষণ সময় কেটে গেছে। এখনও যদি তুমি তোমার মেসেজ না পাঠিয়ে থাকো তাহলে বলবো 9903652992 তে এই ম্যাজিক্যাল নাম্বারে তুমি তোমার মনের কথা, মানে আজকে তো ইন্ডিপেন্ডেন্স ডে, আজকে তো অবভিয়াসলি স্বাধীনতা দিবস নিয়ে বেশি কথা হবে, সেটাই স্বাভাবিক। কিন্তু সেটা ছাড়াও যদি তোমার কোনো মনের কথা, যেটা আমাদের বলতে ইচ্ছা করছে, যেটা মনে হচ্ছে যে সৌমিক আর দীপের সঙ্গে একটু শেয়ার করি। সবসময় এরকম অনেক সময় হয় দীপ, যে আমরা কাউকে কিছু কথা বলতে চাইছি, কিন্তু আমরা চাইছি না যে তার থেকে বিশাল কিছু একটা রিপ্লাই পেতে, জাস্ট হয়তো শেয়ার করতে চাইছি।
2: ঠিক, এবং এটা রাতেরবেলা বেশি হয়।
1: হ্যাঁ,
2: এটা রাতেরবেলা অনেক বেশি হয়।
1: সে যদি একটা জাস্ট এই যে একটা রিপ্লাই দেয়, মানে মনে হয় যে না সেটাও ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কারোর সঙ্গে শেয়ার করতে হবে, সেটা ডায়েরির পাতায় লিখে বা ফোনের নোটবুকে লিখে আমি ঠিক মজা পাবো না। তো সেরকম যদি কোনো কথা থেকে থাকে সেটাও প্লিজ 9903652।

0: @999-2 চটপট পাঠিয়ে দাও।
1: এরপরে যে মেসেজটা পড়ব, লেখা রয়েছে যে ভেতরে দেশপ্রেম এবং পূর্বপুরুষের কষ্টের প্রতি যে গভীর সম্মান ফুটে উঠছে তা সত্যি হৃদয় স্পর্শ করে। 15ই অগস্ট শুধু পতাকার তিনটে রং, অশোকচক্র আর মিষ্টি বিতরণের দিন নয়। বইয়ের পাতায় নেতাজি সুভাষচন্দ্র বসু এবং অসংখ্য নাম জানা বা অজানা শহীদের আত্মত্যাগের যে ইতিহাস আমরা পড়ি তা শুনলে আজও গায়ে কাঁটা দেয়, বুক কেঁপে ওঠে। তারা যে ভয়াবহ যন্ত্রণা আর কষ্ট সহ্য করে আমাদের স্বাধীন সূর্য উপহার দিয়েছেন তার ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়। তবে কেন তরুণ প্রজন্ম এবং আমাদের আরও সচেতন হওয়া জরুরি? ইতিহাসের বই ইতিহাসকে শুধু বইয়ে সীমাবদ্ধ না রেখে আপনার মতন যাদের হৃদয়ে এই অনুভূতির আগুন চলছে তাদের দায়িত্ব হলো নতুন প্রজন্মের কাছে এই গল্পগুলোকে বারবার পৌঁছে দেওয়া, স্বাধীনতার আসল অর্থ বোঝা। স্বাধীনতা মানে শুধু ব্রিটিশদের চলে যাওয়া নয়, স্বাধীনতা মানে সমাজের দালাল, দুর্নীতি, নারী শিশু বা শিক্ষার্থীদের হওয়া উপরে হওয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে একটা নিরাপদ সমাজ তৈরি করা, গর্বের পাশাপাশি দায়িত্ব নেওয়া। আমরা গর্বিত, এই একটা কথাতেই যেন সব শেষ না হয়ে যায়। সত্যিকারের শ্রদ্ধা জানানো তখনই সম্ভব হবে যখন আমরা তাদের স্বপ্নের শোষণমুক্ত এবং নিরাপদ দেশ গড়তে একটা ভূমিকা রাখব। আর একটা কথা সবসময় মনে রাখা প্রয়োজন, পূর্বপুরুষরা রক্ত দিয়ে দেশ স্বাধীন করে গেছেন, আর এখনকার লড়াইটা হলো সেই স্বাধীনতার মর্যাদা রক্ষা করা আর নিজের চারপাশে অন্যায়ের প্রতিবাদ করা। মিডিয়া ব্রুস থেকে সোমটু লিখে পাঠিয়েছে লেখাটা, থ্যাংক ইউ সোমটু, ভীষণ ঠিক কথা লিখে পাঠিয়েছ, প্রত্যেকটা কথা ভীষণ ঠিক। স্বাধীনতা মানে আমাদের চারপাশে কোনো অন্যায় দেখলে, ইনফ্যাক্ট আমি একটা সেদিনকে কোথায় এই জিনিসটা পড়ছিলাম যে ধরো সমাজের সব থেকে দুর্বল মানুষটার পাশে দাঁড়ানোটা, তাকে শক্তি যোগানোটা, এটা কিন্তু একজন শক্তিমানের কর্তব্য। অর্থাৎ তোমার কাছে যদি ক্ষমতা থাকে, শক্তি থাকে, তাহলে সেই ক্ষমতা বা সেই শক্তি সমাজের দুর্বলের উপরে প্রয়োগ করা নয়, বরং সমাজের যারা দুর্বল, যারা নিজেদের দাবি দেওয়া, নিজেদের কি পাওয়া উচিত, নিজেদের কি প্রাপ্য সেটা যারা জানে না, তাদের বোঝানো এবং তাদের সেই জিনিসটা পাইয়ে দেওয়া, এটা হচ্ছে একজন সত্যিকারের ক্ষমতাবান মানুষ, একজন সত্যিকারের প্রভাবশালী মানুষের এটাই করা উচিত। মেসেজ পাঠিয়েছে একজন জ্যোৎস্না, লিখেছে আমি আন্দামান জেলে গিয়েছি, আন্দামানে গিয়েছিলাম, সে সময় সেলুলার জেলের ভিতরটা আমি ঘুরে দেখেছি, এখানে বহু মানুষকে অত্যাচার করে রাখা হয়েছিল। তো ফ্যাক্ট, এটা দ্বীপান্তর ছিল তখন একটা খুব কড়া শাস্তি। দ্বীপান্তর মানে তোমাকে এই দেশের যে ভূখণ্ড সেখান থেকে অনেকটা দূরে পাঠিয়ে দেওয়া, এমন একটা জায়গায় যেখান থেকে তোমার কথা আর তুমি কাউকে জানাতে পারবে না। দেখো আজকের দিনে দাঁড়িয়ে জেলের মধ্যেও মানুষের কিছু মৌলিক কর্তব্যের পালন করা হয়, তাকে খেতে দেওয়া হয়, তাকে শোয়ার জন্য জায়গা দেওয়া হয়, তাকে সারাদিনে যাতে সে স্থবির না হয়ে থাকে তাকে অ্যাক্টিভিটি করতে দেওয়া হয়, বই পড়তে দেওয়া হয়, খবরের কাগজ দেওয়া হয়, আরও যেগুলো মৌলিক অধিকারের মধ্যে পড়ে সেগুলো দেওয়া হয়,
0: ঠিক।
1: কিন্তু ব্রিটিশ শাসিত জেলগুলো কিন্তু এগুলো কোনোটাই দেওয়া হতো না। দিনের পর দিন বহু ভারতীয় বিপ্লবীরা, বহু বাঙালি বিপ্লবীরা সেই জেলে থেকেছেন, দিনের পর দিন তাদের ন্যূনতম মৌলিক অধিকারটুকুনি ব্রিটিশ যে পুলিশ ছিল সেই সময় তারা দিত না, তার বিরুদ্ধেও তারা প্রতিবাদ করেছেন, অনশন করেছেন। সেই অনশন ভাঙার জন্য মুখে কোনো খাবার খেতেন না বলে নাকের মধ্যে নল ঢুকিয়ে জোর করে খাবার পৌঁছে দেওয়া হতো পাকস্থলিতে, সেটা অত্যন্ত একটা অমানুষিক একটা অত্যাচার ছিল, সেটাও করা হয়েছে, সেগুলো করা হয়েছিল বলেই এবং তার প্রতিবাদ হয়েছিল বলেই এই অমানুষিক অত্যাচারের আজকে কিন্তু যারা অপরাধী, যারা জেলে থাকে, তাদেরও কিছু মৌলিক অধিকার দাবি দেওয়া, সেগুলো জেলের ভিতরেই দেওয়া হয়, তো সেটাও কিন্তু স্বাধীনতারই একটা অংশ, সেই সংগ্রামীর একটা অংশ। শাওন বারসা থেকে লিখে পাঠিয়েছে যে গানগুলো তোমরা আজকে যা শোনাচ্ছ, আহা, আর কিছু লিখছি না, গান শুনছি, আরও ভালো ভালো এরকম গান শোনাও। আজ দুপুরে আমার 15 বছরের পুরনো সাইকেলটা চুরি হয়ে গেছে বাড়ি থেকে, মনটা স্বাভাবিকভাবেই একটু খারাপ হয়ে রয়েছে, একটা খুব কাছের পুরনো জিনিস চলে গেল, তবে গানগুলো শুনে মনটা একটু ভালো হচ্ছে। শাওন বারসা থেকে লিখে পাঠিয়েছে।
0: কি বলবো এই বিষয়ে, এই বিষয়ে
1: নিজের একটা খুব পুরনো জিনিস যদি হুট করে চোখের সামনে থেকে চলে যায় তখন একটা এরকমই একটা শূন্যতা তৈরি হয়। তুমি দেখবে মানে ওই জিনিসটার দাম তখন শুধু ম্যাটার করে না, ওই জিনিসটার স্মৃতিটা তখন খুব ম্যাটার করে।
0: ঠিক তাই, এটাকে অনেক অনেক রকমভাবে ব্যাখ্যা করা যায়। যেমন ধরো বলা যেতে পারে, সেটা হচ্ছে প্রথম হচ্ছে শাওনের দিকটা। শাওনের হয়তো শাওনের দিক থেকে দুটো দিক, শাওনের একটু সতর্ক থাকা উচিত ছিল, তার যেহেতু জিনিসটা বেশি পছন্দের, সেই বেশি পছন্দের জিনিসটাকে একটু ওভার প্রোটেক্টিভ রাখা উচিত ছিল, একটা দিক। আরেকটা দিক হচ্ছে শায়নকে কোনো জিনিস বা আমাদের সমাজে বা আমাদের দেশে কোনো জিনিসকে কেন ওভার প্রোটেক্টিভ রাখতে হবে? প্রত্যেকটা নাগরিকের বা প্রত্যেকটা মানুষের কি সেই দায়িত্ব ছিল না? এটা হলো শায়নের,
1: এটা তো আবার সেই এর আগের যে আলোচনাটা আমরা করছিলাম যে আমরা কি তাহলে একটা মানে কি বলবো একটা ক্রাইম ফ্রি সমাজও তো পাওয়া আমাদের প্রাপ্য ছিল,
0: প্রাপ্য ছিল। এবার আরেকটা আরেকটা দিক, যে চুরিটা করেছে তার দিকটা থেকে যদি বলা যায়, সে সে মনে করলো যে তার জীবনে কিছু অভাব রয়েছে, তার এই মুহূর্তে তার নিজের যে মৌলিক যে দাবি দাওয়া সেগুলো সে পূরণ করতে পারছে না। হয়তো তার একটা প্রপার থাকার জায়গা নেই, হয়তো সে প্রত্যেক দিনের মিনিমাম যে একটা ভাত ডাল একটা পরিষ্কার জল যেটা তার মৌলিক কর্তব্যের মধ্যে পড়ে, মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেইটা কোনোভাবে সে জোগাড় করতে পারেনি। তার পয়সার দরকার, সে একটা সহজ উপায় অবলম্বন করে ফেলেছে। তো এই ব্যাপারটাকে তো অনেকভাবে ব্যাখ্যা করা যায় আর কি।
1: ঠিক,
0: সুতরাং অবভিয়াসলি যে চুরি করেছে, আমার প্রিয় জিনিস চুরি হয়ে গেছে।
1: আমার আরেকটা কথা মনে হয় না, তোমার এই কথা রেস্টেনেই বলছি যে আমাদের দেশে না কখনো কখনো এটা ধরে নেওয়া হয় কোনো কোনো ক্ষেত্রে, যে আমি যদি কোনো অপরাধও করি আর যদি আমার প্রভাব থাকে, যোগাযোগ থাকে, তাহলে আমি খুব সহজেই সেই অপরাধের তকমাটা গা থেকে ঝেড়ে ফেলতে পারি। এই ক্ষেত্রে বলবো না, এটা খুব ছোট একটা স্তরের কথা বলবো, উঁচু স্তরের কথা বলছি
0: একদম।
1: নাহলে তুমি ভাবো, আমি বলছি কোনো একটা মেট্রো সিটির রাস্তায় কোনো একজন পলিটিশিয়ানের ছেলে এত জোরে গাড়ি চালালো যে দুটো সামান্য ছেলে মেয়ে কর্পোরেটে চাকরি করে, তারা বাইকে করে যাচ্ছিল, সেই গাড়ি দিয়ে প্রচণ্ড জোরে ধাক্কা মারে তাদের মাঝ রাস্তাতেই উড়িয়ে দিল, দুটো বাইক উড়ে গেল পুরো, উড়ে গিয়ে কয়েক ফুট দূরে গিয়ে পড়লো এবং ছেলে মেয়ে দুটো স্পট ডেড। কিন্তু সেই যে গাড়িটা চালাচ্ছিল, যে যে অপরাধী, যে অভিযুক্ত, তার যেহেতু বাবা পলিটিশিয়ান, তার যেহেতু অনেক প্রভাব প্রতিপত্তি রয়েছে, সেই ছেলেটি এটা কনভিন্স এই বিষয়ে যে তার কোনো চরম শাস্তি হবে না, হয়তো সাময়িকভাবে একটা প্রেশার পড়বে, একটা মিডিয়া প্রেশার থাকবে, একটা চারদিকের প্রেশার থাকবে, তাতে সাময়িকভাবে তার কিছুদিন হয়তো একটু কঠিন কাটবে, কিন্তু তারপরে সে এই সমস্যা থেকে বেরিয়ে যাবে। সে একটা যুক্তি খাড়া করিয়ে দেবে যে আমি গাড়ি চালাচ্ছিলাম না, গাড়ির ড্রাইভার চালাচ্ছিল, তার দোষ ছিল, আমার দোষ ছিল না। আমি বলছি এই দেশটা কিন্তু এরকম হবে এমনটা কিন্তু কাম্য ছিল না, মানে এমনটাও কাম্য ছিল না, আরও অনেক কিছু এমন কাম্য ছিল না, এমনটাও কাম্য ছিল না যে যারা অপরাধ করবে, যারা কোনো ভুল করবে, দোষ যাদের থাকবে, তারা কোনো অজুহাতে কখনো আইনের ফাঁকফোকর গলে, কখনো অর্থের সাহায্যে, প্রভাব প্রতিপত্তির সাহায্যে, কোনো বড় লোকের সঙ্গে তার যোগাযোগ আছে তার সাহায্যে, সে সেই অপরাধের তকমাটা গা থেকে ঝেড়ে ফেলতে পারবে। যে অপরাধ করবে সে তার অপরাধের ভিত্তিতেই শাস্তি পাবে, এটাই কিন্তু আমাদের দেশের কাঠামো, যেটা সেই কাঠামো এটাই বলে। কিন্তু আমাদের চারপাশে আমরা যেটা দেখি সেটা কিন্তু সবসময় সেটা হয় না,
0: সত্যি হয় না। এবং এর যদি তুমি একদম মানে মূলে যাও তাহলে বলা যেতে পারে সেটা হচ্ছে এর জন্য দায়ী হচ্ছে একটা শব্দ, সেটা হচ্ছে চাহিদা। কীরকম ব্যাপারটা? ধরো সেই পলিটিশিয়ানের ছেলে, মানে এই পুরো ব্যাপারটা থেকে বেরিয়ে আসার জন্য যার যার সাহায্য নিয়েছে, সেই সাহায্যের বিনিময়ে সেই পার্টিকুলার লোকটাকে, সেই পার্টিকুলার ব্যক্তিকে
1: ঠিক
0: কিছু টাকা দিয়েছে,
1: ঠিক ঠিক ঠিক, মানে অনেকগুলো স্তরে টাকাটা দিতে হয়েছে,
0: অনেকগুলো
1: স্তরে, সেই সেই স্তরে মানুষগুলো যদি অস্বীকার করত, যদি নিজের কাজটা একজনও এই গোটা সিস্টেমটা নিয়ে কাজটা ঠিক করে করত,
0: হ্যাঁ, যে তাহলে আমার চাই না,
1: হ্যাঁ
0: আমি আমি যা চাকরি করি, আমি যা টাকা পাই, তাতে আমার চলে যাচ্ছে এবং তাতে আমি আমার চাহিদাগুলো তার মধ্যে সীমাবদ্ধ রাখবো।
1: মানুষের চাহিদা

0: শেষ হয় না জানো।
1: হ্যাঁ, এবার যদি রাখা যেত
0: একজন মানুষ যদি সিস্টেমটাকে শক্ত করে ধরে, একজন মানুষ, আমি বলছি গোটা সিস্টেমে তো অনেকগুলো মানুষ জড়িয়ে আছে, একজন মানুষ যদি সিস্টেমটাকে শক্ত করে ধরে তাহলে কিন্তু পুরো ছবিটা পাল্টে যায়।
1: ঠিক তাই,
0: পুরো ছবিটা পাল্টে যায়। এরকম অনেক ঘটনাও কিন্তু আছে যেখানে একজন মানুষ গোটা সিস্টেমের, মানে এই কারাপশন যদি কোনো স্তরে হয়ে থাকে, একজন মানুষ এই গোটা সিস্টেম এই কারাপশনের এগেনস্টে দাঁড়িয়ে সিস্টেমটা ভালো রেখেছে, এইরকম কিন্তু বহু উদাহরণ রয়েছে। আর এইরকম মানুষগুলো রয়েছে বলেই কিন্তু এই দেশের চাকাটা এখনো স্মুথলি ঘুরছে।
1: শুধু দেশ কেন, মানে এরকম তো অনেক সময় এরকম চুপ কথায় মেসেজ আগেও পেয়েছি, তার প্রসঙ্গে এই কথাটাই বলেছি যে ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে বলেই পৃথিবীটা এখনো অবধি টিকে আছে।
0: ঠিক, একদম তাই, একদম তাই। ঠিক এরকম একটা মেসেজ পড়ছিলাম জানো তো, লিখেছে যে দেশপ্রেম মানে কিন্তু শুধুমাত্র সীমান্তে গিয়ে লড়াই করা নয়, আমরা প্রত্যেকে নিজের নিজের জায়গা থেকেও একজন ভালো মানুষ হতে পারি। দেশপ্রেম মানে রাস্তায় ময়লা না ফেলা, অন্যায় দেখলে চুপ না করা, একজন অসহায় মানুষের পাশে দাঁড়ানো, নিজের কাজটা সততার সঙ্গে করা, আর দেশের সম্পদকে নিজের সম্পদ ভেবে রক্ষা করা। একদিন আমি একা হয়তো দেশ বদলাতে পারবো না, কিন্তু আমি যদি নিজেকে বদলাই আর আমাকে দেখে যদি একজন মানুষ বদলায়, তাহলে এইভাবেই একদিন আমার দেশ, আমার সমাজ সব কিছু বদলে যাবে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আনিসা লিখে পাঠিয়েছে বেনাপুর থেকে, খুব খাঁটি কথা লিখেছে। আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম এতক্ষণ ধরে যে আমাদের কোনো খুব বড় কোনো আন্দোলন, খুব বড় কোনো মুভমেন্ট, বৈপ্লবিক কিছু আমাদের করার দরকার নেই। আমরা প্রত্যেক দেশের, আমরা প্রত্যেকে যে দেশের নাগরিকরা যদি নিজের নিজের নাগরিক কর্তব্যটা পালন করি। এই আনিসার একটা মেসেজ সূত্র ধরে মনে পড়লো, পাবলিক প্রপার্টি,
1: হ্যাঁ,
0: যেটাকে আমরা ভেবে নিই সেটা ভাঙার জন্যই হয়েছে বা নোংরা করার জন্যই যেটার জন্ম।
1: এক্স্যাক্টলি,
0: আমরা কখনো ভাবি না যে একটা পাবলিক প্রপার্টি আমার পার্সোনাল প্রপার্টির মতো যদি রক্ষা করতে পারতাম তাহলে কত সুন্দর হতো। আমার বিভিন্ন বন্ধুরা বিদেশে বেড়াতে যায়, বিদেশের যে সুন্দর সুন্দর পাবলিক টয়লেটের সেই ভিডিও তুলে তারা ভ্লগ আপলোড করে, তারা বলে যে দেখো বিদেশে পাবলিক টয়লেট কত ক্লিন, কি সুন্দর দেখতে। আমি সেই বন্ধুদের মধ্যে অনেককে চিনি যারা আমার শহরে, আমার দেশে সেই পাবলিক টয়লেটকেই ভীষণ নোংরাভাবে ইউজ করে, এটা ভেবে ইউজ করে নাই যে আমার কাজটা তো হয়ে গেল, আমার পরে কে আসবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। এই মানসিকতাটা আমাদের কখনো পাবলিক প্রপার্টি নিয়ে বদলায় না, যে কোনো পাবলিক প্রপার্টি, যে কোনো, সেটা সরকারি স্কুল হতে পারে, সরকারি দপ্তর, সরকারি বাস স্ট্যান্ড, সরকারি হাসপাতাল, সরকারি টয়লেট, যে কোনো, যে কোনো পাবলিক প্রপার্টি, ট্রেন, পুরসভা, মানে এনিথিং যেটা সরকারি জিনিস, যেটা মানে পাঁচজন লোক যেটা ইউজ করে, তুমি বলো তো সেই জিনিসটা আমরা, এটা অনেকেই ভাবি না, এটা আমাদের অনেকই মানসিকতা না যে আমি তো ইউজ করে নিলাম, ঠিক আছে এর পরে কে ইউজ করবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই, এটাই তো আমরা ভাবি প্রত্যেকে। আমি এই না, এই ভাবনাটার ইগনিশন কোত্থেকে হয়েছে, ভাবনাটা কার মাথা থেকে প্রথম বেরিয়েছিল। কিন্তু তুমি দেখবে, তুমি ধরো তোমার ঘরে রয়েছো, তুমি তোমার ঘরে যেভাবে নিজের ঘরটাকে ক্লিন রাখো, খেয়ে র্যাপার যেমন ঘরের মাটিতে ফেলে দাও না, তুমি ট্রেনে এই একই কাজ করো। কত নতুন নতুন ট্রেন ভারতবর্ষে প্রতিদিন কোনো না কোনো প্রান্ত থেকে ছুটতে শুরু করছে। আমি অধিকাংশ সময় অত্যন্ত দুঃখের সঙ্গে দেখি সেই ট্রেনগুলো শুরু হওয়ার এক বা দুদিন পরেই সেই ট্রেনের ভিতরটাকে কার্যত আবর্জনা স্তূপ বানিয়ে ফেলা হয়েছে। কোনোদিন এটা ভেবে দেখি না, সুইজারল্যান্ড যখন ট্রেনটা যখন পাহাড়ের গা ঘেঁষে যায় সেটাকে আমরা খুব প্রেস্টিজিয়াস বলে ভাবি, কিন্তু ভারতবর্ষে এরকম বহু ট্রেন আছে যেগুলো পাহাড়ি, সুন্দর সুন্দর পাহাড়ি এলাকার মধ্যে দিয়ে ট্রেনগুলো চলে, দেখতে দুর্দান্ত লাগে। শীতকালে বরফের মধ্যে যখন কাশ্মীর দিয়ে যখন ট্রেন যায় দারুণ দেখতে লাগে, কিন্তু মুশকিলটা হচ্ছে আমরা সেই ট্রেনগুলোকে ক্লিন রাখি না, আমরাই রাখি না। এখন ট্রেনে অনেক ক্লিনলিনেস মেনটেন করা হয়, ঘন্টায় ঘন্টায় সুইপাররা আসে ক্লিন করে দেয়, কিন্তু মানুষ যারা যাত্রী, যারা ওটাকে ইউজ করছে, যাদের জন্য পাবলিক ট্রান্সপোর্টটা তৈরি হয়েছে, তারাই ওটাকে ক্লিন রাখি না। আর আমরা বিদেশে দেখলে আমাদের তখন আফসোস হয়, ওটা কি সুন্দর, আমাদের এখানে কি নোংরা। এমন কোন ব্রিজ আমি আজ পর্যন্ত দেখিনি যে ব্রিজের পিলারের গায়ে থুতু, পিক, হ্যাঁ, গুটখা চিবিয়ে ফেলা নেই,
1: ঠিক
0: দেখিনি আমি। ইভেন মানে ইভেন হাওড়া ব্রিজের গায়ে এত পিক ফেলা হয়েছে, এত গুটখা থুতু ফেলা হয়েছে যে হাওড়া ব্রিজের মেনটেন্স নিয়ে প্রশ্ন উঠে গেছিল যে ব্রিজটা কতদিন টিকবে।
1: হ্যাঁ, সেই জন্য তার এটা বেশ কয়েক বছর আগে সেই জন্য একটা ফেন্সিং করা হয়েছে প্রত্যেকটা
0: ফিল্ড। হ্যাঁ, আমার বক্তব্য যে তুমি যেহেতু আমরা প্রত্যেকদিন ইউজ করি, আমরা এটার মাহাত্ম বুঝতে পারি না যে হাওড়া ব্রিজটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল।
1: এক্স্যাক্টলি,
0: এটা একটা ইঞ্জিনিয়ারিং মার্ভেল। এটা যখন জবে তৈরি হয়েছিল, যে অবস্থায় তৈরি হয়েছিল এবং যেভাবে এটাকে মেনটেন করা হয়, যেভাবে এটা ঝুলে রয়েছে, এটা একটা মানে নেক্সট টু ইম্পসিবল ইঞ্জিনিয়ারিং ছিল সেই সময়, যে সময় এটা তৈরি হয়েছে। সেটাকে নিয়ে আমরা গর্বও করি। কলকাতা মানেই আমাদের কাছে যে পাঁচটা ছবি ফুটে ওঠে, ভিক্টোরিয়া মেমোরিয়াল বলো, অন্য যেগুলো বলো, তার সঙ্গে একটা হচ্ছে হাওড়া ব্রিজ।
1: অবশ্যই,
0: মানে একদম কলকাতার আইকনিক
1: একদম।
0: কিন্তু তুমি ভাবো আমাদের আইকনের আমরা কি অবস্থা করে ফেলেছি। এটাই, এই জন্যই এই এই কথার সূত্র ধরে এটাই বলার যে আমরা যদি নিজেরা একটুখানি ঠিকঠাক হই, নিজেরা একটুখানি, আমি তো বলছি কোনো বড় হাতি ঘোড়া কিছু করতে হবে না, শুধু তুমি তোমার নাগরিক কর্তব্যটা যদি পালন করতে পারো, তাহলে তুমি দেখবে তোমার চারপাশ অনেক সুন্দর, অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, অনেক ভালো লাগবে। চলো, এরকম আরও গল্প হবে, আর লাস্ট এক ঘন্টায় আমাদের হাতে রয়েছে, আর একটু গান শুনবো। গানের উপরে আবার শমিকা দ্বীপ ফিরে তো আসবেই, আরও অনেক গল্প আছে, অনেক মেসেজ রয়েছে, সেই সব নিয়ে ফিরে আসছি খানিকক্ষণের মধ্যেই।

দুর্দান্ত কিছু গান শুনতে শুনতে আমরা আমাদের এই চুপ কথার একেবারে লাস্ট ল্যাপে রয়েছে এই মুহূর্তে। হাতে সময় আমাদের খুব বেশি নেই, তাই চটপট যতগুলো মেসেজ তোমার করতে ইচ্ছা করছে এই মুহূর্তে আমাদের করে ফেলো। এদিকে অপেক্ষায় রয়েছি সৌমিক আর দীপ তোমার সঙ্গে। এই মুহূর্তে যে মেসেজটা পড়ব, দেখো তোমাদের কথা শুনে আমি আর চুপ করে থাকতে পারলাম না। আমি ট্রেনে করে যাচ্ছি, দেখছি কিছু লোকজন বসে বাদাম খাচ্ছে আর খোসাগুলো ফেলছে। আমি বললাম, দেখো ট্রেনটা কিন্তু আমাদের ঘরের মতো, নোংরা করো না। যেমন এই টিকিটের দাম 10 টাকা, সেই স্টেশন মাস্টার দিয়ে ট্রেনটাকে দেখভাল করানো হয়। কিছু লোক হাসাহাসি করলো, খুব জোর করলো আমাকে, না একটা অপমান টাইপের করে দিল। আমি তাদেরকে বোঝাতে গিয়েছিলাম যে ট্রেনটা আমাদের ঘরের মতন, এটাকে নোংরা করো না, ঘর যেভাবে পরিষ্কার রাখো সেভাবে পরিষ্কার রেখো, এটাকে নোংরা করো না। কিন্তু তারা আমার কথা শুনলো না। এবার দেখো, এই রকম অভিজ্ঞতা আমি বলবো যে তুমি যদি বাস্তব জীবনে ফেস করো, কাউকে কিছু বললে সে সেটা শুনলো না, এরকম অভিজ্ঞতা হবেই, তোমাকে এটা ধরে নিয়ে এগোতে হবে। কিন্তু আমি বলছি, একজন মানুষ যদি এই গোটা নোংরামির অসভ্যতামির প্রতিবাদ করে, তাহলে সেটা দেখবে আরও তোমার পাশে এরকম আরও 100 জন লোক তুমি অটোমেটিক্যালি পাশে পেয়ে যাবে, যারা এভাবে ট্রেন নোংরা করছে তাদের বিরুদ্ধে গর্জে উঠবে। এটা হবেই, এটা হওয়ারই, এটা হয়, এটাই নিয়ম, এটাই স্ট্যান্ডার্ড প্রসিডিওর। কিন্তু দরকার পড়ে সেই একটা মানুষের, যে প্রথম প্রতিবাদটা করবে। তো এটাকে না আমি বলছি, একটা শুধু ট্রেনে করে যাচ্ছ, ট্রেন নোংরা করতে দেখলে তার প্রতিবাদ করলে, একটার মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে না। যখনই দেখবে যে তোমার চারপাশে কেউ কোনো জায়গাকে এইভাবে নোংরা করছে, তখনই সঙ্গে সঙ্গে তার প্রতিবাদ করবে। যদি কেউ পাশে নাও দাঁড়ায় তাও প্রতিবাদ করবে। সেই গানটার কথা মনে রাখবে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, খুব খাঁটি কথা। তুমি দেখবে তুমি নিজের মধ্যে যে সেলফ স্যাটিসফ্যাকশনটা পাবে, সেটার সঙ্গে আর কোনো কিছু তুলনা হয় না। যারা ট্রেন নোংরা করছে তাদের মনের ভেতর সেই সেলফ স্যাটিসফ্যাকশন নেই, তাই তারা নোংরা করছে।

0: 200 বছর,
1: ঠিক?
0: সুতরাং ভারতবর্ষের স্বাধীনতা পেতে বহু যুগ লেগেছিল,
1: একদম।
0: সুতরাং যে তুমি এটা যে মানে ধরো প্রথম যখন সেই 200 বছর আগে যখন প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছিল, যখন ধরো প্রথম 1 বছরের মধ্যে কেউ রিয়েলাইজ করেছে যে না আমাদের একটু স্বাধীনতা দরকার, আমরা এরকমভাবে বাঁচতে পারবো না, তখন ধরো কোনো একটা চায়ের দোকানে ধরো 5 জন ধুতি পরে চা খেতে খেতে আড্ডা দিচ্ছে, সেই সময় যখন একজন বলেছে আচ্ছা একটা স্বাধীনতা বলে তো শব্দ আছে না, আমরা স্বাধীন হতে পারি তো, তখন হয়তো এরকম রিপ্লাই আসতো, হ্যাট স্বাধীনতা এই আবার কি স্বাধীনতা মানে,
1: ঠিক তো? তো এরকম বহু মানুষ আছে যারা ব্রিটিশদের হয়ে কাজ করেছিল, যারা স্বাধীনতা সংগ্রামীদের ধরিয়ে দিত, তাদের গোপন আস্তানার খবর ব্রিটিশ পুলিশকে দিত ক্ষুদ্র স্বার্থ চরিতার্থ করার জন্য।
0: এক্স্যাক্টলি, কারণ আমরা তো এত বছর পরে আমরা তো সব জিনিসটাই খুব সাম আপ করে দেখি। এবার আমরা যখন স্বাধীনতার কেন্দ্রিক ধরো সিনেমা দেখি বা ইতিহাস বইতে পড়ি বা বিভিন্ন জায়গায় ডকুমেন্টারি দেখি, সব কিছুই তো একটা সাম আপ করে করা। আমরা ধরো আমি যদি নেতাজি সুভাষচন্দ্র বসুর কথাই বলি, আমরা তার জীবনী জানি, আমরা মহাত্মা গান্ধীর জীবনী জানি, আমরা প্রত্যেকটা যারা মানে ভারতবর্ষ স্বাধীন করার জন্য যাদের নাম আমরা একদম প্রথম দিকে আসে বা প্রথম যাদের কথা মনে পড়ে তাদের আমরা সাম আপ করেই জানি। সে নেতাজি সুভাষচন্দ্র বসু প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করে ঠিক কি ভাবতো আমরা তো জানি না। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলো আমরা যখন জানি না, তার মানে এই যে তুমি আজকে প্রতিবাদ করছো, তোমার থেকে এই যে রিপ্লাইটা আসছে এটাই স্বাভাবিক। তুমি কি এক্সপেক্ট করেছিলে যে তুমি বলবে সঙ্গে সঙ্গে সবাই নিচ থেকে খোসাগুলো তুলে একটা নির্দিষ্ট জায়গায় নিজের ব্যাগে রাখবে, পরে স্টেশনে এসে ডাস্টবিনে ফেলবে?
1: কিন্তু একদমই নয়। আমি তোমাকে বলছি শ্রমিক, এই কথাটা শুনতে অবাস্তব লাগলেও অনেক জায়গাতে এটাই সত্যি। আমি দেখেছি পাহাড়ে গেলে, তুমি যদি কোনোদিন আমাদের এখানকার পাহাড়ে বা ভারতবর্ষের যে কোনো প্রান্তের পাহাড়ে যাও, তুমি দেখবে কি অসাধারণ নৈপুণ্যতায় তারা পাহাড়কে পরিষ্কার রাখে। তুমি যখন ট্রাভেল করছো, তুমি গাড়ির মধ্যে কিছু খাচ্ছ, একজনও তোমাকে গাড়ির কাঁচ নামিয়ে সেই প্যাকেটটা বাইরে ফেলতে দেবে না, তোমাকে বলবে তুমি ব্যাগে রেখে দাও, গাড়ির নির্দিষ্ট জায়গায় দাঁড়াবে, সেখানে ডাস্টবিন আছে, তুমি পুরো প্যাকেটটা সেখানে ফেলে দেবে। ইভেন আমি এক জায়গায় দেখছিলাম জাপানে, কেন আমি জাপানের কথা বারবার বলি তার কারণ জাপানে ময়লা ফেলার জন্য আলাদা আলাদা দিন আছে, তুমি চাইলেই তোমার বাড়ির সব ময়লা একদিন গিয়ে বাইরে ফেলে দিয়ে আসতে পারবে না, ভেজা ময়লা একদিন, রিসাইকেলড হয় যে ময়লাগুলো সেগুলো একদিন, আর প্লাস্টিক ফেলার জন্য আরেকটা দিন করা আছে, তার বাইরে অন্য কোনো দিন যদি তুমি ফেলতে যাও কোনো বিচার নয়, সোজা জেল হয়ে যাবে,
0: ঠিক?
1: আমাদের এখানেও তুমি যদি দেখো, তুমি মেঘালয় নর্থ ইস্টে যদি দেখো, নর্থ ইস্ট অসাধারণ একটা সিস্টেমে চলে। আমাদের বাদবাকি ভারতবর্ষ তো পিতৃকেন্দ্রিক, পিতা কেন্দ্রিক বা পুরুষ কেন্দ্রিক, পাহাড়ি বা নর্থ ইস্ট কিন্তু অনেকটা বেশি মাতৃকেন্দ্রিক,
0: একদম একদম।
1: তাই সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা অন্য লেভেলে, ভীষণ নিট অ্যান্ড ক্লিন। সেখানে খুব গরিব মানুষ, মানে তার সামর্থ্য খুব কম, কিন্তু তারও বাড়ির চারপাশে একটা সুন্দর বাগান করা আছে, খুব দামি জিনিস দিয়ে ঘর সাজানো নয়, বাড়ি সাজানো নয়, বাড়িটা একেবারেই মাটির, কিন্তু বাড়ির চারপাশে দেখবে সুন্দর টবে করে প্রচুর গাছ লাগানো আছে, যেটা অটোমেটিক্যালি বাড়ির সৌন্দর্যটাকে অ্যাম্পলিফাই করছে। তার মানে রুচি আর সামর্থ্য দুটো সবসময় মেলে না, তোমার সবসময় যে সামর্থ্য থাকবে না, কিন্তু তোমার রুচি থাকতে পারে, তোমার মধ্যে ক্লিনলিনেস থাকতে পারে। তুমি যদি এই পরিষ্কার পরিচ্ছন্নতাটাকে তুমি যদি মাপকাঠি হিসাবে দেখো, দেখো আমাদের দেশে স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে, আমাদের দেশে নমামি গঙ্গা হচ্ছে, সরকারের তরফ থেকে উদ্যোগ তো রয়েছে, অনস্বীকার্য, উদ্যোগ নেওয়া হচ্ছে প্রচুর, কিন্তু সেই উদ্যোগগুলোকে আমাদের যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আমাদের নিজেদের একটু বদলাতে হবে,
0: একদম।
1: আমি যেটা আমি তুমি একটু আগে আলোচনা করছিলাম যে আমাদের মধ্যে একটা অদ্ভুত মানে একটা অদ্ভুত জিনিস আমাদের মধ্যে কাজ করে যে আমার বাড়িটা পরিষ্কার থাকলেই হবে, আমার পাড়াটা পরিষ্কার থাকলো কি থাকলো না সেই নিয়ে আমার মাথা ব্যথা নেই, ওটা তো কর্পোরেশনের কাজ, ওটা তো সরকারের কাজ। তো এই এই দায়সারা মনোভাবটা সবার আগে আমাদের পাল্টাতে হবে, যদি আমাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হতে হয়,
0: ঠিক?
1: দায়সারা মনোভাব যে আমার ঘরটাই পরিষ্কার করা আমার কাজ, আমার পাড়াটা পরিষ্কার রাখা আমার কাজ না। আমি জানি এটাও ওই একটু আগে যে মেসেজটা পড়লাম না, যে ট্রেনে কয়েকটা লোককে বলা যে আপনি নোংরা করবেন না, তারা শুনলো না, নোংরা করে

0: চলে গেল। আমি জানি এটাও সবাই শুনবে না, কিন্তু একজনও, আমাদের বক্তব্য হচ্ছে একজন মানুষও যদি আজকের শো শুনে বা আমাদের কথা শুনে, যদি একজন মানুষও নিজের পাড়া, নিজের এলাকা, নিজের শহর, নিজের দেশটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে, তাহলে আমার মনে হয় সেটা আমাদের নাগরিক কর্তব্যে। যে পাঁচটুকুনি কথা আমরা বলছিলাম, যে আমরা তো সবাই অস্ত্র নিয়ে সীমান্তে গিয়ে পাহারা দিই না, যুদ্ধ করি না, আমরা দেশকে পাহারা দিই না বা দেশকে রক্ষা করি না, কিন্তু আমরা আমাদের এই পাঠটুকুনি যদি কেউ করতে পারি, কেউ ব্যক্তিগতভাবে যদি দুর্নীতিগ্রস্ত না হই। আমি একজন একটা উচ্চ পদে আসি না, আমি একটা খুব একটা ভালো খুব পদে রয়েছি, কিন্তু আমি প্রচণ্ড দুর্নীতিগ্রস্ত। আমি যেটা যোগ্য মানুষের পাওয়ার সেটা তাকে দিচ্ছি না, যেটা যার পাওয়ার কথা না সেটা তাকে পাইয়ে দিচ্ছি। এটাই নাগরিক হিসাবে যদি তুমি করো, তাহলে তুমি এই দেশের জন্য ভালো কিছু করছো না। ইউ আর নট ডুইং ইউর পার্ট ডিউটি। তুমি যদি কোনো একটা পজিশনে থাকো, তাহলে নিজের জন্য যে কাজটা করার অধিকার তোমাকে এদেশের সংবিধান দিয়েছে, এদেশের নিয়ম কানুন, এদেশের সিস্টেম তোমাকে দিয়েছে, তুমি সেই তোমার দায়িত্বটুকু নিয়ে পালন করো ঠিক করে। আবারও বলছি, একজন মানুষ যদি প্রতিবাদ করে ঠিক মতন, একজন মানুষ যদি করাপ্টেড না হয়, একজন মানুষ, তাহলেই এন্টায়ার সিস্টেমটা ভোল বদলে যাবে। একজন মানুষ, এরকম বহু মানুষ তুমি তোমার চারপাশে দেখতে পাবে যাদের তুমি আইডল বলে মনে করতেই পারো, কিন্তু ভারতবর্ষে আমরা আইডল বলে মনে সবার আগে আইডল খুঁজে ফেলি একটা। আইডল খোঁজার দরকার নেই, তুমি তোমার পার্ট অফ ডিউটি করলেই তুমি দেখবে সব ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে আরও দেশ আরও সামনের দিকে যাবে। যতটা সামনে আমরা দেশকে দেখতে চাই, ততটা সামনে আমরা দেশকে দেখতে পাবো।
1: একদম তাই। এবং ধরো তুমি যখন পাহাড়ের কথা বললে, পাহাড়ের আরও একটা জিনিস আমি দেখেছি, সেটা হচ্ছে একই তো দেশ, মানে খুব বেশি যেতে হবে না,
0: না তাই তো।
1: এবং সেখানে আমি একটা জিনিস দেখেছি, সেটা হচ্ছে তুমি যদি কোনো জ্যামে পড়ো, হ্যাঁ,
0: এটা আমরা
1: উল্টো দিকে একটা গাড়ি আসছে, এই একটা গাড়ি আসছে, নির্দ্বিধায় দুজনই অদ্ভুতভাবে পিছনে সরে গেল,
0: ওরা ডিপার মেরে, দেখবে তুমি নিজেদের ক্রস করে, একে অপরকে ক্রস করে, ডিপার মেরে
1: ক্রস করে,
0: হর্ন দেয় না,
1: হর্ন দেয় না, এবং ড্রাইভার নিজে থেকে উদ্যোগ নিয়ে সে একটা জ্যামটা ক্লিয়ার করার চেষ্টা করছে।
0: রাস্তা অনেক অনেক জায়গাতে ট্রাফিক পুলিশ থাকে না।
1: হ্যাঁ,
0: আমি সিকিমে দেখেছি ট্রাফিক পুলিশ অনেক কম, দার্জিলিং এর অনেক রাস্তাতে ট্রাফিক পুলিশের তুমি দেখা পাবে না
1: ঠিক,
0: কিন্তু সেখানেও দেখবে গাড়ি খুব সুন্দর চলে,
1: সুন্দরভাবে চলছে, এবং এত কোঅপারেটিভ। মানে ধরো আমি দেখেছি এরকম যে মাঝে মাঝে তখন ধরো আমরা এরকম হয়েছে, একটা সিকিমেই আমি এটা বলছি, এরকম আমাদের ড্রাইভার ছিল, তো রাস্তায় যে কোনো গাড়ি খারাপ হচ্ছে, যে কোনো গাড়ি দাঁড়িয়ে আছে, কেউ দাঁড়াক না দাঁড়াক ও দাঁড়িয়ে জিজ্ঞেস করবেই কি হয়েছে, কেন হয়েছে,
0: এটা পাহাড়ি এলাকাতে করে।
1: হ্যাঁ,
0: তো কারণ তারা এটা বোঝে যে পাহাড়ি এলাকা আমাদের সমতলের মতো না, যে দু মিনিট দুপান্তর একটা করে মেকানিক্যাল শপ রয়েছে।
1: হ্যাঁ,
0: সেখানে একজন ড্রাইভার যদি আরেকজন ড্রাইভারকে হেল্প না করে, তাহলে কালকে ও যদি বিপদে পড়ে ওকে কেউ জিজ্ঞেস করবে না। এই আন্ডারস্ট্যান্ডিংটা, এটা না, কোনো মানুষ যখন নিডের মধ্যে থাকে, ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড কথাটা এই জন্যই বলে। যাই হোক, এরকম আরো অনেক আলাপ আলোচনা, আরো অনেক কথা চলতে থাকবে।
1: আমরা একটা গানের ব্রেকে যাব, একটা প্রশ্ন রেখে যাচ্ছি,
0: রাইট?
1: হ্যাঁ, সেটা হচ্ছে যে তাহলে বেশি অ্যাভেলেবিলিটি কি আমাদের জন্য একটু বেশি ক্ষতিকারক হচ্ছে? পাহাড়ে অ্যাভেলেবিলিটি কম, শহরে অ্যাভেলেবিলিটি বেশি।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ব্যাঙ্গালোর থেকে নীল একটা খুব ইন্টারেস্টিং মেসেজ পাঠিয়েছে। নীল লিখেছে যে আমি ব্যাঙ্গালোর থেকে ডিউটি করতে করতে তোমাদের কথা শুনছি, খুব সুন্দর হচ্ছে। আমার কাছে জানো তো স্বাধীনতা কবেই হারিয়ে গেছে। ছোটবেলায় যেখানে ছিলাম সেখানে না কোনো ভয় ছিল, না কোনো কিছুর চিন্তা ছিল, কিন্তু এখন সংসারের টানে বাবা মাকে ছেড়ে এত দূরে, বাবা মাকে ভালো রাখার জন্য বাবা মার দায়িত্ব নিতে হবে বলে অন্য কারোর অধীনে কাজ করতে হচ্ছে, জানি না এই সব থেকে কবে স্বাধীন হতে পারবো। নীল পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে এই সুন্দর মেসেজটা, যেটা কিন্তু এখনকার দিনে যারা কর্পোরেটে চাকরি করে তাদের জন্য কিন্তু খুব, আমি বলবো একটা খাঁটি কথা এটা। কারণ সত্যি সত্যি অনেকেই আছে এরকম যে নিজের চেনা শহর ছেড়ে, নিজের চেনা এলাকা, নিজের পাড়া, নিজের মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হচ্ছে। এটা কিন্তু মানে এটা এক ধরনের ছিন্নমূল এরাও আমার মতে।
2: হ্যাঁ অবশ্যই। এবং এবার দেখো, এবার কিছু তো একটা করতে হবে, আমাদের তো প্রত্যেক দিন জীবনটা তো চালাতে হবে। এবার সবার তো সেই সুযোগ বা প্রিভিলেজ বলো যাই বলো না কেন, সেটা তো হয় না যে সে বাড়িতে থেকে চাকরি করছে বা সে যে পার্টিকুলার বিষয়টা নিয়ে কাজ করতে চায়, তার যে পার্টিকুলার স্কিলটা রয়েছে সেই স্কিলটাকে সে ইউটিলাইজ করে ইনকাম করবে, এবং তার সঙ্গে সেটা একই সঙ্গে তার বাড়ি কেন্দ্রিক বা বাড়ির আশেপাশেই হবে, যে প্রত্যেক দিন সে তার নিজের মানে নিজের সেই চেনা পাড়া, সেই চেনা গলিতেই ফিরতে পারবে। এই সুযোগ তো সবার হয় না। এবার তা বলে কি আমরা সুযোগগুলোকে ছেড়ে দেবো? সেরকমটা তো নয়। তা বলে কি আমরা যে স্কিলটা ডেভেলপমেন্ট মানে ডেভেলপ করেছি সেটার কি ইউটিলাইজেশন কোনো থাকবে না? সেটা থাকবে, সব কিছু মিলিয়ে নিয়েই আমাদেরকে চলতে হবে। এইটামভাবে যদি আমরা প্রত্যেক মুহূর্তে ভাবতে শুরু করি যে না এক্ষেত্রে আমার স্বাধীনতা নেই, এক্ষেত্রে আমি বোধহয় পরাধীনতার একটা বিশাল শিকার হচ্ছি, সেরকমটা নয়। এবার পার্টিকুলার দেখো, প্রত্যেকটা অফিসের প্রত্যেকটা কাজের জায়গায় তার নিজস্ব কিছু রুলস থাকে, নিজস্ব কিছু রেগুলেশনস থাকে। এবার সেই রুলস আর রেগুলেশনসগুলো আলাদা, এবার সেগুলোকে যে যে যেগুলোর মধ্যে পড়ে যায় তার মনে হয় যে
1: একটা মনে হয় যে অনেকেই আছে যে এখানে ধরো আমি যদি পার্টিকুলারলি আমাদের এখানকার কথা বলি, মানে আমি বৃহত্তর দেশের কথা বলছি না, শুধু আমি আমার যদি রাজ্যের কথা বলি, অনেকেই এটা মনে করে যে আমাদের রাজ্যে কাজের ভালো সুযোগ নেই, ভিন রাজ্যে গেলে আমি বেটার একই কাজ করে এর থেকে বেশি টাকা আয় করতে পারবো, সেক্ষেত্রে আমার পরিবারের ভরণ পোষণ চালাতে, আমার সংসার চালাতে বেশি সুবিধা হবে, তাই তাদের রাজ্য ছেড়ে যেতে হয়, অন্য রাজ্যে গিয়ে চাকরি করতে হয়। একই কথা দেশের ক্ষেত্রেও খাটে। অনেকের মনে হয় যে এই দেশে কাজ করলে আমি কম পয়সা পাবো, এর থেকে আমি কোনো উন্নত দেশে গিয়ে কাজ করতে পারলে এর থেকে বেশি পয়সা ইনকাম করতে পারবো একই কাজ করে। কিন্তু আমি এই দু ধরনের মানুষের সঙ্গে কথা বলে দেখেছি যে নিজের চেনা জায়গা ছেড়ে যেতে কিন্তু অনেকেই চায় না। মানে যদি এরকম সুযোগ থাকতো যে সেই একই কাজের সুযোগ আমি এখানেও পাচ্ছি, মানে সেটা রাজ্যের ক্ষেত্রেও দেশের ক্ষেত্রেও, তাহলে আমি দুটো কোনোটাই ছেড়ে যেতাম না।
2: অবশ্যই, কেউ কেনই বাজার।
1: এটাও কিন্তু আমি বলছি যে যাদের মানে ভিটে মাটি ছেড়ে চলে যেতে হয় তাদের কাছে কিন্তু এটা খুব একটা খুব কষ্টের বিষয়, এটা আমি কিন্তু অস্বীকার করি না। আমার আমি নিজের ক্ষেত্রেও এটা বলতে পারি যে আমি কেন যাই না, কারণ আমি মনে করি যে আমি এটা পারবো না ফেস করতে, আমার পক্ষে এটা ফেস করা সম্ভব নয়। তার থেকে আমি কিছু অ্যাডজাস্ট করে কম্প্রোমাইজ করে নিই, আমি আমার চেনা জায়গাতে থাকবো, এটা আমার কাছে বেটার। কিন্তু অনেকের মনে হতেই পারে যে তার আর অনেক বেশি রেসপন্সিবিলিটি আছে, তাকে যেতে হবেই, সবসময় এটা চয়েসের ওপর নির্ভর করে না। ওকে, পরে একটা মেসেজ রয়েছে, লিখেছেন একজন যে দাদা আমি হিস্ট্রিতে গ্র্যাজুয়েশন নিয়ে ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, গ্র্যাজুয়েশনের পরে কী করলে কেরিয়ারে সাকসেস পাওয়া যাবে প্লিজ বলবে? আমার মেসেজটা পড়ো, আমি তোমায় দাদা হিসাবে মানুষ হিসাবে খুব রেসপেক্ট করি দীপদা, তুমি আর আদর খুব ভালো থেকো, আমি বিপাশা বারসা থেকে লিখছি, মেসেজটা প্লিজ পড়ো। বিপাশা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ। দেখো আমি তোমাকে দুটো তিনটে কথা বলি, সেটা হচ্ছে না জীবনে যখনই কোনো কিছু নিয়ে উচ্চশিক্ষা অর্জন করি আমরা, তখন তার একটা নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত। আমার মতে আমি তোমার ব্যাকগ্রাউন্ড, তোমার অ্যাকাডেমিক্স, তোমার মেধা এই সব কিছু না দেখে বাইরে থেকে বসে একটা মানুষ দুম করে তুমি কেরিয়ারে কী হতে পারবে সেটা জাজ যদি করে দেয়, তাহলে আমি বলবো এটা খুব একটা ফাঁপা জাজমেন্ট। তুমি হিস্ট্রি নিয়ে এখন পড়াশোনা করছো, গ্র্যাজুয়েশনের পরে তুমি কি করতে চাও? তুমি শিক্ষক হতে চাও, নাকি তুমি অন্য কোনো গবেষণা করতে চাও, নাকি তুমি মডার্ন হিস্ট্রি নিয়ে পড়তে চাও? তুমি কি নিয়ে পড়তে চাও সেটা তো আলোচনা সাপেক্ষ বিষয়, সেটা আমি শুধুমাত্র তুমি এখন হিস্ট্রি নিয়ে গ্র্যাজুয়েশন করছো বলে তোমাকে সাজেস্ট করে দিতে পারি না। অনেক কিছু নিয়ে হিস্ট্রি নিয়ে পড়া মানে অনেক কিছু ভবিষ্যতে করা যায়, অধ্যাপনা যার মধ্যে একটা অনেক বড় একটা মাধ্যম হিস্ট্রি নিয়ে পড়ানো। বাট তুমি ভালো থাকো, থ্যাংক ইউ সো মাচ ফর দ্য মেসেজ। সৌমিক আর দীপদা একটা প্রশ্ন করতে চাই তোমাকে দুজনকেই, আমরা কি সত্যি স্বাধীন হয়েছি? দেখো স্বাধীন দেশে আমরা জন্মেছি, কিন্তু নিজের জীবনের ক্ষেত্রে কি আমরা সত্যি স্বাধীন, নাকি এখনো অন্যের কথা, সমাজের প্রত্যাশা, চাকরি, টাকা আর কে কি বলবে এইসবের মধ্যে আটকে আছি? দেখো কলেজের ফোর্থ ইয়ারে এসে একটা জিনিস খুব রিয়েলাইজ করতে পেরেছি যে মানুষ চেনা কঠিন। কলেজে অনেকের সঙ্গে বন্ধুত্ব হয়, একসঙ্গে বসি, আড্ডা দিই, গল্প তামাশা, একসঙ্গে পড়া অনেক কিছু হয়, কিন্তু তখন মনে হয় এরা সারা জীবনের বোধহয় বন্ধু। কিন্তু প্লেসমেন্টের সময় যখন এগিয়ে আসে তখন বোঝা যায় যে কে সত্যি পাশে আছে আর কে নিজের প্রয়োজনে সময় কাছে আসে। কেউ নিজের কাজের জন্য ফোন করে, সাহায্য চায়, দরকার ফুরিয়ে গেলেই গায়েব হয়ে যায়। আবার এমন অনেকে আছে যারা তোমার ভালো কিছু হলে মুখে অভিনন্দন জানালেও তাদের কথার মধ্যে একটা হালকা খোঁচা থাকে। আমার প্রশ্ন, তাহলে সত্যিকার বন্ধুত্বটা কোথায়? আমার মনে হয় সত্যিকারের বন্ধু সে যে শুধু তোমার সঙ্গেই আনন্দ করে, সত্যিকারের বন্ধু সে যে তোমার খারাপ সময়ও তোমাকে ছোট করে না, তোমার সাফল্যে তোমায় হিংসা করে না, আর তোমার অনুপস্থিতিতেও তোমার সম্মানটা ধরে রাখে। যারা ফোর্থ ইয়ারে এসে এটা রিয়েলাইজ করতে পেরেছি যে বন্ধু কমে যায় কিন্তু যারা থাকে তাদের রেখে দেওয়াটাই আসল। আমার

0: ছোট্ট প্রশ্ন, কলেজ জীবনে বন্ধু আর সত্যিকারের বন্ধুর মধ্যে পার্থক্যটা কিভাবে বুঝবে?
1: প্রথম কথা হচ্ছে, প্রথম যে লাইনটা লিখেছে যে আমরা কি সত্যি স্বাধীন হয়েছি, তার একদম চোখ বন্ধ করে উত্তর হ্যাঁ।
0: সেটা নিয়ে আমরা গত 2 ঘন্টা ধরে আলোচনা করতে করতে এসেছি।
1: আমরা সত্যি স্বাধীন হয়েছি, মানে 1947 সালে স্বাধীনতার যে মানে ছিল, আমরা সত্যি স্বাধীন হয়েছি, এটা হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর। আর একদম শেষ প্রশ্নের উত্তর হচ্ছে, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক মানুষ আসে, এবার বন্ধু তুমি কি করে চিনবে? বন্ধু তুমি তো নিজেই বলেছো, কি করে চিনবে?
0: আমার মনে হয় ও মাপকাঠিগুলো একদম ঠিক ঠিক দেখে রেখেছে, মানে যেগুলো ও সেট করেছে মাপকাঠিগুলো একদম ঠিক ঠিক সেট করেছে।
1: হ্যাঁ, এবার কি করে এটা বিচার করা যায়? কারণ দেখো, কলেজ জীবনে যে সত্যিকারের বন্ধু হয় না এরকমটাও নয়, আবার স্কুল জীবন থেকে বা একদম ছোটবেলা থেকে এমন আমার বন্ধুর সঙ্গে যোগাযোগ আছে, বা এমন আমার কাছের বন্ধুর সঙ্গে যোগাযোগ আছে, তাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে, নিয়মিত আড্ডা হয়, নিয়মিত গল্প হয়, তারা আমার বিভিন্ন দুঃসময় পাশে থাকে। মানে আমি আমার জীবন দিয়ে যদি বলি, এবার আমার কলেজের বন্ধুর ক্ষেত্রেও যেহেতু আমার কলেজটা একটু দূরে ছিল, সেহেতু আমার রেসিডেন্সিয়াল কলেজ ছিল, আমরা মানে একসাথে হোস্টেলে থাকতাম। এবার আমার সেই কলেজের বন্ধুরা লোকাল নয়। এবার আমার একটা হট করে কোনো বিপদের সময়,
0: সেক্ষেত্রে তোমার স্কুলের বন্ধুদের সঙ্গে তোমার বন্ধুত্ব টিকিয়ে রাখা বেশি সহজ হয়েছে,
1: বেশি সহজ হয়েছে এবং তাদের সঙ্গে, এবং আমি কলেজের বন্ধুদের কথা যদি বলি, সেক্ষেত্রে তাদের সঙ্গে যে আমার বন্ধুত্ব টিকে নেই এরকমটা নয়, কিন্তু আমাদের বন্ধুত্বের মধ্যে একটা বাধা হচ্ছে আমাদের ডিস্টেন্সটা। ধরো কেউ অনেকটা দূরে থাকে, মানে সে দুম করে হঠাৎ করে চাইলেও, মানে আমি যদি রাত্রির 1টার সময় বলি, সে 1:30টার সময় বা 2টার সময় বাড়িতে হাজির হতে পারবে না।
0: বুঝতে পেরেছি।
1: কিন্তু আমার সেই সময়ে, মানে আমার কলেজের সময়, আমার যখন দুঃসময় কিছু গেছে, যখন তারা আমার সামনে আছে, তারা অবভিয়াসলি তারা আমার সাথে ছিল, তারা আমার পাশে ছিল।
0: ঠিক।
1: এবার এইভাবে তো বিচার করা যায় না, এটা পার্টিকুলার সেই মানুষগুলোর উপর, সেই মানুষটার উপর ডিপেন্ড করে। এবং এটা জাজমেন্ট করার হচ্ছে উপায় হচ্ছে ওই রকম ভাবেই, এবার খুব স্বাভাবিকভাবে। ধরো তুমি একটা বন্ধুর সঙ্গে কলকাতায় পড়াশুনো করেছো, চাকরি করতে গেছো চেন্নাইতে, তোমার কলকাতায় স্কুল ছিল, তোমার কলেজ কলকাতায় ছিল, চাকরি করতে গেছো চেন্নাইতে, সেখানে তোমার যে কলিগ হয়েছে নতুন, বা
0: তার কাছ থেকে তুমি কি এক্সপেক্ট করতে পারো বা কতটা করতে পারো তার কাছ থেকে?
1: এক্স্যাক্টলি। তো ব্যাপারটা হচ্ছে এইটাই যে
0: না, তবে এই কথা কিন্তু সত্যি যে জীবনে তুমি যত সামনের দিকে আরো এগোতে থাকবে, মানে বয়স যত বাড়তে থাকবে, জীবনে বন্ধুর সংখ্যা কমতে থাকবে,
1: কমতে থাকবে,
0: কমতে থাকবে। কারণ তুমি এটা রিয়েলাইজ করতে পারবে যে যখন আমরা ছোট থাকি, এক্সপেকটেশনস কম থাকে বন্ধুত্ব বানানোর ক্ষেত্রে, বন্ধু বানানোর ক্ষেত্রে আমাদের তত দাবি দেওয়া থাকে না, কিন্তু বয়স যখনই বাড়তে থাকে, ওকে এরকম হতে হবে, ওকে এটা করতে হবে, ওকে এটা করতে হবে, আমাদের দাবি দেওয়া বাড়তে থাকে, আমাদের মাপকাঠিগুলো আরও চড়া হতে থাকে, যার ফলে সেই বেঁধে দেওয়া মাপকাঠির মধ্যে খুব কম মানুষ এসে আমাদের জীবনে বন্ধু হতে পারে। কিন্তু হ্যাঁ, এটাও ফ্যাক্ট যে রক্তের সম্পর্কের পরে যদি কারোর সঙ্গে সব রকম কথা বলা যায়, সেটা বন্ধু। তাই জীবনে ভালো বন্ধু যদি কাউকে পাও কখনো জীবনের কোনো মোড়ে, তাহলে তার হাত শক্ত করে ধরে রেখো। স্বাধীনতা দিবসের এই রাত তোমাদের সঙ্গে কথা বলে, গল্প আড্ডায় আর অনেক কিছু নিয়ে কাটলো শ্রমিক আর দ্বীপের। একটা কথা, একটা গোটা চুপ কথার 3 ঘন্টার জার্নি আজ এখানে একেবারে শেষে লগ্নে এসে দাঁড়িয়ে রয়েছি। যেতে যেতে শুধু এটাই বলার যে আবার নেক্সট উইকে একটা চুপ কথাতে আমি আর শ্রমিকই আসবো, আমরা দুজন ব্যাক টু ব্যাক 2টো উইকে 2টো শো করবো, এটা তো ফাঁস করে দিয়েই গেলাম। আর এটাই শুধু বলার যে এই দেশটাকে আমাদের স্বপ্নের দেশ বানানোর জন্য আমাদের কোনো আহামরি কাজ করতে হবে না, শুধু প্রত্যেকের যে নাগরিক দায়িত্বটা সেটা পালন করতে হবে, সেটা প্লিজ করো। পাশের মানুষটাকে ভালোবেসো, সবাই মিলে একসঙ্গে থেকো, কাউকে অকারণে খারাপ কথা বলে অপমান করো না, ছোট করো না, কাউকে দুঃখ দিও না নিজে সাময়িক সুখ পাওয়ার জন্য, এটুকুনি শুধু বলার। আজকের মতন দীপ আর শ্রমিক বলছে টাটা বাবাই, গুড নাইট।
1: একদম টাটা, গুড নাইট, চুপ কথায় খুব ভালো থেকো, প্রত্যেকে ইন্ডিপেন্ডেন্স ডে খুব ভালো করে কাটাও, আর ঠিক যেরকমভাবে দীপ বলল, সবাই মিলে আমরা একসাথে একটু বেঁধে বেঁধে থাকি, তাহলে অনেক সমস্যা একটু তাড়াতাড়ি সলিউশনটা হয়ে যায় আর কি। ওই যে কথায় আছে, ইউনিটি।

চিপ কথা নিয়ে এতক্ষণ আপনাদের কাছে ছিলেন সৌমিক আর দীপ। ঘড়িতে দেখতে দেখতে তিনটে বেজে এক, তিনটে বেজে 53, 54, 55 করে সেকেন্ড এগিয়ে যাচ্ছে। সময় হয়ে গিয়েছে আপকেলিয়ার, চলে এসেছে আমি ইন্দ্রাণী, আপনাদের কাছে শোনাব হিন্দি ছবির গান আপকেলিয়ে। অবশ্যই সময় বুঝিয়ে দিচ্ছে স্বাধীনতার সেই সুন্দর মুহূর্ত আমাদের কাছে চলে এসেছে, তাই আজ দেশকে নিয়ে গান।

ডিরেকশন ছিলেন 1967 ছবি উপকার, এই ছবির গান গাইছিলেন মহেন্দ্র কাপুর এবং সহশিল্পীরা, লিরিসিস্ট গুলশান বারা, কম্পোজার কল্যাণজি আনন্দজি। এই গান দিয়ে শুরু হল আজকের আপকে লিয়ে। পরের গানে সুলক্ষণা পণ্ডিত এবং মোহাম্মদ রফি।

শুনছিলাম 1980 ছবি গরম খুন। এই ছবির গান গাইছিলেন সুলক্ষণা পণ্ডিত এবং মোহাম্মদ রফি, কম্পোজার শঙ্কর জয়কিষণ। আক্কেলিয়েতে এবারে শিল্পী নূরজাহান।

একেবারে যেন সেই স্বাধীনতার মুহূর্তে চলে যাচ্ছিলাম, কারণ 1945-এর ছবি ভিলেজ গার্ল, এই ছবির গান শুনছিলাম। 1945 গাইছিলেন নূরজাহান, লিরিসিস্ট ওয়ালি সাহেব, কম্পোজার শ্যাম সুন্দর। এইভাবে সময়ের সঙ্গে সঙ্গে আমরা পেরিয়ে চলি একটা একটা করে বছর, আর সেখানে 47 মানি, 1947 মানি আমাদের দেশের ক্ষেত্রে একেবারে একটা অন্য পর্যায়ে। তাই বিভিন্ন সময়ের গান শুনছি, এবারের গানে মান্না দে।

শুনছিলাম মান্নাদের কণ্ঠে পোস্ট বক্স 999 এই ছবির গান, 1958 ছবি, লিরিসিস্ট পি এল

চঞ্চলম বরসাত কে এক রাত এই ছবির গান লতা মঙ্গেশকরের গলায়। লিরিসিস্ট আনন্দ বক্সি, কম্পোজার রাহুল দেব বর্মন। ঘড়িতে 3:25 হয়ে 10 সেকেন্ড, শুনছেন আপকে লিয়ে এই মুহূর্তের গানে মুকেশ।

শুনছিলাম মুকেশের গলায় জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়, ছবিও তাই। এই ছবির গান জিস দেশ মে গঙ্গা বহতি হ্যায়, লিরিসিস্ট শৈলেন্দ্র, কম্পোজার শঙ্কর জয়কিশন। এবারের গানটির শিল্পী কবিতা কৃষ্ণমূর্তি।

শুনছিলাম 2000 সালের ছবি গজগামিনী। এই ছবির গান গাইছিলেন কবিতা কৃষ্ণমূর্তি, লিরিসিস্ট মায়া গোবিন্দ, কম্পোজার ভূপেন হাজারিকা। এবারের গানটির শিল্পী সুতেশ ভোসলে।

শুনছিলাম 1997-এর ছবি মৃত্যুদাতা। এই ছবির গান লিরিসিস সমীর, কম্পোজার আনন্দ মিলিন্দ, গাইছিলেন গানটি সুদেশ ভোঁসলে। এবারের গান

শুনছিলাম বীর জ্বালা ছবির গান, গাইছিলেন লতা মঙ্গেশকর, উদিত নারায়ণ, গুরুদাস মান এবং পৃথা মজুমদার। লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার মদন মোহন। এবারের গানে মোহাম্মদ আজিজ।

শুনছিলাম মোহাম্মদ আজিজের গলায় ২০০১ ছবি আনস, এই ছবির গান লিরিসিস্ট সমীর, কম্পোজার নাদিম শ্রাবণ। আর আজকের শেষ গানটি শুনব, ঘড়িতে তিনটে বেজে প্রায় ৫৫। আজকের শেষ গানটি শুনব সোনু নিগম এবং অনুরাধা শ্রীরামের গলায় ২০০৫ ছবি বস দ্য ফরগটন হিরো, এই ছবির গান লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার এ আর রহমান।

শেষ হলো আজকের মতো আপকে লিয়ে। শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। আজ প্রভাতী অনুষ্ঠানে প্রথমে শুনবেন খেয়াল শিল্পী শ্রীমতী কৌশাম্বরী মুখোপাধ্যায়, রাগ জনপুরী।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী শ্রীমতী কৌশাম্বী মুখোপাধ্যায়, রাগ জনপুরী। তবলা সঙ্গতে ছিলেন তরুণ রায়, হারমোনিয়ামে অমিতাভ ভট্টাচার্য এবং তানপুরায় মীরা চ্যাটার্জি। এবার শুনবেন সন্তুর বাদন, শিল্পী পণ্ডিত তরুণ ভট্টাচার্য, রাগ নটভৈরব।